0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান. بسم الله الرحمن الرحيم. আজকের তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 53 থেকে 55 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালামের কুরআনুল করিমের সে কাহিনী বর্ণনা করতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের উদ্ধৃতিতে তিনি বলেছেন, আর আমি নিজেকে নির্দোষ বলি না, কেননা মানুষের মন তো মন্দ কাজেরই প্ররোচনা দিয়ে থাকে, তবে সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয় আমার রব পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বাদশাহ বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একান্ত সহচর করে রাখব। তারপর সে যখন তার সাথে কথা বলল, তখন সে বলল, নিশ্চয় আজ আপনি আমাদের কাছে অতিশয় মর্যাদাবান ও বিশ্বস্ত। ইউসুফ বলল, দেশের ধনভাণ্ডারের উপর আমাকে কর্তৃত্ব প্রদান করুন, আমি তো বিশ্বস্ত, রক্ষক ও বেশ অভিজ্ঞ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: পথ ও পাথেয়, আজকের বিষয় কন্যা শিশুর প্রতি দায়িত্ব ও কর্তব্য, এ সম্পর্কে বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানবজাতিকে দুই ভাগে সৃষ্টি করেছেন, পুরুষ আর নারী। এটা মহান আল্লাহ তাআলার এক অপার করুণা, হিকমত এবং কল্যাণকর কুদরত। আল্লাহ তাআলা কাউকে শুধু কন্যা সন্তান, আবার কাউকে শুধু পুত্র সন্তান, এবং কাউকে আবার পুত্র ও কন্যা সন্তান উভয়ই দান করেন, আবার কাউকে বন্দাত্ব দিয়ে কোনো সন্তানই দান করেন না। এই বন্টনও আল্লাহ তাআলার বিশেষ হিকমত ও কল্যাণ জ্ঞানের ভিত্তিতেই হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিজুহুম যুকুরানাউ ওয়া ইনাসাউন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য আল্লাহ তাআলারই, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। সূরা আশুরা আয়াত 49। কন্যা সন্তানও আল্লাহ তাআলার নিয়ামত, পুত্র সন্তানও আল্লাহ তাআলার নিয়ামত। কন্যা সন্তানেরও প্রয়োজন আছে, পুত্র সন্তানেরও প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। তিরমিজি হাদিস 1913। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন করল এবং বিয়ের সময় হলে সুপাত্রস্ত করল, সে এবং আমি জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকব যেভাবে দুটো আঙ্গুল একসাথে থাকে। তিরমিজি হাদিস 1914, মুসলিম হাদিস 2631। কন্যা সন্তান সৌভাগ্যের নিদর্শন। কন্যা সন্তানের সুশিক্ষা দেওয়া, মমতা ও ন্যায়পরায়ণতার সাথে তাদেরকে প্রতিপালন করা, তাদেরকে বিয়ের ব্যবস্থা করা প্রত্যেক অভিভাবকের জন্য জান্নাত লাভের অন্যতম সহজ মাধ্যম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল, অতঃপর সে তাকে কষ্টও দেয়নি, তার উপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে অগ্রাধিকার বা প্রাধান্যও দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসনাদ আহমদ প্রথম খণ্ড পৃষ্ঠা 223। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, ওই নারী বরকতময়ী ও সৌভাগ্যবতী যার প্রথম কন্যা সন্তান হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কন্যা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করার তৌফিক দান করুন। ও আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল কন্যা শিশুর প্রতি দায়িত্ব ও কর্তব্য, এ সম্পর্কে বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে দেশের গান। গানে কথা সাজিয়েছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: দেশের গান শুনলেন সুবীর নন্দীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।
1: প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি সকাল 9:05। ছায়াছবির গানের বন্ধিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান সকাল 10:35। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20। এই সপ্তাহের নাটক আপন ঠিকানায় তরু বেলা 3:05। রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বেলা 4:05।
0: ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। গারো সম্প্রদায়ের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সালগিতাল বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
1: এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান মালা। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। আজকের এই মিষ্টি ভোরের আলো সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, আর এমনই শুভ প্রত্যাশায় এখন শুনব চম্পা বণিকের কণ্ঠে ভোরের গান। গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন রাজু আহমেদ।

0: ভোরের গান শুনলেন চম্পা বণিকের কণ্ঠে।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, ভোরের স্বপনে কে তুমি দিয়ে দেখা, লোকালে সহসা, নজরুলসঙ্গীত শুনবেন খালিদ হোসেনের কণ্ঠে।

খালিদ হোসেনের কণ্ঠে শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পী কণ্ঠে এবারে গান মোর প্রিয়া হবে সুরানি দেব খোপায় তালার ফুল।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন খালিদ হোসেনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 7 জুন রবিবার থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন কার্যক্রম। বাজেট অধিবেশনে প্রতিদিনকার সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স FM 106 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.beta.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে আগামী 7 জুন দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 মেগাহার্জে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনে প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী মিতা হক। শিল্পী কণ্ঠে প্রথমে শুনবেন নয়ন তোমারে পায় না দেখিতে।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মিতা হক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রকৃতির কাছে মানুষ চির ঋণী। সবুজের ছায়া, নদীর সুর, পাখির ডাকে বেঁচে থাকার প্রেরণা খুঁজে পায় প্রতিদিন। তবু আমাদের অসচেতনতার ভারে আজ ক্লান্ত পৃথিবী, বিপন্ন পরিবেশ। শ্রোতাবন্ধুরা, আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালে জাতিসংঘের উদ্যোগে এই দিবসের সূচনা হয়, যার মূল উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিবসটি। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, প্লাস্টিকের ব্যবহার এবং বন উজাড়ের কারণে প্রকৃতি প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। তাপমাত্রা বাড়ছে, কমে যাচ্ছে জীব বৈচিত্র্য, বদলে যাচ্ছে ঋতুর স্বাভাবিক রূপ। তাই পরিবেশ রক্ষা এখন আর শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষারও সংগ্রাম। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটি করে গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করি। এমনই শুভ আহ্বানে শুরু করছে আজকের কৃষি সমাচার। বন্ধুশ্রোতায় রয়েছে প্রথমেই টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি, এ বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা আমাদের আয়োজনের শুরুতেই জানতে চাই, টেকসই উন্নয়ন বলতে কি বোঝায় এবং এর গুরুত্বটা কি?
2: টেকসই উন্নয়ন বলতে এমন উন্নয়ন প্রক্রিয়াকে বোঝায় যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে যে উন্নয়ন করা হয় সেটিই টেকসই উন্নয়ন। আধুনিক বিশ্বে দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশের উপর চাপ বাড়ছে, তাই টেকসই উন্নয়ন এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়নের প্রধান লক্ষ্য হল মানুষের জীবনমান উন্নত করা এবং একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। যদি আমরা অপরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তাহলে ভবিষ্যতে তা সংকটে পরিণত হবে। এই কারণে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণ সবাইকে এই লক্ষ্যে কাজ করতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, শক্তির সাশ্রয় এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
1: এবারে জানতে চাই সবুজ অর্থনীতি কি এবং এটি টেকসই উন্নয়নের সঙ্গে কিভাবে সম্পর্কিত।
2: সবুজ অর্থনীতি হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পরিবেশের ক্ষতি কমিয়ে অর্থনৈতিক উন্নয়ন সাধন করা হয়। সহজভাবে বলতে গেলে পরিবেশ বান্ধব উৎপাদন, শক্তি সাশ্রয়, পুনর্নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দূষণ কমানোর মাধ্যমে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় সেটিই সবুজ অর্থনীতি। টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সবুজ অর্থনীতি, কারণ টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন অর্থনৈতিক কার্যক্রম পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। উদাহরণস্বরূপ, সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমে এবং পরিবেশ দূষণ হ্রাস পায়। সবুজ অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মসংস্থান সৃষ্টি। পরিবেশ বান্ধব শিল্প, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, ফলে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ একই সঙ্গে সম্ভব হয়।
1: বাংলাদেশে তাহলে টেকসই উন্নয়ন এবং সবুজ অর্থনীতির অগ্রগতি কতটুকু এই বিষয়ে জানতে চাই।
2: বাংলাদেশ টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি অর্জন করেছে। সরকার বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে এবং গ্রামীণ এলাকায় সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এছাড়া শিল্প খাতে সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। কৃষিক্ষেত্রেও টেকসই পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যেমন জৈব সার ব্যবহার, পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি। এসব উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের উপর চাপ কমাতে সহায়তা করবে।
1: সবুজ অর্থনীতির বাস্তবায়নে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন?
2: সবুজ অর্থনীতি বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে বেশি খরচ হয়, ফলে অনেক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান এসব প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী হয় না। এজন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা ও আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সচেতনতার অভাব একটি বড় সমস্যা। নীতি ও আইন ব্যবস্থার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যায়। পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন আইন থাকলেও অনেক সময় সেগুলোর যথাযথ প্রয়োগ হয় না, তাই কার্যকর তদারকি এবং কঠোর আইন প্রয়োগ জরুরি।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, ভবিষ্যতে টেকসু উন্নয়ন এবং সবুজ অর্থনীতি নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
2: ভবিষ্যতে টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়াতে হবে, পরিবেশ বান্ধব শিল্প ও প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে, শিক্ষা ও গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে শিক্ষা দেওয়া হলে নতুন প্রজন্ম এ বিষয়ে আরও সচেতন হবে। সবশেষে বলা যায়, টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি সকল মানুষের সম্মিলিত দায়িত্ব। যদি সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণ একসঙ্গে কাজ করে, তাহলে একটি পরিবেশ বান্ধব ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি নিয়ে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
0: প্রিয় বন্ধুরা, এখন থাকছে একটি পরিবেশ বিষয়ক সচেতনতামূলক গান, আমাদের অপরাধে প্রকৃতি কাঁদে। এই কথার মধ্য দিয়েই ফুটে উঠেছে প্রকৃতির নীরব আর্তনাদ এবং মানুষকে সচেতন হওয়ার আহ্বান। গানটি লিখেছেন জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন আলমগীর হায়াত রুম্মন, আর গানটি পরিবেশন করেছেন খান আসিফুর রহমান আগুন ও সহশিল্পীবৃন্দ। চলুন শুনে আসি পরিবেশ সচেতনতা বিষয়ে চমৎকার একটি গান।

0: প্রিয় বন্ধু শ্রোতা, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য নিরন্তর শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা লালটু হোসেন, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন, প্রযোজনা করলেন হরবিলাস রায়, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ, 18ই জিলহজ, 5ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI প্রণোদনের স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলা রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রী। প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই প্রতিপাদ্য দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের বৃষ্টি বিঘ্নিত শেষ খেলায় 13 রানে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার 9ম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী সহ সকল বাংলাদেশি নাগরিককে FDI আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026 খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রবৃদ্ধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফা ভিত্তিক বা অমুনাফা ভিত্তিক কোম্পানি বা সংগঠন তৈরি এবং কোম্পানি বা সংগঠনের শেয়ার অর্জন ও ধরনের বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 সংশোধন করা হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে অভিনন্দন জানানো হয়। বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে বিষয়টি জানান। সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিস্তা নদী ও ব্যারাজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় উন্নয়নের মধ্যে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার গতকাল সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফেন লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আগামী রবিবার ঘোষণা করা হবে। গতকাল আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গত বুধবার আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বৃহস্পতিবার বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জন সাক্ষীর জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্যও মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
3: প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড, আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে।
2: অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ড দেওয়ার মতো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, তাই দুই আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান তারা।
4: বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক।
2: অভিযোগ গঠনের মাত্র 4 দিনের মধ্যেই শেষ হল রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী রোববার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর জন্য কি শাস্তি অপেক্ষা করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। প্রতিবেদনে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। আরও শুনুন প্রতিবেদনে।
5: 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত 2 তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় প্রাণহানি হতে পারে। এমনকি এই ঘটনায় তখন দায়িত্বে থাকা নার্স ডাক্তার সহ কর্তৃপক্ষের অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি।
6: কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালে সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না।
5: তদন্তে আরো উঠে আসে, হাসপাতাল পরিচালনার জন্য আদ্দিনের ভবনটি উপযুক্ত নয়, নেই পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা, ধারণ ক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তির মতো বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
6: তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2A ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোন চিকিৎসক ছিল না। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2A দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
5: এমন প্রেক্ষাপটে বিদ্যমান আইনে এবং বিধান অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতরাতে তাঁর নেতৃত্বাধীন ত্রিশ সদস্যের একটি প্রতিনিধি দল বিশেষ বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান। আজ ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক একটি চুক্তিও সই করবে দুই দেশ। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অটল ও নিঃশর্ত সমর্থন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ এর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এক বছর মেয়াদে ইউএনজিএ এর ৮১তম সভাপতির দায়িত্ব পালন করবেন। ডক্টর খলিলুর রহমান তার মন্ত্রণালয়ের দায়িত্ব ত্যাগ বা স্থগিত করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিগত সুবিধার বদৌলতে তিনি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনজিএর সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর কথা উল্লেখ করে বলেন, চার দশক আগে তিনি ১৯৮৬-৮৭ সালে একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জিয়াউর রহমানের সার্কের নীতি এবং বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার জোট নিরপেক্ষ রাজনীতি প্রধান পররাষ্ট্রনীতি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে গতকাল সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সরকারের গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের বিষয়টি হাইকমিশনারের কাছে উল্লেখ করেন এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনার তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন অন্যান্য স্থানের মতো দেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশের নুরুল আমিন নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গতরাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানান, তাঁর মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ভারতের নয়াদিল্লির মলভিয়া নগর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় ৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির শর্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। কড়া ভাষায় লেখা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেন, যুদ্ধবিরতির এই আলোচনা অন্তঃসারশূন্য এবং লেবাননের জন্য এটি অবমাননাকর। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এই বিবৃতি দেওয়া হল। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, তিনটি দেশ জানিয়েছে হিজবুল্লাহর গোলাগুলি পুরোপুরি বন্ধের উপর চুক্তি নির্ভর করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই কেবল শান্তি আসতে পারে। ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপের যুদ্ধ আরেকবার যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করা হবে নিছক ভুল। তিনি রাশিয়ার সঙ্গে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দিলে রুশ প্রেসিডেন্ট পুতিন গতকাল তা প্রত্যাখ্যান করেন। এদিকে ক্রেমলিন জেলেনস্কির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনকে এই বিষয়ে অবহিত করা হবে। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ ও শেষ ম্যাচে বাংলাদেশ 13 রানে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। টসে হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 8 ওভারে 3 উইকেট হারিয়ে 98 রান করে। জবাবে নেদারল্যান্ড 5 উইকেট হারিয়ে 85 রান সংগ্রহ করে। উল্লেখ্য, বৃষ্টির কারণে ম্যাচটি 20 ওভারের পরিবর্তে 8 ওভার নির্ধারণ করা হয়। ফুটবল। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক। দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বৃষ্টি বিঘ্নিত শেষ খেলায় 13 রানে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি যে যেখান থেকে আয়োজন শুনছেন সবাই নিরাপদ আছেন, সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো দুগ্ধ দানকারী মায়েদের বিষয়টি নিয়ে এবং সেই সাথে তাদের প্রতিদিনের যে খাদ্য ব্যবস্থাপনা এই সম্পর্কে। আসলে একজন মা যিনি তার সন্তানের জন্য তার নিজেকে উৎসর্গ করে থাকেন, সেক্ষেত্রে সন্তানের ভালো থাকা এবং অবশ্যই একটি সুস্থ নিরাপদ পরিমণ্ডল মা তৈরি করে দিতে চান, তার ক্ষেত্রে সেই মায়ের যত্নটা ঠিক কতটুকু হওয়া প্রয়োজন, কিভাবে হওয়া প্রয়োজন, এই বিষয়টি কিন্তু পারিবারিক যারা আছেন তারা দেখবেন এবং পাশাপাশি মাকেও সচেতন থাকতে হবে। তাই আমরা বলতেই চাই, দুগ্ধ দানকারী মায়েরা যেভাবে আছেন তারা ঠিক কিভাবে ভালো থাকতে পারেন, খাদ্য তালিকায় কি কি খাবার রাখলে তারা আরো বেশি স্বাস্থ্যসম্মতভাবে তার সন্তানকে বুকের দুধ দিতে পারবেন, এই বিষয়গুলো অবশ্যই একজন মাকে বা একজন নারীকে জানতে হবে। আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর আমাদের মাঝে আজ উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আজ তো আমরা কথা বলবো যারা নতুন মা হয়েছেন কিংবা দুগ্ধ দানকারী মায়েরা তাদেরকে নিয়ে, তাদের জন্য, এবং বিষয়টি হচ্ছে যে তাদের প্রতিদিনের খাদ্য ব্যবস্থাপনা বিষয়টি। তো প্রথমে জানতে চাইব যে কথাটি, সেটি হচ্ছে যে আসলে জীবনের প্রত্যেকটি পর্যায়ে গুরুত্বপূর্ণ, তবে যারা নতুন মা কিংবা দুগ্ধ দানকারী মা তাদের খাদ্য ব্যবস্থাপনাটা বিশেষ হওয়া প্রয়োজন, সেটা কেন?
2: আসলে এই সময়টা কেন বিশেষ, আমরা কিন্তু জানি যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা অনেক পরিবারে দেখি যে বাচ্চাকে নিয়ে কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওই বাচ্চাটাকে কিন্তু পরিপূর্ণভাবে বড় করার জন্য একমাত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে বুকের দুধ। সেই বুকের দুধ যদি মা ঠিকভাবে প্রোভাইড করতে না পারেন এবং সেই বুকের দুধ যদি কোয়ালিটি সম্পন্ন না হন তাহলে কিন্তু সেই বাচ্চাটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে এই অবস্থায় একজন দুগ্ধদানকারী মায়ের পুষ্টি বা আমরা খাবার যদি বলে থাকি সেটা অবশ্যই অন্য আর মানুষের থেকে অবশ্যই স্পেশাল বা একটা বিশেষ খাবার ব্যবস্থাপনা হওয়া উচিত।
1: এই যে বিশেষ একটা ব্যবস্থাপনার কথা আপনি বলছিলেন, সেটা আসলে ঠিক কেমন হওয়া উচিত?
2: বিশেষ বলতে আপা আমরা জানি যে যখন একজন মা দুগ্ধ দানকারী অবস্থায় থাকে তখন কিন্তু তাকে আমরা এক্সট্রা 500 কিলো ক্যালোরি গ্রহণ করতে বলা হয়ে থাকে। কারণ হলো তার নিজের যতটুকু চাহিদা বাড়তি 500 কিলো ক্যালোরি কিন্তু বাচ্চার মিল্ক প্রোডাকশন এবং তার টাইপ অফ ফুড কেমন হবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে যে মায়ের বুকের দুধটা কতটুকু ভালো হচ্ছে। তাই এই সময়টাকে মাকে অবশ্যই আগে যা খেত তার থেকে কিন্তু এইটুকু বাড়তি খেতে হবে, এই বাড়তি খাবারের মধ্যে কিন্তু তাকে অবশ্যই খাবারটা সুষম করতে হবে এবং স্পেশাল যেগুলো আমরা বলে থাকি প্রোটিন বেসড ডায়েট করতে হবে, যেমন দুধ, ডিম, মাছ, মাংস, এই জাতীয় খাবারগুলো যেন আগের থেকে ডাবল করা হয়ে যায়। যেমন এক গ্লাস দুধ খেলে তাকে দুই গ্লাস দুধ খেতে হবে, একটা ডিম খেলে তাকে দুইটা ডিম খেতে হবে, বা সে যদি মাছ বা মাংস দুই তিন পিস করে খায় তাহলে এখন 4-5 পিস করে খেতে হবে, ডাল রাখতে হবে খাদ্য তালিকায়, প্রতিদিন সবজি খেতে হবে বেশি করে, কেননা সবজি এবং ফলের মধ্যে কিন্তু ভিটামিনস মিনারেলসটা আমরা সঠিক এবং সুন্দর মাত্রায় পেয়ে থাকি। সো সেটা আমাকে কম দেয়া যাবে না, প্রতিদিনই তাকে পর্যাপ্ত দিতে হবে। এবং অন্যান্য যে খাবারগুলো রয়েছে, বাদাম বা সামুদ্রিক মাছ বা বিশেষ যে খাবারগুলো আমরা বলে থাকি যে ওমেগা 3 প্রোভাইড করছে, এগুলো কিন্তু মাকে দিতে হবে। কেননা মায়ের যে বুকের দুধটা তৈরি হচ্ছে সেটার কোয়ালিটি যেন ঠিক থাকে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেকে মনে করেন বুকের দুধ বাচ্চা পাচ্ছে তাহলে বোধহয় এটাই যথেষ্ট, কিন্তু সেটাও না। বুকের দুধটা আসলে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা, বাচ্চার ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট সেইটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও ডিপেন্ড করবে জি মায়ের কি পরিমাণ বা কি টাইপের ফুড মা ইনটেক করছে তার উপর।
1: আচ্ছা, এটার কি দৈনিক বা গড় চাহিদা হিসেবে কিছু আছে বা এরকম কিছু যে সকালের দিকে ঠিক সে কতটুকু পরিমাণ নিচ্ছে বা রাতে তাকে কখন নিতে হবে এরকম কিছু?
2: যেমন হলো আপা, একটা মানুষ আমরা ধরে থাকি যে একটা মানুষ স্বাভাবিক যদি তার ওজন উচ্চতা ডিপেন্ড করে, এটা আমি স্পেসিফিক বলছি না, হয়তো 1500 কিলো ক্যালোরি বা 1000 থেকে 2000 ক্যালোরি তার চাহিদা রয়েছে, তাহলে সেক্ষেত্রে বাচ্চা যখন বুকের দুধ খাওয়াবে মা তখন কিন্তু মায়ের তার সাথে আরো 500 কিলো ক্যালোরি এক্সট্রা বাড়াতে হবে। এবং সে যদি আগে স্বাভাবিকভাবে সকালে রুটি, সবজি, ডিম খেত, দুপুরে মাছ 2 পিস, তারপরে হলো আপনার ডাল সবজি এক বাটি, এই যে কোয়ান্টিটি গুলো সে কন্টিনিউ করতো তার থেকে এখন আরেকটু বাড়াতে হবে। এই যে বাড়ানোটা সেটা কিন্তু সে প্রতি বেলাতেই বাড়াবে, যেমন সকালে তার খেতে হবে প্রোটিনটা বাড়াতে হবে, যেটা আমরা করি কি অনেক সময় দেখা যাচ্ছে একটা ডিম দিয়ে খেয়ে ফেলছি
3: বা একবারই হয়তো অনেক খেয়ে নিচ্ছেন,
2: কিন্তু মাকে ওইখানে ডাল দিতে হবে, ডালের সাথে ডিম থাকবে, প্রয়োজনে সেখানে মাংসও থাকতে পারে। আবার দুপুরে যখন খাবে তখনও কিন্তু একইভাবে তাকে শাক ভাজি দিতে হবে, সবজি রান্না করে দিতে হবে, ডাল রাখতে হবে এক বাটি, মাছ মাংস পর্যাপ্ত তাকে দিতে হবে। এবং এটার বাইরে মেইন মিলের বাইরে যে দুটা বেলা রয়েছে স্ন্যাক্স টাইম, সেখানেও কিন্তু মাকে একটু লিকুইড জাতীয় খাবার দিতে হবে, দুধ দিতে হবে, স্যুপ দিতে হবে, ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় সেটাকে জুস করে দিতে পারে বা এমনি নর্মালি ফ্রুটস খাওয়া যেতে পারে, কারণ সব ফ্রুটসের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে লিকুইড অংশটা থাকে, পানি থাকে, তো সেটা এমনি খেলেও তার বডিতে চলে যাচ্ছে। তো এরকম টাইপের লিকুইড জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটাও কিন্তু মাকে প্রতিদিন খাদ্য তালিকায় দিতে হবে।
3: আচ্ছা, আরেকটি বিষয়ে জানতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই সময়টিতে মা, একজন মা যিনি দুগ্ধদানকারী, সন্তানের যত্নের ক্ষেত্রে তার বিশ্রামের প্রয়োজনীয়তাটা কতটুকু, এবং সেক্ষেত্রে হয়তোবা যারা সমাজে সুবিধার পাওয়ার একটি স্তরে রয়েছেন তাদের ব্যাপারটি আলাদা, আর যারা একটু ওয়ার্কিং, আমরা বলতে চাইছি যে একটু হয়তো নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করছে, তারা এই সময়টিকে সন্তানের জন্য কিভাবে দিতে পারেন?
2: ধন্যবাদ আপা। এই সময়টা আমি মনে করি যে মায়ের নিজের সাথে সাথে কিন্তু তার পরিবারের একটা দায়িত্ব চলে আসে, কেননা মা এই সময়টায় খুব সেন্সিটিভ অবস্থায় থাকে, তার কিছু হরমোনাল চেঞ্জ থাকে, নতুন মা হয়েছে সেটাও একটা কিন্তু নতুন একটা
3: অভিজ্ঞতা,
2: সে বাচ্চাকে সে কিভাবে টেক কেয়ার করবে। এবং আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু এই সময়টা অনেক বেশি মায়ের উপরে কিন্তু প্রভাব বিস্তার করা হয় যে এভাবে করো ওভাবে করো, এটাতে হয় কি যে মা কিন্তু কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তো আমি মনে করি যে এই সময় সঠিক একটা গাইডলাইন মাকে দেওয়া উচিত, তার সঠিক ঘুমের প্রয়োজন রয়েছে, বাচ্চাকে বুকে দুধ পান করাতে গেলে মায়ের রাতের ঘুমটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই ঘুমটা মাকে দিনের বেলা টাইম দিতে হবে ঘুমানোর জন্য, বাচ্চার সাথে
3: বা তার সেই সময় কাজগুলো কমিয়ে দেওয়া, কমিয়ে
2: দেওয়া বা বাচ্চার সঙ্গে সেই ঘুমানোর টাইমটা তাকে ঠিক করে দেয়া বা তাকে সাপোর্ট দেয়া মেন্টালি, এই জিনিসগুলো কিন্তু সবকিছুই দরকার,
3: এবং সেটা সব স্তরেই
2: অবশ্যই সকাল মা তো মাই, সেটা যেই স্তরেই থাকুক না কেন।
3: খুব সুন্দর একটি কথা। এবারে আপনার কাছে একেবারে সব শেষে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে আমরা আসলে দুটি প্রতিক্রিয়া এই সময়টিতে দেখতে পাই। অনেক ক্ষেত্রে মায়েরা অভিযোগ করছেন যে এই সময়টিতে যেহেতু ক্যালোরি বেশি নিতে হচ্ছে আমি হয়তোবা ওয়েট গেইন করছি, ওজনটা বেড়ে যাচ্ছে। আবার ভিন্ন চিত্রও থাকে যে অযথাই তার হয়তোবা ওজন কমে যাচ্ছে, এইটা কেন হয়?
2: আপনি দেখবেন যখন আমরা বেবি নিয়ে চিন্তা করি তখন কিন্তু আমাদের ডক্টররা বলে থাকে যে ফিটনেসটা আগে ঠিক রাখা। আমাদের দেশের মেয়েদের কিন্তু আগে জানতে হবে যে বেবি নেয়ার প্ল্যানিং করলে তার ফিটনেস ঠিক রাখতে হবে, যে ওজনটা যেন তার অতিরিক্ত না থাকে। এটা যেমন তখন ঠিক করতে হবে, প্রেগনেন্সির টাইমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সে আসলে কতটুকু পুষ্টি দরকার সে কতটুকু ইনটেক করছে, এটা কিন্তু আমরা ভুল করে থাকি। সো এই যে দুইবার যদি ভুল করে ফেলি তাহলে কিন্তু দেখা যায় বাচ্চা হওয়ার পরে কিন্তু সেটা ওই সময় যতটুকু খাওয়া দরকার ওজনটা বেড়ে যায়, ওই খাওয়াটা কিন্তু তাকে খেতেই হবে। সেই কারণে আমি বলবো যে এই সচেতনতা যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাকে আগে থেকেই চিন্তা করতে হবে যে আমার ফিটনেসের জন্য আমাকে আগে থেকেই সচেতন হতে হবে।
3: ধন্যবাদ সামিয়া তাসনিম, আমরা অনেক সুন্দরভাবেই শুনছিলাম আজকের এই বিষয়টি নিয়ে। শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠানটি আমরা আজ শেষ করতে চাইছি। সুখের ঠিকানা অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
1: হ্যাঁ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী মনির খান, প্রথম গানটির কথা সাজিয়েছেন অরণি ইয়াসমিন, শুরু করেছেন শেখ সাদি খান।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী শোভনুর মনির কোনাল, গানে কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুরারোপ করেছেন আবু বকর সিদ্দিক।

বিশের গান শুনে। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই, পরিবেশ সুন্দর রাখি, এ দেশকে ভালোবাসুন, দেশ আপনার আমার সকলের। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন লালন গীতি, প্রথম শিল্পী শফি মণ্ডল।

শ্রোতাবন্ধু লালন গীতি শুনছেন। এবারের শিল্পী দিল আফরোজ রেবা, শিল্পীকণ্ঠে শুনবেন সত্য বল সুপথে চলো।

প্রিয় শ্রোতা, শুনছেন লালন গীতি, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের শিল্পী আবু বকর সিদ্দিক, শিল্পী কণ্ঠে শুনবেন সব লোকে কয় লালন কি জাত সংসারে।

0: Tri-Nation Women's T20 Cricket Tournament in Edinburgh. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. এখন শুনবেন এই সপ্তাহের গান। শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গানে কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন শেখ সাদি খান।

0: এই শব্দের গান শুনলেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন প্রথম শিল্পী রওশন আরা মাসুদ।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের আরও একটি নতুন পর্বে। সকালের এই সুন্দর সময়টাই দর্পণের সাথে কিছুটা মুহূর্ত যেমন আপনারা উপভোগ করেন, উপভোগ করি আমরাও, তাই তো চলে এসেছি আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে।
2: সকাল ভালো গেলে বাকি দিনটাও ভালোই যায়, আর সকালটা যদি দর্পণের সাথে সুন্দর কিছু মুহূর্ত দিয়ে শুরু হয় তাহলে তো কথাই নেই, আপনাদের সেই ভালো লাগার জায়গাটি পূরণেই হাজির আমরা।
1: তাই দর্পণের সাথেই থাকুন কিছুটা সময়, কথা হবে, জানা হবে অনেক কিছু।

0: শ্রোতা বন্ধুরা, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সারা বিশ্বের মতো আমাদের দেশেও দিনটি পালিত হচ্ছে নানা আয়োজনে। পরিবেশ শুধু আমাদের চারপাশের গাছপালা বা নদীনালায় নয়, এটি আমাদের জীবন ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ।
1: আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিই, যে পানি ব্যবহার করি, যে মাটিতে খাদ্য উৎপাদিত হয়, সবকিছুই পরিবেশের অংশ। সুস্থ পরিবেশ আমাদের সুস্থ জীবন নিশ্চিত করে, কিন্তু নগরায়ন, দূষণ ও অপরিকল্পিত উন্নয়নের কারণে আমাদের চারপাশের পরিবেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
0: একসময় পাখির ডাক, সবুজ গাছপালা আর পরিচ্ছন্ন জলাধার ছিল আমাদের চারপাশে ছড়িয়ে। আজ অনেক জায়গায় সেই চিত্র বদলে গেছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং জলাশয় ভরাটের মতো সমস্যাগুলো পরিবেশের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে।
1: তাই বিশ্ব পরিবেশ দিবস আমাদের শুধু একটি দিবসের কথা মনে করিয়েই দেয় না, বরং মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের গভীর সম্পর্কের কথাও। পরিবেশ ভালো থাকলে মানুষও ভালো থাকবে, আর প্রকৃতি সুস্থ থাকলে ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি বাসযোগ্য পৃথিবী।

0: পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো প্রতিষ্ঠান বা সরকারের নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ছোট ছোট সচেতন উদ্যোগও পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা রাখতে পারে।
1: আমরা চাইলে দৈনন্দিন জীবনে কিছু সহজ অভ্যাস গড়ে তুলতে পারি, যেমন যত্রতত্র ময়লা না ফেলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, পানীয় বিদ্যুতের অপচয় রোধ করা এবং গাছ লাগানোর অভ্যাস তৈরি করা।
0: পরিবেশ বান্ধব জীবনযাপন শুধু প্রকৃতির জন্যই নয়, আমাদের নিজেদের জন্য উপকারী। গণপরিবহন ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং সবুজায়নে অংশগ্রহণের মাধ্যমে

0: আমরা পরিবেশের উপর চাপ কমাতে পারি।
1: আসুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই অঙ্গীকার করি, নিজের চারপাশকে পরিচ্ছন্ন রাখব, প্রকৃতিকে ভালোবাসব এবং পরিবেশ সুরক্ষায় সচেতন ভূমিকা পালন করব। আমাদের ছোট ছোট পদক্ষেপে গড়ে তুলতে পারে আরও সবুজ, সুন্দর ও নিরাপদ আগামী।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার তুলে ধরছি দর্পণের আজকের পর্বের আয়োজন। সূচনাই থাকছে এই দিনে, যেখানে ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো জানানো হবে। এরপর ঐতিহ্যের সন্ধানে পর্বে থাকছে বাংলাদেশের প্রাচীন স্থাপনা ও সংস্কৃতির নিদর্শন নিয়ে আলোচনা।
1: এরপর থাকছে যুগের সাজ, যুগের পোশাক। এই আয়োজনের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের সঙ্গে। আর সবশেষে আমাদের গান পর্বের মধ্য দিয়ে শেষ হবে আজকের দর্পণ।
0: পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আমন্ত্রণ।

0: প্রতিটি দিনই যেন সময়ের ক্যানভাসে আঁকে নতুন গল্প, আর তার ভাজে জমা থাকে অতীতের গুরুত্বপূর্ণ স্মৃতি। সেই স্মৃতিগুলোকে নতুন করে জানার আয়োজন এই দিনে।
1: অতীতের উল্লেখযোগ্য কিছু ঘটনার সংক্ষিপ্ত ঝলক নিয়ে সামিউল বাশার শানের উপস্থাপনায় এখন শুনুন আজকের এই দিনে।
2: প্রিয় শ্রোতারা, আজ 5 জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। এই দিনটি জড়িয়ে আছে নানা স্মৃতি আর ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার সঙ্গে। আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যুর মাধ্যমে যারা ইতিহাসে স্থায়ী হয়ে আছেন তাদের কথায় ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এই দিনে পর্বে। 1827 সালের এই দিনে উসমানীয় সাম্রাজ্যের বাহিনীর কাছে গ্রিক রাজধানী এথেন্সের পতন ঘটে। গ্রিসের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনা সংঘটিত হলেও পরবর্তীতে গ্রিকদের স্বাধীনতা অর্জনের পথ আরো সুগম হয়। 1849 সালের এই দিনে ডেনমার্কে নতুন সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়। এর ফলে দেশটিতে নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়। 1783 সালের এই দিনে ফ্রান্সে মন্টগলফিয়ার ভ্রাতৃদ্বয় জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বা উত্তপ্ত বায়ুচালিত বেলুন উড়িয়ে দেখান। এই সফল প্রদর্শনী মানব ইতিহাসে আকাশপথে উড্ডয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। 1967 সালের এই দিনে মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল সংঘাতের অংশ হিসেবে 6 দিনের যুদ্ধ শুরু হয়। মাত্র 6 দিনের এই যুদ্ধে আঞ্চলিক রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে এবং এর প্রভাব বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনুভূত হয়। ইতিহাসের ধারাবাহিকতা পেরিয়ে এবার নজর দিচ্ছি আজকের এই দিনে জন্মগ্রহণ করা কিছু স্মরণীয় মানুষের জীবনের দিকে। খ্রিস্টপূর্ব 469 সালের এই দিনে জন্মগ্রহণ করেন গ্রিক দার্শনিক সক্রেটিস, যিনি পাশ্চাত্য দর্শনের অন্যতম ভিত্তি স্থাপনকারী চিন্তাবিদ হিসেবে পরিচিত। প্রশ্নোত্তর ভিত্তিক শিক্ষা পদ্ধতি ও নৈতিক দর্শনের জন্য তিনি আজও বিশ্বজুড়ে স্মরণীয়। 1723 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথ, যিনি আধুনিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত। তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস অর্থনৈতিক চিন্তার ইতিহাসে একটি মাইলফলক। 1974 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেটার মার্ভিন ডিলন, যিনি ওয়েস্ট ইন্ডিজ দলের পেস বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি লাভ করেন। তার বোলিং দক্ষতা 90-এর দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সবশেষে শ্রদ্ধা পরিচরণ করছে সেসব গুণী মানুষদের যারা আজকের এই দিনেই আমাদের ছেড়ে গেলেও তাদের কর্ম ও স্মৃতির আলোয় আজও উজ্জ্বল হয়ে আছেন। 1316 সালের এই দিনে ফ্রান্সের রাজা দশম লুই মৃত্যুবরণ করেন, যিনি লুই দ্য কোয়ারেলসম নামে পরিচিত ছিলেন। তার মৃত্যু ফরাসি রাজপরিবারে উত্তরাধিকার সংকটের সূচনা করে। 2004 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রেগান মৃত্যুবরণ করেন, যিনি 1981 থেকে 1989 সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেন। সোভিয়েত ইউনিয়নের সাথে শীতল যুদ্ধের শেষ পর্যায়ে তার ভূমিকা এবং অর্থনৈতিক নীতির জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়। 2011 সালের এই দিনে বাংলাদেশি পপ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আজম খান মৃত্যুবরণ করেন, যিনি বাংলা পপ গানের পথিকৃৎ হিসেবে পরিচিত। তার গান ও সঙ্গীত চর্চা বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে স্থায়ী প্রভাব রেখে গেছে। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বে আয়োজন আজ এটুকুই।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ এবং একই সঙ্গে এফএম 106 মেগাহার্টজে। দর্পণ শুধু শোনার একটি আয়োজন নয়, এটি ভাবনা, অনুভব আর মতের বিনিময়ের একটি উন্মুক্ত অঙ্গন। তাই আপনাদের সুচিন্তিত মতামত, অনুভূতি আর গঠনমূলক লেখা আমরা সবসময় আন্তরিকভাবে স্বাগত জানাই।
1: ঠিকই। এখন দর্পণের জনপ্রিয় আয়োজন ঐতিহ্যের সন্ধানে। এই পর্বে আমরা খুঁজে দেখি বাংলাদেশের অতীতের পদচিহ্ন স্থাপনকারী, দেশের প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন এবং গৌরবময় সংস্কৃতির গল্প। আজকের পর্ব ঢাকার আজিমপুর শাহী মসজিদ নিয়ে। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় কামাল মিনা।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আজিমপুর শাহী মসজিদের ইতিহাসের সাথে। আজিমপুর শাহী মসজিদ বাংলাদেশের ঢাকার আজিমপুর কবরস্থানের পাশে অবস্থিত। মসজিদের একটি ফার্সি শিলালিপি থেকে প্রতীয়মান হয় যে এটি 1746 খ্রিস্টাব্দে ফয়জুল আলম নামে এক ব্যক্তি নির্মাণ করেছিলেন। মসজিদটি মুঘল নবাব আলীবর্দী খানের শাসন আমলে নির্মিত হয় এবং এটি একটি একক গম্বুজ এবং উভয় পাশে ভল্ট সহ একটি অর্ধ গম্বুজ বিশিষ্ট মসজিদ। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আজিমপুর শাহী মসজিদের একজন নিয়মিত মুসল্লির সাথে। কি নাম আপনার?
3: মোহাম্মদ আবুল কাসেম।
2: আপনি কি এখানে নিয়মিত নামাজ পড়েন?
3: চেষ্টা করি নিয়মিত নামাজ পড়ি।
2: বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত মসজিদ, ঐতিহাসিক একটি স্থাপনা, এখানে নিয়মিত নামাজ পড়ছেন, আপনার কেমন লাগে?
3: আমার কাছে অনেক ভালো লাগে, কারণ 37 বছরের আগে পুরাতন মসজিদ আমরা নামাজ পড়ি। 5 ফিট চড়া ওয়াল করা এইসব মসজিদের ভিতরে, শীতকালে মসজিদের ভিতরে নামাজ পড়লে অনেক শান্তি লাগে, মানে শীত লাগে না, গরমকালে কখনো গরম থাকে না, মানে শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা থাকে আর কি, ভিতরটা আর কি। আমাদের সবারই তো অনেক অন্যরকম একটা অনুভূতি বা ভালো লাগার ই লাগে।
2: আজিমপুর

0: খিলানযুক্ত দরজা রয়েছে এবং প্রতিটি দরজার উপরে দুটি খিলান বিশিষ্ট একটি অর্ধগম্বুজ বিশিষ্ট খিলান রয়েছে। মসজিদটি বাংলাদেশের একটি অনন্য স্থাপত্য, কারণ এটি অস্তিত্বের সর্বশেষ কাঠামো যার ছাদে অর্ধগম্বুজ বিশিষ্ট একটি একক গম্বুজ রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আর একজন মুসল্লির সাথে। কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো।
0: কি নাম আপনার?
1: দেলোয়ার হোসেন।
0: আপনি এখানে কত বছর যাবত আছেন?
1: 40-এর কাছাকাছি।
0: 40 বছর ধরে এই মসজিদে নামাজ পড়তেছেন?
1: হ্যাঁ, যখন নামাজ পড়ি এই মসজিদেই পড়ি সবসময়।
0: এটা একটা ঐতিহাসিক মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠা এবং নির্মাণ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা?
1: এই মসজিদ তো আদি মোগল আমলের মসজিদ। এখানে চুন সুরকির, এখানে কোনো রড ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় নাই, এগুলো সুন্দরভাবে, ওই জন্য এখানে গরমে ঠান্ডা ঠান্ডার সময় গরম এই মসজিদ অনুভূতি হয় আর ভালোই লাগে এই মসজিদে নামাজ পড়তে।
0: 350 বছরের পুরাতন একটি মসজিদ, এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করছেন, আপনার কেমন লাগে?
1: আমার কাছে খুবই ভালো লাগে। আজিমপুর কবরস্থানে মসজিদের পরিবেশ অন্যরকম, এটা ভালো লাগে আমার কাছে।
0: ঐতিহ্যবাহী মোগল স্থাপত্য রীতিতে আজিমপুর শাহী মসজিদ যখন নির্মাণ করা হয়, বাংলার শাসনভার তখন নবাব আলিবর্দী খানের হাতে। তার নির্দেশে ঢাকায় যে কয়েকটি মসজিদ নির্মাণ করা হয়, এটি সেগুলোর একটি। রাজধানীর নিউ মার্কেটের দক্ষিণ পাশ থেকে সোজা পশ্চিম দিকে বিজিবি 3 নম্বর গেট সংলগ্ন আজিমপুর পুরাতন কবরস্থানের সীমানা প্রাচীর ঘেঁষে নতুন লাইনের সরু রাস্তা দিয়ে দক্ষিণ দিকে বেশ কিছু দূর এগিয়ে গেলে প্রাচীন একটি মসজিদ চোখে পড়বে। এলাকাবাসীর কাছে এটি আজিমপুর গোরস্থান শাহী মসজিদ হিসেবে পরিচিত। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আজিমপুর শাহী মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে। কি নাম আপনার?
2: হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
0: আপনি কত বছর যাবত এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন?
2: 14 বছর ধরে দায়িত্ব পালন করতেছি।
0: আজিমপুর শাহী মসজিদ, ঐতিহাসিক মসজিদ, যেটি মোগল আমলে নির্মাণ করা হয়েছিল, একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদে দায়িত্ব পালন করছেন, এই বিষয়ে আপনার মতামত কি?
2: মোগল আমলের একটা মসজিদ, অলি আল্লাহর এখানে এখানে বসবাস করে গেছে বা পরিচালনা করে গেছে। পাশে আজিমপুর এত বড়টা কবরস্থান আছে এবং এখানে খেজমত করতেছি এতদিন ধরে। অল্প বয়সের মধ্যে কিন্তু আমি এখানে খেজমত করতে পারতেছি, এটা আমার অনেকটা আনন্দদায়ক, অনেকটা ভালো লাগে।
0: মসজিদটিতে এতবার সংস্কার করা হয়েছে যে একে বাইরে থেকে একটি আধুনিক স্থাপত্যের মসজিদ বলে মনে হয়। এটি একটি দ্বিতল ইমারত যার নিচের অংশ ভল্টেড প্ল্যাটফর্ম। মসজিদের উত্তর দিকে একটি ইমারত ছিল, এটি আয়তাকার। উত্তর দক্ষিণে এর পরিমাপ 11.58 মিটার এবং পূর্ব পশ্চিমে 7.32 মিটার। প্রধান গম্বুজটিকে সরাসরি একটি অষ্টভুজাকৃতি পিপার উপর বসানো হয়েছে। এই ধরনের ইমারতকে আবাসিক মাদ্রাসা মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়। বাইরে থেকে খুব সাধারণ একটি মসজিদ মনে হলেও প্রত্নতত্ত্ববিদদের মতে মসজিদটি প্রায় 300 বছরের পুরনো। এই মসজিদের গম্বুজে অনেকটা তুরস্কের অটোম্যান আমলের স্থাপত্যশৈলীর মিল রয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আজিমপুর গোরস্থান শাহী মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে। কেমন আছেন আপনি?
3: আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন।
0: কি নাম আপনার?
3: আমার নাম সখাওয়াতুল্লাহ।
0: এই যে ঐতিহাসিক একটি মসজিদ আজিমপুর শাহী মসজিদ, এই সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে?
3: আলহামদুলিল্লাহ, এই মসজিদটা মোগল আমলের। মসজিদের যে মূল ভবন, সেই মসজিদের মূল ভবনের মাঝখানে একটা দরওয়াজা আছে, সেই দরওয়াজার উপরে একটা কালো পাথরের শিলালিপি আছে। শিলালিপিতে কয়েকটা কবিতা লেখা আছে আরবি এবং ফার্সিতে। সেই কবিতার অক্ষর থেকে যতটুকু বোঝা যায় যে এই মসজিদটা আজ থেকে প্রায় 350 বা 350 বছরের পূর্বের মসজিদ। আর এই মসজিদ নির্মাণ করেছেন, তার নাম এখানে আছে, তিনি লিখেছেন ফয়জুল্লাহ সাখতা, মানে ফয়জুল্লাহর বানানো। এই মসজিদের যিনি নির্মাতা তার নাম ছিল ফয়জুল্লাহ।
0: এই ঐতিহাসিক মসজিদ, এখানে দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করছেন, আপনার কেমন লাগে?
3: আলহামদুলিল্লাহ, ইমামতির দায়িত্ব তো পালন করা একদিক দিয়ে কিছুটা কঠিন, তারপরেও এই দায়িত্বের কারণে জামাতের সঙ্গে নামাজ পড়ার একটা সুযোগ হয়।

0: এই জন্য আমার অন্তর থেকে আমি এই দায়িত্বটাকে পালন করা খুবই উপভোগ করি এবং এই জন্য আমি আনন্দিত।
1: প্রিয় শ্রোতা, এই ছিল আজিমপুর শাহী মসজিদের ইতিহাস। আগামী পর্বে অন্য কোনো ঐতিহ্যবাহী স্থানের ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। এখন থাকছে দর্পণের আরেকটি বিশেষ আয়োজন, যুগের সাজ, যুগের পোশাক। এই পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের গল্প। আজকের পর্বে আলোচনায় রয়েছে বেনারসি শাড়ি। গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন আমিনা রহমান।
1: শ্রোতা, আজ বেনারসি শাড়ি ইতিহাস নিয়ে কথা বলতে চাই। রাল্ফ ফিস 1583 থেকে 91 বেনারসকে সুতি বস্ত্র শিল্পের একটি সমৃদ্ধ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। বেনারসের কিংখাব, ব্রোকেট এবং জড়ি টেক্সটাইলের প্রথম উল্লেখ পাওয়া যায় 19 শতকে। 1603 সালে দুর্ভিক্ষের সময় গুজরাট থেকে রেশম তাঁতিদের স্থানান্তরিত হওয়ার পরে সম্ভবত 17 শতকে বেনারসে রেশম কিংখাব বুনন শুরু হয়েছিল এবং 18 ও 19 শতকের সময় উৎকৃষ্টতার সাথে বিকশিত হয়েছিল। বেনারসি এমন একটি শাড়ি যার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। এই শাড়ি নারীদের কাছে বেশ জনপ্রিয়। দাদি, নানি, মা, খালা, মেয়ে সব প্রজন্মের কাছেই বেনারসি খুবই পছন্দের পোশাক। এই শাড়ির ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িয়ে বেনারসি ইতিহাস। বেনারসি শাড়িগুলো তাদের ঐশ্বর্য, ডিজাইন এবং বিলাসবহুল কাপড়ের জন্য বিখ্যাত। বেনারসি শাড়ির উৎপত্তি মুঘল যুগে হয়েছিল, 14th শতাব্দীর দিকে, যখন এই উপমহাদেশে রেশম বুনন শিল্পের প্রচলন হয়েছিল। সেই সময়ে বেনারস রেশম উৎপাদন এবং তাদের একটি বিশিষ্ট কেন্দ্র হয়ে ওঠে এই উপমহাদেশে। মুঘল সম্রাট আকবর বেনারসি শাড়ির প্রচলন ও পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার ফলে এই শাড়ির জনপ্রিয়তা এবং স্বীকৃতি পেয়েছিল। বেনারসি শাড়ি দক্ষ কারিগরদের প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই শাড়িগুলো ঐতিহ্যগতভাবে খাঁটি সিল্ক সুতা ব্যবহার করে হাতে বোনা হয়। এর ডিজাইনে জড়ি দিয়ে তৈরি করা হয়, যা সাধারণত সোনা বা রৌপ্যের সুতা দিয়ে করা হয়। এই শাড়িতে সাধারণত প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, মুঘল শিল্প এবং জ্যামিতিক নকশা ফুটে ওঠে। বেনারসি শাড়ির তার চমৎকার কারুকার্য, সূক্ষ্ম রেশম সিল্ক এবং সোনা রূপার জড়ির কাজের জন্য বিখ্যাত। এর ইতিহাস প্রায় কয়েক শতাব্দী প্রাচীন এবং এটি মুঘল আমল থেকে শুরু করে ভারতীয় বাঙালি সংস্কৃতির আভিজাত্যের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বেনারসি শাড়ি সুদীর্ঘ ইতিহাসকে প্রধান কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। মুঘল আমল উৎপত্তি 1400 থেকে 1600 শতাব্দী। বেনারসি শাড়ির বুনন শিল্পে বিকাশ মূলত মুঘল আমলে শুরু হয়। মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্য এবং পারস্য থেকে আসা কারিগর ও নকশা কারকরা ভারতে আসেন। তারা ভারতীয় তাঁতিদের সাথে বিলে পারস্যের জটিল ও সূক্ষ্ম নকশাগুলো বেনারসি শাড়িতে প্রয়োগ করে। 1800 থেকে 1900 শতাব্দীতে বিকাশ। এই শতকগুলোতে বেনারসের তাঁত শিল্প আরও বেশি উৎকর্ষ লাভ করে। বেনারসের কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিটি শাড়ি রাজপরিবারের আভিজাত্য এবং বিত্তশালীদের কাছে অনন্য প্রিয় হয়ে ওঠে। বেনারসি শাড়ির মূল আকর্ষণ হল 1947 সালে ভারত বিভাগের পর বেনারস থেকে অনেক মুসলিম তাঁতির পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে চলে আসেন। তারা মূলত ঢাকার মিরপুর ঈশ্বরদী এলাকায় বসতি স্থাপন করেন এবং সেখানে নিজেদের ঐতিহ্যবাহী তাঁত শিল্প চালু করেন। কালক্রমে মিরপুরে বেনারসি পল্লী তার নিপুণ বুনন ও নান্দনিক নকশার জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। ঐতিহ্যগতভাবে বিয়ে এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে বেনারসি শাড়ির প্রথম পছন্দের তালিকায় থাকে। খাঁটি একটি বেনারসি শাড়ি হাতে তৈরি করতে নকশার জটিলতা অনুযায়ী 10 দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত লেগে যায়।
2: আপনারা শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার দর্পণের শেষ আয়োজন আমাদের গান। আজ শুনবেন একটি দেশাত্মবোধক নজরুল সঙ্গীত, একই অপরূপ রূপে মাতোময় হেরিনু পল্লী জননী। গানটি গিয়েছেন কনক চাপা।

0: শ্রোতা বন্ধুরা, সময়ের স্রোতে ভেসে আজকের দর্পণ অনুষ্ঠান এসে দাঁড়িয়েছে সমাপ্তির দ্বার প্রান্তে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আবারও আন্তরিক কৃতজ্ঞতা।
1: আবার হাজির হব নতুন চিন্তা ও সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নানা আয়োজন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্পণের সঙ্গেই থাকুন।
0: আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার নাফিস ইফতিখার, উপস্থাপনায় ছিলাম মইনুল ইসলাম,
1: ফারহানা খান পুরবি, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুসুম এবং প্রযোজনায় ছিলেন ডক্টর শায়লা আক্তার।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী সহ সকল বিদেশি বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংশোধন আইন 2026-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। দুইদিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতরাতে হাকান ফিদান বিশেষ বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম অভ্যর্থনা জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সফরে 30 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আজ ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক একটি চুক্তিও সই করবে দুই দেশ। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। বন্ধ বৃহৎ শিল্প ও সেবা খাতকে সহায়তা বিষয়ক প্রাক পুনঃ অর্থায়ন প্রকল্প শীর্ষক এই নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলো 7% সুদে 200 কোটি টাকা পর্যন্ত কার্যকরী মূলধন ঋণ নিতে পারবেন। সাম্প্রতিক মুদ্রানীতি কঠোর করার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদের হার বর্তমানে 14% ছাড়িয়ে যাওয়ায় এই উদ্যোগটি উৎপাদনকারীদের জন্য স্বস্তিদায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ডেঙ্গু, চিকনগুনিয়া রোধ ও পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী রবিবার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগর ভবন মিলনায়তনে বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায়, ডিএসসিসির 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। এর মধ্যে 27টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির শর্ত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীর নেতা নাঈম কাসেম বলেন, যুদ্ধবিরতির এই আলোচনা অন্তঃসারশূন্য এবং লেবাননের জন্য অবমাননাকর। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর এই বিবৃতি দেওয়া হল। নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, হিজবুল্লাহর গোলাগুলি পুরোপুরি বন্ধের উপর এই চুক্তি নির্ভর করছে। খেলার খবর, ফুটবল। আগামীকাল স্টাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে জোড়া হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: যে আমরা একটা দিনের মাঝে আছি। এই দিন বলতে আমরা সাধারণত ২৪ ঘন্টা সময়কেই বুঝে থাকি। এই দিনের মাঝেই আমাদের জীবনযাত্রা, আবার এই দিনের মাঝেই কাজ করে যাওয়া।
1: এই দিন কখনো কখনো দিবস হয়ে যায়, তার মানে দিনটা বিশেষ হলে দিবস হয়ে যায়। এই দিবসের থাকে ইতিহাস, থাকে গুরুত্ব এবং তাৎপর্য। আমাদেরকে সচেতন করাই এই দিবসের মূল উদ্দেশ্য।
0: আর আজ এবং এখন এই দিবস নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা এবং সংরক্ষণে সারা বিশ্বে সচেতনতা বাড়াতে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে।
1: এই পরিবেশ সম্পর্কে আমরা আমাদের পাঠ্য বই থেকেও অনেক কথা জানতে পেরেছি। প্রতি বছর এই বিশ্ব পরিবেশ দিবস এলেই আমাদের দেশে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং জাতীয় বৃক্ষমেলার আয়োজন করা হয়ে থাকে। এই বৃক্ষমেলাতে আমরাও যেয়ে থাকি।
0: আমরা জেনেছি বৃক্ষ বা গাছ হলো পরিবেশের বন্ধু। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়। গাছ থেকে আমরা ফুল এবং ফল ছাড়াও কাঠ পেয়ে থাকি, তাই বেশি করে গাছ লাগানো দরকার।
1: বই পড়েই তো আমরা জেনেছি গাছের প্রাণ আছে, তাই গাছ কেটে সেই প্রাণকে যেন আমরা হত্যা না করি। আমরা ছোটরাও গাছ লাগিয়ে পরিবেশের বন্ধুকে বাড়িয়ে তুলতে পারি। আজ এমনই আহ্বান জানিয়ে কলকাকলি অনুষ্ঠান থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

0: এই কথা সত্যি যে পরিবেশ ভালো থাকলেই ভালো থাকবো আমরা, ভালো থাকবে আমাদের এই দেশ, আর তখন আমাদের মনটাও ভালো থাকবে, তখন আমাদের দেশটাকেও ভালোবাসতে ইচ্ছে করবে,
1: তখন দেশটাও আমাদের কাছে বড় মনে হবে। এই দেশ তখন আমাদের মনে ছড়াবে মুগ্ধতার আবেশ, দেশকে মনে হবে বিশেষ।
0: কলকাকলি অনুষ্ঠানের এখনকার আয়োজনে আমরা শুনব একটি দেশাত্মবোধক গান। গানটির পরিবেশনায় নুসরাত জাহান, জয়া।

0: শোনা হলো দেশাত্মবোধক গান, শুনতে হবে সম্পূর্ণ অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে শিশু কিশোর উপযোগী বিষয় নিয়ে অনেকভাবে আলোকপাত করা হয়ে থাকে। এই যেমন এখনকার পর্বটি তারই এক অন্যতম উদাহরণ, কারণ এখনকার পর্ব তোমাদের জন্য লেখা।
1: এ পর্বের মাঝ দিয়ে আমরা শিশু কিশোর উপযোগী বইয়ের খোঁজ পেয়ে থাকি, যে বই পড়লে আমাদের জানার জগৎ সমৃদ্ধ হবে, আমরা ভালো কিছু জেনে তা আমাদের জীবনেও কাজে লাগাতে পারবো। এ বই আমাদের জীবনকে হয়তো আলোকিত করবে।
0: এমনই বইয়ের কথা নিয়ে এবারের পরিবেশনা তোমাদের জন্য লেখা। আজও এই পর্বটি গ্রন্থনা করেছেন আপা নাসরিন রহমান, আর কথাগুলো পড়ে শোনাচ্ছেন নিবেদিতা খান।

বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই দর্শন শব্দটি শুনে থাকবে। অভিধানে দর্শন শব্দের অর্থ হল তত্ত্ববিদ্যা বা চিন্তা বিষয়ক শাস্ত্র। অবশ্য দর্শন শব্দটির আরও অনেক অর্থ রয়েছে। এই চিন্তা বিষয়ক শাস্ত্র বা দর্শন হল অনুসন্ধান বিদ্যা, অর্থাৎ কারণ ও নিয়মের যুক্তিভিত্তিক আলোচনার বিজ্ঞান। প্রাচীনকালে এবং হাল আমলে যারা এই বিজ্ঞান চর্চা করেছেন বা করেছেন তাদের বলা হয় দার্শনিক। বন্ধুরা, বিশ্বের শ্রেষ্ঠ দশ দার্শনিক নামে তোমাদের জন্য বই প্রকাশ করেছেন প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্য প্রকাশ। বইটি লিখেছেন সৈয়দ আবুল মকসুদ। বইয়ের প্রচ্ছদ পরিকল্পনা ও অঙ্গবিন্যাস করেছেন কাইম চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে শহীদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব। লেখক বইটি শহীদ দার্শনিক গোবিন্দচন্দ্র দেবের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বন্ধুরা, বিশ্বের শ্রেষ্ঠ দশ দার্শনিক বইটিতে লেখক যাদের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেছেন তারা হলেন কনফুসিয়াস, সক্রেটিস, প্লেটো, ইবনে সিনা, ইবনে খলদুন, রেনে দেকার্ত, ইমানুয়েল কান্ট, কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল এবং স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, চীনের দর্শন আর সংস্কৃতিতে যার অবদান সবচেয়ে বেশি তিনি কনফুসিয়াস। তিনি 551 খ্রিস্টপূর্বে জন্মেছিলেন। আনুমানিক 469 থেকে 470 খ্রিস্টপূর্বে এথেন্সে জন্মেছিলেন সক্রেটিস। তার জীবন ও কর্ম নিয়ে গ্রন্থ রচনা করেছেন তারই ছাত্র প্লেটো। খ্রিস্টপূর্ব 427 থেকে 429 সালে জন্মগ্রহণকারী প্লেটোর হাতে প্রাতিষ্ঠানিক দর্শনের ভিত্তি স্থাপিত হয়েছিল। বিস্ময়কর মানব ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে বুখারায় জন্মগ্রহণ করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানে তার অবদান অবিস্মরণীয়। 1332 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিসে ইবনে খলদুনের জন্ম। জ্ঞানের জগৎকে তিনি চারটি ভাগে ভাগ করেছিলেন, যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, তত্ত্ববিদ্যা এবং চতুর্থ ভাগটিকে আবার চার ভাগে ভাগ করেছিলেন, জ্যামিতি, গণিত, সঙ্গীত শিল্পকলা শাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান। বন্ধুরা, 1724 সালে জার্মানিতে জন্মেছিলেন ইমানুয়েল কান্ট। তিনি সব ধরনের অন্ধত্ব ও অযৌক্তির ভাবাবেগের ঘোর বিরোধী ছিলেন। 20 শতকে বিশ্বের বহু দেশের সমাজ, রাজনীতি ও অর্থনীতিকে যে দার্শনিকের মতবাদ সবচেয়ে বেশি আলোড়িত করেছে তা হচ্ছে মার্ক্সবাদ। 1818 সালে জার্মানিতে জন্ম নেওয়া দার্শনিক কার্ল মার্কস মার্ক্সবাদের জনক। 1831 সালে জন্মগ্রহণকারী ফরাসি রেনে দেকার্তকে বলা হয় আধুনিক ভাববাদী দর্শনের জনক। বীজগণিত নিয়ে কাজের জন্য তিনি অমর হয়ে আছেন। 1872 সালে জন্মগ্রহণকারী ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল দর্শন বা গণিত ছাড়াও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ও ধর্মীয় নানা বিষয়ে প্রচুর গ্রন্থ রচনা করেছেন। বন্ধুরা, 1863 সালে অবিভক্ত বাংলার কলকাতায় জন্মগ্রহণকারী নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাসব্রত গ্রহণের পর পৃথিবী জুড়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, যার বাণী তোমরা জেনে থাকবে, শুনে থাকবে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বন্ধুরা, বিশ্বের শ্রেষ্ঠ দশ দার্শনিক বইটি পড়ে বসুন্ধরার চিন্তাশীল ও সৃষ্টিশীল দশ সন্তানের কীর্তি সম্পর্কে তোমরা জানতে পারবে। ধারণা করি বইটি তোমাদের আরও অনেক অনেক বিষয়ে জানার আগ্রহকে জাগিয়ে তুলবে। তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি নিয়মিত অন্যান্য বই পাঠ করে আনন্দিত হও, আলোকিত হও, এই শুভকামনা রইলো।

0: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল কবিতাতেই স্মরণীয় তা তো নয়, গানেও হয়ে আছেন বর্ণীয়। ভাবলে অবাক লাগে কত বিচিত্র বিষয় নিয়ে তিনি গান লিখেছেন, আবার জীবদ্দশায় তিনি গান লিখে ও সুর করে গাইতেন।
1: এক বিরল প্রতিভার অধিকারী ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি তার কবিতার চেয়ে গানকেই বড় ভাবতেন, এ কথা তিনি নিজের মুখেই বলেছেন। এবার শুনব নজরুল সঙ্গীত, আর গানটি কে শোনাবে? সুপ্রভা রহমান স্মৃতি।

0: শোনা হলো গান, কখনো কখনো কবিতাও গান হয়ে যায়, তখন বলা যায় গানই কবিতা, কবিতাই গান। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা কবিতা আবৃত্তি, পরপর তিনটি কবিতার আবৃত্তি শুনব আমরা।
1: প্রথমেই শুনব কবি সুনির্মল বসুর কবিতা সবার আমি ছাত্র। প্রকৃতির কাছ থেকে অনেক কিছুই শেখার আছে আমাদের, এই কবিতার মূল কথা এমনই। কবিতাটি আবৃত্তি করে শোনাবে মুমতাহিনা।

0: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মোরে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা।
1: এবার শুনব আরও একটি কবিতার আবৃত্তি। কবিতার নাম নেই তো আমার ছুটি, রচয়িতা হাসনা তামজাদ, আবৃত্তিতে মুবাশ্বিরা।
2: তখনও ভোর হয়নি পুরো, বাইরে আধার ফিকে, বাচ্চা এলাম উঠতে হবে, তাকাই ঘড়ির দিকে, দুচোখ ঘুমে আসছে বুঝে, পাই না পাশে মাকে খুঁজে, রান্নাঘরে তিনি, কাক ডাকা সেই ভোরের আগে রোজই ওঠেন যিনি, ঠিক ছটাতে পৌঁছতে হবে গ্রামার সারের বাড়ি, অল্প কিছু মুখে দিয়েই দৌড়াই তাড়াতাড়ি, তার ওখানে ঘন্টা দেড়েক থেকে যাব স্কুল, হয়নি পড়া ভূগোল স্যারের বাদ বেহুল স্থূল, বুকটা দুরু দুরু, ক্লাসের পরে চলছে যে ক্লাস সেই সে ভোরে শুরু।
1: এরপর পারিবোনা কবিতা, রচয়িতা কালীপ্রসন্ন ঘাস, পাঠে রয়েছে নুসাইবা।
3: পারিবোনা এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার, পারিবে না বলে মুখ করিও না ভার, এ কথাটি মুখে যেন না শুনি তোমায়, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না কো তাদের আকার, তবে কেন পারিব না বলো বারবার।

0: মজার কোনো গল্পের নাম বললে ঈশপের গল্পের কথা যে বলতেই হয়। এই গল্পের প্রধান বৈশিষ্ট্য হল গল্পের সব চরিত্র কোনো না কোনো জীবজন্তু, আবার গল্পের শেষে থাকে নীতিকথা।
1: শুনলে আমরা মজা পাই। ঈশপের গল্প সমগ্র থেকে নির্বাচিত গল্প পাঠ করে শোনাচ্ছে আপ্তাহি এবং আরাধ্যা।

0: এক জেলে, তার ছিল এক মাছের খামার। কিন্তু রোজ রোজ একদল বক এসে তার খামারের মাছের পোনা খেয়ে যায়। এমনই কয়েকদিন দেখে দেখে একেবারে বিরক্ত হয়ে গেল ছেলে। কত আর জ্বালাতন সহ্য হয়। শেষে একদিন বক ধরার জন্য পুকুরে জাল পেতে রাখলো ছেলে। সকালবেলা দেখলো অনেকগুলো বক ধরা পড়েছে, কিন্তু বকের সঙ্গে একটি ময়ূরও ধরা পড়েছে। জেলে যখন বকগুলোকে এক একটা করে ধরছিল, তখন ময়ূর কাতর কণ্ঠে বলল,
1: আমি তো তোমার মাছ নষ্ট করিনি, ময়ূর তো মাছ খায় না। তাছাড়া পক্ষীকুলের মধ্যে আমার মতো নিরীহ প্রকৃতির আর কাউকে তুমি পাবে না, কারো কোনো ক্ষতি আমরা করি না। তাছাড়া আমরা বুড়ো মা বাপকে রীতিমতো সম্মান করি, শ্রদ্ধা করি, নানা জায়গা থেকে খাবার এনে তাদের খাওয়াই।
0: উত্তরে জেলে বলল, তুমি নিজের সম্পর্কে যা বললে তার সব ঠিক আছে, তা আমি নিজেও বুঝি এবং জানিও। কিন্তু যারা আমার মাছ নষ্ট করেছে তাদের সঙ্গে তুমি ধরা পড়েছ, সুতরাং তাদের সঙ্গে তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। উপদেশ: সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস।

নিজের কাজ। একটি বক ডিম পেড়েছিল চাষের আমন ধানের ক্ষেতে। ডিম থেকে একদিন চারটে বাচ্চা বের হলো। বাচ্চাগুলো একসময় বড় হয়ে উঠল। একদিন ক্ষেতের মালিক এলো ক্ষেতের ধান দেখতে। বলল, আরে ক্ষেতের ধান তো দেখছি সব পেকে গেছে, এবার কেটে নিতে হয়। দেখা যাক, বন্ধুদের ডেকে আনতে হবে, ওরাই এসে ধান কেটে দিয়ে যাবে। এই কথা শুনে বকের বাচ্চারা তো ভয়ে অস্থির। ও মা, শুনলে তো চাষি কি পড়ে গেল, চলো আমরা অন্য কোথাও চলে যাই। মা আরাম করে পাখা নেড়ে বলল, সে অন্য কোথাও যাওয়া যাবে, অত তারা কিসের, আগে পুঁটি মাছগুলোকে খেয়ে এনে দেখি। বলি ওরা আসবে না, দেখে নিস। কদিন পরে আবার এলো চাষি, সঙ্গে তার দুই ছেলে। ক্ষেতের অবস্থা দেখে চাষি তার ছেলেদেরকে বলল, দেখেছ ক্ষেতের ধান কেমন ঝরে পড়তে শুরু করেছে, বেশি পেকে গেছে। বন্ধুদের বললাম, কিন্তু ওরা কেউ এলো না, তাই আর কারো উপরে ভরসা করা যায় না, চলো আমরা নিজেরাই ধান কাটতে শুরু করে দেব। পাখির বাচ্চারা এবার মাকে বলল, এবার কি করবে মা? মা বলল, এবার আর দেরি করা যায় না, চলো আমরা চলে যাই, আজ রাতের মধ্যে অন্য কোথাও চলে যাই। ওরা এবার আর অন্যের উপর ভরসা করছে না, নিজের কাজ নিজেরাই করবে, তাই আর অবিশ্বাস করার কারণ নেই, ওরা কাল সত্যিই ধান কাটতে আসবে। উপদেশ, নিজের কাজ নিজে করাই সবচেয়ে উত্তম।

0: গল্পের পর আবারও শুনব একটি গান। এই গানের রচয়িতা কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
1: এ গানে নাম ডাকও কম নয়, শুনব এমনই একটি রবীন্দ্রসঙ্গীত মুজতানিবা রহমানের কণ্ঠে।

0: এতক্ষণ যা হয়নি এবার হবে তাই। শুনবো ছোটমণিদের খবর।
1: খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করে দিয়েছেন শর্মিলা ফাইরুজ চন্দ্রিমা।
0: শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশই একটি উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি। শিশু কিশোরদের অসাধারণ সাফল্য ও প্রতিভার গল্প নিয়ে হাজির হয়েছি আমি ইনায়া বিনতে কায়েস। প্রথমেই শুরু করছি উদ্ভাবনের খবর দিয়ে। বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য নিয়ে ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2026 আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সারা বাংলাদেশ থেকে প্রায় 450টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই শেষে মাত্র 30টি দল আন্তর্জাতিক রাউন্ডের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রকল্প উপস্থাপন করেছে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য প্রযুক্তি, স্মার্ট ডিভাইস ও লট, শিক্ষা প্রযুক্তি, পরিবেশ ও টেকসই উন্নয়ন, রোবোটিক্স ও অটোমেশন। বাংলাদেশ রাউন্ডের সফল দলগুলো পরবর্তীতে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিচারক, বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সামনে নিজেদের উদ্ভাবন তুলে ধরতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্টেম ইনোভেশন 2026 আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশ দল 4টি স্বর্ণপদক, পাশাপাশি একাধিক রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1000 প্রতিযোগী অংশ নেয়। বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবন ভিত্তিক প্রকল্প উপস্থাপন করে বিচারকদের প্রশংসা কুড়ায় এবং স্বর্ণপদক অর্জন করে। এই অর্জন বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রযুক্তির দক্ষতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সাফল্য দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনে আরও উৎসাহিত করবে। এবার আসি শিশুদের শিক্ষাগত ও মানসিক দক্ষতার খবরে। শিশুদের মেধা, একাগ্রতা ও দ্রুত গণনা শক্তির অসাধারণ প্রদর্শনীতে অনুষ্ঠিত হয়েছে 18তম জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা 2026। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের 600টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয় প্রায় 3400 শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাত্র 5 মিনিটের মধ্যে 70টি জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। বিস্ময়করভাবে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ সঠিক উত্তর দিয়ে তাদের দক্ষতার প্রমাণ দেয়। শেষ করব ছোট্ট এক বন্ধুর সাফল্যের গল্প নিয়ে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন সাফল্যের গল্প লিখেছেন শিশুশিল্পী রায়ান রাহাত। স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ডস 2026-এ তিনি এ অর্জন করেছেন সেরা শিশুশিল্পী পুরস্কার। ঠাকুরগাঁওয়ের মেধাবী শিশুশিল্পী রায়ান রাহাত ছোটবেলা থেকেই নাচ, অভিনয় ও চিত্রাঙ্কনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। তার ধারাবাহিক সাফল্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে বেস্ট চাইল্ড আর্টিস্ট অ্যাওয়ার্ড। ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তার হাতে এই সম্মাননা তুলে দেন। রায়ান ইতিমধ্যে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষা সপ্তাহ সহ বিভিন্ন আয়োজনে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছেন। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপন, টেলিভিশন নাটক এবং চলচ্চিত্র কাজ করেছেন তিনি। রায়ান রাহাতের এই অর্জন দেশের শিশু শিল্পীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা।
2: আজকের কলকাকলি অনুষ্ঠানের সবশেষ আয়োজনে এবার সবাইকে আন্তরিক আমন্ত্রণ। এখনকার আয়োজন ফুল পাখিদের আসর। এ আসরের অংশগ্রহণকারীরা আমাদেরই ছোট্ট বন্ধু, ওরা ওদের ইচ্ছে মতো কিছু একটা শোনাবে। আজ ফুল পাখিদের আসর পর্বটি পরিচালনা করছেন আপা কাজী সাকিরা বানু।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি আপা, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর সুন্দর করে সেজে এসছে আমাদের ছোট্ট বন্ধুরা, আমার মনটা ভরে গেছে। দৌড়তে দৌড়তে চলে এলো আমাদের নিয়মিত শাহরিয়ার, আমাদের স্পেশাল চাইল্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদেরকে বলা হয় শাহরিয়ার। শাহরিয়ার এসে ওর জায়গাটা দখল করে নেয়, প্রতিনিয়ত আসে আর আমাদের সঙ্গে ছোট ছোট করে কিছু কথা বলে। অনেক সময় কিছু বোঝা যায়, অনেক সময় কিছু বোঝা যায় না, তবু আমরা ওকে উৎসাহিত করি। এমনি করে আমাদের অনেকেরই ঘরে রয়েছেন এমনি ছোট ছোট শিশু যাদেরকে আমরা লুকিয়ে রাখি। অনেক বাবা মাই তাদেরকে সমাজে প্রকাশ করতে চান না, নিজেদের লজ্জা বোধ করেন। না, কোনো লজ্জা নেই, এটা প্রকৃতির দান। এদেরকে আমাদেরকে স্বাভাবিক বাচ্চাদের মতন করে মানুষ করতে চেষ্টা করতে হবে। তাদের মধ্যে অনেকেরই অনেক বিশেষ গুণ রয়েছে যেটা আমরা প্রকাশ করব। তো শাহরিয়ার,
2: আসসালামু আলাইকুম। আমার নাম শাহরিয়ার হাসানের বাসা, আমি একটি গান বলবো। গান হচ্ছে ইতিন শ্রুতি হবে।

0: সেখানে থাকবে না কোনো শাসন, থাকবে না নিয়মে কোনো বাতন, পাখি উঠব তারাই তারাই ফুল উঠতে ফুটব, তারাই তারাই আকাশে এসে বেশি বেড়াব।
1: আমি আগেই বলেছি কিছুটা বোঝা যাবে কিছুটা বোঝা যাবে না, তবু আমরা শাহরিয়ারকে সুযোগ দেব। এমনি করে অনেক শাহরিয়ার আছে আমাদের মাঝে। ছোট বন্ধুরা, এবারের বন্ধু নাম বলো তোমার।
2: আমার নাম মুবাশিরা বারি নুসাইবা।
1: কি শোনাবে?
2: আবৃত্তি করছি পল্লী কবি জসিম উদ্দিনের লেখা নিমন্ত্রণ কবিতাটি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর দেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ছোট গাঁওখানি, ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তারে মাজিয়াছে কে বা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাধা তরি, পারের খবর টানা টানি করি, বিনা সুতিমালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁক পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। ধন্যবাদ।
1: এবারে বন্ধু নাম বলো।
3: আমার নাম ফারিন রেজা ওয়ারিসা।
1: কি শোনাবে আমাদের?
3: একটি দেশাত্মবোধক গান।
1: আচ্ছা, একটি আগে শুনি।

0: আর এত সুন্দর যে সবার মনের ভেতরে এই গানটা আলোড়িত হয়, তো সবাই গলা মিলিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম আপ্তাহি।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের কবিতা গল্প বলা। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে, রাজ বেয়াদা, তার যে মাতুল, মাতুল কিসে, সবাই জানে সে তার পিছে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা, একদিন তার ছাতের পরে, ছাত কোথা হে, টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী, মনের সাথে গাইছে বিহাক, বিহাক তো নয় বসন্ত রাগ, থৌ না বাবু খেচা খেচি, আচ্ছা বলো চুপ করেছি, এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে, ধরল সে তার ঝুটির গোড়া, কোথায় ঝুটি, টাক যে ভরা, হোক না টেকো তোর দাঁতে কি, লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি, ধরব ঠেসে টুটির পরে, পিটব তোমায় মুন্ডু ধরে, কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কথা।
0: কবিতার ছন্দে গল্প বললে আমাদেরকে। এবারের বন্ধু নাম বলো।
2: নিতুশি।
0: কি শোনাবে?
2: একটি গান।

0: ঝটপট চলে আসতে হবে অনেক বন্ধু। নাম বলো।
1: আমার নাম আরাধ্যা রায়সেন।
0: কি শোনাবে?
1: আমি আবৃত্তি করছি কবি আহসান হাবিবের কবিতা উল্টো। একটা সরু

0: তার মাথার মগজ কেবলই উতলাচ্ছিল, তাই উল্টো দিকের রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল। আর পাশের বনে একটা শেয়াল হ্যাচ্ছো করে হাঁটছিল, তাই পাখনা মেলে নামলো মাঠে, ঘাস পিচালি খাচ্ছিল। তার নাচন দেখে পায়রাগুলো দারুণ হাসি পাচ্ছিল, একটা সরু লম্বা গরু নটন নটন নাচছিল।
1: মজার উল্টো না? এবারে বন্ধু,
2: আমার নাম ইনায়া,
1: কি শোনাবে?
2: আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি।

0: খুব সুন্দর হচ্ছিল তো, থেমে গেলে কেন, আমার তো মনে হচ্ছে তুমি আরো গাইবে, খুব সুন্দর হচ্ছে, গায়কিটা এত চমৎকার। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম নিবেদিতা।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ

প্রাণের পল্লোলে বান রেখে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক।

0: ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছুটে পিনাক পানির সুলাস, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো আগুন শোষলো ফাগুন মদন মারে খুন মাখাত, পলা শশক শিমুল ঘায়ের ফাগ লাগে ওই দিকবাসে, গো দিকবালিকার পিতবাসে, আজ রঙ নেলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
1: চমৎকার, একদম টকবকিয়ে উঠছে রক্ত। এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম মহিবা।
1: কি শোনাবে?
2: আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি কবিতাটি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটুপুটি,

0: তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে।
1: আরো খানিকটা আছে, তবে আমরা এর পরের দিন শুনবো সেটা। এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম সিমরান।
1: কি শোনাবে?
2: আমি একটি গান পরিবেশন করছি। কেহই করে বেচাকে না,

0: খুব সুন্দর। এবারে বন্ধু নাম বলো।
1: আমার নাম ঋদিতা গুহ, আমি একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতাটি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষাণেরা পার হয়ে যায় লাঙুল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শিয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে।
0: জোরে হাততালি হবে। এবারে বন্ধু নাম বলো আগে।
2: আমার নাম জানিতা স্নে।
0: কি শোনাবে?
2: আমি একটু কবিতা পরিবেশন করছি। দূরে রসদ তলায় পুঁথির কোন ঠিকানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হতে নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বের হতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ছড়ে কাছে লুটুপুটি, অনেকে দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তুমি কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়, ওর কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওর সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমি ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসে পণ্ডিতেরই হাতে আমায় কেন সদাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুর।

0: করে যেন মাতুন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। আমার নাম সিমরান।
1: কি করবে তুমি?
0: আমি একটি গান পরিবেশন করছি।

শেষ ভালো যার সব ভালো তার। খুব সুন্দর গান দিয়ে শেষ হলো আমাদের আজকের ফুল পাখিদের আসর। ছোট্ট বন্ধুরা সবাই ভালো থেকো তোমরা।

0: পরিবেশনার পালা শেষ, এবার আমাদের বিদায়ের পালা। আজ অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি স্বপ্নশ্রী গুহ
1: এবং আমি আয়াত হোসেন। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক।
0: অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: লেখাপড়া খেলাধুলা পাশাপাশি করব,
0: বড়দের কথা মেনে জীবনটাকে গড়ব।
1: বন্ধুরা
2: শুভ বিদায়।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ হায়দার আলী। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা ২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৬ খসড়াও অনুমোদন দেওয়া হয়। দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতরাতে হাকান ফিদান বিশেষ বিমানে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম তাকে অভ্যর্থনা জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ সফরে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০,০০০ কোটি টাকার একটি প্রাক পুনঅর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর ৭% সুদে ২০০ কোটি টাকার পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ১৪% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ডেঙ্গু চিকুনগুনিয়া রোধ এবং পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী রবিবার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় ৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগর ভবন মিলনায়তনে বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায় ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডই এডিস মশার ঘনত্ব নির্ধারণ মানের চেয়ে বেশি। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। ইরান সমর্থিত সশস্ত্র এ গোষ্ঠীর নেতা নাইম কাসেম জানান, যুদ্ধবিরতির এই শর্ত তাদের জন্য অবমাননাকর এবং লেবাননের অধিকাংশ মানুষ তা গ্রহণ করেনি। খেলার খবর, ফুটবল। আগামীকাল সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৭:৩০টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: আজকের রূপালি পর্দার সিনেমার প্রাণ অনুষ্ঠানে আমরা শোনাব নতুন পুরানো দিনের বাংলা সিনেমার কিছু স্মরণীয় গান। সিনেমার গানগুলো যেমন গল্প বলে, তেমনি আমাদের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়।
1: পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদনের সাথী হয়ে আছি আমরা দুজন, আমি শিমুল হোসেন
0: এবং আমি ইফাতারা ইরা।

সিনেমার গান আমাদের জীবনের গল্প বলে। একটি গানের সুর, কথা আর সিনেমার কাহিনী সব মিলিয়ে আমাদের আবেগ, আনন্দ ও স্মৃতির অংশ হয়ে ওঠে। অনেক কথা হলো শ্রোতা বন্ধুরা, এবারে চলুন শুনে আসি মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে 70 দশকের দোস্ত দুশমন সিনেমার একটি গান।

কয়েক দশক পেরিয়ে গেলেও বাংলা গানের ইতিহাসে কিছু কিছু গান রোমান্টিকতার এক চিরসবুজ নিদর্শন। বন্ধুদের আড্ডায়, ভ্রমণের সময় বা সন্ধ্যায় আনমনে গুনগুন করার জন্য একটি অন্যতম প্রিয় গান। 70-80 দশকের তরুণ প্রজন্মের কাছে এটি শুধু গান নয়, বরং এটি আবেগ ও নস্টালজিয়া। লাকি আকন্দের জাদুকরী সুর ও হ্যাপি আকন্দের সাবলীল কণ্ঠস্বর গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসি ব্যস্ত জীবনের বাহিরে এক শান্তিময় রোমান্টিক জগতে নিয়ে যায় এমন একটি গান।

প্রেমিক তার প্রিয়তমাকে নানাভাবে যেমন মানায়, আবার রাগ অভিমানে ভালোবেসে কাছেও টেনে নেয়। বাংলা চলচ্চিত্রের কিছু রোমান্টিক গান আছে যা কয়েক প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে। তেমনি একটি বিরহ এবং অনুযোগের গান তুমি এসেছিলে পরশু, বাংলা সঙ্গীতের একটি অমলিন সৃষ্টি। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি বাংলাদেশের কালজয়ী সিনেমা অনুতপ্তের সেই বিখ্যাত গানটি এন্ড্রু কিশোরের কণ্ঠে।

প্রিয়জনকে সারাক্ষণ কাছে নিয়ে রাখার যে তীব্র আকাঙ্ক্ষা তা বিভিন্ন গানের কথায় ফুটে ওঠে। ঠিক তেমনি একটি ভালোবাসার গান আমি নিঃস্ব হয়ে যাব কবির বকুলের কথায় গানটিতে সুর করেছেন কৌশিক হোসেন তাপস। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় ব্যবহৃত জনপ্রিয় রোমান্টিক গান চন্দন সিনহার কণ্ঠে।

গুলবাহার সবার মনের অজান্তেই লালিত একটি ভালোবাসার নাম। চোখ ধাঁধানো অতুলনীয় সৌন্দর্য ও চটপটে স্বভাবের কারণে গানটি মায়াবী কারসাজিতে শ্রোতাদের মুগ্ধ করে। প্রিয়তমাকে দেখার জন্য নায়কের পথে ঘাটে যে ব্যাকুলতা পুরো গান জুড়ে, তা গভীর ভালোবাসার প্রকাশ ফুটে উঠেছে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি 2025 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা গান গুলবাহার।

0: সিনেমার গান আমাদের যাত্রার এক অদৃশ্য সঙ্গী। প্রতিটি সুর, প্রতিটি কথা আমাদের ভেতরের আশার আলো, নিঃশব্দ কষ্ট আর হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতিধ্বনি। বাংলা সিনেমার গান আমাদের সংস্কৃতি, আবেগ আর স্বপ্নকে একটি সুন্দর সুরের জগতে বেঁধে রাখে।
1: শ্রোতা বন্ধুরা, এবার বিদায় নেবার পালা। আশা করছি রূপালী পর্দার গানগুলো আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। প্রতি শুক্রবার সকাল 10:05 আমরা হাজির হব আপনাদের পছন্দের সিনেমার গানগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন

0: এতক্ষণ দেশাত্মবোধক গানটি শুনলেন। এর আগে শুনছিলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার গান। সিনেমার প্রাণ এর গ্রন্থনা করেছেন ফাতেমা সুলতান, উপস্থাপনে ছিলেন শিমুল হোসেন, ইফাত আরা ইরা, সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এ পালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমরা কজন: শামীম আহমেদ, নূরে ফেরদৌস, মোহাম্মদ লিয়াকত আলী খান, রুবিরা শাহনাজ বানু, আমি আফরোজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইফতিয়াজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সঞ্চালনে এস এম মোর্শেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এসএম মোর্শেদ, আমার সাথে আছেন তিনজন সম্মানীয় অতিথি, আসুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, আরও আছেন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, উপ-উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর এম আজম চৌধুরী, সহযোগী অধ্যাপক সমুদ্র বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতেই মহাপরিচালক মহোদয়, আপনাকে দিয়ে শুরু করি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং প্রতি বছরই দিবসের একটি প্রতিবন্ধ থাকে এবং যে প্রতিবন্ধকে ভিত্তি করে মূলত ক্যাম্পেইন কাজগুলো হয় গ্লোবালি। এবছর এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্যটা কি স্যার, বাংলাদেশের প্রেক্ষিতে সেই প্রতিপাদ্যের গুরুত্ব বা কতটুকু, সেই সম্পর্কে একটু আপনার অভিমত জানাবেন।
3: ধন্যবাদ। আসলে বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি UNEP নির্ধারিত এবছরের থিমটা যেটা দিয়েছে সেটা হলো ক্লাইমেট অ্যাকশন, যার বাংলা ভাবানুবাদ করা হয়েছে জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ এবং আগামী নিরাপত্তা। বিশ্বে জলবায়ু পরিবর্তনে আপনি জানেন এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কারিগরি সংস্থা IPCC এর সর্বশেষ বিজ্ঞান ভিত্তিক যে 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব সভ্যতার অস্তিত্ব নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষের নানাবিধ কর্মকাণ্ডের ফলে বিশ্বে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহ বিপদাপন্ন অবস্থায় রয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বর্ধিত হারে এবং অধিক তীব্রতায় দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ। বৈশ্বিক পর্যায়ে জলবায়ুর পরিবর্তন রোধে খুব দ্রুত এবং ব্যাপক পদক্ষেপ না নিলে আগামী 2 দশকের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি শিল্প বিপ্লবের সময়ের পূর্বের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাবে, যা 2100 সালে নাগাদ প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্বীকৃত, কিন্তু বৈশ্বিক যে গ্রিন হাউসটা যে নিঃসরণ করে তাতে কিন্তু বাংলাদেশের অবদান খুবই কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের যে বহুমাত্রিক যে প্রভাবটা হচ্ছে, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে আমাদের চিহ্নিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অভিক্ষেপণ পূর্বক কৃষি, পানি সম্পদ এবং অবকাঠামোর উপর প্রভাব নিরূপণের জন্য প্রজেকশন অফ সি লেভেল রাইজ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ইটস সেক্টরাল লাইক এগ্রিকালচার, ওয়াটার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইম্প্যাক্টস, এরকম একটি গবেষণা প্রকল্প অনুযায়ী জুলাই 2017 থেকে ডিসেম্বর 2023 সময় বাস্তবায়ন করা হয়েছে। গবেষণার প্রাপ্ত ফলাফলে দেখা যায় যে বিগত 30 বছরে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রতিবছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার 3.8 থেকে 5.8 মিলিমিটার। এই গবেষণার তথ্য মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই শতকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রায় 12.34 থেকে 17.95% সমুদ্রে নিমজ্জিত হতে পারে। এছাড়া উক্ত গবেষণার তথ্য মতে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির কারণে বাংলাদেশের ধানের উৎপাদন প্রায় 5.8 থেকে 9.1% হ্রাস পাবে, এবং সমুদ্রপৃষ্ঠের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের নিম্নভূমি উপকূলীয় এলাকায় ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সেখানে বসবাসের রত লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকাকে হুমকির সম্মুখীন করছে। এবং বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় 19টি জেলার মধ্যে 70টা উপজেলায় প্রায় 4 মিলিয়ন মানুষের বাস্তুচ্যুত হওয়ার একটা ঝুঁকির মধ্যে বাংলাদেশ রয়ে গেছে।
2: আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, উপ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এই যে বায়ু দূষণ, এটা আমাদের এই অঞ্চলে আমাদের জনস্বাস্থ্যের উপরে এবং লোকাল যে ইকোলজি এটার উপরে কি ধরনের প্রভাব রাখছে, এবং এই সংকট উত্তরণে আসলে আমরা কি করতে পারি?
4: ধন্যবাদ। বায়ু দূষণের কথা আপনি বললেন, সেটা প্রথমে আমাদের বুঝতে হবে বায়ু দূষণটা কি। বাতাসের মধ্যে ভাসমান বিভিন্ন রকমের বস্তু থাকে, দুই ধরনের বস্তু নর্মালি, এক কিছু হলো গ্যাস, আরেকটা হলো সলিড টাইপের পার্টিকেলস আছে, সেগুলোকে আমরা বলি পার্টিকুলেট ম্যাটার। বিভিন্ন সাইজের আছে, সবচেয়ে পপুলার সাইজ যেটা বলি PM2.5। PM2.5 মানে হলো যেসব পার্টিকেলস গুলা বাতাসের মধ্যে ভাসমান তাদের সাইজ 2.5 মাইক্রোমিটারের সমান অথবা ছোট। এটা খুব পপুলার, কারণ হলে এর স্বাস্থ্যের ঝুঁকি সবচেয়ে বেশি। এর চেয়ে ছোট বা তার চেয়েও ছোট যে পার্টিকেলস গুলো আছে এগুলো খুব ইজিলি মানুষের শরীরে ইন্ট্রোডিউসড হয়। স্বাস্থ্য ঝুঁকি যাওয়ার আগে আমি আরেকটু বলি, আপনি যেটা বললেন যে বাংলাদেশের অবস্থান কখনো পৃথিবীতে 1 নম্বর কখনো 2 নম্বর এরকম, বিশেষ করে ঢাকা শহর মোটামুটি শীতকালে সারা পৃথিবীর যে সিটি র্যাঙ্কিং হয় তার মধ্যে টপ 5 এর মধ্যে একটা থাকে, সেটা বেসিস অফ PM2.5 এর কনসেন্ট্রেশন। WHO-র যে গাইডলাইন ভ্যালু আছে সেখানে বলা আছে 5 মাইক্রোগ্রাম/মিটার কিউব অ্যানুয়াল অ্যাভারেজ থাকতে হবে। আমাদের গত অনেক বছর ধরে এটার চেয়ে অনেক গুণ বেশি আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এদের র্যাঙ্কিং এর দিক দিয়ে চিন্তা করলে আমরা সবসময় অনেক উপরে প্রথম দিকে থাকি, এবং এটা যা WHO-র গাইডলাইন ভ্যালু আছে তার থেকে 15-16 গুণ বেশি আমাদের স্পেশালি শীতকালে থাকে। এরপর আসতেছে স্বাস্থ্য ঝুঁকির কথা। আসলে বায়ু দূষণের অনেকগুলা ইম্প্যাক্ট আমাদের মধ্যে আছে, তার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ুর পরিবর্তন, সেখানে বিরাট প্রভাব আছে। মানুষের স্বাস্থ্যের উপর প্রচুর পরিমাণে প্রভাব আছে, আমাদের এগ্রিকালচারের উপর প্রভাব আছে, আমাদের ইকোসিস্টেমের উপর প্রভাব আছে, এবং আমাদের ওভারঅল যে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রিটার উপরও এই বায়ু দূষণের একটা প্রভাব আছে। তো প্রথমে আসি আমি আমাদের স্বাস্থ্যের আসলে কি সমস্যা হচ্ছে। দেখেন যে ফাইন পার্টিকেলসের কথা বললাম, এগুলো খুব ইজিলি মানুষের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরের ভিতরে আসলে ইন্ট্রোডিউস করে। প্রথমে এর মধ্যে যে একটু বড় পার্টিকেলসগুলো আছে এগুলো আমাদের গলার মধ্যেই থাকে, খুব নিচে যেতে পারে না, তার মানে যার ফলে গলার মধ্যে খুশখুশে একটু ব্যথা আপনারা দেখবেন শীতকালে প্রায় হয়। এটাও পার্টিকেলস এর কারণে যেগুলো একটু বড় সাইজের। এরপরে ছোট সাইজের গুলো আমাদের লাং এর মধ্যে যায়, যার ফলে আমাদের শ্বাসকষ্ট হয়। তারপরে আরো বেশি যখন এটা আমরা এক্সপোজ হইতে থাকি হাই পলিউশনে, এটা আমাদের হার্টের সমস্যা করে, আমাদের ব্লাডে যায়, তারপরে যখন এটা আমাদের কিডনিতে ইম্প্যাক্ট ফেলে, তারপরে আমাদের চোখের সমস্যা করে, এবং যে আলট্রাফাইন পার্টিকেলস গুলো আছে সেগুলা নাকের মধ্যে দিয়ে কিছু একটা অংশ আমাদের ব্রেনে জমা হয়। ব্রেনে জমা হওয়ার পর ব্রেনে যে টিস্যু আছে সেই টিস্যুর নর্মাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলা নষ্ট করে দেয়। তো ওভারঅল একটা হিউম্যান সিস্টেমে যত রকমের সমস্যা হওয়ার কথা সেই সমস্যাগুলা বায়ু দূষণের কারণে হয়। এছাড়াও আর 2-3টা সমস্যার কথা এখন বলে, সেটা হলো যে ডায়াবেটিস হচ্ছে মানুষের, এটা বাংলাদেশে খুবই কমন একটা রোগ, এই ডায়াবেটিসের সাথে বায়ু দূষণের সম্পর্ক আছে।
2: প্রফেসর ডক্টর কে এম আজম চৌধুরী, আপনার সাথে আমরা একটু ভিন্ন বিষয় আলাপ করতে চাই যে সমুদ্র দূষণ, এবং আমরা যদি সমুদ্র দূষণের সাথে আমাদের এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স দিকে চিন্তা করি সেক্ষেত্রে আমাদের মেজর চ্যালেঞ্জগুলো কি?
5: অনেক ধন্যবাদ যে আপনি সমুদ্র বিষয়টা এখানে রেখেছেন একটা কম্পোনেন্ট। যদি বলতে হয় যে সমুদ্রের গুরুত্বটা যদি আমি বলি তাহলে লিঙ্কটা করতে সুবিধা হবে, যে পৃথিবীর প্রায় 70 ভাগের বেশি জায়গা কিন্তু সমুদ্র। তাহলে এই যে এই 29% ল্যান্ড, কিন্তু দেখেন যে ল্যান্ড বেস যে পলিউশন হয় সেটাই প্রায় 80%, আর বাকি 20% হচ্ছে সমুদ্র থেকে, সমুদ্রে হচ্ছে। তার মানে পরিবেশ দূষণ হলে সাথে সমুদ্র দূষণ অটোমেটিক হয়ে যাচ্ছে, এবং সমুদ্রের যে গুরুত্বটা এতগুলো জায়গা, তার ভিতরে আপনি যদি হিসাব দেখেন যে অক্সিজেন যে প্রোডিউস করি আমরা, এই অক্সিজেনের 56% অক্সিজেন সমুদ্র থেকে তৈরি হয়, তার মানে আপনি 50% এর বেশি আমরা সমুদ্রের উপর নির্ভরশীল। তাহলে সমুদ্রের পরিবেশ কত গুরুত্বপূর্ণ, এই যে ক্লাইমেট অ্যাকশন বলা হচ্ছে যে প্রতিপাদ্য বিষয়, জলবায়ু পরিবর্তনের একটা বড় জায়গা হচ্ছে যে যেটা আধার সমুদ্র, সেটা 90% হিট সে অ্যাবজর্ব করছে, এরপরও আমরা সাস্টেন করতে পারছি না। তার মানে সমুদ্রের পরিবেশকেও কিন্তু আমাদেরকে বাঁচাতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বলেছেন, চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমরা মূলত এগ্রিকালচার রান অফ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ল্যান্ড বেস যত সোর্স আছে সবগুলো থেকে, এবং অয়েল স্পিল থেকে শুরু করে সবকিছুই আলটিমেট ডেস্টিনেশন হয়ে সমুদ্রে যাচ্ছে। তো চ্যালেঞ্জ হচ্ছে যে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এখানে সাথে আমি যদি বলি যে আমরা সমুদ্র নিয়ে যখন কথা বলছি তখন ব্লু ইকোনমি বা সোনির অর্থনীতির কথা বলছি, তো এই অর্থনীতির একটা বড় বাধা হচ্ছে যে এই পলিউশনটা। কারণ যখন আপনি পলিউশন করছেন এয়ারের মাধ্যমে সেটা সি এরিয়াতে যাচ্ছে এবং সেটা গ্যাস আকারে আবার পার্টিকুলেট আকারে দুইটা আকারে কিন্তু সমুদ্রে দ্রবীভূত হচ্ছে। এখানে গিয়ে ওশান কেমিস্ট্রি চেঞ্জ করছে, ওশান কেমিস্ট্রি যখন চেঞ্জ হচ্ছে সেখানে এসিডিফিকেশন যেখানে হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যত বেশি হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে, ক্লাইমেট চেঞ্জ হবে, কার্বন ডাইঅক্সাইড সমুদ্র যখন আপটেক করবে এসিডিফিকেশন হবে, এসিডিফিকেশন হলে সাথে সাথে বিভিন্ন ধরনের যে বায়োডাইভার্সিটি গুলো, কোরাল গুলো, এগুলোতে কিন্তু

0: ওকে বলেন প্ল্যান ডিটেকশনের জন্য আমরা আমাদের লেটেস্ট যে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান সহ আপনি যদি আরো কয়েকটা প্ল্যান সম্পর্কে বলতে চান অথবা সরকারের অগ্রাধিকারমূলক ক্লাইমেট অ্যাকশন সম্পর্কে একটু আলোকপাত করেন।
1: ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেটা UNFCCC নামে পরিচিত, সে তার আওতায় জলবায়ু পরিবর্তন জনিত যে অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা, যেটা বলে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান অফ বাংলাদেশ, সেটা 2023 থেকে 2050 সাল পর্যন্ত একটা
0: প্রায় 27 বছর
1: মেয়াদী সেটার নাম দিয়েছে, বাস্তুতন্ত্র সংরক্ষণে সহায়ক শক্তিশালী সমাজ গড়ে তোলার পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সক্ষম কার্যকর অভিযোজন নীতি কৌশল বাস্তবায়নের মাধ্যমে একটি জলবায়ু সহিষ্ণু জাতি গঠন। এই ভিশনের লক্ষ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনায় 6টা অভিযোজনের লক্ষ্যে, মানে অ্যাডাপ্টেশন গোল নেওয়া হয়েছে 6টা, নির্ধারণ করা হয়েছে উক্ত লক্ষ্য অর্জনের জন্য 8টা অগ্রাধিকার খাত নেওয়া হয়েছে। সেই খাতে 11টা জলবায়ু সংকটপূর্ণ এলাকাকে চিহ্নিত করে 23টা অভিযোজন কৌশল নির্ধারণ করা হয়েছে এবং যা বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে 90টি হলো আমরা হাই প্রায়োরিটি দিয়েছি এবং 23টি হলো মডারেটলি প্রায়োরিটি দিয়েছি। মোট এই 113টি অভিযোজন পদক্ষেপ আমরা চিহ্নিত করেছি। তো ন্যাশনাল পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের জন্য যে রোডম্যাপ তৈরি করা হচ্ছে সেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এর সহায়তায় কারিগরি যে আমরা ন্যাশনাল ইনভেস্টমেন্ট রোডম্যাপ তৈরির লক্ষ্যে একটি কার্যক্রম নিয়েছি। এর মূল লক্ষ্য হল অগ্রাধিকার ভিত্তিতে যে অভিযোজন কর্মকাণ্ডগুলো চিহ্নিত করা, প্রাতিষ্ঠানিক দায়িত্ব রূপরেখা তৈরি করা এবং সংশ্লিষ্ট সেক্টর যেসব মন্ত্রণালয়ের সাথে জড়িত আর কি, সেই মন্ত্রণালয়গুলোকে NIP এর কার্যকর এবং সমন্বিত বাস্তবায়নের লক্ষ্যে একটা ফাইন্যান্সিং অ্যান্ড মনিটরিং ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সরকার যেহেতু জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডের প্রচেষ্টা জোর করার লক্ষ্যে একটা BCDP নামে একটা, যেটার নাম হলো বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ, গঠন করেছে। জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, নীতি সংস্কার ত্বরান্বিত করা, জলবায়ু সংস্কার সংক্রান্ত যেসব প্রকল্প নেওয়া হবে তার সক্ষমতা বৃদ্ধি করা এবং নলেজ এক্সচেঞ্জ সহযোগ করার লক্ষ্যে ADB সহায়তায় যে BCDP একটি ক্রস সেক্টরাল মাল্টি লেয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এছাড়া BCDP জাতীয় অভিযোজন পরিকল্পনার যে লক্ষ্যমাত্রা অর্জনের বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
0: স্যার, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। আমরা প্রফেসর ডক্টর আব্দুল সালাম স্যার আপনার কাছে যাই। আমরা আপনার কাছ থেকে শুরুর দিকে অনেকগুলো সমস্যার কথা শুনেছিলাম, একটু যদি আমাদেরকে সমাধানের পথ দেখান, বিশেষত আমাদের যে সিভিক এঙ্গেজমেন্ট বায়ু দূষণে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন আমরা সেসব শ্রোতাদের কাছে যাতে কিছু মেসেজ দিতে পারি, যাতে করে আমাদের নাগরিক আচরণে কি পরিবর্তন করলে আমরা এই বায়ু দূষণটাকে কমাতে পারি আর কি।
2: আসলে যে বায়ু দূষণের কথা বললাম, সে বায়ু দূষণ গুলো আমরা মানুষের তৈরি,
0: হিউম্যান ইন্ডিউসড,
2: সেটাকে আমরা বলি অ্যান্থ্রোপোজেনিক সোর্স, একটা শব্দ বলা। মানুষ যখন এগুলা প্রডিউস করে কিন্তু অল্প কয়েকটা জায়গা, অনেক জায়গা আছে কিন্তু মেজর অল্প কয়েকটা জায়গা। যেমন ধরেন আমরা ডেলি গাড়ি চালাই, আমাদের যে যানবাহন চলে সেই যানবাহন থেকে প্রচুর পরিমাণে পলিউশন হয়, আর আমাদের ইন্ডাস্ট্রিগুলো থেকে প্রচুর পরিমাণে পলিউশন হয়, আর আমরা যে বাসায় রান্না করি সে রান্না করার যে চুলা যে ব্যবহার করি সেখানে আমরা অনেক বায়োমাস, কাঠ, লাকড়ি, পাতা এইসব ব্যবহার করি, সেখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন হয়। আরেকটা বড় পলিউশন হয় আমাদের কনস্ট্রাকশন যে অ্যাক্টিভিটিসগুলো হয়। আরেকটা বড় সোর্স হলো সেটা আমাদের নিজের না, আমাদের বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে পলিউশন আমাদের দেশে আসে, বিশেষ করে শীতকালে, ওটাকে আমরা বলি ট্রান্সবাউন্ডারি পলিউশন। এগুলো হলো বড় রকমের। এই পলিউশন গুলা যে হয় এর মধ্যে দুইটা বড় সেক্টর বা তিনটা বড় সেক্টরই কিন্তু আমরা নাগরিকরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমরা কিন্তু অনেকটুকু কমায় আনতে পারি। প্রথম যেটা হলো যানবাহন থেকে যে পলিউশনটা আসে, সেখানে যদি আমরা পুরনো গাড়ি ব্যবহার করি তাহলে পলিউশনের পরিমাণটা বেশি হয়, সেই জায়গাটায় যদি আমরা রিলেটিভলি নতুন গাড়ি ব্যবহার করি তাহলে সেখানে পলিউশনটা কম হয়। আবার যে রান্নার করার কাজে আমরা যেসব জ্বালানি ব্যবহার করি সেই জায়গাটায় ইম্প্রুভড কুকিং স্টোভ নামে একটা প্রজেক্ট আছে, সেই ধরনের কুকিং স্টোভ যদি আমরা ব্যবহার করতে পারি পলিউশনটা আসলে একটু কমে যাবে। এবার আরেকটা বড় জিনিস, শীতকাল আসলেই দেখবেন আমরা যত রকমের পাতা গাছ থেকে ঝরে পড়ে, তারপর ময়লা, এগুলো একত্রিত করে আগুন জ্বালায় দিই, আসলে সেইখানেও প্রচুর পরিমাণে পলিউশন হয়। সেই জায়গাটায় যদি আমরা না করি, সেই এই ওয়েস্টটাকে আমরা যদি এক জায়গায় নিয়ে এগ্রিকালচারের কাজে লাগাইতে পারি, এখান থেকে সার বানাইতে পারি, বিভিন্ন রকমের আমরা অন্য সাইডে ইউজ করতে পারি যেখানে আমাদের পলিউশন হয় না। আরেকটা হলো আমাদের বাংলাদেশে এটা একটু কম, এগ্রিকালচার যে ওয়েস্টটা থাকে সেটা আগে হলো মানুষ জ্বালানি হিসাবে ব্যবহার করত বা ঘরের চাল বানাত, কিন্তু এখন আর এটা করে না, কারণ আমাদের মানুষ
0: যার
2: ফলে এগুলা বার্ন করা হয়, এগুলো যাতে না

0: বার্ন করি, এইসব যে জিনিসগুলো যদি করি তাইলে আমাদের কিন্তু পলিউশন অনেকটুকু কমে আসে, কন্ট্রোল করতে পারি। আরেকটা যেটা আমি বললাম ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন, ওইটা আমাদের নিজের কিছু করার নাই, সেটা সরকার টু সরকার এই রিজনে যদি আলাপ আলোচনা করে আমাদের এই অঞ্চলে, যেটাকে আমরা বলি আইজেপি ইন্ডো গাঙ্গেটিক প্লেন, এই অঞ্চলের কয়েকটা দেশে একটা এইস প্রডিউস হয় শীতকালে স্পেশালি, সেটা যদি সব গভর্নমেন্ট গুলো আলোচনা করে, আলোচনা করে সেটা কিভাবে মিনিমাইজ করা যায় সেই পদ্ধতি উদ্ভাবন করেন বা সেই পদ্ধতি ইমপ্লিমেন্ট করেন। আপনি হয়তো জানবেন ওয়ার্ল্ড ব্যাংক এবং WHO এর অনেক জোর দিচ্ছে বিভিন্ন সময়, এবং আমাদের এই অঞ্চলের পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশকে একটা ইন্টারিয়াম টার্গেট দিয়ে রাখছেন 35 μg/m³ 2035 সালের মধ্যে যেতে হবে। তাই সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি অবশ্যই আমাদের পলিউশনটা কমে আসবে।
1: প্রফেসর কে এম আজম চৌধুরী, এই ব্লু ইকোনমির কথা বলছিলেন, মাঝখানে আমাদের ব্লু ইকোনমির অনেক সম্ভাবনার কথা শুনেছি, আমরা এখনো আশ্বস্ত হতে চাই যে বাংলাদেশের অর্থনীতিতে আমাদের উন্নয়নে ব্লু ইকোনমি একটা বড় নতুন অধ্যায়ে যোগ করবে। আপনি কি ভাবছেন, মানে আমরা যদি প্রসপেক্টটা চিন্তা করি আর কি, কোথায় আছি এবং কোথায় যেতে চাই?
2: ব্লু ইকোনমি এটা বাংলাদেশের জন্য একটা বড় একটা ইস্যু হওয়া উচিত সামনে, কারণ আপনি জানেন যে পুরো পৃথিবী জুড়ে ল্যান্ডের রিসোর্স গুলো অনেকটা এক্সপ্লোর করা হয়েছে, সমুদ্রটা এখনো এক্সপ্লোর হয়নি। তো বর্তমান একটা ভালো সংবাদ, যেমন বর্তমান প্রাইম মিনিস্টার একটা গভীর সমুদ্রে এক্সপ্লোরেশনের জন্য উনি একটা বিট দিচ্ছেন, তো এটা একটা খুব ভালো নিউজ যে এতদিন পরে এরকম একটা জিনিস ইয়া হয়েছে। আমি মনে করি যে ব্লু ইকোনমিতে
1: নতুন সম্ভাবনা
2: সম্ভাবনা তৈরি হবে। আর এছাড়া অন্যান্য যে রিসোর্স গুলো আছে, ফিশারিজ, তারপর ট্যুরিজম, হ্যাঁ এগুলো তো ঢেলে সাজানো সম্ভব, এবং আমাদের পোর্ট বা শিপিং সেগুলোকে যদি আরো ভালোভাবে ডেভেলপ করা যায়, তো এই সম্ভাবনাগুলো অবশ্যই আছে। এবং আমাদের যে 710 কিলোমিটার কোস্ট লাইন এবং প্রায় 118,000 স্কোয়ার কিলোমিটার যে সমুদ্র, যেটা প্রায় ল্যান্ডের কিছুটা কাছাকাছি, তো এখানে একটু মনোযোগ দেওয়া দরকার।
1: আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে বর্তমান সরকার খাল খননের প্রতি গুরুত্ব দিচ্ছেন, নদী ব্যবস্থার প্রতি গুরুত্ব দিচ্ছেন, আপনি যদি একটু এই খাল খননের সরকারের যে অগ্রাধিকার কর্মকাণ্ড এটার সাথে পরিবেশ প্রকৃতি ব্যবস্থাপনার বিষয়টাকে একটু লিঙ্ক করেন।
2: এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। বর্তমান প্রাইম মিনিস্টার উনি এসেই যে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন রকম উন্নয়নের ইয়ানে, তো ওনার এগুলো কিছুটা ব্যতিক্রম এবং পরিবেশ বান্ধব চিন্তা। তো কিভাবে আমি বলবো যে দেখেন, উনি চিন্তা করছেন যে খাল, খালের সাথে আবার নদী, নদীর সাথে কিন্তু আবার সমুদ্র কানেক্টেড। তো আপনি যদি পলিউশনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন বা যে কোনো ড্রেনেজ সিস্টেম, এই যে ওই আমাদের এই ডিজি মহোদয় বলছেন যে 19টা জেলা কোস্টাল এরিয়া, এতগুলো ডিস্ট্রিক্ট, এখানে যে লবণ ইন্ট্রুশন হচ্ছে এবং ক্লাইমেটের যে প্রভাব হচ্ছে, এগুলো কিন্তু কমে যাবে যদি আমি আপস্ট্রিমের পানি যদি ঠিকমতো ফ্লো করতে পারি। তো আমার খাল এবং নদী এবং আমাদের যে ব্যারেজগুলো এবং তিস্তার যে চিন্তা করছেন উনি, এগুলো খুবই যুগান্তকারী চিন্তা। এগুলো যদি আসলে বাস্তবায়ন হয়, এগুলোর কারণে যে লোয়ার যে কোস্টাল এরিয়া সেখানে পানির যে প্রবাহ এবং স্যালিনিটি ইন্ট্রুশন, এগুলো যদি করা যায় এবং পরিবেশ যদি রক্ষা হয়, তাহলে এটা আমাদের দেশের উন্নয়ন কমপ্রিহেনসিভ একটা ডেভেলপমেন্ট।
1: অনেক ধন্যবাদ প্রফেসর আজম চৌধুরী। আমি আবার প্রবেশি স্যার আপনার কাছে যাই। সরকারের আরেকটি অগ্রাধিকার এজেন্ডা হচ্ছে এখন বৃক্ষরোপণ, এবং 2030 সনের মধ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সরকার এগোচ্ছে আর কি। আমরা আপনার সাথে একটু জানতে চাই, যেহেতু আপনি শিক্ষক, আমরা ক্যাম্পাস কেন্দ্রিক এই যে বৃক্ষরোপণ অথবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই বৃক্ষরোপণের সাথে এঙ্গেজ করার সম্ভাবনাটা এবং সুযোগটা কিভাবে দেখছেন?
0: ধন্যবাদ আপনাকে। বৃক্ষরোপণের জন্য প্রথমে বায়ু দূষণের সাথে বৃক্ষরোপণের বিরাট একটা সম্পর্ক আছে। বায়ু দূষণ যদি হয় এবং সেটাকে বিরাট একটা অংশ এই বৃক্ষ অ্যাবজর্ব করে নিয়ে যায় বিভিন্ন ভাবে, যার ফলে যখন বৃক্ষরোপণ করবেন বায়ু দূষণ কমে যাবে। এবং আপনার টেম্পারেচার, যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বললেন, আসলে বৃক্ষ হলো ব্যালেন্স করে, যার ফলে ওই টেম্পারেচারটা 1-2 ডিগ্রি কম থাকবে। আপনি অন্য এলাকার চেয়ে যখন ঢাকা ইউনিভার্সিটি ঢুকবেন আপনি ফিল করবেন যে টেম্পারেচারটা একটু কম আছে, কারণ ওইখানে অনেক গাছপালা আছে। তাহলে গাছের উপকারিতা বায়ু দূষণ কমালো, আপনার টেম্পারেচারকে ব্যালেন্স করলো, টেম্পারেচার কমায় দিল। থার্ড হলো, আপনি ক্যাম্পেইন সম্বন্ধে কথা বলতেছিলেন, ডেফিনেটলি এটা ক্যাম্পেইন হইতেই পারে। আমরা যখন স্কুলে পড়তাম তখন এরকম একটা ক্যাম্পেইন ছিল বর্ষাকালে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সব বাচ্চারা একটা করে বা 2টা করে গাছ নিয়ে আসবে স্কুলে এবং তারা সেগুলো রোপণ করবেন। সেই ধরনের ক্যাম্পেইন অবশ্যই দরকার এবং বৃক্ষরোপণ দরকার। সেই বৃক্ষটার রোপণের ক্ষেত্রে আমার একটু পরামর্শ থাকবে, সেটা হলো আমাদের দেশীয় গাছের প্রতি আমাদের নজর দিতে হবে। আর কিছু কিছু বৃক্ষ আছে যেগুলো আসলে পলিউশনে খুব একটা হেল্প করে না, পলিউশন ফ্রেন্ডলি, আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং আমাদের দেশীয় গাছপালা, আমাদের গাছ এখানে রোপণ করতে হবে।
1: আমি আবার ফিরে আসি আমাদের মহাপরিচালক স্যার আছেন এখানে। স্যার, জাতিসংঘ মহাসচিব একটা বাণী দিয়েছেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, সেখানে তিনি বেশ কিছু বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন, তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো জলবায়ু অর্থায়ন। তো আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই যে স্যার, বর্তমানে আমাদের সরকারের অ্যাক্সেস টু ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং আর কি ফর ক্লাইমেট অ্যাকশন, এই সম্পর্কে যদি একটু আপনি আমাদেরকে বলেন যে আমরা আসলে এখন কোথায় কোথায় অর্থায়নের জন্য যেতে পারছি আর কি, এবং ভবিষ্যতে আমরা আরো কত দূর যেতে পারবো।
3: আচ্ছা, ওটা বলার আগে আমি ওই আমাদের দুজন অধ্যাপক মহোদয়ের যে আলোচনা ওইটা একটু কথা বলতে চাই। একটা জিনিস, যেমন যে খাল খনন কর্মসূচি, আপনারা জানেন যে আমরা ইট ভাটার জন্য আমাদের মাটি খুব দরকার, এবং কৃষি জমি সেখানে টপসয়েলে প্রায় সবই নষ্ট হয়ে যায় যদি আমরা যদি ইট ভাটা যদি মাটি দিতে যাই। তো নতুন যে খাল খনন হচ্ছে সেখানে কিন্তু আমরা ইট ভাটাদের লোকদের সাথে আলাপ করেছি, তারা নিজের খরচে সেই মাটি নিয়ে যাবে। তাতে হচ্ছে কি, আপনার যে মানে প্রায় দেখা যাচ্ছে মাটিগুলো উপরে উঠে রেখে দেয়, পরে ওগুলো পড়ে আবার
1: ভরা রেখে বসে,
3: কিন্তু এটা এটাই এবার এই ধরনের প্রোগ্রাম নেওয়া হচ্ছে যাতে এটা নষ্ট না হয়। আর এই যে গাছ লাগানোর ব্যাপারে, আপনারা যে আমাদের স্যার বলছেন যে ট্রান্সবাউন্ডারি যে পলিউশন, এই ধরনের গাছ লাগালে হবে কি, আমরা যে কার্বন ইমিশন কমাতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমরা কার্বন প্রাইসিং এর মধ্যে আমরা ঢুকতে পারবো। আর যেটা ইউনাইটেড নেশনস এর কথা যেটা বললেন, এটা হলো যে এরা বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিন্তু আমরা দায়ী না, আমরা বারবার বলি যে খুবই কম, কিন্তু যে উন্নত দেশগুলো যে আমাদের উপরে যে তাদের এই যে মানে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিমূলক সহায়তা প্রদানের দায়িত্ব অর্পিত করা হয়েছে, তাতে উন্নয়নশীল দেশসমূহ যে UNFCCC-র লক্ষ্য অঙ্গীকারসমূহ কার্যকরভাবে বাস্তবায়ন করতে যদি সক্ষম হয়, সেক্ষেত্রে পরবর্তীতে প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী উন্নত দেশসমূহ আর্থিক সহায়তা প্রদানের বাধ্যবাধকতামূলক একটা আছে আর তারা। তবে এটার একটা অসুবিধা কি, এরা যে এটা এমন কোন বিধিবিধান করা হয় নাই যে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি বা ক্ষতির জন্য সরাসরি আমরা ক্ষতিপূরণ আদায় করতে পারবো, এই ধরনের নাই। কিন্তু ফলে হচ্ছে কি, ফলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশসমূহের জন্য আর্থিক সহায়তা সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা থাকলেও প্রচলিত আন্তর্জাতিক জলবায়ু আইনের আওতায় আমরা ক্ষতিপূরণ প্রাপ্তি সুস্পষ্ট বাধ্যতামূলক আইনি কাঠামো এখনো পাই নাই। কিন্তু বিগত কয়েক দশক ধরে UNFCCC এর অধীনে আমরা পরিচালিত যে আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে জলবায়ু অর্থায়নে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা আর্থিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু অর্থায়ন পেয়ে থাকে। আমরা এইরকম যেমন গ্রিন ক্লাইমেট ফান্ড GCF থেকে আমাদের সাতটা প্রজেক্ট আছে, সেখানে প্রায় $168 মিলিয়ন পাই। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ ফান্ড যেটা LDCF বলা হয়, সেখানেও সাতটা প্রজেক্ট আছে, সেখানে $34 মিলিয়ন। তারপরে আছে অ্যাডাপটেশন ফান্ড, সেখানে আমাদের দুইটা প্রজেক্ট আছে, সেখানে আমরা $19 মিলিয়ন পেয়ে থাকি। এবং GEF ট্রাস্ট ফান্ডে আটটা আছে, এটা $26.45 মিলিয়ন। এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড থেকে আমরা $30 মিলিয়ন পাই। এই হিসাবে সব মিলিয়ে $279 মিলিয়ন আমরা এই যে ধরেন এই যে এগুলো হলো আন্তর্জাতিক উৎস থেকে আমরা এইগুলো আর্থিক সহায়তা পেয়ে
1: পাচ্ছি।
3: এর মধ্যে কিছু আছে লোন আর কিছু আছে আপনার
1: গ্রান্ট। আপনি ঠিকই বলেছেন, এবং পরিবেশ অধিদপ্তর কিন্তু এখন কাজ করছে, এবং আশা করি আমরা আগামী জলবায়ু সম্মেলনে এসব বিষয় নিয়ে আরো বেশি আমাদের ভয়েস আমরা রেজ করতে পারবো। স্যার, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরা আজকের এই আলোচনায় পরিবেশ সুরক্ষার আমি মনে করি বহুমাত্রিক আলোচনা আমরা করতে পেরেছি।
4: এতক্ষণ শুনলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনে এস এম মোর্শেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
5: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনের স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026 অনুমোদন খসড়া দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পূর্ণ অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প, সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর 7% সুদে 200 কোটি টাকার পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার 14% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থ বছরের 3 জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা 3,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এই পরিমাণ বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় 18.25% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃত্তির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধ এবং পরিচ্ছন্ন নগরী করতে আগামী রবিবার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগরভবন মিলনায়তনে বর্ষাপূর্ব অ্যাডিস মশার লাভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান DSCC প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। DSCC প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষপূর্ব অ্যাডিস মশার লাভা জরিপের ফলাফলে দেখা যায় DSCC 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ওয়ার্ডই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 27টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। দৌলতিয়া ফেরিঘাটে পাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের ড্রাইভার ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবন্দে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে কেবল শান্তি আসতে পারে। এদিকে ক্রেমলিন জেলেনস্কির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনকে এই বিষয়ে অবহিত করা হবে। খেলার খবর ফুটবল। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে শিরোপার নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে ত্যাগের মহিমায় সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালন, ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সৌদি আরবে পবিত্র হজ শেষে শুরু হল 50 ফ্লাইট, যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিনন্দন, বিদ্যুতের মূল্যে সমন্বয় খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা, বিপণী বিতান দোকানপাট সন্ধে 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত, স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, জীববৈচিত্র্য রক্ষায় 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা, যুদ্ধবিরতি কার্যকর করতে লেবানন ইসরায়েল সম্মত, এবং টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের মেয়েরা।
3: যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গত বৃহস্পতিবার সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়, বিধায় ঈদুল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ মুসলিম উম্মাকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন।
2: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে সোমবার খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এবছর ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা 7 দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরেছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারেও শুরু হয় নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হয়।
3: হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্সের 2টি ফ্লাইট ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি হজ ফ্লাইটে প্রথম দিনে শনিবার 13টি ফ্লাইটে মোট 5,434 জন হাজি দেশে ফেরেন। আগামী 30শে জুন পর্যন্ত মোট 106টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।
2: নানা কর্মসূচিতে পালিত হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের ওপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাশীদে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। দিনটি স্মরণে বিএনপি গত ২৫শে মে থেকে ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। কর্মসূচির অংশ হিসেবে আরও ছিল জিয়াউর রহমানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। সারাদেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
3: জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটে ডক্টর খলিলুর রহমান ইউএনজি এর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
2: বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৯.১১ টাকা থেকে ১০.৬৩ টাকা এবং পাইকারি পর্যায়ে ৭ টাকা থেকে ৮.৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বাড়ানো হয়েছে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
3: বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট, দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে সোমবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
2: পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দীপেন দেওয়ান।
3: সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় সোমবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা ৩ মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মোয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী, খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়।
2: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণরূপে গোলাগুলি বন্ধ এবং লেবাননের দক্ষিণ অংশে লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সদস্যকে অপসারণের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে জানা গেছে, গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। একই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট হামলা চালানোর দাবি করেছে।
3: নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ভারত। আগামীকাল গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় গোপাল চন্দ্র দেব, উপস্থাপনায় নীলুফার জাহান এবং আমি মির নাসির আহমেদ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: খাল খননের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনে সাদিয়া ইসলাম রিজা।

0: শ্রোতা বন্ধুরা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমরা এসেছি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে। প্রথমে আমরা কথা বলবো সম্মানিত ভিসি ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান স্যারের সাথে। স্যারের কাছ থেকে আমরা জানবো তিনি এই বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেন, এবং তার অনুমতিক্রমেই আমরা বাকি অনুষ্ঠানটি চালিয়ে নেব।
1: বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যাম্পাসে আসার জন্য। আমি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ক্যাম্পাসে। পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিছু তফাত রয়েছে। আমরা যাদেরকে শিক্ষা দিচ্ছি এরাও কিন্তু আমাদের দেশেরই সন্তান, এবং আমি খুব অ্যামেজড যে আমাদের ক্যাম্পাসটা এনভায়রনমেন্টালি সো ফ্রেন্ডলি। এখানে বিরাট খেলার মাঠ রয়েছে, এবং আমার শিক্ষার্থীরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেটা সবসময় এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারা আপনাদের বিভিন্ন ডিবেট কম্পিটিশনে গিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাথে কম্পিট করে সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। এটিএন বাংলার একটা বিশেষ করে একটি বিতর্ক প্রতিযোগিতা যেটা হয় সেখানেও তারা পুরস্কার লাভ করেছে। আর খেলাধুলা বলতে এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এটা সারা বছর ব্যাপী বিভিন্ন টুর্নামেন্ট তারা জড়িত থাকে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো থাকাতেই স্টুডেন্টরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির যে ফ্লেভার সেটাও কিন্তু এখন এখানে পাচ্ছে। ঢাকা শহরের ভেতরে যখন ক্যাম্পাসগুলো ছিল তখন কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো ছিল না। এই ক্যাম্পাসগুলো ঢাকার শহরের বাইরে আসার পর থেকে কিন্তু আমাদের তরুণ শিক্ষার্থীরা তারা এই জিনিসগুলোতে খুব বেশি ইনভলভ হচ্ছে। এই তরুণরা কিন্তু এখন দেশের কথা ভাবে, দেশকে ভালোবাসে, এবং কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেটা কিন্তু তাদের মাথার মধ্যে রয়েছে। আগে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমরা মনে করতাম তারা দেশ সম্পর্কে সচেতন না, রাজনীতি সম্পর্কে সচেতন না, সেই ধারণাটা কিন্তু আমাদের ভুল প্রমাণিত হয়েছে। তারা সবার মতোই দেশের কথা ভাবেন, এবং দেশের কিভাবে উন্নয়ন হবে সেটা কিন্তু তারা সবসময় তাদের মনোজগতের মধ্যে কিন্তু সেটা থাকে।

বন্ধুরা, স্বপ্ন দেখতে জানাই তরুণদের সবচেয়ে বড় শক্তি। যে তারুণ্য স্বপ্ন দেখে, সেই তারুণ্যই পারে একটি দেশকে নতুনভাবে গড়ে তুলতে। আজকের আয়োজন তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সেই স্বপ্নবাজ তরুণদের কণ্ঠ ও সৃজনশীলতার গল্প। শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি সাদিয়া ইসলাম লিসা। বাংলাদেশের ইতিহাসে বারবার তরুণরাই সামনে এসে নেতৃত্ব দিয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটি সংগ্রামে তারুণ্যের সাহসী ছিল প্রধান চালিকা শক্তি। তাদের কণ্ঠস্বর, তাদের সাহস আর তাদের ঐক্য আজকের প্রজন্মকে দিয়েছে নতুন অনুপ্রেরণা। তারুণ্য মানে শুধু বয়সের সংখ্যা নয়, তারুণ্য মানে দুঃসাহস, তারুণ্য মানে পরিবর্তনের শক্তি। প্রিয় শ্রোতা, আজ আমরা এসেছি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে। কোনো বিশ্ববিদ্যালয় কেবল বই আর ক্লাসে সীমাবদ্ধ নয়, এখানেই জন্ম নেয় গান, কবিতা, নাটক, অভিনয় আর নানান রকম শিল্পচর্চা। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কালচারাল ক্লাব সেই স্বপ্নকেই লালন করছে প্রতিনিয়ত। চলুন তবে শুরু হোক আজকের সাংস্কৃতিক আড্ডা। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একদল তরুণ তরুণী গলা ছেড়ে গাইছে দেশের গান। চলুন আজ আমরা কথা বলবো তাদের সাথে।

0: একটি স্বপ্নের বাংলাদেশ মানে শুধু প্রযুক্তি বা অর্থনীতি নয়, বরং সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাংলাদেশ। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাব কাজ করছে ধূমপানমুক্ত ক্যাম্পাস, বৃক্ষরোপণ আর পরিবেশ বান্ধব নানা উদ্যোগ নিয়ে। তো শ্রোতা বন্ধুরা, এখন কথা বলবো এই ক্লাবেরই কিছু সদস্যের সাথে। আপনার নাম?
1: আমার নাম রামিসা সাত্তার, আমি বিজনেস ডিপার্টমেন্ট থেকে এসেছি।
0: আপনাদের এই ক্লাবের যে কার্যক্রম সেই বিষয়ে একটু সংক্ষেপে জানতে চান।
1: আচ্ছা, আমাদের ক্লাবটা হলো এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাব। আমরা এখানে দুটো বিষয়কে মার্জ করে একসাথে বলছি। একটি হচ্ছে আমাদের পরিবেশ বিষয়ক, যেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, তার সাথে সাথে কিভাবে আমরা সোশ্যাল সার্ভিস বা আমাদের কাজগুলো করতে পারি, দুটোকে একসাথে আমরা একটি ক্লাবের মাধ্যমে নিয়ে এসেছি। এখানে আমরা কিভাবে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে পারি, তার সচেতনতা বৃদ্ধির বিষয়ে যেরকম প্রাধান্য দিচ্ছি, কিভাবে আমরা মানুষের মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে আমাদের সমাজে যেরকম খুব মানে বাজে কাজগুলোকে যে কিভাবে আমরা কমাতে পারি, সেই দিকটাও আমরা হচ্ছে ভালো করে দেখার চেষ্টা করছি।
0: অনেক ধন্যবাদ। এরপরে আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আপনাদের ক্যাম্পাসটা এত সুন্দর, যেদিকেই তাকাচ্ছি মানে খুব চকচকে একটা পরিবেশ, আপনাদের এই ক্যাম্পাসটাকে এত সুন্দর রাখতে আপনাদের ক্লাবটা কি কি উদ্যোগ নিয়েছে একটু জানতে চাচ্ছি, আর আপনার নামটা বলে শুরু করুন।
2: আমার নাম নাজফা তাবাসসুম। ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে এখানে গাছপালা লাগানো হচ্ছে, প্ল্যান্টেশন হচ্ছে ক্লাব থেকে, এবং হচ্ছে যেন ময়লা না হয় এই জন্য পরিষ্কার রাখারও কর্মসূচি করা হচ্ছে।
0: আমি একটু আপনাদের কারো কাছ থেকে শুনতে চাই যে আপনাদের যে ক্লাবের কার্যক্রমটা, এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে কিভাবে জড়িত বলে আপনি মনে করেন?
3: আমি আল মাহমুদ, ল ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের ক্লাব যেহেতু এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাব, তো আমরা প্রথমেই হচ্ছে যে জিনিসটাতে ফোকাস করতে চাই এবং আমাদের যেটা ফিউচার প্ল্যান, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এবং এই আশেপাশের এলাকাটা, যেহেতু এটা রূপগঞ্জ, একটা হচ্ছে শিল্প কারখানা সমৃদ্ধ একটা এলাকা। সো আমরা আমাদের কার্যক্রম দ্বারা এরকম ইফেক্ট এই এলাকার মধ্যে রাখতে চাই যেন আমাদের এই এলাকার এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটা যেন প্রপারলি মেনটেন করা হয়। দুই নম্বর হচ্ছে, যেহেতু আমাদের এটা হচ্ছে সোশ্যাল সার্ভিস ক্লাব, রিসেন্টলি একটা প্ল্যান হাতে নিয়েছে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে প্রথম একটা হচ্ছে ই ব্লাড ব্যাঙ্ক চালু করছি, যেটার মাধ্যমে আমাদের যারা স্টুডেন্টস, আমাদের ফ্যাকাল্টিস এবং যারা স্টাফ, যাদের যখনই হচ্ছে ব্লাডের প্রয়োজন হবে এবং আমাদের যারা ডোনারের লিস্ট থাকবে, ওই লিস্ট থেকে হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে তাৎক্ষণিকভাবেই হচ্ছে ব্লাডটা ম্যানেজ করতে পারবে। সো এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা ডিজিটাল রেভলিউশন। আর তিন নম্বর আরেকটা যে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা অনেকগুলো ওয়ার্কশপ করি। একটা ওয়ার্কশপ ছিল এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, আমরা কাজ করছি টু ওয়ার্ক টু ব্রেক ডাউন দ্য ওয়াল অফ এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম, যে আমরা শুধুমাত্র কিছু কিছু জিনিসের মধ্যে আবদ্ধ আছি, যেরকম আমরা ভাবি যে শুধুমাত্র গাছ কাটলেই পরিবেশের ক্ষতি হয় অথবা গাছ লাগালেই বুঝি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি মেনটেন হয়, এরকম না। আমাদের যে আশেপাশে নদী বাঙ্গন হচ্ছে, নদীগুলো ভরাট হচ্ছে, যার কারণে আমাদের কৃষি জমিগুলো সংকট পড়তেছে। সো আমরা এইসব জিনিসগুলো আমাদের ক্লাবের মাধ্যমে আমরা অ্যাওয়ার করবো মানুষকে, যাতে ওভারঅল আমাদের এনভায়রনমেন্টটা ঠিক থাকে। সো আমাদের এটাই এখন পর্যন্ত ফিউচার প্ল্যান, এবং আমার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি বিশ্বাস করি আমাদের এই কার্যক্রমগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনাদের এই ক্লাব নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
4: আমি আবু মুসা, ডিপার্টমেন্ট অফ ল। আমাদের মেইন যে স্কোপটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো আমাদের যে ফিউচার প্ল্যান, এটা হচ্ছে আমাদের যে ড্রাইভারগুলো আছে তাদের মাঝে হচ্ছে নয়েজ পলিউশন নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যেটা আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েরও একটা স্কোপ, যে নয়েজ পলিউশন নিয়ে একটা স্কোপ, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সো ওইটাই হচ্ছে আমরা আমাদের ক্লাবের মাধ্যমে আমাদের যে ড্রাইভারগুলো আছে তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে এই স্কোপটা আসলে আমরা তৈরি করতে চাচ্ছি। রাইট,
0: আসলে আপনাদের সাথে কথা বলে অনেক ইউনিক ইউনিক কিছু আইডিয়া পেলাম, বেশ ভালোই লেগেছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আপনাদের জন্য শুভকামনা। আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে আপনাদের ক্যাম্পাসটা মানে যেদিকে তাকাচ্ছি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে ক্যাম্পাসটাকে এত সুন্দর রেখেছেন আপনারা, এই ক্ষেত্রে আপনাদের ক্লাবের যে ভূমিকাটা সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। তার আগে অবশ্যই আপনার নামটা শুনে নিব।
2: আমার নাম হচ্ছে নাজিফা, আমি সিএসসি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে আছি। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যাম্পাসটা খুব সবুজ আচ্ছন্ন, তো এই আচ্ছন্ন রাখার জন্য আমাদের ক্লাব প্রথমেই তাদের কার্যক্রম শুরুতে ট্রি প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছিল, এবং ইউনিভার্সিটিকে পরিষ্কার রাখার জন্য আমরা রিসাইকেল বিনের ব্যবস্থা করেছি, যেন আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকে। এবং যেহেতু আমাদের এই ক্লাবটা শুধুমাত্র এনভায়রনমেন্ট বেস না, সোশ্যাল সার্ভিসও এর মাঝে আছে, তার জন্য আমরা হচ্ছে গিয়া বিভিন্ন কার্যক্রম করেছি, যেমন বর্ণার্তদের মাঝে হচ্ছে গিয়া ত্রাণ বিতরণ, ত্রাণ সংগ্রহ এবং হচ্ছে কম্বল বিতরণ শীতার্তদের মাঝে। এছাড়া যেহেতু আমাদের বিভিন্ন ইভেন্টস রেগুলারলি হয়ে থাকে, আর রিসেন্টলি আমাদের হচ্ছে গিয়ে দুটা ওয়ার্কশপ হয়েছে, একটা হচ্ছে গ্রিন কুলিং সিস্টেম আর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল রোমান্টিসিজম। এইগুলোর মাধ্যমে আমাদের যারা ক্লাবের মেম্বার আছে তাদেরকে সচেতন করা, পরিবেশ সম্পর্কে আরো জানানো, পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব বা সমাজের প্রতি আমাদের কি দায়িত্ব, কারণ এখনকার সময় হচ্ছে গিয়ে কার্বন নিঃসরণ বা এই জিনিসগুলো অনেক বেশি মানে এফেক্ট পড়ছে। তো এই সব বিষয়ে জানানোর জন্য এবং সচেতন করার জন্য রেগুলারলি ওয়ার্কশপ হয়ে থাকে এবং ওয়ার্কশপগুলোতে বিভিন্ন অ্যাক্টিভিটিস, গেমস, এক্সেট্রা হয়ে থাকে।
0: অনেক ধন্যবাদ আপনাকে।

0: নাম এবং ডিপার্টমেন্ট?
1: আমার নাম হচ্ছে রুদ্র কুমার, আমি হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড নিউট্রিশন সায়েন্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। তো আমাদের কালচারাল ক্লাবে বেসিক্যালি আমরা যেটা করি, গান তো আমরা সবসময় করে থাকি, এবং আমাদের ইউনিভার্সিটির যেটা সব থেকে বড় বিশেষত্ব সেটা হচ্ছে বিভিন্ন ইভেন্টে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, যেমন বর্ষার প্রোগ্রাম বা ধরেন বসন্ত উৎসবে বসন্তের গান, শীতকাল বা হেমন্তকালের, তো সব ঋতুতেই আমরা একটা উৎসব আয়োজন করে থাকি এবং সেখানে আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে গান পরিবেশন করি। তার সাথে সাথে বিভিন্ন বাজনা থাকে, যেমন ধরেন শরৎ বাজানো হয়, কবিতা আবৃত্তি তো থাকে, আর আমরা মাঝে মাঝে ক্লাসের ফাঁকে এসে সবাই সবার সাথে জ্যামিং করি গানের, তো এটা একটা আড্ডার মতো হয়, আবার একজন আরেকজনকে খুব ভালোভাবে একটা চেনাও হয় যে গানের মাধ্যমে আমরা আরেকজনকে খুব ভালো করে চিনতে পারি।
0: এটা আপনাদের একটা মানসিক প্রশান্তিরও জায়গা বটে?
1: প্রশান্তিরও জায়গা বটে, এবং অনেক ক্লাস করার পরে যখন রিফ্রেশমেন্টের দরকার হয় তখন আমরা ক্লাবে এসে নিজেদের এই সময়টাকে উপভোগ করে ট্রাই করি।
0: আচ্ছা, আমি অন্য আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনাদের এই ক্লাবের কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণের সাথে কিভাবে কানেক্ট করবেন?
2: আমার নাম হচ্ছে তৃষ্ণা, আমি জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে। আমাদের যে কালচারাল ক্লাবটা আছে এখানে হচ্ছে আমরা আমাদের ক্লাসের ফাঁকে সময়গুলো কাটাই। এই কালচারাল ক্লাবটা যেভাবে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব রাখে সেটা হচ্ছে আমরা যখন কালচারাল ক্লাবে থাকি আমরা নেগেটিভিটি থেকে দূরে থাকি। আমরা যারা আছি ছাত্রছাত্রী তারা হচ্ছে এখানে সময় কাটানোর ফলে হচ্ছে আমরা আমাদের ক্রিয়েটিভিটিগুলোকে আরও চর্চা করতে পারি, যেটা হচ্ছে আমাদের পজিটিভ দিকগুলোকে আরও তুলে ধরতে সাহায্য করে। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা নেগেটিভিটি থেকে দূরে থাকি এবং ভালো মানুষ হিসেবে গড়তে পারি। আর হচ্ছে যে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিডারশিপ যে স্কিলটা সেটা ডেভেলপ হয়, যেটা আমাদের দেশের ক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো কাজে দিবে।
0: হ্যাঁ, যেহেতু তরুণরাই আগামীর নেতৃত্ব দিবে,
2: তার জন্যই আমি মনে করি যে তরুণদের বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থেকে নিজেদের ক্রিয়েটিভিটি বা স্কিল বলুন এটা ডেভেলপ করা উচিত। সেক্ষেত্রে তারা নেগেটিভিটি থেকে দূরে থাকবে এবং নিজেদেরকে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে বা দক্ষশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

0: বন্ধুরা, তরুণরাই হচ্ছে আগামী দিনের চালিকা শক্তি। তাহলে আমাদের প্রশ্ন, তরুণরা আসলে কেমন বাংলাদেশ চায়? চলুন শুনে আসি সরাসরি তরুণদের কণ্ঠে তাদের স্বপ্নের বাংলাদেশ সম্পর্কে মতামত। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকজন বসে আছেন, আপনারা হয়তো একসাথে গল্প গুজব করছেন। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, তরুণরা আসলে কেমন বাংলাদেশ চায়।
1: আমার নাম হচ্ছে বর্ষা মজুমদার, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফার্মেসি। আমি হচ্ছে চাচ্ছি যে দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, যেখানে সবাই কাজের সুযোগ পাবে কিন্তু কেউ অভুক্ত থাকবে না।
0: ধন্যবাদ, চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে।
2: আমি শিফা, ফার্মেসি ডিপার্টমেন্ট, বর্তমানে আমি যানজট মুক্ত বাংলাদেশ চাচ্ছি।
3: আমি মর্জিনা আক্তার, ফার্মাসি ডিপার্টমেন্ট, বর্তমানে আমি চাই সততা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এমন একটা বাংলাদেশ যেখানে সবার জন্য সমান আইন থাকবে।
0: বেশ ভালো বলেছেন, এরপর আপনার কাছে একটু শুনতে।
4: আমি ফারজানা ইসলাম রিয়া, ফার্মেসি ডিপার্টমেন্ট। আমাদের দেশে অ্যাকচুয়ালি নারীদের নিরাপত্তার জন্য অনেক আইনই রয়েছে, আমি সেই আইনগুলো যথেষ্ট প্রয়োগ চাই।
0: অনেক ধন্যবাদ। ভাই আপনার নাম?
5: আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। ট্রাফিক জ্যাম বাংলাদেশে খুবই বাজে একটা সমস্যা, এটার সমাধানের জন্য আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যানবাহন অতিরিক্ত হয়ে গেছে, যানবাহন কমাতে হবে। এবং ঢাকার ভেতরে বিশেষ করে যে বেশি ট্রাফিক জ্যাম হয়, এটার মূল কারণ হচ্ছে কিছু লোকাল বাস রয়েছে, এরা রাস্তার মাঝখানে দাঁড়ায় অনেক সময় যাত্রী ওঠাতে যায়। এই কারণে অনেক ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে এগুলো চলাচলের সময় ভালো পরিমাণের জ্যাম হয়। এই বাসগুলো যদি আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি তাহলে ট্রাফিক জ্যাম কমানো যাবে।
6: আমার নাম মোসামা সুমাইয়া আক্তার। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই যেখানে সবাই সুন্দরভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলাচল করতে পারবে।
7: আমার নাম মোহাম্মদ মিলন আলী। বাংলাদেশে একটা অন্যতম প্রবলেম হলো ট্রাফিক জ্যাম, যার প্রধান কারণ হলো অতিরিক্ত যানবাহন। আমরা চাই ব্যক্তিগত যানবাহন বাদ দিয়ে গণপরিবহনে আমরা যেন সবাই চলাচল করে আর কি।
8: আমি সুমাইয়া হোসেন মৌরি। বাংলাদেশ হোক যেখানে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে, তারা তাদের মেধা অনুযায়ী জায়গায় পৌঁছাতে পারবে, এতে তারা যেমন নিশ্চিন্ত থাকবে তেমনি আমাদের বাংলাদেশটাকে সুস্থ এবং সুন্দর মানসিকতার মানুষ আমরা উপহার দিতে পারব।
9: আমি মোহাম্মদ আলমন্তাকিম মাহদিন ওমান। ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে আমরা ট্রাফিক জ্যাম থেকে অনেকাংশে মুক্ত হব। যে সব অকেজো গাড়ি রয়েছে এগুলা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তবে আমরা এই জায়গা থেকে উত্তরণ হইতে পারবো।
10: আমি অবন্তী সরকার বিনতি। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য হবে, নারী পুরো সমান অধিকার পাবে। বাংলাদেশের রাস্তাঘাটের একটা সমস্যা আছে যার কারণে অনেক যানজট হয়ে থাকে, তো রাস্তাঘাট যদি প্রশস্ত করা যায়, ফুটপাথগুলোর উন্নয়ন করা যায়, আর যে ট্রাফিক আইন তার প্রতি যদি আমরা একটু বেশি নজর দিই তাহলে এই যানজট অনেকাংশে সমাধান করা সম্ভব হবে।
11: আমার নাম সাদিয়া জাহান রিয়া। তরুণরা কিভাবে কিরকম একটা দেশ দেখতে চায় ওইটা নিয়ে প্রশ্ন ছিল, তো আমি বলতে চাই যে তরুণরা এরকমই দেশ দেখতে চায় যেখানে হচ্ছে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, তারপর হচ্ছে যেখানে আমাদের সবার সমান অধিকার থাকবে।
0: প্রতাপ বন্ধুরা, আপনারা শুনলেন তরুণদের মুখ থেকে কিভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন সমস্যা আসলে দূর করতে পারি। তরুণরাই আসলে সমস্যা সমাধান দিতে পারে সর্বক্ষেত্রে। তরুণরা যদি এগিয়ে আসে আমরা আসলে নতুন একটি বাংলাদেশ পাবো।

আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণী তার জায়গা থেকে পরিবর্তনের দূত হয়ে উঠতে পারে। যদি আমরা সবাই একসাথে স্বপ্ন দেখি, তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেরি হবে না। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি অর্জনের পেছনেই ছিল তারুণ্যের সাহস আর দৃঢ়তা। তাই আজকের এই প্রজন্মকেই গড়ে তুলতে হবে আগামী দিনের অগ্রযাত্রার নেতৃত্বে। চলুন আমরা সবাই মিলে স্বপ্ন দেখি একটি সৃজনশীল, আধুনিক, মানবিক আর সমৃদ্ধ বাংলাদেশের, এবং একসাথে উচ্চারণ করি, আমরা গড়ে তুলব তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ।

এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: দেশের গানটি শুনলেন শিল্পী ছিলেন রুনা লায়লা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। যুগলকণ্ঠে গানটি গেয়েছেন কে এম আবদুল্লাহ আলমত্তু জামহিন ও নাসরিন আক্তার বিউটি।

0: কৃষক কাজের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ইসমত আরা ও খুরশিদ হাসান খান, গীতিকার আল কামাল আব্দুল ওহাব, সুরকার কাদের জামিরি।

আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারে শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা ২০২৬ অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রণয়নের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিক এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৬ খসড়াও অনুমোদন দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য জলবায়ু, সহনশীল বাংলাদেশে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০,০০০ কোটি টাকার একটি প্রাক পুন অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ১৪% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরের ৩রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩,৩২৪ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.২৫% বেশি। অর্থনীতিবিদরা বলেছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানিতব্য আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ডেঙ্গু, চিকনগুনিয়া রোদ এবং পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী রবিবার থেকে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় ৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করবে। গতকাল নগর ভবন মিলনায়তনে বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসসিসি প্রশাসক আরও জানান, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে। উল্লেখ্য, বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায় ডিএসসিসি এর ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশে জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়তপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেন। তবে বাসের ড্রাইভার ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে কেবল শান্তি আসতে পারে। এদিকে ক্রেমলিন জেলেনস্কির চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেছে প্রেসিডেন্টের পুতিনকে এই বিষয়ে অবহিত করা হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

লুজানি ভ্রমণকারী যাত্রীদের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।

0: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো 15 মিনিট পর্যন্ত ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো 15 মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ڈھاکا অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যে 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ে ঢাকা কোয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কুরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কুরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহে নাটক আপন ঠিকানায় তরু শুনবেন বেলা 3:05। রচনা মুস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা এবিএম মাহবুবুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4:05।
2: ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। গারো সম্প্রদায়ের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সালগিত্তাল বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
3: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হওয়ার সুযোগ দিন।

0: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠান তাফসীরুল কোরআন। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم شمانيت سرطة ديرك أنتوريك مبارك بجانية شروع كورشي پوبيتر قرآن الكريم دھرابحيك تفسير نشتن تفسير القرآن। আজ আমাদের তাফসীরের আলোচ্য আয়াত সূরা আল বাকারার 132 এবং 133 আয়াত। সম্মানিত শ্রোতা, মহাগ্রন্থ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এক মহাবিষয় ও বিজ্ঞানময় আসমানি কিতাব, যাতে রয়েছে মানব জাতির জীবন ইতিহাস আর জীবন ঘনিষ্ঠ সকল সমস্যার চূড়ান্ত ও সহজ সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর যাবত ধাপে ধাপে এবং প্রয়োজন অনুসারে কোরআনুল করিম নাজিল করেছেন, যাতে করে মানব জাতি কোরআনের আলোয় জীবন গঠন করতে পারে এবং কোরআনের আলোয় গোটা জগৎকে আলোকিত করতে পারে। আর কোরআনের নূরে জগৎকে আলোকিত করতে ও বাংলা ভাষাভাষীদের নিকট কোরআনের মর্মবাণী পৌঁছে দিতে বাংলাদেশ বেতারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাফসীরুল কোরআন, যা প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল করিমের সূরাসমূহের ধারাবাহিক সরল অনুবাদ, সংশ্লিষ্ট আয়াতের শানে নুজুল এবং আয়াতের বিধিবিধান ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ও তাফসীর দেশের প্রখ্যাত মুফাসসিরিন কেরামদের মাধ্যমে উপস্থাপন করে থাকি। সম্মানিত শ্রোতা, আজ আমাদের তাফসীরুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মুফাসসির মুফতি মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল কাদির তাওহীদ। সম্মানিত শ্রোতা, আসুন আমরা প্রথমেই সূরা আল বাকারার 132 আয়াত এর তেলাওয়াত এবং সরল অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা اصطফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আর নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এবং ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালাম তাদের পুত্রদের নির্দেশ দিলেন, হে আমার সন্তানগণ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দীন ইসলামকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে আমরা এই আয়াতের বিস্তারিত তাফসীর এবং শানে নুজুল শুনব। তাফসীর পেশ করছেন মুফতি মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির তাওহীদ।
3: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে যে মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন, তা প্রতিটি মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয় দুনিয়া এবং পরকালীন মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 132 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াসসা বিহা ইব্রাহিম বানীহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিসসালাম তাদের পুত্রদেরকে এই ওসিয়ত করে গিয়েছেন যে, হে বৎসগণ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছেন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত শ্রোতা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম তাদের যে বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম তার বংশধরদের জন্য ইসলামকে নির্ধারণ করেছেন, তিনি তাওহীদের অনুসারী ছিলেন এবং তাওহীদের ধারক বাহক এবং প্রচারক ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তার বংশধরদের যে ধর্ম হবে তার নাম ইসলাম, বা যারা এর অনুসরণ করবে তাদেরকে মুসলমান বলা হবে, কারণ পৃথিবীর মধ্যে শান্তির ধর্ম হল ইসলাম, যার মৌলিকভাবে তার শব্দগত অর্থ এবং পারিপার্শ্বিক অর্থের দিক থেকেই শান্তি। কেননা ইসলাম জামাতবদ্ধ বা সমাজবদ্ধ হয়ে কাজ করার যে ব্যবস্থা প্রদান করেছে তা একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ সামাজিক ব্যবস্থা। ইসলাম প্রতিটি ব্যক্তির জন্য কাজের যে বিধান প্রদান করেছে তা ব্যক্তির জন্যও একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ বিধান। বিবেক, বিবেচনা ও আবেগ, ব্যক্তি ও সমাজ, অন্তর ও মস্তিষ্ক, দেহ ও প্রাণ, আজাদী ও আনুগত্য, মোট কথা মানব জীবনের পরস্পর বিরোধী বিষয়গুলোকে সমন্বিত করে ইসলাম যে ব্যবস্থা প্রদান করেছে দুনিয়ার কোনো ব্যবস্থাতেই তার নজির পাওয়া যাবে না। এজন্য আলোচ্য আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে সেই জীবন ব্যবস্থার প্রতি অনুগত থাকার কথা নির্দেশ দিয়েছেন যে জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম। এছাড়াও পূর্ববর্তী আয়াতের সাথে আয়াতের একটি সামঞ্জস্যতা রয়েছে, কারণ মক্কার ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিকরা, মূর্তি পূজকরা, তারা দাবি করত যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ করে থাকি, আমাদের পূর্বপুরুষ তারা নবী ছিলেন। ইহুদি খ্রিস্টানরা তারা দাবি করত যে আমরা নবীদের বংশধর, কাজে আমাদের কোনোভাবেই আল্লাহ তাআলা আজাব দিবেন না। এবং পৌত্তলিকরাও তারা বলতেন যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী, ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা তাদেরকে এটাই বুঝাচ্ছেন যে তোমরা যদি ইব্রাহিম আলাইহিসসালামেরই অনুসরণ করে থাকো তাহলে তোমাদেরকে এমন কোন নতুন ধর্মের দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি বা দিচ্ছেন না যা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। বরং তোমরা যে দাবি করো ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী হিসেবে, সেই ইব্রাহিম আলাইহিসসালামের নসিহাই তোমাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এই আলোচ্য আয়াতে তোমাদের সেই দাবির প্রেক্ষিতেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দাবি তোমাদেরকে শোনানো হচ্ছে যে তোমরা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ এই পৃথিবীর জমিনে যেমন চলার জন্য অর্থ সম্পদ প্রয়োজন, সম্মান প্রয়োজন, এই পৃথিবীর জমিনে চলার জন্য যেমন আসবাব প্রয়োজন, ঠিক তদ্রূপ মৃত্যুর পরে ইমান এবং আমলেরও প্রয়োজন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের প্রয়োজন। তাই আল্লাহর রহমত এবং ইমান আমলকে সঠিকভাবে রাখার জন্য ইসলামের অনুসরণই হল একমাত্র অনুসরণ। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিসসালাম উল্লেখ করেছেন যে তোমরা ইসলামকে ভুলে যেও না, তাওহীদকে ভুলে যেও না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বদা তোমরা স্মরণ করবে। সম্মানিত শ্রোতা, আলোচ্য আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের সন্তানদেরকে আমরা কোন পথে পরিচালিত করব। আমরা নিজেরা যেমন ইসলামের পরিপূর্ণ অনুসরণ করব, উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব এবং আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী আদর্শ, কালচার, তামাদ্দুন, কোরআন, সুন্নাহ আমরা শিক্ষা দেব এবং তাদেরকে নসিহা করব, তারা যাতে ইসলামের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকার জন্য সর্বদা চেষ্টা করে এবং বংশ পরম্পরায় যাতে ইসলামের অনুসরণ করে। এখানে পিতা এবং দাদা তাদেরও একটি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। পিতা এবং দাদা সহ যারা পরিবারের কর্তৃত্ব ধারণ করেন তাদের একটি দায়িত্ব এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে তাদের অধীনস্থদেরকে ইসলামের তালিম দেওয়া, আমাদের ঘরগুলোতে ইসলামী আদর্শ প্রচার করা, আমরা প্রতিনিয়ত নবীর সুন্না, কোরআন শিক্ষা, তাফসির শিক্ষা এগুলোর মাধ্যমে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা নসিহা করব এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব। আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন।
2: মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা সূরা আল বাকারার 133 আয়াতের তিলাওয়াত এবং সরল অনুবাদ শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون صدق الله العظيم আর তোমরা কি উপস্থিত ছিলে যখন নবী ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালামের মৃত্যু ঘনিয়ে আসার সময় তিনি যখন তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আমার মৃত্যুর পর কার ইবাদত করবে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সকল সন্তান তারা বলে উঠল, আমরা আপনার রবির এবং আমাদের পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালামের রবের ইবাদত করব। আমাদের রব তিনি এক এবং অদ্বিতীয়, আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে আমরা এই আয়াতের বিস্তারিত তাফসির এবং শান নুজুল শুনব। তাফসির পেশ করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহীদ।
3: আপনাকে ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 32 নম্বর আয়াতের সাথে 33 নম্বর আয়াতেরও একটি সামঞ্জস্যতা রেখেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 133 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুব আল মাউত ইযা ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ونحن له مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 133 আয়াতে ঘোষণা করেন, তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের নিকট তার মৃত্যু হাজির হয়েছিল, যখন তিনি তার পুত্রদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আমার অবর্তমানে কার উপাসনা করবে? তখন তার সন্তানরা বলেছিল, আমরা তোমার ও তোমার পিতা পিতামহ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপাস্য এক আল্লাহ পাকের উপাসনা করব এবং আমরা সকলে তারই তাবেদার থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচ্য আয়াত দ্বারা ইহুদি খ্রিস্টান এবং পুত্তলিকদের একটি জবাব তুলে ধরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন, তখন ইহুদিরা তারা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানালেন যে মুহাম্মদ, আপনি তো ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছেন, অথচ আমরা ইয়াকুব আলাইহিসসালামের অনুসরণ করি যার পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম এবং তার পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মূলত পক্ষে আমরা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক, ইয়াকুব এবং ইসমাইল তাদের অনুসরণই আমরা প্রকৃতপক্ষে করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিভাবে তোমরা তাদের অনুসরণ করো? কারণ তারা তো ছিলেন তাওহীদপন্থী, তারা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শিরক মুক্ত এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদের ধারক বাহক এবং প্রচারক ছিলেন। তাহলে তোমরা তো শিরক করো, তোমরা মূর্তি পূজা করো, তোমরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করো, তাহলে তোমরা কিভাবে অনুসরণ করো? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তখন সকল ইহুদিরা তারা বলল যে হে মুহাম্মদ, ইয়াকুব আলাইহিসসালাম তার মৃত্যুর সময় তার পুত্রদেরকে একত্রিত করে ওসিয়ত করেছিলেন, তোমরা সকলে ইহুদিদের প্রতি অনুগত থাকো, অথচ আপনি ইহুদিবাদ বর্জনের তালিম দিচ্ছেন। তখন এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুব আল মাউত, হে ইহুদিরা, তোমরা কি যখন ইয়াকুব আলাইহিসসালাম ইন্তেকাল করেন তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? তোমরা তো সেখানে উপস্থিত ছিলে না। তোমরা যে ইয়াকুব আলাইহিসসালামের নামে মিথ্যা দাবি করছো, তোমরা কি তার মৃত্যুকালে সেখানে উপস্থিত ছিলে? জবাব সুস্পষ্ট, অবশ্যই তোমরা সেখানে ছিলে না। তাহলে ইয়াকুব আলাইহিসসালাম এর নামে মিথ্যা কথা কেন রটাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা পূর্ববর্তী যে আয়াত, যে অবশ্য বিহা ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে যে মুসলমান হয়ে ইন্তেকাল করার নির্দেশ দিয়েছিলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেই জিনিসটাকে ইন্ডিকেট করেছেন। ইজ ক্বালা আলী বানিহি মা তা'বুদুনা মিন বা'দি, ইয়াকুব আলাইহিসসালাম সুস্পষ্টভাবে তার সন্তানদেরকে মৃত্যুর পূর্বক্ষণে ডেকে বলেছিলেন যে তোমরা কার ইবাদত করবে আমার পরে? তখন তারা সকলেই স্বীকৃতি দিয়েছিল যে আমরা এক আল্লাহর ইবাদত করব, যিনি হলেন তোমার এবং তোমার পিতামহ এবং ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের প্রভু, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলেই মুসলমানদের অন্তর্ভুক্ত থাকব। তাহলে ইয়াকুব আলাইহিসসালামের এই নসিহতকে তারা বিভিন্নভাবে বিকৃত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেছিল। আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসিরের ব্যাখ্যায় বলেন, আরবের মুশরিক পুত্তলিকরা ছিল হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। তাদের সকলকে এক আল্লাহ পাকের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে আল্লাহ পাক এই আয়াত ইরশাদ করেছেন, তোমাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব আলাইহিসসালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাওহীদের প্রচার করে গিয়েছেন, যখন তিনি মৃত্যুর সম্মুখীন হন তখন তিনি তার পুত্রদেরকে একত্রিত করে এভাবে ওসিয়ত করেছিলেন, তোমরা আমার অবর্তমানে কার বন্দেগী করবে? তখন তারা সকলে সমবেতভাবে তাকে কথা দিয়েছিল যে আল্লাহর বন্দেগী আপনি করেছেন এবং আপনার পিতামহই ইসহাক আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। আমরা শুধু তারই বন্দী করব, আমরা থাকব খাঁটি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাই হে ইহুদি ও খ্রিস্টানরা, হে পুত্তলিকরা, তোমরা সকলে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, শুধু তারই বন্দিগি করো, কেননা তোমাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব আলাইহিসসালাম জীবনের শেষ মুহূর্তে তার পুত্রদেরকে ইমানের প্রচারই করে গিয়েছেন এবং ওসিয়ত করেছেন এবং তাদের কাছ থেকে এ সম্পর্কে অঙ্গীকারও নিয়েছেন। সম্মানিত শ্রোতা, এই আলোচ্য আয়াত থেকে আমরা দুইটি বিষয় স্পষ্ট শিখতে পারি যে ইহুদি খ্রিস্টান বা পুত্তলিকদের যে দাবি, সেই দাবি একেবারেই অবান্তর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা ইব্রাহিম ইহুদিজ্জ ওয়ালা নাসরানিজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম ইহুদি এবং নাসারা কোনটি ছিলেন না, অর্থাৎ তাদের দাবির সাথে একমত নন। তাহলে ইহুদি খ্রিস্টানদের এই দাবি এই আয়াত দ্বারা খণ্ডিত হয়ে যায় এবং আমরা এই শিক্ষাটাও এখান থেকে অর্জন করতে পারি যে আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা নসিহত করব ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য এবং ইসলামী জীবন ব্যবস্থাকে জীবনের প্রতিটি পরতে পরতে বাস্তবায়ন করার জন্য। কারণ ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, কোরআন এবং সুন্নার সমন্বয়ে এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দীনে ইসলামের মধ্যে দান করেছেন, যার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রতিটি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্লেষণ করেছেন। এই কোরআন তেলাওয়াত করলে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে অনুসরণ করলে এই দুনিয়ার শান্তি, হৃদয়ের প্রশান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে। আর এই কোরআন এবং এই সুন্নাহ থেকে যে যত বেশি দূরে সরে যাবে তার তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি, অশান্তি এবং নাফরমানিতে সে লিপ্ত হবে। পাশাপাশি এই দুনিয়াতেও অশান্তি, পরকালীন সে শাস্তির অন্তর্ভুক্ত হবে। আর কেউ যদি এই কোরআনকে অনুসরণ করে, কোরআনের তাফসির বুঝে এবং এই কোরআনের প্রতিটি আয়াতকে মনোযোগ সহকারে অনুবাদ, তাফসির, সানে নজুল সহকারে বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই সে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচ্য আয়াতদ্বয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে শুধু নিজে নয়, আমাদের পরিবার, আমাদের বংশ পরম্পরায় যারা আসবে তাদেরকেও আমাদেরকে এই কোরআন এবং সুন্নার অনুসরণ করার নসিহা আমাদেরকে করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তান মৃত্যুর পরে পিতামাতার জন্য যে সন্তান দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই নসিহা করে যাই, শিক্ষা দিই যে তোমরা কোরআন তেলাওয়াত করবে, তাফসীর বুঝবে এবং নবীজির সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করবে, তাহলেই একজন নেক সন্তান আমি রেখে গেলাম বলে আমরা ধারণা করতে পারি বা আমরা আশা করতে পারি। সম্মানিত শ্রোতা, শিক্ষা নানান ধরনের থাকে, কিন্তু সেই শিক্ষার সাথে যদি আল্লাহর ভয়, আখিরাতের জবাবদিহিতা, কোরআনের শিক্ষা, কোরআনের মৌলিক শিক্ষাগুলো যদি না থাকে, একাডেমিক সার্টিফিকেট থাকবে ঠিক, কিন্তু মানুষের মতন মানুষ হবে না, সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারবে না। তাই আমাদের সন্তানদেরকে এই কোরআনের নসিহা এবং ভবিষ্যতে যাতে ইসলামের উপরে তারা চলতে পারে সেই নসিহা করে আমাদের সন্তানদেরকে আমরা সেই ধরনের পরিবেশে গড়ে তুলব, আলোচ্য আয়াত থেকে আমরা স্পষ্টভাবে এই শিক্ষা অর্জন করতে পারি। সম্মানিত শ্রোতা, আল্লাহ বলেছেন, তিবিয়া নাল্লি কুল্লি শাই, এই কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমরা দেখি যারা এই কোরআনকে ধারণ করে, যারা এই কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করেছে, তারাই সফল মণ্ডিত হয়েছে। নবীজিও বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে এই কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত শ্রোতা, আমাদের লক্ষ্য করা প্রয়োজন আমাদের পরিবারের সদস্যরা কোরআন পড়তে পারে কিনা। কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কোরআন নাজিল হয়েছে উম্মতে মুহাম্মাদির উপরে, যে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সম্মানিত শ্রোতা, তাই আমাদের প্রকৃত শান্তি এবং মুক্তি এবং এই আমাদের মর্যাদা সবকিছুর কেন্দ্রবিন্দু হল পবিত্র কোরআনুল কারীম। আমাদের সন্তানদেরকে ইসলামী কালচার, ইসলামী আদর্শ আমরা শিক্ষা দিব, এই কোরআন শিক্ষা দিব সবার আগে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমনভাবেই সাজিয়েছেন, যখনই বান্দা এই কোরআন তেলাওয়াত করবে তার হৃদয়ে ইমানের নূর বর্ধিত হতে থাকবে। এই কোরআন তেলাওয়াত করলে ঘরটা আলোকিত হয়ে যাবে আল্লাহর রহমত বরকতে। এই কোরআন যিনি তেলাওয়াত করেন, সমস্ত কল্যাণের দ্বার আল্লাহ তাআলা তার জন্য উন্মোচিত করে দেন। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি কোরআনকে বোঝার জন্য, নই, তাই আমাদের এই অনুষ্ঠান আপনারা নিয়মিত শুনলে আশা করি আপনারা অনেক ভালো বিষয় সম্পর্কে অবহিত হতে পারবেন। কোরআনের এই ধারাবাহিক তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের 132 এবং 33 নম্বর আয়াতে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তা হল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামের নসিহা, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়েই আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত শ্রোতা, আমরা প্রতিদিন কমের পক্ষে এই কোরআন কিছু সময় হলেও আমরা তেলাওয়াত করব। আমরা অনেক কিতাবাদি বই পড়ি কিন্তু আমরা কোরআনকে ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আমাদেরকে প্রতিনিয়ত এই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং আমরা যতটুকু পড়ি ততটুকু আমরা অনুবাদ সহ পড়ার চেষ্টা করব। যে আয়াতটুকু আমি পড়লাম সেই আয়াতটুকুর তাফসির পড়ার চেষ্টা করব। আপনি সংক্ষিপ্ত একটি তাফসির যদি আপনার ঘরে থাকে, বাংলায় বহু তাফসির রয়েছে, আরবিতে তাফসির রয়েছে, তাফসির ইবনে কাসির, তাফসির নুরুল কোরআন, সংক্ষিপ্ত তাফসির, তাফসির মারিফুল কোরআনও যদি আপনি সংরক্ষণে রাখেন, তাহলে যে আয়াতটুকু আপনি তেলাওয়াত করলেন বা আমরা তেলাওয়াত করলাম সেই আয়াতটুকুর অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির যদি আমরা বুঝি তাহলে নিঃসন্দেহে এই কোরআন সম্পর্কে আমরা গভীর জ্ঞান অর্জন করতে পারব। এই কোরআন কি জানাতে চায়, আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এই কোরআন কিভাবে আমাদেরকে আলোর পথ দেখাচ্ছে তা আমরা অনুধাবন করতে পারব। সম্মানিত শ্রোতা, ইব্রাহিম আলাইহিসসালাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার, সেদিকে আমরা লক্ষ্য রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু এই দীন ইসলামের নামকরণকে নিজের দিকে বা কোরআনের দিকে ইন্ডিকেট না করে ইব্রাহিম আলাইহিসসালামের দিকে ইন্ডিকেট করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম এই তাওহীদকে প্রচার করতেন এবং মানুষের শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে নির্ধারণ করেছেন, যার নামকরণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। সম্মানিত শ্রোতা, আমরা এই কোরআনের তাফসির থেকে আমরা এতটুকু অর্জন করতে পারলাম যে আমাদের নিজেদেরকে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে, আমাদের সন্তানদেরকেও পরিপূর্ণভাবে অনুসরণ করার দিক নির্দেশনা দিতে হবে, সেই পরিবেশ আমাদেরকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী চলার, কোরআন বুঝার এবং কোরআনের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে কোরআনকে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
2: মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, এতক্ষণ আমরা সূরা আল বাকারার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি আয়াত 132 এবং 33 আয়াতের বিস্তারিত তাফসির শুনলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন নবী হযরত ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালাম এবং নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের মৃত্যুর সময় তারা তাদের সন্তানদেরকে কিভাবে উপদেশ দিয়েছিলেন, তাওহীদের উপর অটল এবং অবিচল থাকার নির্দেশ দিয়েছিলেন এবং মৃত্যুর অন্তিম মুহূর্তেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের তাবলীগ তথা তাওহীদ এবং রিসালাতের দীন ইসলামের প্রচার প্রসারে তারা আত্মনিয়োগ করেছেন, সন্তানদেরকে দীনের উপর কায়েম দায়েম রাখার জন্য আমৃত্যু তারা যে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সে ঘটনাই আল্লাহ পাক এই দুই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত শ্রোতা, আমরাও যদি আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে চাই, আমরাও যদি আমাদের সন্তানদেরকে পিতামাতার অনুগত বাধ্য সন্তান হিসেবে পেতে চাই, তাহলে অবশ্যই আম্বিয়ায়ে কেরাম আলাইহি সালাতু ওয়াসালাম যেমনিভাবে প্রতিটি মুহূর্তে সন্তানদেরকে তাওহীদের কথা, রিসালাতের কথা শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর ইবাদতের, আল্লাহর আনুগত্যের নির্দেশ দিয়েছিলেন, আমরাও আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত আল্লাহর ইবাদতের কথা, দীন ইসলামের কথা, আল্লাহর আনুগত্যের কথা শোনাই এবং আনুগত্যের নির্দেশ দিই, তাহলে সন্তানগণ পিতামাতার অনুগত হবে, বাধ্যগত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের বিধান আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার এবং আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শ্রোতা, বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআন এ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। আগামী তাফসির অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
4: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান মালা এবারে রয়েছে নজরুল সঙ্গীত, ক কণ্ঠ দিয়েছেন সোহরাব হোসেন।

আপনারা সোহরাব হোসেনের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন। এবারে গানের কথা, বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী।

0: প্রথমে একুন মায়ায় ফেলিলে আমায়, পরে বউ কথা কও কও কথা অভিমেনিনী। পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সোহরাব হোসেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

0: বাজে বারোটা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনের স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী সহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি, রোহিঙ্গাদের ফেরানো সহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা এবং গভীর সম্পর্ক চায় বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও শক্তিশালী সহযোগিতা করতে চায় তুরস্ক। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। দুদেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, অন্য দেশগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে সমাধান খুঁজবে তুরস্ক। তুরস্ক নতুন প্রজেক্ট ও দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানান হাকান ফিদান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বর্ডারের ওপাশে যারা থাকে তারা বন্ধু প্রভু নয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ তিনজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যায়। এদিকে দৌলুদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে বিলটির পক্ষে ভোট দেয়। গতকাল 18 জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্রেটদের সঙ্গে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট বিলটির পক্ষে ভোট দিলে এটি 226-195 ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত সামরিক পদক্ষেপ সীমিত করায় এই বিল ভোটে পাশ হওয়ার একদিন পর এটি পাশ হল। খেলার খবর, ফুটবল। ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল স্টি স্পোর্টস। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার 2 সপ্তাহ কম সময় আগে বাংলাদেশে কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওয়াফুফের সভাপতি তাবিদ আউয়াল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক আপন ঠিকানায় তরু, রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান আপন ঠিকানায় তরু।
3: লিলি, লিলি খামটার ভেতর ডিভোর্সের প্রয়োজনীয় কাগজপত্র সই করে দিয়েছি। আদালতে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় সে ব্যবস্থা করে রেখেছি। অ্যাডভোকেট মিজানুর রহমানকে ভালো করে বলে দিয়েছি, টাকা পয়সা ওকে দিও না, আমি দিয়ে দিয়েছি। এই খামটায় যে সন্তান এখনো তোমার শরীরে বড় হচ্ছে, পৃথিবীতে আসবার পরে বড় হতে, লেখাপড়া শিখতে, অসুখ বিসুখ করলে তার জন্য শিশু খাদ্য, কাপড় চোপড়। লিলি, লিলির সব মিলিয়ে 7,30,000 টাকার চেক আছে একটা, আর এই খামটায় রয়েছে তোমার জন্য একটা চেক, 2,70,000 টাকা। লিলি, এই কটেজে 3 বছর আগে ঠিক এই সময় বিয়ের 7 দিন পরে 15 দিন কাটিয়েছিলাম। আজ সেই কটেজে, সেই রুমেই বসে জীবনকে যোগ থেকে বিয়ে করে নিচ্ছি। লিলি, তোমাকে একটা কথা আমি দিচ্ছি, কখনোই আমি তোমার সন্তানকে তোমার কাছ থেকে সরিয়ে নেব না। আমি জানি সন্তানকে মায়ের বুক থেকে বিচ্ছিন্ন করার মতো পাশবিকতা পাপ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি জানি আমার খুব কষ্ট হবে, তবুও লিলি, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমার ব্যাগ দুটো তোলা হয়ে গেছে।
4: এরপর তুমি কোথায় যাবে?
3: এখানে থেকে যাবো কদিন, তারপর ভেবে দেখব। তবে মনে হয় যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। বেশ কিছু কাজ বাকি রেখে এসেছি, কাজগুলো সারতে পারলে মানুষের জন্য বড় কিছু করতে পারার আনন্দ পাব আমি।
4: আবার সে যুদ্ধ বিধ্বস্ত সোমালিয়ায়?
3: সেখান থেকে সুদানের দারফুরেও যেতে পারি, ডেইলি ওয়ার্ল্ড থেকে প্রস্তাব পেয়েছি। লিলি, আমার কথা থাক, তোমার দেরি হয়ে যাচ্ছে। ও ভালো কথা, ধর্মীয় অনুশাসন যতটা সম্ভব মেনে চলো। এসো, তোমাকে গাড়িতে দিয়ে আসি। আমি আবার আর প্রার্থনা করি, আমি তোমাকে একটি ঘর দিতে পারিনি, আমি দিতে চেয়েছিলাম আকাশ ভরা জীবন। লিলি, সেই ঘর যেন তুমি পাও।

আমি লিলিকে কোনোভাবেই বোঝাতে পারিনি। পৃথিবীর পথে পথে আমি ঘর নেই মানুষদের যে মিছিল দেখেছি তার হিসেব রাখতে পারিনি। বড় বড় আকাশ ছ অট্টালিকা দেখেছি, দেখেছি ক্ষুধার্ত মানুষের রক্তাক্ত মিছিল। আমি লিলিকে বোঝাতে পারিনি যে খ লিলি চাইছে। আমি বলেছি ও ঘরে আমার সুখ নেই, বলেছি হেসো লিলি, আকাশে আকাশে জীবনকে বিছিয়ে দিয়ে দুঃখের সাগরের উৎসমুখ শুকিয়ে ফেলি। লিলি সাহস করেনি, ছোট্ট একটা ঘর চেয়েছিল লিলি। আসলে সব মানুষ তো একই যুক্তিতে জীবনকে বিচার করে না, করতে পারেও না। এই ভালো হল, লিলির ইচ্ছেটাকেই মূল্য দিয়ে ডিভোর্স পেপারে সই করে দিলাম। লিলি চলে গেল, চোখে এক ফোঁটা জলও ছিল না, থাকবার কথাও নয়। আমি তো জানি ওর ভেতরটাই বইছে মুক্তির উচ্ছ্বাসিত হাওয়া, আনন্দে উদ্ভেল লিলি। লিলি আর চলে গেল। আচ্ছা, কত দূর যেতে পারে লিলি, কত দূর? জীবনকে ঠেলে ফেলে একটা ঘরের জন্য কত দূর যেতে পারে লিলি? আমি জানি না মানুষ কেন মানুষের দুঃখ কষ্টের কথা সেভাবে বুঝতে চায় না। একদিন তো সেও অপরিমেয় দুঃখের মুখোমুখি দাঁড়াতে পারে। আমেরিকান সাংবাদিক জেনিফার তাই হয়তো বলতেন, কোটি কোটি মানুষের ঘর নেই আজ, প্রতিদিনই বাড়ছে তাদের সংখ্যা। যাদের ঘর আছে তারা যদি অনেক আগে থেকেই ঘর হারাদের কথা ভাবত, তাহলে পৃথিবীতে এত বিপর্যয়ের মুখে পড়তে হতো না। ছ বছর আগে জেনিফারের ঘর ভেঙে গিয়েছিল ঘর হারাদের পাশে দাঁড়ানোর জন্য। যাই, সমুদ্রের আরো কাছে যায়।

0: জেনিফার, তুমি
1: আমাকে তুমি জেনি বলে ডাকতে?
0: এসো এসো, ভেতরে এসো, বসো।
1: পাঁচ দিন হলো ঢাকা থেকে এসেছি আমি। আসিফের কাছে খবরটা পেলাম তোমরা এখানেই আছো। লিলি কোথায়?
0: তোমার বাংলা উচ্চারণ আরো পরিশীলিত হয়েছে, বোঝাই যাচ্ছে না একজন আমেরিকান বাংলায় কথা বলছে।
1: লিলি কোথায়?
0: লিলি আজ সকালে চলে গেছে, ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তবে ওটা কার্যকরী হবে সন্তান জন্মদানের পর।
1: কেন কেন এমন হলো?
0: ঘর বেঘর নিয়ে দূরত্ব বেড়েই চলছিল, মাস ছয়েক হলো, দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল কোনো ভাবে আর সম্ভব হল না। সমুদ্র তীরের এই কটেজে বিয়ের প্রথম রাত কেটেছিল।
1: হ্যাঁ,
0: এই কটেজে আমরা শেষ রাত কাটিয়েছি, সমুদ্রের শব্দ শুনেছি আর কথা বলেছি, কথা বলেছি আর সমুদ্রের শব্দ শুনেছি।
1: তুমি খানিকটা কম্প্রোমাইজ করতে পারতে।
0: সম্ভবের বাইরে যা আমার জন্য অসম্ভব জেনি। জেনি, প্রত্যেকটা মানুষ একটা সীমার মধ্যে বসবাস করে, সীমা অতিক্রমের শক্তিও যেমন নেই, সাধ্য নেই তেমনি। জেনি, তুমিও ডিভোর্সের পর এভাবেই বলেছিলে, কল্পনায় বারবার সীমা অতিক্রম করা গেলেও জীবনকে নিয়ে তা কোনোভাবেই সম্ভব নয়। এই যে পৃথিবীর পৃথিবীতে সীমাবদ্ধ একটা সত্তা। জেনি, তোমার রুমের জন্য
1: ও কাজ সেরেই আমি তোমার ঘরে এসেছি।
0: বলো, কেমন ছিলে তুমি?
1: ভালো।
0: তা তুমি হঠাৎ ঢাকায়?
1: তোমার কাছে একটা অফার নিয়ে এসেছি।
0: বলো।
1: সাইমন আমাকে পাঠিয়েছে।
0: এর মধ্যে আবার সাইমন এলো কেন?
1: সাইমন ওয়ার্ল্ড ভিশন টিভি কিনে নিয়েছে, নামটাও বদলে দিয়েছে, নিউজ ওয়ার্ল্ড টিভি। আগামী মাসে সম্প্রচার শুরু করবে। সাউথ এশিয়া ব্যুরো চিফের দায়িত্ব তোমাকে দিতে চায়। আর যদি তুমি ইচ্ছে করো আফ্রিকায় তোমার কর্মক্ষেত্রে ফিরে যাবে, তাহলে চিফ নিউজ ডিরেক্টর হিসেবে আফ্রিকা ডেস্কের দায়িত্ব পাবে তুমি।
0: তুমি?
1: আমি আফ্রিকা ডেস্কে জয়েন করেছি চিফ রিপোর্টার হিসেবে, সাউথ আফ্রিকায় আফ্রিকা ডেস্কের হেড অফিসে। সাইমন বিশ্বাস করছে নিউজ ওয়ার্ল্ড টিভি নিরপেক্ষ সংবাদ প্রচারে ইতিহাস সৃষ্টি করবে। কোন দেশ, কোন সরকার, কোন শক্তির কাছেই মাথা নত করার মানুষ সাইমন নয়, আর তুমি তো তা ভালো করেই জানো।
0: জানি জেনি।
1: বলো।
0: আজ রাতে কিন্তু খুব সাধারণ খাবার।
1: তোমার প্রিয় মেনু আলু ভর্তা, ডাল আর ভাত। ও, কি যে লোভ ধরিয়ে দিয়েছো!
0: আজ রাতে ওটাই হচ্ছে, মনটা ভালো নেই আজ, তাই আলীকে বলে দিয়েছি ডাল আর আলু ভর্তা ভাত করতে। জেনি, গত তিনটে দিন দুটো রাত, থাক সে কথা।
1: তুমি যখন বলছো তাহলে থাক। তবে একটা কথা বলছি তোমাকে, আমি যতটা চিনি তোমাকে, দুটো রাত তুমি ঘুমোতে পারোনি, তিনটে দিন তোমার হৃৎপিণ্ডকে রক্তাক্ত করেছো নিজেই। আমি তো জানি লিলিকে তুমি কত ভালোবাসতে।
0: চিনি, ঘর হারাতে দুর্ভাগ্য নিয়ে এতদিন লিখে গেছি, শরণার্থী শিবিরে পড়ে থাকা মানুষ নামের অসহায় জীবদের জীবন মৃত্যুর ছবি তুলেছি। জেনি, তোমার নিশ্চয়ই মনে আছে ইজিপ্ট নিউজ চ্যানেলের নিউজ ডিরেক্টর ওমর আল হামিদ,
1: তোমার তোলা সেই ছবি, কঙ্কালসার সন্তানের লাশ পাশে রেখে কবর খুঁজছে কঙ্কালসার এক মা, ওমর আল হামিদ চিৎকার করে কেঁদে উঠেছিল।
0: এসো বারান্দায় গিয়ে বসি, চাঁদ উঠবে এক্ষুনি, বারান্দায় বসে বসে রাতের সমুদ্র দেখব।
1: আমি জানি চাঁদের দোলায় রাতের সমুদ্র তোমার খুব প্রিয়।

0: শাহেদ, লিলি কেন এমন করল?
1: ও আমার কাছে একটা ঘর চেয়েছিল, আমি দিতে পারিনি।
0: এটাই কি আসল কথা? শাহেদ, আমার মনে হয় কিছু লুকোচ্ছ তুমি। শাহেদ,
1: ও কথা থাক জেনি।
0: বুঝতে পেরেছি, ঘরের বিষয়টা একটা অনুষঙ্গ মাত্র।
1: চিনি
0: শাহেদ, আমরা বন্ধু, অনেক জায়গায় বলেছি আমি আর তুমি আমরা ভালো বন্ধু। আমি জানি যা তুমি বলছো না, একদিন আমাকেই বলবে তুমি, আমি জানি।
1: জেনি, আমি আফ্রিকান ডেস্কে জয়েন করব, সাইমনকে জানিয়ে দেওয়া আছে, তবে একটা শর্ত।
0: তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তোমার মতো করে তুমি কাজ করবে, সাইমন জানে তা।
1: আমার শর্ত ওটা নয় জেনি।
0: তবে
1: আমাকে একজন সৎ, যোগ্য, দুঃসাহসী, নিবেদিত প্রাণ ক্যামেরাম্যান দিতে হবে। প্রতি মাসে আমি তিনটে বিশেষ প্রতিবেদন তৈরি করব।
0: সাইমন সেটাও জানে, তুমি বলেছিলে একদিন, ভুলেনি সে। সে ব্যবস্থাও সে করে ফেলেছে। ফিলিস্তিনি এক মেয়ে লাইলা।
1: হ্যাঁ, আমি চিনি ওকে। কাজের ব্যাপারে কম্প্রোমাইজ করতে জানে না, ধর্মপ্রাণ, দুঃসাহসী। আমি আগামী সপ্তাহে জয়েন করতে চাই।
0: বেতনের বিষয়টা সাইমন বলে দিয়েছে, তুমি যা চাইবে তাই দেবে।
1: লাইলাকে নিয়ে একটা সমস্যা হবে।
0: হবে না, লাইলা এখন ভালো ইংরেজিও বলতে পারে, ও মেধাবী মেয়ে।
1: চলো খেতে যাই, রাত অনেক হয়েছে।
0: চলো।

0: চা খেয়েছো?
1: না,
0: আজ ঘুমিয়েছি খুব।
1: ট্যাবলেট ছেড়ে দিচ্ছ না কেন?
0: এখন দুটোতে নামিয়ে এনেছি, আশা করছি মাস তিনেকের মধ্যেই ছেড়ে দিতে পারব। শাহিদ,
1: আমি জানি কত কষ্ট নিয়ে বেঁচে আছো তুমি। ওই তো আলি চা নিয়ে আসছে। জেনি জেনি, আমরা কালই ঢাকা যাব, দিন চারেকের মধ্যেই আমরা সাউথ আফ্রিকা যেতে চাই। তুমি ভেবে নিতে পারো আমি পালাতে যাচ্ছি।
0: আমি জানি পালানো যায় না, আমিও পারিনি, তুমিও পারবে না।
2: শর্টগুলো নিয়ে কেন যে এত ভাবছেন স্যার, আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
1: লাইলা
2: স্যার,
1: আমি জানি লেবাননের শরণার্থী শিবিরে থেকে থেকে তুমি জীবন যেমন দেখেছো, তেমনি দেখেছো জীবনের জন্ম, দেখেছো মৃত্যু, তেমনি দেখেছো মৃত্যুর মৃত্যু। কি দেখেছো তো?
2: দেখেছি স্যার।
1: লাইলা, এতক্ষণ আমি শর্টগুলো নিয়ে ভাবছিলাম না, ভাবছিলাম তুমি অতি দুঃসাহসে ভর করে যে শর্টগুলো নিয়েছো তুমি আমাকে বলে দেবে।
2: ওই শর্টগুলো জোড়া দিলে নির্মম পাশবিকতা ফুটে উঠবে, ফুটে উঠবে মানবতার মৃত্যুর ছবি।
1: এতটা দেরি হলেও বুঝতে পেরেছো তুমি, ধন্যবাদ
2: স্যার। আপনি?
1: লায়লা, জীবনের মৃত্যু দৃশ্য যে এভাবে মানবতার মৃত্যু দৃশ্যে রূপান্তরিত হবে তোমাকে ঠিক বোঝাতে পারছি না। তুমি কি অসাধ্য সাধন করেছো? এসো এডিটিং প্যানেলে আমি বসবো। এতটা ঝুঁকি নিতে গেলে কেন? আরে কি হাসছো যে?
0: আমি তো বলেছি তেমন কিছুই হয়নি আমার।
1: জেনি জেনি, তুমি সাহসী নিষ্ঠাবান, আমি জানি, তার অর্থ এই তো নয় এতটা ঝুঁকি নিয়ে তোমাকে কাজ করতে হবে। ডাক্তার বলেছে আর আধ ইঞ্চি ওপর দিয়ে গুলিটা আঘাত করলে তোমার ফুসফুস। সাইমন খবরটা পেয়ে গেছে, নাইজেরিয়া থেকে 10 মিনিট আগে আকাশে উড়েছে। না জানি না, তোমার বয়স হয়েছে, শরীরটা যে আগের মতোই।
0: বয়স তো তোমারও বেড়েছে
1: জেনি, ঝুঁকি আমিও নেই, তুমি জানো ঝুঁকির সবটাই নেই লায়লার ক্যামেরার পেছনে থেকে। তোমার মতো ক্যামেরার সামনে থেকে এরকম ঝুঁকি নেই না আমি। যেভাবে দুপক্ষের গোলাগুলি চলছে, কদিন থেকে তুমি গোলাগুলির শব্দ ব্যাকগ্রাউন্ডে রেখে নয়তো দৃশ্যটা লং শটে নিয়ে কাজটা করতে পারতে তুমি।
0: শাহিদ, আমি ঝুঁকিটা না নিলে অজ্ঞাত বাবা মায়ের দুটো সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। তোমার ভাষাতেই বলি, বাঁচিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা, আমি উপলক্ষ মাত্র। হ্যাঁ, স্বীকার করছি ঝুঁকিটা একটু বেশি নিয়েছিলাম।
1: সাইমন মোবাইলে বলে দিয়েছে সুস্থ হবার পর তোমার আউটডোর অপারেশন বন্ধ, ডেস্কে বসে বসে কাজ করতে হবে।
0: হাত পা বেঁধে রাখলে কি কাজ করা যায় শাহিদ?
1: হ্যাঁ, সেটা সাইমনকে বলো, ঘন্টা দুয়েকের মধ্যেই সাইমন পৌঁছে যাবে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি আবার।
0: লায়লা, তুমি কিছু বলছো না যে?
2: ম্যাডাম, নিউজ ওয়ার্ল্ড টিভিতে যারা আমরা কাজ করছি, আমরা প্রফেশনাল স্বীকার করেও বলছি আমরা একই পরিবারের সদস্য। শাহিদ স্যার ভোর 4:30 পর্যন্ত এডিটিং এর কাজ করেছেন, বিহাইন্ড দি নিউজ এর আগামী পর্বের কাজ শেষ করে কেবল রুমে ঢুকে হেলান চেয়ারটায় বসে চায়ের ফ্লাস্কে হাত দিয়েছেন, তখনই খবরটা তাকে দেই। সঙ্গে সঙ্গে স্যার আমাকে নিয়ে জিপে উঠেছেন, আস্তে আস্তে বারবার বলছিলেন জেনি আমাদের অ্যাসেট, ওর কিছু হয়ে গেলে আমারও শক্তি হারিয়ে যাবে।
0: বসো। তোমার কথাই ঠিক, আজ সত্যি সত্যি মনে হচ্ছে আমার বয়স হয়েছে। 25টা বছর ধরে নিউজ ওয়ার্ল্ড টিভির জন্য কাজ করছি, চিফ রিপোর্টার থেকে সিনিয়র চিফ রিপোর্টার হয়েছি, আগামীকাল জয়েন করব সহকারী নিউজ ডিরেক্টরের পদে। সাইমন বেশ বুদ্ধি করেই আমাকে টেবিলে আটকে দিল।
1: আরে নতুনদের তো জায়গা ছেড়ে দিতে হবে জেনি, আর সাইমন তো প্রতিভাবান নতুনদেরকে খুঁজে বেড়ায়।
0: তোমার চা কিন্তু
1: মনে হয় ঠান্ডা হয়ে গেছে।
0: ওই যে ফ্লাস্ক ঢেলে নাও। আজ ভাবতে অবাক লাগে শাহিদ, সংবাদ জগতে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিউজ ওয়ার্ল্ড টিভি পুরনোদের 10 বছর আগেই পেছনে ফেলে দিয়েছে।
1: একবার সাইমনের কথা ভাবো, অসম্ভব রকমের পরিশ্রম করতে পারে সাইমন, সাইমনের তো বয়স বেড়েছে।
0: আচ্ছা শাহিদ, বারবার তুমি বয়সের কথাটা তুলছো কেন বলো তো?
1: এটা তো ঠিক জেনি, একদিন আমরাও চলে যাব, কিন্তু একথাও তো ভাবতে হবে, শুধু কি প্রফেশনালরাই এই টিভি চ্যানেলটা চালাবে?
0: আমি বুঝতে পেরেছি শাহিদ। একি সাইমন?
3: হ্যাঁ গেলাম না, শাহিদ আছো দেখছি।
1: হ্যাঁ,
3: একটা সুখবর তোমাকে দিতে এলাম।
1: বলো।
3: ওমর আল হামিদ শেষ পর্যন্ত রাজি হয়েছে। তুমি মুখের দিকে তাকিয়ে কি দেখছো?
1: তুমি অসাধ্য সাধন করেছো।
3: মিডল ইস্ট ডেস্কের পুরো দায়িত্ব ওমর আল হামিদকে দেব।
0: ও ঠিক কাজটাই করেছো সাইমন।
3: আলীকে আমি এখানে নিয়ে আসছি।
0: আমাকে আবার কোথায় ঠেলছো?
3: প্রশিক্ষণ উইং এর পুরো দায়িত্ব তোমাকে দিচ্ছি, কারণ জেনি একদিন আমরা চলে যাব, তাই এমন কিছু মানুষ তৈরি করতে চাই যারা একদিন আমাদের দায়িত্ব নিতে পারবে। এই দায়িত্ব আমি অনেক ভেবে দেখেছি, জেনিকে ছাড়া সম্ভব নয়।
1: তুই ভুল করনি, আমি সেরকমটাই ভাবছিলাম কদিন ধরে।
3: শাহিদ তোমাকে তো বলাই হয়নি, আর বলবোই বা কখন, ঢাকা থেকে ফিরেই তো ছুটলাম কঙ্গো, সেখান থেকে জিম্বাবুয়ে।
1: কি বলবে বলো?
3: আমাদের ঢাকা ডেস্কে।
1: ঢাকা ডেস্ক, সেটা আবার কবে হলো?
3: ও কথা না হয় পরেই শোনো, তাছাড়া ব্যাপারটা তো প্রশাসনিক বোর্ডে তুলতে হবে।
1: আসল কথাটা বলো।
3: ওখানে তরু নামের এক মেয়ে গত বছর সাংবাদিকতায় অনার্স শেষ করেছে, একেবারে নতুন, 350-এর ভেতর মাত্র একজন টিকেছে। দুটো রিপোর্টেড সিডি আমি এনেছি, জানো একেবারে তোমার কার্বন কপি, তুমি দেখে নিও এক সময়। ভাবছি তরুকে আফ্রিকা ডেস্কে নিয়ে আসব, আগ্রহ আছে ওর, চমৎকার ইংরেজি বলে, এই বয়সেই আরবি ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষায় বেশ দক্ষ হয়ে উঠেছে, সেই সঙ্গে ধর্মপ্রাণ।
1: এলে নিয়ে এসো, ভালো মনে হলে আমার ডেস্কে নিয়ে নেব ওকে।
3: তোমাকে তো বলাই হয়নি।
1: পরে শুনবো।
3: তাহলে উঠছি এবার।
1: রাতে আমার সঙ্গে একসঙ্গে খাবে, ভুলে যাও না আবার।
3: তুমি খেতে ডাকলে আমি কি আর না এসে পারি? অবশ্যই আসবো। জেনি উঠছি এখন। শাহিদ, যে কথাটা তোমাকে বলতে চাইছি।
1: বলো।
3: শাহিদ তুমি শুধু আমার বন্ধুই নও, সহযোদ্ধাও। দীর্ঘদিন ধরে আমরা যুদ্ধ করছি সাধারণ সেই সব মানুষদের নিয়ে যারা অভাব, অসুখ আর যুদ্ধের ভয়াবহতায় বেঁচে থাকার চেষ্টা করছে।
1: আসল কথাটা বলো।
3: আমি চাচ্ছি নিউজ ওয়ার্ল্ডের টিভি ডিরেক্টর অব নিউজ এর পদে তুমি জয়েন করো। নানসি আমাদের ছেড়ে যাচ্ছে।
1: না না, আমি আফ্রিকা ডেস্কে থাকতে চাই, তুমি অন্য কাউকে নিয়ে ভাবো, তবে আমি তোমাকে প্যাটেলের কথা ভাবতে বলবো।
3: তবুও বলছি ভেবে দেখো।
1: না না না, আমি যেখানে আছি সেখানে থাকতে চাই, বন্ধু হিসেবে অনুরোধ করব, আমাকে আমাকে নিয়ে টানাহাসটা করো না। আমি বুঝতে পারছি বয়সের দিকে তাকিয়ে এ কথা বলছো সাইমন, আমি বেশ আছি, ভালো আছি।
3: হ্যাঁ
1: সাইমন
3: বলো।
1: আমাকে বোঝার চেষ্টা করো, ওইসব মানুষের জীবনে অন্য কোনো অর্জন নেই, আছে শুধু মৃত্যু, যন্ত্রণা, ক্ষুধা, মহামারী, আর ছোট্ট একটা ঘরের সন্ধানে অন্ধকারে পথযাত্রা। আমি ওদের পাশেই থাকতে চাই, ওদের নিয়ে কাজ করতে চাই। তুমি নিশ্চয়ই জেনেছ যে নিউজ ডকুমেন্টারি যাচ্ছে আমাদের চ্যানেলে, বিহাইন্ড দ্য নিউজ।
3: আমি জানি, সারা বিশ্বজুড়ে এ নিয়ে আলোচনা চলছে, ইমেইলে এত বার্তা আসছে মনে হচ্ছে পৃথিবীর মানুষ জেগে উঠছে, জাতিসংঘের সমালোচনার ঝড় বইছে, মানবাধিকার সংগঠনগুলো আরো সোচ্চার হয়ে উঠছে, উন্নত বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে পথে নেমেছে।
1: আমি ওদেরকে নিয়ে থাকতে চাই, ওমর আল হামিদ এলে মিডল ইস্টের ওপর এই ধরনের কাজ করতে চাই। লালার কাছে অনেকগুলো দুর্লভ শট আছে, কিছু কিছু দেখেছি আমি।
3: হ্যাঁ উঠি আমি।
1: হ্যাঁ
0: অ অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছো, কি দেখছো সাহেব?
1: তোমাকে।
0: এটা একটা উত্তর হলো।
1: জেনি, কখনো কখনো কেন যেন তোমাকে অনেকক্ষণ ধরে দেখি, তবে এটা যে প্রেম অথবা আবেগ অথবা এক ধরনের আকর্ষণ, মানে ভালো লাগা, তা কিন্তু নয়।
0: আমি জানি কেন তুমি দেখো অনেকক্ষণ ধরে। তোমার দৃষ্টি তো দেখে না, আমি দেখি। শাহেদ, আমি জানি আমার মুখে তুমি অন্তহীন দুঃখের সমুদ্র খুঁজতে চাও।
1: হয়তো তাই, তবে আমার মনে হয় এটাই সবটুকু নয়, আরো কিছু আছে। কেন যেন আমি খুঁজে পাই না, বুঝে উঠতে পারি না। জেনি,
0: কি বলছিল সাইমন?
1: আমাকে ডিরেক্টর অফ নিউজ এর দায়িত্ব নিতে বলছিল।
0: কি বললে তুমি?
1: আমি না বলে দিয়েছি।
0: আসলে জানো কি
1: কি,
0: আমাদের দুজনকে নিয়ে সাইমন খুব ভাবে।
1: হয়তো
0: হয়তো নয়, এটাই ঠিক।
1: আচ্ছা, তুমি কি দু চার দিনের মধ্যে টেবিলে বসতে পারবে?
0: না, মনে হয় এখনো বেশ দুর্বল মনে হয়।
1: ঠিক আছে, ঘুমাও।

0: হে পৃথিবীতে প্রতিদিন এই পবিত্র মুহূর্ত আসে, অথচ আমরা হে মানুষেরা প্রতিটা মুহূর্তে অপবিত্র করছি পৃথিবীকে। লায়লা, কেন যেন আজ মনে হচ্ছে আমি ক্লান্ত, বড় ক্লান্ত।
1: আসলে স্যার,
0: হ্যাঁ বলো।
1: আপনার মতো আমিও বড় ক্লান্ত স্যার। কত মৃত্যুর মিছিল দেখা যায়, কত দিন, কত বছর।
0: লায়লা, আমরা চোখ ফিরিয়ে রাখলেই কি মৃত্যুর মিছিল থেমে যাবে?
1: না স্যার।
0: এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার ইতিহাস পড়েছ?
1: পড়েছি।
0: সেই ইতিহাস পড়নি লায়লা, সেই ইতিহাস অন্ধকার আফ্রিকার, ভয়ঙ্কর অন্ধকার ইতিহাস। যাক কথা, চলো ক্যান্টিনে যাই। ও ভালো কথা, বাংলাদেশ থেকে তরুণামের
1: এসে গেছে স্যার। বয়স খুবই কম, তবে খুবই ফাস্ট।
0: দেখি, কথা বলে দেখি।
1: একটা কথা বলি স্যার।
0: বলো।
1: জন্মের পর থেকে যুদ্ধ, রক্ত, মৃত্যু আর অত্যাচারের দৃশ্য দেখেছি, তারপরও কাজের শেষে অন্য ধরনের ক্লান্তি।
0: আমি কথা বলে দেখি, তারপর ভাবা যাবে। এসো, ঘুমিয়ে চোখ জড়িয়ে আসছে। ও হ্যাঁ, দুপুরের দিকে সিডিটা আর একবার দেখে নেবে, বিকেলে তোমার নোট দেখে তবে আমি সিদ্ধান্ত নেব। হ্যাঁ এসো।
2: কখনো কখনো শাহিদ, সত্যি বলছি, তোমাকে আমি ঠিক চিনে উঠতে পারিনি। লিলিকে নিয়ে তুমি আজও বেঁচে আছো, আমিও তেমনি। আমার বিশ্বাস ওরা কিন্তু আমাদের নিয়ে বেঁচে নেই।
0: জেনি, জেনি, আমার সত্যিটা কিন্তু তোমার মতো নয়। আমি প্রায় নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই, কখনো কখনো সন্তানের কথা ভাবি। আদৌ কি সেই সন্তান পৃথিবীতে এসেছে, মেয়ে না ছেলে আমি জানি না। বেঁচে থাকলে কি করছে এখন? আসলে জেনি, আমি যে একটা মানুষ, কখনো কখনো সে কথা ভুলে যাই। জানি না কেন যেন এমন ভাবনাটা আসে, আমি জানি না। তোমার চোখে
2: বয়স হয়েছে তো, মাঝে মধ্যে নিজের অজান্তেই চোখ পানিতে ভরে যায়। শাহিদ, মানুষ যখন পৃথিবী থেকে ফুরিয়ে আসতে থাকে তখন বোধহয় এমনটাই হয়, তবে আমি জানি না এটাই একমাত্র সত্যি কিনা।
3: সরি, তোমাদের আলাপে বাধা দিলাম।
0: সাইমন,
3: তোমাদের যদি কি মনে হয় জেনি, শরীরটা কি তোমার?
2: ভাবছি দু একদিনের মধ্যেই কাজে ফিরতে পারবো।
3: শাহিদ, আমি ভাবছি মাসখানিকের জন্য অস্ট্রেলিয়া যাব, এই মাস তিনেক খুব পরিশ্রম।
2: আর আমিও বিছানায় পড়ে রইলাম।
0: আমিও ভাবছি কদিন ধরে তোমার লম্বা একটা ছুটি দরকার, এক মাস নয়, তুমি মাস তিনেকের জন্য যেতে পারো। মেয়ের সঙ্গে যাচ্ছে তো?
3: যাবে, ওকে একা রেখে।
0: মানুষ আমেরিকান, মনটা একেবারে এশিয়ানদের মতো, স্ত্রীর স্মৃতি আর মেয়েকে নিয়েই ভাবতে ভালো লাগে। তোমার মেয়েকে দেখলে আমার আকাশ চুড়ে কেন যেন বৃষ্টি নামে। আমি বারবার আমার না জানা সন্তানের উদ্দেশ্যে আমার হৃদয়কে উৎসর্গ করি।
3: শাহেদ, আমার যদি অলৌকিক কোনো শক্তি থাকত আমি তোমার জন্য ব্যয় করতাম। তবে একটা কথা তোমাকে বলি, অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে বাংলাদেশে থাকব মাসখানেক, যদি কোনোভাবে লিলিকে পাই।
0: সাইমন, আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। এবার বলো কি বলতে এসেছো।
3: সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বটা জেনিকে দিতে যাচ্ছি।
0: ঠিক, ঠিক কাজটাই করেছো।
3: হ্যাঁ,
0: তুমি না বললেও জেনির আশেপাশে একাধটু ঘুরে আসবো আমি।
3: ভালো কথা শাহেদ। ঢাকা থেকে তরুণামের যে মেয়েটা এসেছে, তোমার ডেস্ক কি কাজ করবে? ছ সপ্তাহের প্রশিক্ষণ শেষের পথে, সম্ভব হলে তুমি লায়লার সঙ্গে ওকে
0: ভেবে দেখব। কথা বলতে চেয়েও বলা হয়নি
3: জেনি, কাল সকালে তুমি চিঠি পেয়ে যাবে।
0: হ্যাঁ, কফির জন্য ধন্যবাদ।
3: আমি উঠি।
0: কি ভাবছো জেনি?
2: ভাবছি না, দেখছি নিউজ ওয়ার্ল্ডের টিভিতে বেশ কটা পাগল জুটেছে।
0: তুমি এক পাগল, সাইমন বড় পাগল, ওমর আল হামিদ আর এক পাগল,
2: আর তুমিও তো কম পাগল নও।
0: জেনি, আমার কি মনে হয় জানো,
2: কি
0: পৃথিবীতে এরকম পাগলের সংখ্যা আরো বেশি হলে পৃথিবীটা এভাবে রক্তাক্ত হতো না।
2: হ্যাঁ, ঠিক বলেছ। আমিও কখনো কখনো তোমারই মতো ভাবি। উঠছো যে?
0: ক্যান্টিনে যাচ্ছি, তোমার খাবারটা নিয়ে আসি। আমারও খিদে পেয়েছে।

0: আপনাকে দেখতে এসেছি।
1: আমাকে তো আগেও দেখেছো অমর,
0: গত সপ্তাহে বিহাইন্ড দি নিউজ এর যে এপিসোড, আমি সাইমনকে বলেছি আফ্রিকা ডেস্কের মতো আমিও নিউজ ডকুমেন্টারি তৈরি করব।
1: অনুমতি পেলে অমর?
0: হ্যাঁ পেয়েছি। একটা অনুরোধ আপনার কাছে।
1: বলো।
0: আমাকে সাহায্য করবেন আপনি?
1: সিডনি এসছো?
0: হ্যাঁ।
1: কদিন থাকতে পারবে এখানে?
0: দিন তিনেক।
1: লায়লাকে সিডিগুলো দিয়ে দাও। ওই তো লায়লা, চা নিয়ে এদিকে আসছে। তাহলে ওমর,
0: আমি অবাক হয়ে ভাবছি লায়লাকে আপনি এভাবে তৈরি করে নিয়েছেন।
1: আমরা চলে গেলে ওরাই তো কাজ করবে। এই লাইনের অনেকেই কৃপণের মতো নিজেকে আগলে রাখে, সেটা যে আগামী প্রজন্মের জন্য কত ক্ষতিকর। তাহলে ওমর, তুমি আজ রাতের ফ্লাইটে নত সকালের ফ্লাইটে যেতে পারো। এক সপ্তাহ পরে সিডি পাঠিয়ে দেব, কোন রকম চিন্তা করবে না।
0: একটা প্রশ্ন ছিল।
1: বলো।
0: একটা ছেলে আমি পেয়েছি, আহমেদ আব্দুল্লাহ।
1: চিনি ওকে, ক্যামেরাম্যান হিসেবে বেশ সম্ভাবনা আছে ছেলেটার।
0: লায়লার সহকারী হিসেবে কিছুদিন কাজ করতে আগ্রহী। লায়লাকে বলেছি আমি, আপনার অফিসিয়াল অনুমতি প্রয়োজন তো?
1: দিয়ে দেব।
0: তাহলে আগামী মাসে আমি ওকে পাঠিয়ে দেব।
2: কি ব্যাপার সাহেব, এত সব কাগজপত্র?
1: পড়ে দেখো।
2: এ কি সাহেব, ওয়ার্ল্ড টিভি নিউজ ফোরাম আমাদের ডাক দিয়েছে? যতটা জানি খুব নাকুচু এই সংগঠনটি, বিশ্বের বাঘা বাঘা নিউজ চ্যানেলগুলোকে একেবারে ধুয়ে দেয়। ওদের বার্ষিক সম্মেলনে আমাদের নিউজ ডকুমেন্টারি প্রদর্শিত হবে। শাহেদ, শাহেদ, তুমি বিশ্ব জয় করে ফেলেছ, অভিনন্দন তোমাকে। তুমি তুমি কোনটা পাঠাবে ঠিক করেছ?
1: শ্যাডো অফ সরো, সাইমন বলেছে টিয়ার্স অফ সরো আর ডেথ অফ ফায়ার।
2: শাহেদ, আজ সবাইকে আমি রাতের খাবার খাওয়াবো, সাইমনের সঙ্গে আমি কথা বলবো।
1: অস্ট্রেলিয়ান ব্যুরো লিংক চালু রয়েছে, সাইমন লাইনই আছে।
2: সাইমন, সাইমন শুনতে পাচ্ছো?
3: হ্যাঁ হ্যাঁ জেনি, শুনতে পাচ্ছি। হ্যাঁ জেনি, খবরটা পেয়েই আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার কাছে বারবার অবিশ্বাসী মনে হচ্ছিল। পলি আমাকে গত রাতে কনফার্ম করেছে, তারপর আমি নিজেই যাই। আমি না গেলে ইমেলে জানাতো। তোমরা ভালো থেকো, আমি সম্মেলন শেষ করে আসব।
1: জেনি, সাইমনকে একটা কথা বলবো আমি।
2: কি?
1: ভালো করে ভেবে নেই কথাগুলো।
4: স্যার, আপনি চা?
1: তুমি?
4: আমি তরু।
1: তরু, ঢাকা ডেস্ক থেকে এসছো? লায়লা কোথায়?
4: এই তো।
1: আফ্রিকা ডেস্কের উপর এত আগ্রহ হলো কেন তোমার? শুনুনি, বিপজ্জনক ডেস্ক হচ্ছে আফ্রিকার মিডল ইস্ট ডেস্ক। আমরা এর মধ্যে 11 জন সাংবাদিক আর 3 জন ক্যামেরাম্যানকে হারিয়েছি।
4: আপনি আমার ভয় ভেঙে দিয়েছেন, আপনি আমার প্রেরণা, আমার সাহস।
1: লায়লা,
4: স্যার,
1: শুনছো?
4: শুনছি স্যার।
1: আগামীকাল তোমার সঙ্গে তরু যাবে, দুপুরের মধ্যে ভিসার ব্যবস্থা হয়ে যাবে, প্রয়োজনীয় পেপার তৈরি করে নাও। আমি ঘুমোতে যাবো এবার, 10টার দিকে অফিসে আসবে, উঠছি আমি।
4: স্যার।
1: হ্যাঁ বলো।
4: আমি জানি কোথায় যেতে হবে, আমি জানি কতদিন থাকতে হবে, আমি জানি কতটা বিপজ্জনক মিশন সেটা, কিন্তু তরুকে তো এ নিয়ে
1: কেন যেন মনে হচ্ছে তরু পারবে। তবে তুমি মনে রেখো।
4: আমি মনে রেখেছি স্যার, আমাকে যা বলার গত রাতে বলে দিয়েছেন, যাবার কথা ছিল আপনার।
1: কেন যেন আমার মনে হচ্ছে তরু পারবে। তরু।
4: স্যার।
1: আমার কাজের ধরনটা এরকম, এখন বলছি তুমি নাও যেতে পারো।
4: আমি যাব স্যার।
1: লায়লা, জেনেকে আমি অফিসিয়ালি জানিয়ে দেব, ওর ছাত্রীকে আমি পাঠাচ্ছি। হ্যাঁ এসো তোমরা।
4: ম্যাডাম, আমরা যাব কোথায়? জিবুতি। জিবুতির সীমান্ত অঞ্চলগুলোতে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়েছে, সেই সঙ্গে ক্ষুধা, অপুষ্টি এবং সন্ত্রাসী তৎপরতা চলছে। আমরা যাচ্ছি নিউজ ডকুমেন্টারির জন্য, ক্যামেরা ক্রুরাও থাকবেন। তোমাকে একটা কথা বলি, তোমার জন্য এটাই কিন্তু প্রথম ও শেষ পরীক্ষা। তুমি যে ভাষ্য দেবে তার কোনো স্ক্রিপ্ট থাকবে না, কোনো গাইডলাইনও পাবে না। এখানে ব্যর্থ হলে তোমার আফ্রিকা ডেস্কে সাইমন স্যার চাইলেও থাকা সম্ভব হবে না, ফিরে যেতে হবে ঢাকা ডেস্কে। কি হাসছ যে?
5: সাইমন স্যার বলছিলেন আফ্রিকা ডেস্কে কাজ করতে হবে এক পাগলের সঙ্গে। ও পাগল কারো নিয়ন্ত্রণে নেই, যার উপর আস্থা আছে আমার। আমার মনে হচ্ছে একদিন পাগলকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো।
4: সেদিন সবচেয়ে বেশি খুশি হব আমি।
5: কেন?
4: ওই পাগলটাকে আমি যতটা চিনি, যতটা জানি, মানুষটাই পৃথিবীতে বড় একা, একেবারে শূন্য, একজন মহান সাংবাদিক, অথচ ব্যক্তি জীবনে থাকো কথা থাক। তুমি একটু রেস্ট নিয়ে তৈরি হয়ে থাকবে, হ্যাঁ? বিকেল ফ্লাইট।
5: স্যার আপনি
1: তৈরি তো?
5: হ্যাঁ স্যার।
1: তোমাকে একটা কথা বলতে এলাম।
5: বলুন স্যার।
1: তুমি যেখানে যাচ্ছ তুমি পারবে তো? মৃত্যু, মহামারী, ক্ষুধা, রক্তপাত, সন্ত্রাস, পারবে তো সইতে?
5: স্যার আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি।
1: খুশি হলাম তোর। কি বলতে চাইছো সাইমন?
6: কথাটা আমি সহজভাবেই বলেছি শাহেদ।
1: আমি তো বলছি না পেঁচিয়ে বলেছো তুমি, সে অভ্যেস তোমার নেই।
6: বেশ কিছুদিন ধরে আমি ভেবে আসছি, কখনো কখনো আমার মনে হয়েছে শাহেদ, অবিরত স্মৃতির তাড়না মানুষকে একটা সময় ভারী ক্লান্ত করে তোলে।
1: আমি জানি,
6: আমার জীবন দিয়ে আমি বিচার করতে অভ্যস্ত। আমি জানি আমার মেয়ে আমাকে এত বড় একটা কর্মযজ্ঞে প্রেরণা যুগিয়ে আসছে। তোমার কাছে অশেষ কৃতজ্ঞ আমি। আমার মেয়েকে মাত্র 2 বছরে বদলে দিয়েছ তুমি। শরীর আর রঙে আমেরিকান হলেও মনে প্রাণে সে যে বাঙালি। হাসছ যে?
1: আসল কথাটা বলো সাইমন।
6: আমি জেনির সঙ্গে কথা বলেছি, তোমরা দুজনে বিশ্বস্ত বন্ধুও বটে, একই ট্র্যাজেডির শিকার। আমি জানি তোমরা দুজনেই বয়সে এমন এক প্রান্তে এসে দাঁড়িয়েছ যেখানে দাঁড়িয়ে জীবনের সূর্যাস্তের ছবি দেখা যায়, শোনা যায় অপূর্ণ জীবনের দুঃসহ হাহাকার। জেনির সঙ্গে তাই আমি কথা বলেছি শাহেদ। শাহেদ, শাহেদ, আমি চাচ্ছি তোমরা বিয়ে করো।
1: সাইমন, তুমি বয়সের হিসেব করলে, সময়েরও হিসেব দিলে, তারপরও বলছো আমরা বিয়ে করি?
6: বলছি, অনেক ভেবেছি, ভেবেছি বলেই বলছি। জেনি, তোমার সঙ্গে এ নিয়ে কথা বলতে চাই।
1: ভেবে দেখি।
7: এভাবে মুখের দিকে তাকিয়ে কি দেখছো শাহেদ?
1: কখনো কখনো তোমাকে এভাবেই দেখি জেনি।
7: সে আমি জানি। কখনো কখনো তুমি অস্থিরতায় ভারী ক্লান্ত হয়ে পড়ো, আর তখনই আমাকে তুমি এভাবে দেখো।
1: সাইমন অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তোমার সঙ্গে কথা বলেছে, অফিসিয়াল কথা নয়, ব্যক্তিগত।
7: হ্যাঁ,
1: আমি জানি না কি ভেবেছো তুমি। সাইমন আমার সঙ্গে কথা বলেছে।
7: কি ভেবেছো তুমি?
1: তুমি তো জানো জেনি, জীবনকে নিয়ে ভাবতে গেলে সবকিছু ওলট পালট হয়ে যায়।
7: জানি, আমিও তো সবকিছু গুলিয়ে ফেলি। আসলে আসলে বয়স আমাকে তোমাকে
1: নিঃসঙ্গ করে ফেলেছে। তবে এই কথা তো ঠিক জেনি, আমাদেরই বাঁচা বলতে পারো, নিজের জন্যই বাঁচা, মৃত্যু সেও নিজেকে নিয়ে। এমন কেউ নেই জেনি, এমন কেউ নেই যে ধরে রাখার জন্যে দুহাত বাড়িয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করবে। কেউ নেই জেনি, কেউ নেই। কি ভাবে কি দেখছো তাকে?
7: তুমি তো জানো শাহেদ, কখনো কখনো তোমাকে এইভাবে দেখি আমি, মনে হয় তুমি অন্য কোনো পৃথিবীর মানুষ। কি তুমি হাসছ যে? হাসতেও পারো তুমি, হাসতে হাসতে এমন কথা বলো যে চোখ ভিজে ওঠে। তরুর একটা ট্রায়াল রিপোর্টিং দেখছিলাম কাল, কথাগুলো হাসতে হাসতে বলে কিন্তু হৃদয়ে মুচড়ে ওঠে। ভাষ্যের শেষটায় তোমার মতো হাসতে যে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দর্শকদের অনুভূতির কাছে প্রশ্ন ছুড়ে দেয়। তোরকে নিয়ে প্রায় ভাবি আমি।
1: আমরা অন্য কথা বলছিলাম।
7: হ্যাঁ, ভাবছিলাম আমাদের নিয়ে। সাইমন বলছিল, আমার ধারণা সাইমন আমাদের নিয়ে আগে থেকেই ভাবছিল সে। আর জানোই তো, নিজে থেকে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কিছুই বলতে চায় না। সাইমন অস্ট্রেলিয়াতে বসে বসে সিদ্ধান্ত নিয়েই তবেই আমাদের বলেছে।
1: আমাদের আরো ভাবা উচিত।
7: হ্যাঁ।

0: Sir, 자.
1: 응? 라일라.
0: রাতের ফ্লাইটে ফিরেছি আমরা। আপনাকে বিরক্ত করিনি। ঘুমোচ্ছিলেন আপনি। তরু এখনো ঘুমোচ্ছে।
1: তোমাদের জন্য রাত একটা পর্যন্ত অপেক্ষা করেছি আমি। কেন যেন খুব ঘুম পাচ্ছিল।
0: ফ্লাইট দু ঘন্টা দেরি।
1: ও লাইলা,
0: স্যার
1: বললে না তো তরু কেমন কাজ দেখিয়েছে।
0: কখনো কখনো আমি তো ভেবেই নিচ্ছিলাম আপনার সঙ্গেই কাজ করছি। একটা মানুষকে অনুকরণ করা যায়, কিন্তু এভাবে না স্যার, সম্ভব নয়। আকাশে উঠতে উঠতে আমি এ কথাই ভেবেছি। একদিকে ধারা ভাষ্য, অন্যদিকে আপনার মতোই ক্যামেরা ডিরেকশন, ভাষ্যের শেষে আপনারই মতো হাসতে যে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দর্শকদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া।
1: হয়তো মেয়েটা বেশি ফাস্ট, অনেক বেশি শার্প।
0: আপনি এমনটা ভাবতে পারেন স্যার, কিন্তু আমি কেন যেন আপনার মতো ভাবতে পারছি না। আমি দেখেছি স্যার, কাজের ফাঁকে ফাঁকে আপনারই মতো চেয়ারে বসে ঘুমোয়।
1: এমনও তো হতে পারে, আমার সংবাদ ভাষ্যের সিডিগুলো দেখে দেখে।
0: না স্যার।
1: তাহলে তোমাকে অন্যরকম একটা কথা বলি লাইলা, মৃত্যুর আগে আমি জেনে যাচ্ছি পৃথিবীতে আমার আর কিছু না থাক, যোগ্য এক উত্তরসূরিত রইল। তোমাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে জানি।
2: শুধু উত্তেজিত নই, বিস্মিত আমি।
1: কেন
2: তরু, তরু তোমাকে এমন ভাবে।
1: আমি শুনেছি সব, লায়লা বলেছে জেনি পৃথিবীতে আমাকে রেখে যেতে পারছি না বলে বড় কষ্ট ছিল আমার। তরু আমার সেই কষ্ট সরিয়ে দিয়ে আমাকে ভারমুক্ত করেছে। কি আবার কি ভাবছো?
2: ভাবছি তোমাকে নিয়ে।

0: কি?
1: তোমাকে বিয়ে করব। সাইমনকে টেলিফোনে বলেছি। তরু
0: স্যার,
1: ভেতরে আসি।
0: আসুন স্যার, বসুন। আপনি চা খাবেন তো নাকি কফি?
1: রাতে আমি চা খেতে ভালোবাসি, তবে মাঝে মধ্যে কফি যে খাই না তা নয়। কাজের প্রচন্ড চাপ পড়লে কফি খাই। তোমার সংবাদ ভাষ্যের পুরো ছবি আমি দেখেছি, জেনিও দেখেছে। আচ্ছা তরু
0: স্যার,
1: একটা সত্যি কথা বলবে?
0: মিথ্যে আমি বলতে পারি না স্যার।
1: একটা মানুষকে এভাবে এত নিপুণ অভ্যাসে অনুকরণ করা যায় না। তরু কেমন করে পেরেছ তুমি, কেমন করে? কি ওর মুখের দিকে তাকিয়ে কি দেখছো?
0: আপনাকে দেখছি স্যার।
1: একটা প্রশ্ন করেছি তোমাকে।
0: আপনার স্টাইলটা আমার ভালো লাগে, আমি ভেবেছি আপনাকে চা দিই।
1: দাও। হ্যাঁ, উত্তরটা দাও এবার।
0: আপনি চা
1: কি ভেবেছো তুমি?
0: কেন যেন আমার মনে হয়েছে একদিন আপনি ফুরিয়ে যাবেন। আমি মনে করছি আপনার এই স্টাইলটা ধরে রাখবো আমি। আপনার দৃষ্টি কথা বলে, আপনার ঠোঁট কথাগুলোর অর্থ বুঝিয়ে দেয়, আপনার নিঃশ্বাস প্রশ্নের জন্ম দেয়, আপনার মাইক্রোফোন ধরা হাত ভবিষ্যতের প্রতি আলোকপাত করে। তাই আমি ভেবেছি, তবে এটা কেন মনে হয়েছে আমি ভেবে দেখিনি।
1: তোমার প্রশিক্ষণ শেষ হয়েছে, জেনির ছাড়পত্র পেয়ে গেছো, আফ্রিকা ডেস্কে জয়েন করার অনুমতি পত্র নাও। এটা ডিরেক্টর জেনারেলের টেবিলে দিলেই নিয়োগপত্র পেয়ে যাবে। তবে নিয়োগপত্র পাওয়ার শর্তে তোমার অভিভাবকদের অনুমোদন পত্র লাগবে, যেখানে তোমার মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ের উল্লেখ থাকতে হবে।
0: আমি জানি স্যার, ঢাকা থেকে যে কোনো সময়ে ওটা এসে যাবে, ম্যাডামের অফিসের ঠিকানায় আসবে।
1: তরু
0: স্যার,
1: তরু, আমার অতীত, আমার বর্তমান আমার আগামীকে সাপোর্ট করে না। ঠিক বলেছ তুমি, একদিন ফুরিয়ে যাব আমি, আমার কোনো উত্তরসূরি রইবে না। তুমি সেই দায়িত্বটা নিতে চেয়েছ, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তোমাকে যেন শক্তি, সাহস আর বিশ্বের নির্যাতিত মানুষকে ভালোবাসার বিশ্বাস দেন।
2: একটা কথা বলি শাহেদ।
1: বলো।
2: কদিন ধরে দেখছি অনেকটাই বদলে গেছো তুমি, কাজের ফাঁকে ফাঁকে তোমার ঘুমিয়ে নেওয়ার অভ্যাস দেখছি। এখন তুমি কেমন যেন ঝিমিয়ে থাকো।
1: কেন যেন? তরুকে নিয়ে ভাবছি কদিন থেকে। কি বলেছে তরু জানো?
2: বলনি তো।
1: আমার মৃত্যুর পর আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে চায় তরু। তবে এরকমটা ভাবছে কেন ও জানে না, একবার ভাবো তো।
2: আমার কি মনে হয় জানো, তরু তোমার জীবনের সৃষ্টিকর্তার পরম আশীর্বাদ হয়ে এসেছে, তোমার অন্তভক্ত বলতে পারো। তোমার এত কাছাকাছি থেকে তোমাকে আমাদের যেমন চেনা দরকার, সেভাবে তো আমরা চিনতে পারিনি তোমাকে। তরুর বয়স কম হলে কি হবে, অনেক দূরের হলে কি হবে, মেধার মননে তোমাকে চিনেছে গভীরভাবে। আমার বিশ্বাস তাই এমনটা দুঃসাহসী উচ্চারণে তোমাকে ধরে রাখার কথা বলে। তবে একটা কথা তোমাকে না বলে পারছি না শাহিদ, কোনো কিছু ভুল করলে তুমি যেমন করে মুখটা বেঁকিয়ে ছাদের দিকে তাকিয়ে দাঁতের ঠোঁট কামড়াতে থাকো, তরু আমি অবাক হয়ে ভাবি এও কি অনুকরণ। না শাহিদ, আমার তা মনে হয়নি। ও, যে কথাটা বলতে এসেছি, সাইমন আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে, আর তার আগেই আমাদের বিয়েটা সেরে ফেলার কথা বলছে। আর ওর ইচ্ছে আমাদের বিয়েটা হবে পবিত্র মদিনায়।
3: সাইমন,
4: হ্যাঁ এসো। বিশেষ করে তিনটি ডেস্ক, মিডল ইস্ট, আফ্রিকা এবং ওয়ার অ্যান্ড আইসিস, এখানে কাজ করতে গেলে অভিভাবকদের একটা অনুমোদন পত্র প্রয়োজন। সেখানে মৃত্যুর মতো ঘটনা ঘটলে নিউজ ওয়ার্ল্ড এর টিভির বিরুদ্ধে কোনো আদালতেই মামলা করা যাবে না, কারণ আমরা মোটা অঙ্কের বীমা সুবিধা দিচ্ছি, পাবে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, সেই সঙ্গে

0: দশ বছরের বেতন সুবিধা। তরুর অভিভাবক নাকি রাজি হয়নি।
1: কি লিখেছে চিঠিতে তরু? দেখে চিঠিটা? বাবা মার প্রথম সন্তান তুমি?
2: হ্যাঁ।
1: তোমার মায়ের নিশ্চয়ই একটা ডাকনাম আছে?
2: লিলি।
1: তরু, তরু, তরু, তোমার ঢাকায় ফিরে যাওয়া উচিত। না না তরু, না, চোখ দুটো ওভাবে ভিজিও না তো। না না, শোনো, আমার কথা শোনো, তুমি ঢাকা ডেস্কেই কাজ করবে। তরু, তরু, তরু, তুমি তো বলছিলে আমি একদিন ফুরিয়ে যাব, আমাকে তুমি বাঁচিয়ে রাখবে আগামী দিনের কাছে। তুমি ঢাকাতে ফিরে যাও।
3: শাহেদ, তরু এখানেই থাকবে, আফ্রিকা ডেস্কেই কাজ করবে। ও অনুমোদন পত্রে সই করে দাও, ওর মায়ের অধিকারে আমি সই করে দিচ্ছি।
1: জেনি,
3: টেলিফোনে কিছুক্ষণ আগে লিলির সঙ্গে কথা বলছিলাম। সাইমন, লিলি যখন তিন মাসের গর্ভবতী তখন শাহেদ ডিভোর্স পেপারে সই করে আমার সঙ্গে এখানে চলে আসে। তরুর জন্মের পর ওদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এই তরুর জন্য শাহেদ 7,30,000 টাকা লিলির হাতে দিয়ে এসেছিল।
1: চিনি, চিনি, প্লিজ।
3: শাহেদ, লিলি আজ অনেক কথা বলেছে, বলতে বাধ্য হয়েছে, যে কারণে, যার কারণে লিলি তোমার ঘর ভেঙেছিল। লিলি আজ যে নরকে বাস করছে তার আর কিছুই করার নেই। তরু মানুষ হয়েছে, থাকো কথা। না না, বলেই ফেলি, সত্যটা তোমার জানা দরকার, খুবই প্রয়োজন। তরু ইন্টারমিডিয়েটে পড়ার সময় সেই নরক থেকে সরে আসতে বাধ্য হয়। তার এক নিঃসন্তান শিক্ষকের আশ্রয় থেকে লেখাপড়া চালিয়ে যায়, আর লেখাপড়ার খরচ সে নিজেই বহন করে। আর সেজন্য তরু 4টে টিউশনই করত।
0: একটা কথা বলি শাহেদ, একটা বিশ্বাস থেকেই বলছি, তরুই তোমাকে বাঁচিয়ে রাখবে। তোমাকে কয়েকদিন আগেই কথাটা বলেছে তরু, তখন সে জানত না কত বড় কথা বলেছে সে। তরু জানত না পৃথিবীতে অন্য কেউ নয়, ও কথা কেবলই একজনই বলতে পারে, তার নাম

0: बाबा बाबा तुम्हार चा
1: तुम्हार
0: चा बाबा

এতক্ষণ মোস্তফা মোহাম্মদ আব্দুর রব রচিত আপন ঠিকানায় তরু নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন জেনিফার, রুবি আফরোজ, লিলি, দিল আরা খানম কোচি তরু, নাহিদা আক্তার, লায়লা, সাদিয়া খন্দকার রিয়া, ওমর আল হামিদ ইকবাল বাবু, সাইমন সাইফুল ইসলাম রেজা ও শাহেদ আব্দুর রাতিন। সম্পাদনায় মাহমুদ রেজা। নাটকটি প্রযোজনা করলেন এ বি এম মাহবুবুর রহমান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় ওয়াহেদা আফরিন, শাখাওতুজ্জামান, নীলুফার ইয়াসমিন এবং খান নজমি ইলাহি এবং এস এম আসাদুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাফিজ আক্তার এবং মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি, রোহিঙ্গাদের ফেরানো সহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা এবং গভীর সম্পর্ক চায় বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও শক্তিশালী সহযোগিতা করতে চায় তুরস্ক। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডানের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডান জানান, অন্য দেশগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে সমাধান খুঁজবে তুরস্ক। তুরস্ক নতুন প্রজেক্ট ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানান হাকান ফিডান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বর্ডারের ওপাশে যারা থাকে তারা বন্ধু, প্রভু নয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতি সহ তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে আহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়তপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাট প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয়ায় হতাহতের ঘটনা ঘটে। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি অর্থ বছরের ৩রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৮.২৫% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল ১৮ জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্র্যাটদের সঙ্গে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট বিলটির পক্ষে ভোট দিলে এটি ২২৬-১৯৫ ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত সামরিক পদক্ষেপ সীমিত করার একটি বিল ভোটে পাশ হওয়ার একদিন পর এটি পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্রদেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় ৭ বছরের মধ্যে এটি হবে তার প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানায়। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের ৮ ও ৯ তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। খেলা খবর, ফুটবল। ফুটবল বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল ট্রি স্পোর্টস। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোন সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের সভাপতি তাবিত আওয়াল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ
2: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা।
1: যে কোনো পরিবারে সদ্যজাত শিশুটি নিয়ে কত স্বপ্ন দেখে মানুষ। এই শিশু একদিন বড় হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, ভালো চাকরি করবে, পরিবারের দায়িত্ব নেবে, ভূমিকা রাখবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে।
2: তাই তো, শত অভাব ও সীমাবদ্ধতার মাঝেও বাবা মা শিশুর সুস্থতা ও যথাযথ বেড়ে ওঠার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে থাকে।
1: শিশুটি ধীরে ধীরে বড় হয়ে স্কুল কলেজ পেরিয়ে হয়তো পা বাড়ায় বিশ্ববিদ্যালয়ে। বাবা মার স্বপ্ন যেন আরো গাঢ় হতে থাকে। নিজেরা হয়তো ভালো না খেয়ে সন্তানকে সাধ্যের বাইরে গিয়ে ভালো খাবার, নিজেরা হয়তো নেহাত প্রয়োজনে সস্তা কাপড় চোপড় পরে আর সন্তানের জন্য কিনে দেয় পছন্দের দামি সব কাপড় চোপড়। পরীক্ষার ফিস জোগাতে কিংবা লেখাপড়ার খরচ মেটাতে দিনের পর দিন ধার করে, হয়তো হয়তো শেষ পর্যন্ত শেষ সম্বল বসত বাড়িও বন্ধক দেয় কিংবা বিক্রি করে দেয়।
2: আশায় থাকে এই তো আর মাত্র কটা দিন, পরীক্ষা শেষেই তাদের আদরের খোকা ভালো একটা চাকরি পাবে, তাদের দুঃখের দিন শেষ হবে হয়তো। কিন্তু তারপর হয়তো একদিন বাবা মা জেনে যায় তাদের আদরের খোকা লেখাপড়া ছেড়ে দিয়েছে অনেক আগেই, তাদের খোকা একজন মাদকাসক্ত।
1: মুহূর্তে যেন বাবা মার মাথা আকাশ ভেঙে পড়ে, সারা জীবনের স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে যায়, তারা দরিদ্র থেকে আরো নিঃস্ব হয়ে যায়।
2: আর মাদকাসক্ত সন্তানটি হয়তো জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধে, বনে যায় দুর্ধর্ষ অপরাধী,
1: নতুবা মাদকের প্রভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, শরীরে বাসা বাঁধে ভয়ানক সব রোগ, মৃত্যু যেন অবধারিত হয়ে উঠে যখন তখন।
2: আবার যাদের সামর্থ্য থাকে তারা হয়তো চিকিৎসায় ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ, চিকিৎসা ব্যয় অনেকেই নিঃস্ব হয়ে যায়।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো শুনলেন সে গল্প মনে হতে পারে আপনাদের কাছে, আসলে এটি গল্প নয়, এটি আমাদের সমাজেরই বাস্তব সত্য চিত্র।
2: কে কখন কিভাবে যে মাদকে জড়িয়ে পড়ছে বা কেনই বা মানুষ মাদক গ্রহণে অভ্যস্ত হচ্ছে, এটির যুক্তিসঙ্গত কোনো কারণ না থাকলেও এটি সত্যি ভয়ঙ্কর খারাপ জেনেও মানুষ মাদকাসক্ত হচ্ছে।
1: আসুন এবার জানবার চেষ্টা করি মানুষ কেন, কিভাবে, কোন পরিস্থিতিতে মাদকে জড়িয়ে পড়ে।
2: মাদক গ্রহণের আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং মাদক মানুষের জীবনকে এক প্রকার ধ্বংস করে দেয়, এই সত্যটা জানার পরও মানুষ মাদকে আসক্ত হয়।
1: পর্যবেক্ষণে দেখা যায় মাদকের সহজলভ্যতা, বন্ধুদের চাপে পড়ে, বাবা মায়ের আচরণ ও দৃষ্টিভঙ্গির কারণে, তথাকথিত স্মার্ট হওয়ার প্রবণতা, পরিবারে মাদক গ্রহণের চর্চা, মানসিক সমস্যা, নানা কারণে হতাশা, একাকিত্ববোধ, বিষণ্ণতা, পারিবারিক অশান্তি, নিজের উপর আস্থাহীনতা, পরীক্ষায় ফেল করা, আশানুরূপ চাকরি কিংবা ক্যারিয়ার গঠন করতে না পারা, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা ইত্যাদি কারণে মানুষ মাদকে জড়িয়ে পড়ছে এবং পড়ে।
2: এছাড়াও অনেকেই মাদকাসক্তির ভয়াবহতা জেনেই কৌতূহলবশত মাদক গ্রহণ করে থাকে। আবার অনেক সময় মানুষ মাদককে আনন্দ লাভের সহজ উপায় হিসেবে মাদক গ্রহণ করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা এবং চর্চার অভাব, নীতি নৈতিকতা ও শিষ্টাচারের অভাব, পারিবারিক মূল্যবোধ ও যথাযথ শিক্ষার অভাবে মানুষ মাদকে জড়িয়ে পড়ে।
1: অতএব এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবাইকে সর্বক্ষণ আন্তরিক দৃষ্টি রাখতে হবে, চেষ্টা করতে হবে পরিবার, স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে কেউই যেন মাদক গ্রহণ না করে।
2: তবে এ বিষয়ে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষাঙ্গন সহ সমাজের সর্বত্র মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রিয় শ্রোতা, এবারে মাদকমুক্ত শিক্ষাঙ্গন, এ বিষয়ে বেশ কয়েকজনের মন্তব্য শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।
3: শ্রোতা, মাদকাসক্তি তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি, যা তরুণ প্রজন্মের মেধা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ধ্বংস করে এবং সামাজিক অবক্ষয় তৈরি করে। আমাদের দেশে প্রায় 60 লক্ষ মাদকাসক্তদের মধ্যে 80% 15-30 বছর বয়সী তরুণ বা যুবক, যা রীতিমতো একটা ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করছে। এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে হলে তরুণ প্রজন্মকে সচেতনমূলক শিক্ষা, পারিবারিক সতর্কতা এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বিশেষ করে আমাদের দেশের শিক্ষাঙ্গনকে করতে হবে সম্পূর্ণ মাদকমুক্ত। শ্রোতা বন্ধুরা, মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদেরকে কি করতে হবে সে বিষয়ে আজ আমি কথা বলছি ঢাকা কমার্স কলেজের কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
4: আমি মোমিনুল ইসলাম শাফিন। মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদেরকে বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবক তিন ব্যক্তিকেই সচেতন থাকতে হবে। প্রথমেই আমি শিক্ষার্থী হিসেবে সচেতন থাকব, যেন আমার কোনো বন্ধু যে মাদকাসক্ত তার সাথে না মিশি, তার সাথে মিশলে আমি অবশ্যই মাদকে জড়িয়ে পড়ব। এই ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে। তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ সম্পূর্ণ ধূমপান মুক্ত। এখানে কোনো ধূমপায়ী শিক্ষার্থী ভর্তি হতে পারে না। কোনোভাবে ভর্তি হওয়ার পরও সে যদি ধূমপানে আসক্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ছাড়পত্র প্রদান করা হয়। এভাবেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর আইন প্রয়োগ করে আমরা শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করে তুলতে পারব।
3: আমি কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে।
5: আমি আমিনা জিনাত। মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যারা মাদকাসক্ত আছেন আমাদের বুঝতে হবে তাদের মস্তিষ্ক বিকারগ্রস্ত, তারা নর্মালভাবে ভাবতে পারে না, তাদের মস্তিষ্ক অন্যভাবে কাজ করতে পারে না। আমাদের তাদের মানসিক অবস্থা বুঝে সেই মতো পদক্ষেপ নিয়ে তাদেরকে মাদকের ভয়াল গ্রাস থেকে সরিয়ে আনতে হবে। তাদের জন্য কাউন্সেলিং, সেমিনার এবং রিহ্যাবের ব্যবস্থা করতে হবে এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমেই আমরা পারি তাদের থেকে মাদকের ভয়াল থাবাকে দূর করতে এবং শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করতে।
3: মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে কি করতে হবে এ বিষয়ে আরেকজন শিক্ষার্থীর অভিমত।
6: আমার নাম এমডি আবরার ফেরদৌস। একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদের দেখতে হবে যে মাদকাসক্ত শিক্ষার্থীদের ম্যাক্সিমামই দেখা যায় যে তাদের বন্ধুদের থেকে ইন্সপায়ার হয়ে মাদকাসক্তে জড়িত হয়ে থাকে। তাদের বন্ধুদের দেখা দেখি মাঝে মাঝে মন চায় যে আমি একটু পান করে দেখি বা মাদকটা নিয়ে দেখি। তাই জন্য আমাদের অভিভাবকদেরও সচেতন হতে হবে যে তাদের ছেলেমেয়েরা কাদের সাথে মিশছে, কারণ তাদের সঙ্গ তাদেরকে ডিটারমাইন করে। এবং আমাদের তাদেরকে বুঝাতে হবে মাদকের খারাপ দিকগুলো, তাদের ক্যারিয়ারের যে ক্ষতিগুলো হতে পারে মাদকাসক্তে জড়িত হয়ে। এবং এভাবেই আস্তে আস্তে আমরা আমাদের শিক্ষাঙ্গনকে একটি মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
3: কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে।
7: আমি সৈয়দা আনোয়ার হাসান। মাদকাসক্ত শিক্ষার্থীদেরকে মাদকাসক্ত থেকে প্রতিকার করার জন্য তাদের বিভিন্ন সেমিনার গড়ে তুলতে হবে এবং তাদেরকে মাদকাসক্তের কুফল সম্পর্কে জানাতে হবে, যাতে তারা এ বিষয়ে খুবই সচেতন হতে পারে এবং অভিভাবক সহ শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের তাদের মনোভাব বোঝা এবং তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা। এভাবেই আমরা একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে পারবো।
3: কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে।
8: আমার নাম তানজিলা এবং আমি আমার আশেপাশে থেকে যতটুকু দেখেছি মাদক আসক্ত হয়ে পড়ার পিছনে আমাদের সমসাময়িক যারা আছে তাদের মেইন রিজনটা হচ্ছে তাদের বাবা মা বা ফ্যামিলির সাথে ডিস্টেন্স হয়ে পড়া। এতে করে তাদের মধ্যে ভালো এবং খারাপের বোধটা জেগে ওঠে না, ফলস্বরূপ দেখা যায় যে তারা খারাপ সঙ্গ বেছে নেয়। এতে করে তাদের আশেপাশে যারা থাকে তাদের দেখা দেখি প্রতিফলিত হয়ে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এবং এই জিনিসটা রোধ করার একটা উপায়, সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যেহেতু আমরা বেশিরভাগ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকি, একই সাথে শিক্ষক এবং অভিভাবকদের কোঅপারেশনটা অনেক জরুরি এবং তাদের কাউন্সিলিং করাটা অনেক জরুরি। এভাবে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত করতে পারি।
3: শ্রোতাবন্ধুরা, এতক্ষণ যেমনটি আমরা শুনছিলেন, অর্থাৎ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে সচেতনমূলক শিক্ষা প্রদান করতে হবে, মাদকের ভয়াবহতা এবং কুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানতে হবে। মাদক কখনোই কিন্তু জীবনকে সুন্দর করতে পারে না, পাশাপাশি শিক্ষাঙ্গনের উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে, কোনো শিক্ষার্থী যেন কোনোভাবেই মাদকাসক্ত হয়ে না পড়ে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্বোধনী ভাষণে মাদকের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার সেই উচ্চারণের সাথে একমত হয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে মাদকমুক্ত শিক্ষাঙ্গন, তাহলে বাঁচবে আমাদের দেশ, আমাদের জাতি এবং আমাদের তরুণ প্রজন্ম। ধন্যবাদ আপনাদের সবাইকে।
2: শতচেষ্টার পর যদি পরিবার এবং আপনজনদের মধ্যে কেউ যদি কোনো না কোনোভাবে মাদকে আসক্ত হয়েই পড়ে, তাহলে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। কোনোভাবে মাদকাসক্ত ব্যক্তিটিকে মারধর কিংবা তার সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না।
1: তাকে মাদক ছেড়ে দিতে ক্রমাগত উদ্বুদ্ধ করতে হবে, মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বোঝাতে হবে তাকে, তার মধ্যে মাদক ছেড়ে দেবার আত্মশক্তি জাগাতে হবে, পরিবার এবং বাড়িতে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করাতে হবে। তাহলে দেখবেন সে ঠিকই মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
2: প্রিয় শ্রোতা, এবারে তেমনই একজনের কথা শুনবো ফিরে আসার গল্প পর্বে। আলাপচারিতায় সজীব দত্ত।
9: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। আজও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন যিনি সুস্থ জীবনে ফিরে এসেছেন, যার নাম ছেন্টু, এটি তার ছদ্মনাম। আপনি এখন কেমন আছেন সুস্থ জীবনে ফিরে এসে?
10: আমি ভালোই আছি, আগের চেয়ে অনেক ভালো আছি, এটা আমি নিশ্চিতের সাথেই বলতে পারি।
9: কয় মাস হলো আপনি সুস্থ জীবনে এসেছেন?
10: এই প্রায় 5-6 মাসের মতো হবে সুস্থ জীবনে ফিরে এসেছি।
9: এই সুস্থ জীবনে ফিরে এসে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কি?
10: আসলে জীবন যে কত অর্থবহ হতে পারে, আমি যদি মাদকাসক্ত অবস্থা থেকে পরিত্রাণ না পেতাম তাহলে আসলে কখনোই বুঝতে পারতাম না এই জিনিসটা।
9: আপনি একটু বলবেন যে কিভাবে মাদকাসক্ত জীবনে জড়িয়ে গিয়েছিলেন?
10: আসলে সবকিছুরই তো একটা হচ্ছে আপনার শুরু থাকে। দেখা যায় বন্ধু মহলের আমার হচ্ছে ভুল নির্বাচনটাই দায়ী, আমি ভুল বন্ধুদের পাল্লায় পরে হচ্ছে মাদক গ্রহণ শুরু করেছিলাম। তারপরে একে একে আমি খুব চরম পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ি, এবং মাদকাসক্তির সময় আসলে আমার বোধ বুদ্ধি হিতায়াত জ্ঞান কোনো কিছুই থাকতো না, তখন আবেগ কাজ করতো বিবেক কাজ করতো না, এরকম অবস্থা। এবং আমি আমার পরিবার পরিজন থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম।
9: এখন এই যে সুস্থ জীবনে এসেছেন, এটি তো পরিবারের অনুপ্রেরণায় উৎসাহে সহযোগিতায়, তাই না?
10: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার পরিবার পরিজন বিশেষত আমার স্ত্রী, বাবা মা এবং আমার সন্তানেরা যদি হচ্ছে আমার এই সুস্থ জীবনে আসার পেছনে যদি তারা হচ্ছে নিরলস পরিশ্রম না করতো তাহলে আমার পক্ষে সম্ভব হতো না কখনোই।
9: আপনি সহ যারা মাদকাসক্ত ছিলেন, বন্ধু বান্ধব যারা, তারা এখন সবাই কি কামব্যাক করতে পেরেছে?
10: না না, তারা সবাই পারে না। আমি একমাত্র হচ্ছে আমার আসলে আমার পরিবারের উপরে আমার ভরসা ছিল, তাদেরও আমার উপরে ভরসা ছিল, আর এই জন্যই পেরেছি।
9: কখন আপনার মনে হলো যে না আমি ভুল করছি, এই মাদকাসক্ত জীবন জীবন নয়, ভুল জীবনে আছি, পরিবারের সহযোগিতা ছিল, নিজের অনুপলব্ধি কখন হলো?
10: কিন্তু আমি মাদকাসক্ত হয়ে আমি আমার ঘরেই হচ্ছে পড়েছিলাম, তখন আমার একদমই তো হচ্ছে হিতাইট জ্ঞান ছিল না। আমার বাচ্চা ছেলেটা হচ্ছে আমার কাছে এসে হচ্ছে কান্নাকাটি করছে, আমার স্ত্রী আমার ঘরে আসতে পারছে না, কারণ আমি ওর সাথে খুবই বাজে ব্যবহার করছি। এই বাচ্চা ছেলেটা যখন হচ্ছে কান্না করতে করতে বললো আমার যে আব্বু আব্বু তুমি ভালো হয়ে যাও, এই সময়টা তখন আমার একদম খুব বড় রকমের একটা উপলব্ধি হলো যে আমার আসলে ভালো হয়ে যাওয়া উচিত। তখনই অনেক ক্লার্ক এসে আমি আমার পরিবারের সাথে কথাবার্তা বলে পরে হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হই।
9: কতদিন ছিলেন রিহাবে?
10: প্রায় 5-6 মাসের মতো।
9: আচ্ছা আচ্ছা, যাক, আপনাকে অভিনন্দন নতুন জীবনে ফিরে আসায়, সুস্থ জীবনে ফিরে আসায়। এখন এই মাদক প্রতিরোধে মানুষকে সচেতন করার ইচ্ছে কাজ করে নিজের মধ্যে?
10: হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে মাদকের ভয়াল এবং করাল থাবা থেকে আমি নিজেকে অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি, তাই আমি কখনোই চাইবো না যে অন্য আরেকজন মানুষ সেই মাদকাসক্তি হচ্ছে শিকার হোক। তো আমি যদি এরকম কোনো কাজ করা থাকে আমি নিজের ইচ্ছায় এবং সজ্ঞানে সেই কাজে যুক্ত থাকবো, যা আমি চাই না যাতে আমার মতো আরও কেউ হচ্ছে মাদকের শিকার হোক।
9: আপনাকে এই মুহূর্তে বাংলাদেশ বেতারের মাধ্যমে অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে, সবাইকে কি বলবেন?
10: কখনো মাদক গ্রহণ করবেন না এবং অন্যকেও মাদক গ্রহণে উৎসাহিত করবেন না, মাদক একটি পাপ, মাদক একটি ভয়ঙ্কর নেশা।
9: আপনাকে অনেক ধন্যবাদ।
10: থ্যাংক ইউ,
9: আপনার জন্য অনেক অনেক শুভকামনা। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম সেন্টুর সাথে, এটি তার ছদ্মনাম। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন গড়ি।
2: বলেছিলাম না, আপনজনদের চেষ্টাও নিজের ইচ্ছা শক্তির জোরে মাদক ছেড়ে দেওয়া সম্ভব।
1: প্রিয় শ্রোতা, এবারে নিবেদন করছি মাদক বিরোধী একটি গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: একটি স্বস্তিকর, সুস্বাস্থ্যময়, উন্নত, শান্তিপূর্ণ এবং সুখকর জীবনযাপনে আমাদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নিয়মিত আলোচনা চালাতে হবে।
1: মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, জনপ্রতিনিধি, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমগুলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবার সম্মিলিত চেষ্টাই রুখতে পারে মাদকের ভয়াবহ আগ্রাসন।
0: আসুন আপনার মধ্য দিয়ে শুরু হোক মাদক প্রতিরোধ। এ কামনায় আজকের মতো শেষ করছি মাদক বিরোধী সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।

অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন পল্লীগীতি। গানে কণ্ঠ দিয়েছেন লাভলি শেখ, গীতিকার ও সুরকার দূরবীন শাহ।

পল্লীগীতি শুনছেন লাভলি শেখের কণ্ঠে। এবারের গানটির রচয়িতা ও সুর দিয়েছেন জসিমউদ্দিন। আর শোনাব, তোমায় না দেখিলে প্রাণ আমার বাঁচে না, এমনই কথায় গানটি।

0: দুখানি পল্লী গীতি শুনলেন, শিল্পী ছিলেন লাভলী শেখ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। একটি ঘোষণা। ট্রান্সমিটারে যান্ত্রিক ত্রুটির কারণে বেলা 2:15 থেকে বেলা 3:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz এতে অনুষ্ঠান প্রচার সম্ভব না হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের জীবন ঘনিষ্ঠ ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, শুরুতেই আমরা শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 22তম সূরা, হজ্জের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা। রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শানে হামদে বারি তাআলা। আরও রয়েছে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সবশেষে হাদিসের শিক্ষা পর্বে শিরকের পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। সূরা হজ, এ সূরায় 78টি আয়াত ও 10টি রুকু রয়েছে। সূরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এবং কেয়ামতের সময় ভূমিকম্পের কথা বলা হয়েছে। এ পর্যায়ে সূরা হজের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। সম্মানিত শ্রোতা, অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হজ্জের শানে নজুল এবং বিষয়বস্তুর উপর আলোচনা সম্পর্কে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি হচ্ছে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই ইবাদতটি পালন করতেন এবং এই ইবাদতের দিকে তাকিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ্জ। এই সূরাটি মক্কা এবং মদিনা দুইটার সমন্বিত সূরা হিসাবে মুফাসসিরিন কারাম মত দিয়েছেন। অর্থাৎ মাক্কী জীবনের শেষ দিকে মাদানী জীবনের প্রথম দিকে মিলিয়ে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সূরাতে 3টি দলের আলোচনাকে হাইলাইটস করা হয়েছে। প্রথমত মক্কার মুশরিক সমাজ, দ্বিতীয়ত দ্বিধাগ্রস্ত ও দোটানায় পড়ে থাকা মুসলিম, তৃতীয়ত আপোষহীন সত্যনিষ্ঠ মুমিন সমাজ। সম্মানিত শ্রোতা, এছাড়াও আরও কিছু আমলের সন্ধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার মাধ্যমে দান করেছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা দিয়ে শুরু করেছেন এবং কিয়ামতের প্রতি সতর্ক বার্তা উচ্চারিত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দৃশ্যগুলোর অবতারণা করেছেন। কিভাবে কিয়ামতে মানুষগুলো অন্নপায় হয়ে যাবে, কিভাবে মানুষগুলো একে অপরের দিকে ছুটাছুটি করবে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই বর্ণনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের প্রতি যাতে কোনো সন্দেহ, কোনো ধরনের মানুষের মনে কোনো ত্রুটিলতা না থাকে, এজন্য সবকিছু সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেছেন যে তোমাদেরকে আমি মৃত্তিকা থেকে এবং আস্তে আস্তে আমি তোমাদেরকে বীর্য থেকে, তারপরে শারীরিক ছোট গঠন থেকে মায়ের পেটে একের পর এক পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সময় মায়ের রেহেমে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আগমন করিয়েছেন। সেই আল্লাহর পক্ষে পুনরুত্থানের পরে আমাদের আকৃতি এনে দেওয়া, এটা খুবই সহজ একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত শ্রোতা, যে 3টি বিষয় বা 3 দলকে আল্লাহ ভাগ করেছেন। প্রথমত কাফের, মুশরিক, যারা কোনোভাবে ইসলামের দাওয়াত গ্রহণ করে না, ইসলামকে কটাক্ষ করে, অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্রুপ আচরণ করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর বিভিন্ন শব্দে মানুষকে বিরক্ত মুক্ত করার জন্য যারা কথাগুলো বলে আল্লাহ সুবহানাহু তাদেরকে তিরস্কৃত করেছেন। পরকালকে যারা অস্বীকার করে কাফের মুশরিকদের মধ্যে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচিত্র পরকালের চিত্র কিছুটা আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরাতে তুলে ধরেছেন। তারপর যারা দ্বিধাগ্রস্ত ইমানদার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে ভালো লাগে, আবার যখন কাফেরদের কাছে চলে যায় তখন তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, দোটানা হয়ে পড়ে থাকে, তাদেরকে ইমানের প্রতি অবিচল থাকার দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে যারা ইমানদার, যারা ইহুদি, যারা নাসারা, যারা মাজুস মূর্তি পূজারী, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই সবগুলোর সাথে পার্থক্য হয়ে যাবে কিয়ামতের দিন। ইন্নাল্লাহ ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের এই এই বিষয়গুলোকে আল্লাহ পার্থক্য করে দিবেন, কে সত্য ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত এই সূরা থেকে যে সত্যনিষ্ঠ ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হজ্জের ঘোষণা দিয়েছেন যে মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসবে, আল্লাহর নিদর্শন দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাধ্যমে তাকে ইমানের তারাক্কি দান করবেন। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জে আলোচনা করেছেন। অতএব আমল, ইয়াকিন, বিশ্বাস, পরকাল, কেয়ামত সব বিষয় স্থান পেয়েছে সূরাতুল হজ্জে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার যে শিক্ষাটা প্রথমেই তাকওয়া এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা হজ্জের আলোকে যেন আমরা মুত্তাকি হতে পারি, সূরা হজ্জের আলোকে আমরা সত্যনিষ্ঠ মুসলিম হতে পারি, মুমিন হতে পারি, সূরা হজ্জের আলোকে যাতে আমরা একনিষ্ঠ ইমানদার, জান্নাতি গুণাবলী সম্পন্ন মুমিনে রূপান্তরিত হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সূরা হজ্জের আলোকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।
5: ধন্যবাদ মাওলানা মুফতি মোহাম্মদ মানজুর হুসাইন, আপনি সূরা হজ্জের শানে নজুল ও শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হামদে বারী তাআলা পরিবেশন করা হচ্ছে।

তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী। তোমার নূরের রোশনি পরোশি, উজ্জ্বল হয় যে রবি ও শশী। রঙিন হয়ে ওঠে বিকশি, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচার, হে পরবর দিগার।

0: এবারে মাসআলা মাসাইল, আমাদের জীবনে যে সকল প্রশ্নের সম্মুখীন হই তার সমাধান জানব আল কোরআন ও সুন্নাহ থেকে। সম্মানিত শ্রোতা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ও ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: মানিকগঞ্জ জেলার হরিরামপুর থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি প্রশ্ন করেছেন, আমাদের গ্রামে জনৈক ধনশালী ব্যক্তি হজ করছে না, এ বিষয়ে ইসলামের নির্দেশনা কি?
2: কোন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি যদি তার উপর হজ ফরজ হয়, সে যদি হজ যদি না করেন তাহলে সে নিঃসন্দেহে গুনাহগার হবে।
0: ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে মোহাম্মদ আব্দুল খালেক তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমার থেকে এক প্রতিবেশী টাকা ধার নিয়েছে, এখন না দেওয়ার জন্য গরিমসি করছে, এখন আমার করণীয় কি?
2: আসলে ঋণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাহ, তারপর মানুষের উপকার নানান ধরনের ইবাদত বন্দিগি করলেন, আমলের পাল্লা ভারী করলেন, কিন্তু তার একটা কাজ সে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করে না।
3: আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। অনুষ্ঠানে বাকি অংশ শুনবেন আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার, ঢাকা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কোরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত কর এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব কর। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
2: মাতের দিন তার জান্নাতে যাওয়ার সুযোগটা একেবারে ক্ষীণ হয়ে আসবে। ঋণ পরিশোধ না করা এটা কবিরা গুনাহের কাজ। এখন যে ভাই জিজ্ঞাসা করলেন যে আমার উপায় কি, আমি কি করণীয়, এখন যেহেতু আপনারা দিচ্ছেন, তার মুরব্বী যারা রয়েছে তাদেরকে বলেন সুসম্পর্ক বজায় রেখে টাকাটা আদায় করার চেষ্টা করুন। আপনি সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মানুষকে ঠকাবেন না, কষ্ট দেবেন না, মানুষের ঋণ আপনি হক নষ্ট করবেন না, ঋণ পরিশোধ করবেন।
3: বরিশাল জেলার বানানীপাড়ার থেকে মোহাম্মদ সফিউল্লাহ খান জানতে চেয়েছেন, আগে আমি প্রায় নামাজ পড়তাম না, বর্তমানে নিয়মিত নামাজ আদায় করি, তাহলে পূর্বের কাজা নামাজগুলোর কি অবস্থা হবে?
2: কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে ওয়া আখরু না তারাফু বিযুনুবি মুখালাতু আমালান সালেহ ওয়া আখরা সাইয়্যা আসাল্লাহু আইয়াতুব আলাইহিম। সমাজে কিছু মানুষ আছে যাদের পাপও আছে সওয়াবও আছে, তাহলে তারা ইস্তেগফার পাঠ করবে, কোরআন কারিমের মধ্যে বলে দেওয়া হয়েছে। আর অন্যত্র বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি একটা বিষয় অনেকদিন পাপ করেছ, হঠাৎ করে তুমি কোরআন হাদিস বা কোন আলেমের মুখে বা এই বেতারের অনুষ্ঠান শুনে তুমি সেটা শুধরানোর চেষ্টা করছো, তাহলে কি করবে? তুমি সেখানে তওবা করবে, ইস্তেগফার করবে, খালিস তওবা, আর এই কাজটা করতে পারবে না। যে ভাই জীবনে যে নামাজ কাজা হয়েছে উনি বেশি বেশি করে নফল নামাজগুলি বেশি বেশি করে পড়বেন, আর উনি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবেন, বলবেন আল্লাহ আমি আপনার অনেক অধিকার নষ্ট করেছি, আপনার অনেক হুকুম লঙ্ঘন করেছি, যেমন নামাজ আপনার মাফ করে দেন। আর কিছু দান সাদাকা করবে, কান্নাকাটি করবে, ইস্তেগফার পাঠ করবে, তারপরে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, এই কাজগুলির মাধ্যমেই আর কখনো নামাজ কাজা করবে না, ছেড়ে দেবে না। এইরকম একটা প্রত্যয় যখন ওনার মধ্যে চলে আসবে তখন ইনশাআল্লাহ আল্লাহ ছেড়ে মাফ করবেন ইনশাআল্লাহ।
3: অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। এবারে হাদিসের শিক্ষা, আমরা শুনব শেরেকের ভয়াবহ পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। শেরেক অর্থ শরিক করা বা অংশীদারিত্ব স্থাপন করা। শেরেক গুরুতর অপরাধ এবং এটা চরম জুলুম। এ পর্যায়ে বুখারী শরীফ থেকে শেরেকের পরিণাম সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন।
4: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ শিরকের পরিণাম বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك. قلت إن ذلك لعظيم. قلت ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك. قلت ثم أي؟ قال أن تزاني حليلة جارك. হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহি বুখারি শরীফের 4477 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম এটা তো খুবই বড় অপরাধ, এরপর কোনটি? তিনি বললেন তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে। আমি বললাম এরপর কোনটি? তিনি বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে। হাদিসের ব্যাখ্যা, অত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় অপরাধের কথা বর্ণনা করেছেন, সেটি হচ্ছে শিরক। সর্বপ্রথম শিরকের কথাই হাদিস শরীফে উল্লেখ রয়েছে, কারণ শিরক এমন অপরাধ যা সরাসরি আল্লাহ তাআলার হক নষ্ট করে এবং তাওহীদের ভিত্তিকে ধ্বংস করে দেয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন এবং সব নিয়ামত দান করেছেন, অথচ সেই আল্লাহ তাআলার ইবাদতে অন্য কাউকে শরীক করা

0: চরম অকৃতজ্ঞতা এবং মহাজুলুম। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম।
1: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন, আপনি বুখারী শরীফের একটি হাদিস থেকে আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে শেরেকের ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা পেশ করেছেন। সম্মানিত শ্রোতা, আমাদের এই আলোকিত জীবন অনুষ্ঠান প্রতি শুক্রবার বিকেল 4:35 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: এতক্ষণ বৃক্ষরোপণের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন। প্রথম ইংরেজিতে খবর, তারপরে বাণিজ্যিক খবর।

0: আসসালামু আলাইকুম, 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শামসুন্নিসা আলম হাফসা। বাংলাদেশ এন্ড টার্কিয়ে হ্যাভ এগ্রিড টু ডিপেন স্ট্র্যাটেজিক কোঅপারেশন, এক্সপ্যান্ড ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট টাইজ অ্যান্ড এক্সপ্লোর আ ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্ট অ্যাজ দ্য টু কান্ট্রিজ সিক টু এলিভেট দেয়ার লং স্ট্যান্ডিং বাইল্যাটারাল রিলেশনশিপ টু আ নিউ স্ট্র্যাটেজিক লেভেল। The commitments were made during a bilateral meeting between Foreign Minister Dr. Khalilur Rahman and Turkish Foreign Minister Hakan Fidan in the capital today. At a joint press conference after the meeting, Foreign Minister Dr. Khalilur Rahman said the discussions were held in a spirit of friendship, mutual respect and understanding, reflecting and long-standing partnership between the two countries. Referring to a government's foreign policy priorities, Dr. Khalilur Rahman said the administration led by Prime Minister Tariq Rahman remains committed to safeguarding Bangladesh's sovereignty, national interests and welfare of its people while pursuing constructive relations with friendly nations. He also said, beyond borders, Bangladesh have friends and partners, not masters. Dr. Khalilur Rahman said Bangladesh and Turkey discussed the possibility of signing the Free Trade Agreement or Preferential Trade Agreement to further boost bilateral trade and investment. The foreign minister invited Turkish investors and to take advantage of Bangladesh's investment-friendly environment and opportunities available in the country's economic zones and special economic zones. Speaking at the same press conference, Turkish Foreign Minister Hakan Fidan reaffirmed Turkish commitment to strengthening cooperation with Bangladesh and described the South Asian nation as an important partner in the region. Hakan Fidan said there is significant potential for cooperation in a number of sectors, particularly in defense industries, trade, investment, and technology. On the Rohingya crisis, the Turkish foreign minister said Turkey would continue intensive diplomatic efforts to keep the Rohingya issue on the international agenda and work with the international community to achieve a lasting solution to a crisis. World Environment Day is being observed in the country, likewise around the world, to raise public awareness about environmental potential. The theme of the day this year is Inspired by Nature for Climate for Our Future. Prime Minister Tariq Rahman gave message on the occasion of the day. In the message, Prime Minister expressed his firm determination to build a green, safe, livable and climate-resilient Bangladesh through integrated initiatives, environmental awareness and responsible behavior. Bangladesh government and various environmental and development organizations have taken various programs on marking the day. The bus which plunged into the Poddar River during an attempt ferry boarding at Daulatia Ferry Terminal has been recovered. Immediately after the accident, the fire service, Coast Guard and BIWTS diver units took part in the rescue operation. The rescue vessel Hamza reached the scene and after prolonged efforts managed to pull up the bus. No casualties were reported as passengers dropped off earlier following safety measures. The pier authorities have confirmed ferry and traffic movement and the pier is currently normal. The U.S. House of Representatives has approved legislation to give aid to Ukraine and impose sanctions against Russia. More than a dozen Republicans defied their relationship and President Donald Trump to vote in favor of the bill. Some 80 Republicans joined Democratic and to back the Ukraine Support Act yesterday, which passed in a 226-195 vote. It comes a day after the House passed a measure that sought to halt Trump from taking further military action in Iran in a largely symbolic vote. Football and all matches of the upcoming FIFA World Cup will be broadcast by Bangladesh Television, Shomai Television and country's only one sports-based channel, T-Sports. A joint A joint consortium of these three television channels bought the broadcasting rights directly from the highest government body of football, FIFA. Less than 2 weeks before the start of the World Cup, no broadcasting organization was confirmed in Bangladesh. The issue was resolved following a force involving State Minister of Information and Broadcasting, Yasir Khan Chaudhry, and Bangladesh Football Federation President Thabit Awal. Finally, weather and forecast Valley Till One Night says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Moymonsingho, Dhaka, Faridpur, Jashor, Khulna, Kushtia, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi Sadia Islam. প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠকে বলা হয়, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসীসহ সকল বাংলাদেশী নাগরিককে এফডিআই আনয়নে অবদান রাখার লক্ষ্যে সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা প্রণয়ন করেছে। শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে সভায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026 এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি প্রাক পুন অর্থায়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতরাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নীতির আওতায় যোগ্য শিল্প ও সেবা প্রতিষ্ঠান এবং কর্পোরেট গোষ্ঠীগুলোর 7% সুদে 200 কোটি টাকা পর্যন্ত মূলধন গ্রহণের সুযোগ রয়েছে। বিদ্যমান মুদ্রানীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার 14% ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরের 3রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা 3,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় 18.25% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনে 50 লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদন কারখানা স্থাপন করবে। কারখানাটি চালু হলে বছরে 30 লাখ জোড়া ইনসোল, 12 লাখ জোড়া আউটসোল, 32 লাখ জোড়া মিডসোল এবং 10 লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করা হবে। এতে প্রায় 500 বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হবে। সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। ডিএসইর দৈনিক বাজার পরিসংখ্যান অনুযায়ী এদিন 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এর মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 104টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এদিন ডিএসইতে মোট 3,27,629টি লেনদেনের মাধ্যমে মোট 43,14,51,919টি শেয়ারের হাতবদল হয়। দিন শেষে মোট লেনদেনের আর্থিক মূল্য দাঁড়ায় 1,351 কোটি 59 লাখ টাকার বেশি, যার মাধ্যমে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় ১২২.২০ পয়সা, ইউরো বিক্রয় ১৪৪.৪৮ পয়সা, ক্রয় ১৪১.৮১ পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.১৩ পয়সা, ক্রয় ১৬৩.৯৯ পয়সা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.০৭ পয়সা, ক্রয় ৩২.৩৯ পয়সা, দিরহাম বিক্রয় ৩৩.৭২ পয়সা, ক্রয় ৩৩.১১ পয়সা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৩.৮০ পয়সা, ক্রয় ৩৯৬.২৪ পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৬.৫২ পয়সা, ক্রয় ৯৪.৭০ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৮৭ পয়সা, ক্রয় ৩০.২৬ পয়সা, এবং থাই বাত বিক্রয় ৩.৭৯ পয়সা, ক্রয় ৩.৭১ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গারদের জন্য অনুষ্ঠান শালগিত্তাল, উপস্থাপনায় মিলিতা দীপামরি।
3: বাংলাদেশ বেতার ঢাকা সালগেতাল নিমা সাকান্তিকোন খুশি ই কাছ আনবাকসা দাসানি সালগেতাল প্রোগ্রামার চাকসুয়েঙা আঙা মিলিতা দীপামরি আঙা বেবের আ নাসিমা সাকান্তি নামতকেঙা আর বাংথাংনি নকটাঙি মন্দিরাংখোবা নামি দোনেঙা ওয়ানদাকি আঙা নাসিমাঙ্কু রিকুয়েস্ট জানাবাতনাসকা যে মানাঙা নাংথাং দিদিনি আমা আপারাঙ্কু নিয়েঙা নাসিমা সাকান্তিকোন মুথেলা ওয়ান বাকসানা আর আঙা দিগিন জানাবনাসকা হাইংি আমা আপারাঙ্কু নামকি নি না সান্না জমা সাং ওদের সাম্বল রাঙ্কু হন্না থাংি আমা আপা নকটাঙি মান্দিক নংজা দিকে আংছিঙি নকসু সংসুলো সওবা জমা সা দোয়া ওদে হাইংছিং থিসা নি রকনা নি সামনা মান্না গতা হাইংছিং সাম্বল রাঙ্কুব হননি তাক ছাকনা দিবা সাম্বল রাঙ্কুদে উন্দিন ননানি উংজাওয়া ডক্টর রং নি গিয়েতা ছি হা সাম্বল রাঙ্কুদে উন্না নাঙ্গেন খাসাই রেপিং রং এ নাম্বি গপা সালো যে রেপিং রং এ নাচিয়ানি সাল সিমাং না ছিঙা খাসান সালাম রাঙ্কু জানাবাতনেসকা যে আমা আপা আদি আওয়াং বাজু রেপিং রাঙ্গি আর আছু আম্বি রাঙ্নি আছিয়ানি সাল সিমাং সাকান্তি না ছিঙা খাসান সালাম কোনে টেঙা না সিমাংনি জাঙ্গি থাঙ্গো নাম্মানি উংছিনা স্ট্রংানি উংছিনা আর না সিমাংনি নাম্মা ছানচিয়ারাং আলথু আড়ি চুসকানি কো মানছিনা না সিমাংনি আছিয়ানি সালো ছিঙা খুশি উঙি না সিমাং না মংসা গান খো ডেডিকেট খায় টেঙা হ্যাঁ ছিং দিদি নাম্বি গবা গীত খো খাই ফুলনা গীত খো সেয়া শুল্ক হন্যাহা মুথেল রংদি আর গীত খো রঙা মুথেল রংদি আর লক্ষ্মী ঠিকেতি ছামে নাংখো খাসারা ইয়া গীত খো খাই ফুলনা

কাছারে পিংরং দাসাল দিয়ান সময়ুন সালগেতাল না দনসুগুবা সময়রং বন্যাহা নাসিমাং সালগেতাল প্রোগ্রাম কো খনাবো আর সালগেতালো মাই মাই প্রোগ্রাম কো এড খা ওদে সালগেতাল আরো বা খনা থরি দাকে নাসিমাং নি নাম্বি গপা খু পাথিয়া রং নি কো আংনা জানা বেতবো আর আং থাঙ্গি আমা আফারাং কো নকসল সংসল আরো বা খা সানাং বি গপা মান্দিরাং কো নাসিমাং খিয়ার খারম্বো নাসিমাং সাকান থিয়ান নামি দংথক রুম্বো মুথেলা

এতক্ষণ প্রচারিত হল গারোদের জন্য অনুষ্ঠান সালগিতাল। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধবিমান প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি ২ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি ৪৩ আকাশসীমায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী ১১ই জুন ২০২৬ পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান ভিজিডি ২ কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ। অক্ষাংশ ২১ ডিগ্রি ৫১ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ ডিগ্রি ২৩ মিনিট পূর্ব। অক্ষাংশ ২১ ডিগ্রি ২৫ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ ডিগ্রি ২৩ মিনিট পূর্ব। এবং ভিজিডি ৪৩ কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ ২১ ডিগ্রি ৪০ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব ও ৯১ ডিগ্রি পূর্ব। অক্ষাংশ ২১ ডিগ্রি ৩ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪০ মিনিট পূর্ব। অক্ষাংশ ২১ ডিগ্রি ৬ মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৩০মিনিট ৫৬ সেকেন্ড পূর্ব। অক্ষাংশ ২১ ডিগ্রি ১০মিনিট ৫৮ সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ১৮মিনিট ৫৫ সেকেন্ড পূর্ব। অক্ষাংশ ২১ডিগ্রি ১৮মিনিট ৫ সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ১০মিনিট ৫ সেকেন্ড পূর্ব। অক্ষাংশ ২১ডিগ্রি ৩০মিনিট উত্তর, দ্রাঘিমাংশ ৯১ডিগ্রি ২মিনিট ৫৮ সেকেন্ড পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিজ্ঞপ্তিটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিকী।

0: সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনলেন। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: আজ বিশ্ব পরিবেশ দিবস।

0: পৃথিবীর জন্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় অনুপ্রেরণা যোগানো এবং বৈশ্বিক পদক্ষেপ গ্রহণে চালিকা শক্তি হিসেবে কাজ করে চলেছে বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের মতো আমাদের দেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। আসুন আমরা সবাই পরিবেশ সুরক্ষায় আরও সচেতন হই। এই শুভ আহ্বানে শুরু করছি আজকের পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। অপরিকল্পিত নগরায়ন পরিবেশের ভারসাম্য নষ্ট করে, কারণ অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি, জলাধার ভরাট এবং বনভূমি ধ্বংস করে। এর ফলে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা, কৃষিজমি হ্রাস এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যা দেখা দেয়। নগরায়নের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, পরিবেশ বান্ধব নীতি অনুসরণ এবং টেকসই উন্নয়ন জরুরি, না হলে তা মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এখন শুনবেন সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি নওশিন ফারহান্নুর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলব অপরিকল্পিত নগরায়ন ও পরিবেশের ভারসাম্য নিয়ে। আর এই নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাই, অপরিকল্পিত নগরায়ন বলতে আসলে আমরা কি বুঝি?
2: অপরিকল্পিত নগরায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শহর বা নগরগুলো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, আইন বা পরিবেশগত দিকগুলো বিবেচনা না করে বিশৃঙ্খলভাবে গড়ে ওঠে, এবং এর ফলে যা ঘটে সেটি হলো যে আবাসন, রাস্তাঘাট, পানি সরবরাহ অথবা বর্জ্য ব্যবস্থাপনা অথবা পরিবেশের সুরক্ষার মতো যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোতে কোনো সমন্বয় থাকে না, এবং যার ফলে বিদ্যমান নাগরিক সুবিধা ও প্রাকৃতিক সম্পদের উপরে একটি চরম চাপ সৃষ্টি হয়।
1: আর অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশের ভারসাম্য প্রথম এবং প্রধান আঘাত আসলে কোথায় আসে?
2: এই যে অপরিকল্পিত নগরায়নের প্রথম যে আঘাতটি আসে সেটি আসে হলো জলাভূমি, সবুজ এলাকা, বৃক্ষরাজি, খেলার মাঠ অথবা কৃষিজমি, এই যে আমাদের জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু নগরায়নে রূপান্তরিত হয়ে যায়। আপনি দেখেন যে আমরা যদি আজ থেকে 40 বছর আগের কথাও চিন্তা করি, যে এলাকাগুলো জলাভূমি ছিল সেগুলো আজকে দালান কোটায় ভরে গেছে, যেখানে বৃক্ষরাজি ছিল সেখানে কিন্তু আজ গাছপালা নাই, খেলার মাঠ ছিল সেটা কিন্তু খালি জায়গাটা নাই, অথবা যে জায়গাগুলো কৃষিজমি ছিল আমরা পূর্বাঞ্চলের দিকে ওদিকে সেগুলো কিন্তু এখন দেখেন সবগুলো নগরায়ন হয়ে গিয়েছে ঢাকা শহরে।
1: বায়ু দূষণ এবং অপরিকল্পিত নগরায়নের মধ্যে আসলে সম্পর্কটা কি?
2: যখনই অপরিকল্পিত নগরায়ন হবে তখন অনিবার্যভাবেই সেই শহরের বায়ু দূষণটা বেড়ে যাবে, এবং আমরা দেখি যে আমরা আমাদের যে শহরে আমরা বসবাস করি ঢাকা শহর, আমরা রাস্তাঘাটে বের হলেই দেখি যে এখন তো শুকনো মৌসুম, শীতকাল, আপনি দেখেন এত ধুলাবালি যে হয় রাস্তাঘাটে যে অনেক সময় কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা অনেক দুষ্কর হয়ে যায়। তার মানে এই যে যখনই অপরিকল্পিত নগরায়ন হবে জনসংখ্যা বাড়বে, যানবাহন বাড়বে, বিভিন্ন ধরনের কলকারখানা বাড়বে, শিল্পায়ন বাড়বে, এই সবগুলোর সম্মিলিত ফল যেটি হলো সেটি হলো বায়ু দূষণ, এবং এটার ফলে নগরের সকল মানুষই কিন্তু এটা দ্বারা আক্রান্ত হবে।
1: অপরিকল্পিত নগরায়ন কিভাবে আসলে শহরে তাপমাত্রা বৃদ্ধি করে?
2: এটা হলো আমরা অনেকগুলো ভাবে এটা চিন্তা করতে পারি। যখন একটা নগরে সবুজের সমারোহ থাকে, বৃক্ষরাজি থাকে, তখন কিন্তু বৃক্ষই কিন্তু অনেকটা তাপ শুষে নেয়, এবং প্রি যখন জমি থাকে একটা খালি জায়গাও কিন্তু ঘাস থাকে, সার্বিকভাবে শহরের তাপমাত্রাটা কিন্তু নিয়ন্ত্রিত থাকে। আর যখন আপনি বিল্ডিং এর পরে বিল্ডিং, বিল্ডিং এর পরে বিল্ডিং, কোনো ইট কংক্রিটের পুরো আবরণে পুরো শহরটাকে ঢেকে দিলেন, তখন কিন্তু এই তাপটা শোষণ হওয়ার জায়গাটাও থাকে না, কারণ সব আপনি কংক্রিট দিয়ে ঢেকে ফেলেছেন, সেখানে কোনো মাটি থাকে না, যার ফলে আমরা এটাকে বলি আরবান হিট আইল্যান্ড, মানে এখানে উষ্ণায়নটা অন্য যে কোনো এলাকার তুলনায় বেড়ে যাবে।
1: আর অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
2: আমরা আমাদের শহরের দিকে তাকালেই দেখতে পাই যে আসলে বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা। এখন ঢাকা থেকে ঢাকাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মেগাসিটি, জাকার্তার পরেই ঢাকার স্থান, অথচ বছর কয়েক আগেও কিন্তু ঢাকা নবম অথবা দশম অবস্থানে ছিল। এই যে 3 কোটি 60 থেকে 70 লক্ষ মানুষের বসবাস এই শহরে, সেখানে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনাটা সেভাবে গড়ে ওঠে নাই। তার মানে হলো যখনই অপরিকল্পিত নগরায়ন হবে তখনই কিন্তু এই ময়লা আবর্জনার পরিমাণটা বেড়ে যাবে।
1: অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আসলে কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়?
2: একটি অপরিকল্পিত শহরে, দ্রুত বর্ধনশীল যদি শহর হয়, সেখানে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ আসে, সেখানে যদি পর্যাপ্ত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে না ওঠে, তাহলে কিন্তু আমরা দেখি যে কঠিন ও তরল বর্জ্য মানুষ যত্রতত্র ফেলে এবং খোলা জায়গায় গিয়ে সেগুলো জমা হয় এবং সেগুলো মাটি, পানি ও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে, এবং এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে আমরা প্রায়শই দেখি বজ্রগুলো আবার খাল, বিল অথবা জলাশয়ের সাথে মিশে যায়, পানি দূষণ ঘটায় এবং বিভিন্ন ধরনের পানিবাহিত এবং বাতাসের বিভিন্ন রোগবালাইয়ের কিন্তু উৎস হিসেবে এগুলো কাজ করে।
1: আর অপরিকল্পিত নগরায়নের ফলে শহরে বন্যা এবং জলাবদ্ধতা আসলে কেন বেড়ে যায়?
2: আমরা একটু আগে কিন্তু এই কথাটি বলছি।

0: যে একটি শহরকে যখন আপনি কংক্রিট দিয়ে ঢেকে দিবেন, সেই বৃষ্টির পানিটা কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকে না। তখন কি হয়, আমরা দেখি ঢাকাতেও, আমরা তাই দেখি, যখন বৃষ্টিপাত হয়, অল্প বৃষ্টিপাতেও কিন্তু ঢাকায় হাঁটু পানি জমে যায়। কারণ পানিটা যে চলে যাওয়ার যে জায়গাগুলো ছিল, খোলা জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। তখন সেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এটা যেটা শুধু ঢাকায় হয়েছে তা না, আমরা চিটাগাংও কিন্তু এটা দেখি। চিটাগাং শহরেও কিন্তু অল্প বৃষ্টি হলেই কিন্তু পানি জমে যায়। আমাদের বাংলাদেশেরই নগরায়নের ক্ষেত্রে এই জলাবদ্ধতা একটি বড় সংকট।
1: অপরিকল্পিত নগরায়ন বন্ধ করতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যক্তি পর্যায়ে আসলে আমাদের কি কি করতে হবে?
0: বাংলাদেশ কিন্তু নগরায়ন বাড়ছে, বাংলাদেশ না সারা পৃথিবীতেই বাড়ছে। এবং আমরা যে শহরে বসবাস করি ঢাকা, সেটি বছর কয়েক আগেও কিন্তু জনবহুল শহরের তালিকায় নবম দশম অবস্থানে ছিল, কিন্তু সেটা সম্প্রতি এখন দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। তাহলে এখন যদি আমরা এই শহরকে রক্ষা করতে চাই, ব্যক্তি পর্যায়েও কিন্তু আমাদের সচেতনতা জরুরি। এবং সেই সচেতনতা কি, সেটা হলো আমার বাড়ির পাশে যদি কিছু জায়গা থাকে, সেখানে আমাকে গাছ লাগানো, আমি ছাদের উপর কৃষি করা, ছাদের উপর বৃক্ষরোপণ করা, সেটিও তাপমাত্রাকে নিয়ন্ত্রণে সহায়তা করবে। বজ্রকে ব্যবস্থাপনায় এই একবারে নিজের বাড়ি থেকে কাজগুলো শুরু করা, জলাশয়ের যে জায়গাগুলো, খেলার মাঠ অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলোতে আমরা যার যার অবস্থান থেকে যদি সচেতন না হই, তাহলে শহরের সবাই কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও অনেক ধন্যবাদ।
2: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। গাছপালা ছায়া দিয়ে পরিবেশ ঠান্ডা রাখে, শব্দ দূষণ কমায় এবং মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে, যা একটি সুস্থ ও সুন্দর পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। আসুন বেশি করে গাছ রোপণ করি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন পরিবেশ বিষয়ক গান।

0: বিদায় নেবার সময় হয়ে এলো। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমেনা লাবনী। তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা, এভিয়েশন, আইটি, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন ব্যাপারে সহযোগিতা এবং গভীর সম্পর্ক চায় বাংলাদেশ। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও শক্তিশালী সহযোগিতা করতে চায় তুরস্ক। আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সফররত তুরস্কের সফররত পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিডানের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। হাকান ফিডান জানান, অন্য দেশগুলোকে সাথে নিয়ে রোহিঙ্গাদের ব্যাপারে সমাধান খুঁজবে তুরস্ক। তুরস্ক নতুন প্রজেক্ট ও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানান হাকান ফিডান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাস করে বর্ডারের ওপাশে যারা থাকে তারা বন্ধু প্রভু নয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে আজ এক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে প্লাটুন থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি অর্থবছরের ৩রা জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৩,324 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রেমিটেন্সের এ পরিমাণ বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.২৫% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান উপেক্ষা করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল ১৮ জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্র্যাটদের সঙ্গে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট বিলটির পক্ষে ভোট দিলে এটি ২২৬-১৯৫ ভোটে পাশ হয়। প্রতিনিধি পরিষদে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অতিরিক্ত সামরিক পদক্ষেপ সীমিত করার একটি বিল ভোটে পাশ হওয়ার একদিন পর এটি পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্র দেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় ৭ বছরের মধ্যে এটি হবে তাঁর প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানান। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের ৮ ও ৯ তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ ২০১৯ সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আজ রাত একটা পর্যন্ত। পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গ্রামীণ মহিলাদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণীর আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদেরই বাংলাদেশ সবুজ শ্যামল এক দেশ। এদেশের মাটি, পানি, আলো, বাতাস সবই যেন কৃষির জন্য আশীর্বাদ। বছরের 12 মাসই আমাদের মাঠে ফসল ফলে, গাছে ধরে নানান রকমের ফলমূল। আর এই চাষাবাদে সবচেয়ে বড় অবদান আমাদের কিষাণ কিষাণী ভাই বোনদের। এখন জ্যৈষ্ঠ মাস, গাছে গাছে পাকতে শুরু করেছে মিষ্টি রসালো ফল, আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল সহ আরো কত কি ফলের বাজার, সয়লাব এসব মৌসুমি ফলে। তবে শুধু ফলের ফলনই তো নয়, ফলের যত্ন, সংরক্ষণ থেকে শুরু করে বিষমুক্ত গাছে পাকা ফল জনসাধারণের হাতে পৌঁছে যাওয়া নিশ্চিত করতেও আপনাদের প্রচেষ্টা শেষ নেই। মা বোনেরা, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই অফুরন্ত প্রীতি ও শুভেচ্ছা। আমাদের মা বোনেরা অনেকেই এখন বাড়ির উঠান এবং আশপাশের খালি জায়গায় গড়ে তুলছেন সবজি বাগান। টাটকা শাকসবজি নিজের হাতেই তুলে করছেন রান্না। এতে করে যেমন সংসারের খরচ কমছে, তেমনি বাড়ছে পরিবারের পুষ্টি। তো চলুন বন্ধুরা, একে একে শুরু করি আজকের কৃষাণীর অনুষ্ঠানের পর্বগুলো। শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর জেনে নিন কৃষি বিষয়ক নানান পরামর্শ। বন্ধুরা, আসছে বর্ষাকাল। বৃষ্টির পানি গাছপালার জন্য আশীর্বাদ হলেও কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনারও শেষ থাকে না। যেমন ধরা যাক, মাছ চাষের বেলায় বর্ষার পানিতে খাল, বিল, নদী, নালা সব ভরে যায়, মাছের উৎপাদন বাড়ে। আবার সঠিক সংরক্ষণের অভাবে মাছ ভেসেও যায়। নদীমাতৃক আমাদের দেশে মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এবং মাছ দেশের মানুষের প্রধান আমিষের উৎস। তাই মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, টেকসই উন্নয়নের সাথে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সম্পৃক্ত। আসুন বন্ধুরা, আমার কৃষি পর্বে আমরা বর্ষাকালে মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় করণীয়, এখন এ বিষয় নিয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
3: সময়টা যখন বর্ষাকাল, তখন আমাদের যারা মৎস্যজীবী ভাই বোনরা রয়েছেন, তখন তারা একটু ঘাবড়ে যান কখনো কখনো, যে যদি খুব বেশি করে বৃষ্টি হয় তাহলে হয়তো পুকুরের মাছ বা বিলের মাছ সেটি হয়তো ভালোভাবে পাবেন না। এই যে বর্ষাকালে মাছ চাষের কি কি বিষয় গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেই বিবেচ্য বিষয়গুলো নিয়ে আজকে বলবেন মাহবুবা খানম, তথ্য কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, ঢাকা। প্রথমেই বর্ষাকালে পুকুরে মাছের জন্য কি কি বিষয় খেয়াল রাখা প্রয়োজন বলে আপনি মনে করেন?
4: বর্ষাকালে পুকুরে মাছের চাষ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। যেমন বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার জন্য পুকুর পাড় অনেক উঁচু রাখতে হবে। এমনভাবে পুকুরের পাড় নির্মাণ করতে হবে যাতে কোনোভাবেই বন্যার পানি প্রবেশ করতে না পারে। আর প্রয়োজন হলে পুকুরের চারদিকে নেট দিয়ে উঁচু করে বেড়া দিয়ে দিতে হবে, এতে পুকুরের মাছ বাইরে যেতে পারবে না। বর্ষাকালে মাছ চাষের সময়ে বৃষ্টির পানিতে মাছ চাষের পুকুর পরিপূর্ণ হয়ে যেতে পারে, সেজন্য মাছ চাষের পুকুর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে, এতে পুকুর পূর্ণ হয়ে মাছ বের হয়ে যেতে পারবে না। বর্ষাকালে পানির ধাক্কা বা ভারী বর্ষণের কারণে যাতে পুকুর পাড় ভেঙে না যায়, সেজন্য পুকুরের পাড়ে ঘাস বা ছোট গাছ লাগিয়ে দিতে হবে, যেগুলো মাটির ভাঙ্গন রোধ করবে। বর্ষাকালে পুকুরের পানির রং পরিবর্তন হয়ে যেতে পারে, আবার কখনো কখনো পুকুরের পানি ঘোলা হয়ে যেতে পারে, সেজন্য এই সময়ে পুকুরের পানি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
3: পুকুরে মাছের রোগ এটি খুব স্বাভাবিক ঘটনা, আবার সেই রোগের প্রতিকারও রয়েছে, প্রতিরোধ ব্যবস্থাও রয়েছে। বর্ষাকালে পুকুরে মাছের রোগ এবং প্রতিকার সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানান।
4: বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার সময় পুকুরে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ খাদ্য প্রদান করা যাবে না। এ সময় আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে মাছের খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে। যদি বন্ধ রাখা না হয় তাহলে খাদ্য পচে গিয়ে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এবং অক্সিজেনের ঘাটতি ঘটবে, যার ফলে মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে। বর্ষাকালে মাছের বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে, কারণ ওই সময় পানিতে বিভিন্ন ধরনের পদার্থ মিশে গিয়ে পানির রাসায়নিক গুণাগুণ কিছুটা দূষিত থাকতে পারে। সেজন্য বর্ষাকালে মাছের গায়ে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এই জন্য কয়েকদিন পরপর পুকুর থেকে মাছ তুলে এনে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে মাছের কোনো রোগ হয়েছে কিনা। কোন মাছ রোগে আক্রান্ত হলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাছের লেজ ও পাখনা পচা রোগ মাছ চাষীদের জন্য একটি বড় সমস্যা। এই রোগে আক্রান্ত হলে অনেক সময় মাছ মারা যায়, তবে খুব সহজেই এর প্রতিকার করা যায়। মাছের লেজ ও পাখনা পচা রোগ সম্পর্কে আমরা এখন জানব। এই রোগের কারণ হচ্ছে অ্যারোমোনাস ও মিক্সো ব্যাকটেরিয়া। পানির পিএইচ এবং ক্ষরতার স্বল্পতা দেখা দিলে এই রোগ দেখা দিতে পারে। এই রোগের লক্ষণ হচ্ছে দেহের পিচ্ছিল পদার্থ কমে যায়, লেজ এবং পাখনায় সাদাটে দাগ দেখা যায়, লেজ ও পাখনায় পচন ধরে, তাছাড়া মাছের যে লেজ পাখনা আছে সেগুলো খসে পড়ে যায়, মাছের দেহের ভারসাম্য হারায়, মাছ ঝাঁকুনি দিয়ে চলাফেরা করে, আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়। এইসব লক্ষণ দেখলে বোঝা যাবে মাছের লেজ ও পাখনা পচা রোগ হয়েছে। এই রোগের প্রতিকার আছে। প্রতিকারের জন্য আমরা পুকুরে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করব। চুন প্রয়োগের ফলে অনেক ধরনের রোগ থেকে মাছ মুক্তি পায়। তাছাড়া পুকুরের 30 গ্রাম পার শতক পার ফুট পানি হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োগ করা যায়। প্রতিরোধ হিসেবে এই রোগে পুকুরে জৈব সার প্রয়োগ কমাতে হবে, আর নিয়মিত হর্রা বা জাল টেনে পুকুরের তলার বিষাক্ত গ্যাস কমাতে হবে, আর মজুদকৃত যে মাছের ঘনত্ব সেটা কমাতে হবে। মাছের অতিরিক্ত ঘনত্বে অক্সিজেনের ঘাটতি হয়ে মাছের বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে।
3: হ্যাঁ, নিশ্চয়ই। এমনিভাবে যদি আমাদের যারা মৎস্যজীবী ভাই বোনরা রয়েছেন তারা যদি সতর্ক থাকেন, সচেতন থাকেন, খেয়াল রাখেন, তাহলে বর্ষাকালে পুকুরে মাছ চাষ করে লাভবান হতে পারেন। ধন্যবাদ আপনাকে। বর্ষাকালে মাছ চাষে একটু অনেক বিষয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সে বিবেচ্য বিষয়গুলো আমরা বিস্তারিত জেনেছি। আমাদের কৃষিজীবী ভাই বোন যারা শুনলেন, বিশেষ করে যারা মৎস্য চাষী রয়েছেন, মৎস্যজীবী ভাই বোন যারা রয়েছেন, তারা বর্ষাকালে মাছ চাষের বিড়ম্বনায় যেন না পড়েন, আরো অনেক বেশি লাভবান হতে পারেন।
2: বন্যপ্রাণী আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ, শুধু তাই নয়, জীবন জীবিকা, পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের স্বার্থে বন্যপ্রাণীর সংরক্ষণে আমাদেরও দায়িত্বশীল হতে হবে। এক শ্রেণীর অসাধু মানুষ অর্থের লোভে বন্যপ্রাণী পাচারে জড়িত, এদেরকে আইনের হাতে তুলে দেওয়া আমাদেরও কর্তব্য। এবং আমরা অনেকেই হয়তোবা জানি না তথ্য প্রদানকারীকে পুরস্কারও দেওয়া হয়। এ বিষয় নিয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
5: সুপ্রিয় কৃষাণী মা ও বোনেরা, আজ আমরা বন্যপ্রাণী রক্ষায় ও বন্যপ্রাণী অপরাধ দমনে তথ্য প্রদানকারী পুরস্কার এ বিষয় নিয়ে কথা বলব। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আয়োজনে উপস্থিত রয়েছেন শাকিলা নার্গিস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন অধিদপ্তর। আমরা প্রথমে জানতে চাই বন্যপ্রাণী রক্ষায় ও বন্যপ্রাণী অপরাধ দমনে তথ্য প্রদানকারী পুরস্কার বিষয় সম্পর্কে।
6: আমরা জানি যে হচ্ছে বাংলাদেশের সংবিধানের 18 ক যে অনুচ্ছেদটা রয়েছে, সেই অনুচ্ছেদে হচ্ছে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন বলে সুনির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় আমরা সবাই জানি যে 2012 সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন পাশ হয়েছে। বন্যপ্রাণী অপরাধকে নিরুৎসাহিত করার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর ধারা 52 এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার অপরাধ দমনে তথ্য প্রদানকারী পুরস্কার বিধিমালা 2020 প্রণয়ন করেছে। এক্ষেত্রে বন্যপ্রাণী সংক্রান্ত কোনো অপরাধ করলে সেই অপরাধের তথ্য যদি কেউ প্রদান করে থাকে তাহলে বিধিমালা শর্তানুযায়ী তথ্য প্রদানকারীকে পুরস্কার প্রদান করা হচ্ছে।
5: বন্যপ্রাণী অপরাধ দমনে তথ্য প্রদানকারীদের কি ধরনের পুরস্কার প্রদান করা হয়?
6: সেক্ষেত্রে হচ্ছে বিধিমালায় বলা আছে যে যদি বাঘের ক্ষেত্রে অপরাধে জড়িত ব্যক্তি বা বাঘসহ কোনো ব্যক্তিকে যদি বনাঞ্চলের ভিতরে ধরার ক্ষেত্রে তথ্যের জন্য 50,000 টাকা এবং বনের বাইরে যদি তথ্য দেয় তাহলে হচ্ছে 25,000 টাকা পুরস্কার পাবেন তথ্য প্রদানকারী। এছাড়া হচ্ছে কুমির এবং হাতির ক্ষেত্রে আসামি এবং প্রাণীসহ বনাঞ্চলের অভ্যন্তরে তথ্যের জন্য 30,000 টাকা, আসামি এবং প্রাণীসহ বনাঞ্চলের বাইরে 15,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়। হরিণের ক্ষেত্রে বনের ভিতর অপরাধ উদ্ঘাটনের তথ্য দেওয়ার ক্ষেত্রে 20,000 টাকা এবং বনের বাইরে 10,000 টাকা, এবং হচ্ছে কচ্ছপ বা সাপের তথ্য দিলে দুটি ক্ষেত্রে যথাক্রমে 15,000 টাকা এবং 10,000 টাকা করে পুরস্কার দেওয়ার কথা বিধিমালায় উল্লেখ রয়েছে। এছাড়া পাখি এবং অন্যান্য পুরস্কারের ক্ষেত্রে বনের ভিতরে অপরাধ যদি তথ্য দিয়ে থাকে তাহলে হচ্ছে 10,000 টাকা এবং বনের বাইরে তথ্যের জন্য 8,000 টাকা পুরস্কার প্রদান করা দেওয়া হচ্ছে।
5: বন্যপ্রাণী অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানে করণীয় কি? কোনো ব্যক্তি যদি তথ্য দিতে চায় তিনি কি করবেন?
6: বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ার অন্যতম একটা কারণ হতে পারে বন্যপ্রাণী সংক্রান্ত বিভিন্ন ধরনের অপরাধ। তো এই অপরাধের তথ্য প্রদানকারী যদি আমাদেরকে তথ্য দিতে চায় সেজন্য হচ্ছে লিখিত বা মৌখিকভাবে তথ্য প্রদান করার সময় তৎকর্তৃক প্রদত্ত তথ্যাদি ওয়ার্ডেন বা অতিরিক্ত ওয়ার্ডেন বা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই বিধিমালায় ফর্ম অনুযায়ী এক রেজিস্ট্রারে লিপিবদ্ধ এবং সংরক্ষণ করতে হবে। পুরস্কার দিতে বিধিমালা অনুযায়ী প্রধান বন সংরক্ষক বা প্রধান ওয়ার্ডেনের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে প্রধান বন সংরক্ষক, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বন শাখা 2 এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পরিচালক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তারা দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত প্রধান ওয়ার্ডেন বা বন সংরক্ষক বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এই কমিটির সদস্য সচিব। এই কমিটির কার্যপরিধি বিধিমালায় উল্লেখ করা হয়েছে এবং কমিটি আর্থিক পুরস্কারের জন্য প্রস্তুত করা তালিকা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং আর্থিক পুরস্কারের পরিমাণটাও নির্ধারণ করে দেবেন।
5: আর্থিক পুরস্কার প্রদানের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে?
6: বিধিমালায় অনুযায়ী কিছু শর্ত এখানে উল্লেখ করা আছে যে কি ক্ষেত্রে পুরস্কারটা প্রদান করা যাবে এবং দেওয়া যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আর্থিক পুরস্কার প্রদানের ক্ষেত্রে কোন তথ্য প্রদানকারী নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান পূর্বক বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ উদ্ঘাটন করা সম্ভব হলে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার প্রদান করা যাবে। তবে উল্লেখ্য যে অপরাধ উদ্ঘাটন করা সম্ভব যদি নাও হয়ে থাকে তাহলে পরবর্তীতে আলামত সহ যদি অপরাধ উদ্ঘাটন বা অপরাধীকে শনাক্তকরণ ও আটক করা সম্ভব হলে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার প্রদানের জন্য বিবেচনা আনা যাবে। তবে কিছু ক্ষেত্রে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার প্রদানের বিষয়ে বিবেচনা করা যাবে, যেমন হচ্ছে অপরাধ সংগঠনকারীকে শনাক্ত করা না গেলে, অপরাধ সংগঠনকারীকে আটক বা হাতে নাতে ধৃত করা সম্ভব না হলে, বা অপরাধী শনাক্ত হলেও বন্যপ্রাণী উদ্ধার করা সম্ভব না হলে।
5: কোন তথ্যদাতা যদি পরিচয় গোপন রাখতে চায় সেক্ষেত্রে সুযোগ আছে কিনা?
6: যে অবশ্যই সেই সুযোগটা অবশ্যই আছে যে কেউ যদি চায় যে তার তথ্য পরিচয়টা গোপন করে তথ্য জানাবে আমাদের কাছে সেটাও সম্ভব। কোন তথ্যদাতা যদি মনে করেন যে তিনি কোন তার নিজের নাম পরিচয় মোবাইল নাম্বার দিতে চান না, তবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ICN নাম্বার আছে, তথ্য প্রদানকারীকে শনাক্তকরণ নাম্বার বা পরিচিতি নাম্বার, এর মাধ্যমে তাকে পুরস্কারটা প্রদান করে দেওয়া থাকবে। এবং হচ্ছে উল্লেখ্য যে এই অপরাধ উদ্ঘাটনের লক্ষ্যে এই তথ্য অনুসন্ধান চালানোর পুরার সময়ে তথ্য উদ্ঘাটনের সময় প্রয়োজন এবং পরবর্তী সময়ে হচ্ছে তথ্য প্রদানকারী সকল যে পরিচয় সেটা গোপন রাখা হবে।
5: কিষানী মা বোনেরা, এতক্ষণ আপনারা বন্যপ্রাণী রক্ষায় ও বন্যপ্রাণী অপরাধ দমনে তথ্য প্রদানকারীর পুরস্কারের বিষয়ে বিস্তারিত জেনেছেন। সবাইকে ধন্যবাদ।
2: নাহ, অনেক জরুরি বিষয় নিয়ে কথা হলো, এবারে চলুন আপনাদের নিয়ে যাই বিনোদন জগতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছেন, ছায়াছবি অন্তরে অন্তর। অন্তরে অন্তর থেকে এবার একটি প্রেমের মিষ্টি গান শুনব, এখানে দুজনে নিরজনে, শিল্পী রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে। চলুন উপভোগ করা যাক।

0: রং বেরঙের বাহারি পাখি দেখতে আর পাখির কিচিরমিচির শুনতে কার না ভালো লাগে। অনেক পোষ মানা পাখি আবার শীষ দিতে কথা বলতেও শিখে। পাখির সাথে সময় কাটানো বিনোদনের একটি চমৎকার মাধ্যম। বর্তমান সময়ে অনেকেই বাণিজ্যিকভাবে পাখি লালন পালন করছেন এবং বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তেমনই একজন নারী উদ্যোক্তা লতিফা আক্তার, যিনি পাখি পালন করে সফলতা অর্জন করেছেন। বন্ধুরা, আজকের সাফল্য কথা পর্বে আমরা লতিফা আক্তারের সফলতার কথা শুনব। আলাপচারিতায় তার সঙ্গে রয়েছেন শাম্মী সুলতানা, প্রশিক্ষক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা। চলুন শোনা যাক।
1: প্রিয় কিষানী মা বোনেরা, ঘরে বসে শখের কাজগুলো একসময় হতে পারে আপনাদের আয়ের উৎস। আপনাদের কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার শখের কাজ আয়ের উৎস। আজ আমরা শুনব অবসরে নানা রকম পাখি লালন পালন করে কিভাবে সফলতা অর্জন করেছেন তিনি। নারীরা এখন ঘরে বাইরে নানা রকম কাজ করছে, এই যে এত সব কাজ, এর ভিতর থেকে পাখি লালন পালন করা কেন বেছে নিলেন?
2: এটা আপু ছোটবেলা থেকে আমার শখ ছিল।
1: শুধু শখ?
2: আস্তে আস্তে শখে পালতে পালতে এখন এটা আমার ব্যবসা হিসেবে আমি করি। শুক্রবার আমাদের ওখানে হাট বসে, সেখানে যে আমি নানান রকম পাখি বিক্রি করে আমার নানান রকম পাখি আছে।
1: আপনি কি মনে করেন সফলতা অর্জন বা বেকারত্ব দূরীকরণে পাখি লালন পালন লাভজনক?
2: আমি মনে করি যে হ্যাঁ, পাখি দিয়ে অনেকে বিজনেস করতে পারে। আমার নানান রকম পাখি আছে, গুগু পাখি আছে, বাজিকার আছে, জবা আছে, পিন্স আছে, দেশি সবগুলো বাইরের দেশি মিলি বিভিন্ন রং বিভিন্ন পাখি আছে, এগুলো দিয়ে বিজনেস করা যায়।
1: কোন কোন পাখি বেশি মুগ্ধ করে আপনাকে, বা এই যে এত সব পাখি লালন পালন করছেন তার ভিতর কোন পাখি আপনার সবচেয়ে প্রিয়?
2: সবচেয়ে বেশি মুগ্ধ করে ছোট এই যে পিন্স, যেটা চোরের মতো আপু দেখতে খুব সুন্দর। আমার লাভবাই আছে নানান রকম পাখি আপু, ওগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে। বা জবা, গোল্ডেন, টিয়াটা আমার কথা বলে, কাকতুয়াটা কেউ আসলে আপু জিজ্ঞেস করে, যতক্ষণ পর্যন্ত আমি বলি মেহমান না আসছে তারা খুব বিরক্ত করে আমাকে।
1: কি কথা বলে আপনার সাথে পাখিরা?
2: ওদেরকে আপু বলে যে কেউ আসলে যদি আপনি সামনে যায় বলেন যে আমি আসছি, তোমরা ভালো আছো? বা সারাদিন আমি যদি বলি কেমন আছো, বাসায় যদি আসার পর কথা না বলি ওরা ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা, এরা এটি শুনলে খুশি হয়।
1: আপনি কি মনে করেন আপনি সফল হয়েছেন এই কাজ করে?
2: হ্যাঁ আপু, আমি অবশ্যই মনে করি আমি এই কাজ করে সফল হয়েছি।
1: কিভাবে মনে করেন যে সফল হয়েছেন?
2: পৃথিবীতে অনেক ব্যবসা আছে, তা আমি মনে করি যে পাখিটা অনেক বেশি ভালো লাগে আমার, এই জন্য পাখির ব্যবসা করে আমি নিজেকে সফল মনে করি। আবার নানান বিভিন্ন পাখি দেখে আমি কিনেও নিয়ে আসি, সেখানে আমার অনেক ভালো লাগে।
1: এই যে লাভ হয় বললেন, লাভটা কিরকম হয়?
2: আমি আগে যখন পালছি তখন ওদের বাচ্চা দেয়, বাচ্চা থেকে যখন বড় হয় তখন আমাদের বিক্রি করে নিয়ে আসি। একটা পাখি বিক্রি করলে ভালোই লাভ হয়। কাকা তো একটা পাখির দাম 3-4 হাজার টাকা।
1: আর ঘুঘু, বাজিগর?
2: ঘুঘুর দাম যদি ছোট বাচ্চা আমি বিক্রি করি 200, বড় বাচ্চা বিক্রি করলে 300, আর বাজিগরও 300, লাভ বাইয়ের দাম হয় 4,000-5,000 টাকার মতো।
1: এই যে পাখিগুলো আপনি লালন পালন করেন, এগুলো কি নিজে নিজে একা দেখাশোনা করেন?
2: এইখানে লালন পালন করার জন্য আমি একা দেখাশোনা করি না, আমি একটা লোক রাখছি, ও কাজ করে আর আমি করি। ও বিভিন্ন আমার ময়লা টোলা ট্রে ট্রে সব সাফ করে দেয়, কিন্তু পাখির খাবার ওষুধ যত রকম কিছু আছে সব আমি দিই, ওটা আমি কারো হাতে দেই না।
1: কি ধরনের খাবার খায় আপনার পাখিগুলো?
2: আমার পাখি এক একটা এক এক রকম, যেমন টিয়া খায় সূর্যমুখীর ফুলের বীজ, আর লাভবাই খায় বিভিন্ন রকম, জবা খায় এক একটা, তারপরে জবা হলে ধানটা খায়, সূর্যমুখীর বীজটাই সবাই বেশি খায়।
1: আর এই যে অন্যান্য পাখি আছে, কোকোবার্ড, তারপরে ঘুঘু পাখি, এগুলো কি খাবার খায়?
2: এদের বিভিন্ন রকম খাবার আছে, তো মার্কেট থেকে আমি কিনে নিয়ে এসে কেজি হিসেবে, এক একজনের এক এক দাম খাবারের।
1: পাখির যত্নে আর কোনো কিছু কি কেনেন কখনো?
2: এদের ভিটামিন সি দিতে হয়, তারপরে বিভিন্ন ধরনের ঠান্ডার ওষুধ দিতে হয়, মানুষের যখন অসুখ হয় ওদের তো হয়, ওরা যখন ডিম না পারে, আর একটা যে আমাদের সামুদ্রিক একটা ফ্যান আছে সেটা এনে ওদের খাওয়াইলে ওরা ডিম পারে। আর ইটের গুঁড়ো মুখে একটা ডিম আছে, ওটা আমি মাঝে মাঝে ডিমের খোসা আপু দিলে ওদের অনেক পুষ্টি হয়।
1: এই যে পাখিগুলোকে বন্দি করে রাখেন, ওরা বিরক্ত করে না আপনাকে?
2: না, আমার কাছে মনে হয় না, ওদের কাছেও মনে হয় না, হলে তো আপু ওরা কান্দাকাটি করতো, চিল্লাচিল্লি করতো, কিন্তু আমি যখন সকাল হই ওরা খুব মানে খুব এনজয় করে, আমি দরজা বারিন্দা খুলে দিলে মানে খুব খুশি, খেলাধুলা সারাখনই করতে চায়।
1: কি নিয়ে খেলাধুলা করে খাঁচার ভেতরে?
2: ওদের বিভিন্ন রকম ঝুলনা আছে, তারপর ওদের বিভিন্ন রকম চঙ্গ আছে, বিভিন্ন রকম জুরকি বিক্রি করে মার্কেটে, বিভিন্ন রকম খেলনা পাড়ি বিক্রি করে, সেগুলো আমি কিনে এনে লাগিয়ে দিচ্ছি খাঁচার মধ্যে,
1: পাখির খাঁচায়।
2: হ্যাঁ, পাখির খাঁচায়, ওগুলো দ্বারা খেলে ঝুলে এগুলো করে।
1: প্রশিক্ষণ নিয়েছেন কোথাও?
2: আমি কোন জায়গা থেকে প্রশিক্ষণ নেইনি, কিন্তু আমাদের মিরপুর 1 নম্বর যেখানে পাখি বিক্রি করে প্রতি শুক্রবারে, ওনাদের কাছে যাই জিজ্ঞেস করতাম, অনেক হাটে যাই জিজ্ঞেস করতাম, তো ওনারা বলতে বলতে এমন ওদের কাছে নিয়ে আসতে আসতে এখন দোকানে যখন খাবার আনতে যাই কোন সমস্যা হলো জিজ্ঞেস করে আবার চিকিৎসা পশু চিকিৎসা আছে তাকে দেখে পশু ডাক্তারকে আপু।
1: আর এই যে এভাবে তো যাত্রাটা শুরু করেছিলেন, পরবর্তীতে প্রশিক্ষণ নিয়েছেন
2: পশু ডাক্তারের কাছে থেকে আমি জিজ্ঞেস করে সরকারি ভাবে একটা অধিদপ্তর থেকে একটু ট্রেনিং করে নিয়ে এসেছি,
1: পরবর্তীতে প্রশিক্ষণ নিয়েছেন যেন ব্যবসাটা
2: সাফল্য হয় আর পাখিদের যেন কোনো অসুখ টসুখ না হয়, যেন ওদের কোনো সমস্যা না হয় লালন পালন করতে কাজে যেন আমার কোনো প্রবলেম না হয়। জন্য
1: বাজারজাত করেন বললেন বাসার পাশে হাটে, এছাড়া আর কোথাও বাজারজাত করেন আপনি?
2: আমি আমাদের শুক্রবারে হাটে যাই কারণ আমি বিভিন্ন কাজ করি, তো এটা আমার বিভিন্ন আমি উদ্যোক্তা একজন, পাখি দিয়ে আমার বিক্রি করা মাসে আমার 50,000 মতো 60,000 মতো থাকে।
1: মাশাল্লাহ অনেক ভালো আয় করেন। ধন্যবাদ লতিফা আপা, আপনার বলা কথাগুলো শুনে আশা রাখি কিষানি মা বোনেরাও উপকৃত হবেন।
0: তালাক অপছন্দনীয় একটি বিষয় হলেও নানান কারণে নারী তালাক নিতে কিংবা দিতে বাধ্য হন, সেক্ষেত্রে অবশ্যই আইনের মাধ্যমে তালাক কার্যকর হওয়া প্রয়োজন। কেননা আইনের বিধান একজন তালাকপ্রাপ্তা নারীর ভরণ পোষণ মোহরানা ও সম্মানজনক জীবনের অধিকার নিশ্চিত করে। শ্রোতা বন্ধুরা চলুন তবে আজকের আইন আদালত পর্বে আইনে তালাকের বিধান এবং তালাকপ্রাপ্তা নারীর অধিকার নিয়ে বিস্তারিত শুনি আইনজীবী নাসরিন রহমানের কাছ থেকে।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আইন আদালতের আজকের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসহাক আলী, কথা বলতে চাই আমাদের আজকের অতিথির সাথে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে একজন মুসলিম নারীর জন্য তালাকের কি বিধান রয়েছে?
4: আমাদের মুসলিম আইনে বিয়েটা একটা দেওয়ানি চুক্তি, সিভিল কন্ট্রাক্ট। এখন চুক্তির তো কিছু শর্ত থাকে, তো বিয়েতেও শর্ত থাকে, যেমন পাত্রপাত্রী প্রাপ্তবয়স্ক হবে তাদের চুক্তি নামায়। এখানে একটি আইনের সাথে আরেকটি আইনের সম্পৃক্ততা আছে। আমাদের দেশে বিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তালাকও রেজিস্ট্রেশন করতে হয় 1974 সালের বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইনের অধীনে বিধান অনুযায়ী। তো একটা বিয়ে যখন রেজিস্ট্রেশন করতে হয় তখন একটা চুক্তিপত্র তৈরি হয় যেটাকে আমরা কাবিননামা বলি। সেখানে উল্লেখ করা থাকে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন কিনা, হ্যাঁ বা না এবং কারণ। এখন একজন পুরুষ যদি দিয়ে থাকেন তাহলে তিনি দিতে না চাইলে তিনি না লিখে দেবেন, সেখানে আর কারণের প্রসঙ্গ আসে না। কিন্তু মুসলিম আইনে একজন পুরুষ যে কোনো সময় স্ত্রীকে তালাক দিতে পারেন, সেখানে কোনো প্রতিবন্ধকতা নাই। কিন্তু একজন মুসলিম নারী সরাসরি তার স্বামীকে তালাক দিতে পারেন না, এই বিষয়টি খুব সুস্পষ্টভাবে মাথায় সবাইকে রাখতে হবে। এজন্য যখন বিয়ের কাবিননামা পূরণ করা হয়, ফরমেটটা পূরণ করা হয়, তখন অভিভাবকদের এবং যে পাত্র এবং পাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাদের এই বিষয়টিতে সচেতন থাকতে হবে। একজন স্বামী যখন স্ত্রীকে তালাক দেবার অধিকার দেন, যখন কাবিননামায় উনি হাঁ বলেন এবং কারণ উল্লেখ করেন যে যদি তিনি ভরণ পোষণ দিতে না পারেন, বনিবনা না হয় বা অন্য কারণগুলি তিনি উল্লেখ করবেন, সেক্ষেত্রে একজন স্ত্রী সরাসরি স্বামীকে তার ক্ষেত্র মতো তালাক দিতে পারেন। তালাকটা নোটিশের মাধ্যমে দিতে হবে, সেই নোটিশের একটা কপি কাউন্সিলর ইউনিয়ন পর্যায়ে হলে চেয়ারম্যানের কাছে একটা কপি এবং যাকে তালাক দেওয়া হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে দেন, স্ত্রী যদি স্বামীকে দেন, তারা ওই কপিটা রেজিস্ট্রি ডাকযোগে পাঠাবেন। এখন কাউন্সিলর কিংবা চেয়ারম্যান যখন পাবেন তিনি একটা কমিটি গঠন করবেন, করে দুই পক্ষকে ডাকবেন, একটা মিল করে দেবার চেষ্টা করবেন তাদের সমস্যাটা কোথায়। যদি এই আপোষ মীমাংসা হয়ে যায় তাহলে তো বিবাহ বহাল রইল, আর যদি না হয় তাহলে 90 দিন পর এই বিবাহটা বিচ্ছেদের পর্যায়ে তালাক কার্যকর হয়ে যাবে।
3: এবার আপনার কাছে একটু জানতে চাইবো, যদি কোনো নারী অর্থাৎ একজন মুসলিম নারীর তালাক হয় সেই ক্ষেত্রে তিনি কি পূর্বের স্বামীকে গ্রহণ করতে পারবেন?
4: দুইজন স্বামী স্ত্রীর মধ্যে পরপর যদি 3 বার তালাক কার্যকর হয়ে থাকে তাহলে 4th বার বিয়ে করতে পারবেন না, কিন্তু 3য়বার পর্যন্ত বিয়ে করতে পারবেন।
3: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে আমাদেরকে জানাচ্ছিলেন, একজন তালাকপ্রাপ্তা নারীর যে অধিকার এবং তাদের তালাকের যে বিধান সে সম্পর্কে বলছিলেন। আমরা প্রত্যেকেই একটাই বিষয় চাই যে কোনো নারীর তালাক না হোক, তালাক সমাজ থেকে একেবারেই নির্মূল হয়ে যাক, একজন নারী তার স্বামীর সংসার সুন্দরভাবে করুক, সুখী জীবনযাপন করুক সকল দম্পতি। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আইন আদালত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের কৃষি, আমাদের প্রকৃতি এবং আমাদের জীবন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই সময়টা ঋতু পরিবর্তনের, কখনো প্রচণ্ড গরম, আবার কখনো কোথাও হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি ফসলের প্রতিও রাখতে হবে বিশেষ নজর। এই গরমে প্রচুর পানি পান করুন, গবাদি পশুকেও যত্নে রাখুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় জমিতে অযথা কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতি ব্যবহার করুন। এতে যেমন মাটি ভালো থাকবে, তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি নিরাপদ পৃথিবী। আজ এ পর্যন্তই, এবারে বিদায় নেবার পালা। যাবার আগে জানিয়ে দিই, আজকের কৃষাণী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি পারভিন আহসান মিলি, শব্দধারণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং কৃষাণী অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সঙ্গেই থাকুন।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।

0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয়ের প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, বৃক্ষ রোপণকৃত গাছের চারার যত্ন নিন।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গানটির গীতিকার মুশফিকুর রহমান এবং সুর করেছেন দীপক কুমার দে।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। এবারে গানটির গীতিকার মিল্টন খন্দকার।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান। শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না।
1: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাঁকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন মনির হোসেন এবং ফারজানা আফরিন ইভা। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: মনির হোসেন এবং ফারজানা আফরিন ইভার কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে

0: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 36.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11, সূর্য অস্ত যাবে সন্ধে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ান হোসেন। Met Office forecast for the inland river port valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporary west or northwestern gustier squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Rajshahi, Papna, Bogura, Tangail, Mamansing, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet Division. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gustier squally wind along with lightning flashes may expected at few places over Rongpur, Rajshahi, Dhaka, Mawansing, Khulna, Borishal, Chattogram and Sylhet. Moderately heavy rainfall may expected at places over the country. Day and night temperature may decrease slightly over the country. Highest temperature of the country today as recorded in Cox's Bazar 36.3 degrees Celsius and lowest at Sylhet 22.7 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 33.5 degrees Celsius, minimum 28.8 degrees. Humidity recorded in air at 9 a.m. 70%, at 6 p.m. 77%. The sun rises over Dhaka tomorrow at 5:11 a.m. sets at 6:44 p.m. That's the end of the weather report for this time.
2: Bangladesh Betar Ekti Bingokti. বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VZD-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VZD-43 আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান VZD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21°51' উত্তর, দ্রাঘিমাংশ 91°40' পূর্ব ও 91°23' পূর্ব। অক্ষাংশ 21°25' উত্তর, দ্রাঘিমাংশ 91°40' পূর্ব ও 91°23' পূর্ব। এবং VZD-43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21°40' উত্তর, দ্রাঘিমাংশ 91°40' পূর্ব ও 91° পূর্ব। অক্ষাংশ 21°03' উত্তর, দ্রাঘিমাংশ 91°40' পূর্ব। অক্ষাংশ 21°06' উত্তর, দ্রাঘিমাংশ 91°30'56" পূর্ব। অক্ষাংশ 21°10'58" উত্তর, দ্রাঘিমাংশ 91°18'55" পূর্ব। অক্ষাংশ 21°18'05" উত্তর, দ্রাঘিমাংশ 91°10'05" পূর্ব। অক্ষাংশ 21°30' উত্তর, দ্রাঘিমাংশ 91°02'58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
3: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান সময়সূচি। সন্ধে 7:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার প্রচারিত হবে সন্ধে 7:30। রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনতে পাবেন রাত 10:30। এখন জানিয়ে দেব FM অনুষ্ঠান সময়সূচি। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তারা জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহন

0: মিছিল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে আজ রাজধানীর গুলশান দুই নম্বর গোল চত্বরে শব্দ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এবং কেউ যদি আইন অমান্য করে তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সরকারি নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি সফলভাবে কার্যক্রম চালাচ্ছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম চলমান থাকবে। আজ কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রতিমন্ত্রী বলেন, মাদকের পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে আজ কিশোরগঞ্জে নরসুন্দা নদীর দখলমুক্তকরণ, দূষণ রোধ এবং পানি প্রবাহ ফিরিয়ে দেওয়ার দাবিতে পথসভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্যের বাহক এককালের খরস্রোতা নরসুন্দা নদী আজ অবৈধ দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। এ সময় তারা এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজবাড়ির গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘাটে ফেরি চলাচল ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। নরসিংদীতে চলতি মৌসুমে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার মাধবদী, শিবপুর, মনোহরদি ও রায়পুরা সহ বিভিন্ন এলাকা এবং বাড়ির আঙিনা এখন কাঁঠালে ভরপুর। তবে বিপুল উৎপাদনের পরও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষকরা কিছুটা হতাশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এবছর জেলার প্রায় 6,000 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ করা হয়। এদিকে রাজবাড়িতে চলতি মৌসুমে লিচুর ব্যাপক ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এবার প্রায় 100 হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 360 মেট্রিক টন লিচুর ফলন আশা করা হচ্ছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় কক্সবাজারে 36.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 70% এবং সন্ধ্যা 6টায় 77%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:11 এবং সূর্যাস্ত সন্ধ্যা 6:43। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

0: তোমার যে বাড়ির সামনে দেখলাম যে কে ওই রকম ভাবে সব পলিথিন ফালে রাখছে, এটা তো তোমার ওই যে ইয়ের পালানের মধ্যে যায়, ওই মাটি চাপা পড়ে তোমার তো যে
1: যদি
0: মনে করো কে ফালাইছেও, আজ তুমি যে উঠে ফালাই দিলে খালি কইবা যে কে ফালাইছে, আজ প্রচার এইবারের মতো আমি সরাইয়া দিলাম আর কেউ হয় না ফালাই,
1: শিকার তো আয় না কেউ,
2: ওইটাই সমস্যা
0: না শিকার পরবর্তী
2: এত করি উঠেন বৈঠক করি টরি আমরা এত কিছু বুঝাই টু যাই, তেও কেউ কথা শোনে না, মাঝে মাঝে এটা করে সেটা করে
3: বলে কোনোদিন মাটিতে গসে
2: ওটা তো ইয়া হয় না, পসে না,
0: ধুলা পড়তে পড়তে মাটি পড়তে পড়তে ওটা মাটির নিচে চাপা পড়ে তখন তোমার ফসলের ক্ষতি হয়,
2: ওইটার মনে করো যে ওই যে বিষাক্ত ইয়াটা যেটা ক্ষতি করে পরিবেশে,
0: আমগো এই যে যারা যে কৃষিজীবী ভাই বোনেরা আছে
2: পরিবেশের মেলা ক্ষতি করে,
0: এই যে আমগো আসল শুনতেছে তাকো কিছু একটু শুভেচ্ছা তো জানান লাগে তাই না, তো কৃষিজীবী ভাই বোন বন্ধুরা যারা আমগো আসল শুনতেছেন এই দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি আর
2: শুভেচ্ছা,
0: আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাদের সাথেই থাকেন। তো এই যে বললাম যে প্লাস্টিক দূষণের প্রভাব কৃষিতে, প্লাস্টিক দূষণের প্রভাব এই যে প্লাস্টিক গুলি যায়, এই যে তোমার যে খেলনা গুলো প্লাস্টিকের খেলনা গুলি আছে
2: রাজা ভাই শোনো, আগে না এত প্লাস্টিক আসিল না, এখন সবকিছুতেই
0: প্লাস্টিক
2: করিয়া পরিবেশ নষ্ট করে ফেলাইছে,
0: ওই যে তোমার এখন বাড়িতে যে দই পচেও না ওরা মজেও না,
2: আগে পাতাত করি করি ফির মনে করো যে খাকরাই টাকরাই হ্যান তেন উঠলে পাতাত করি করি আসতো নয় বাজার থেকে, ওই যে কিসের যে পদ্ম পাতা তারপরে ইয়ার পাতা
0: যে কথাটা সবাই ভুলে গেছি আমরা, আজকে কিন্তু বিশ্ব পরিবেশ
2: দিবস, সেই জন্য তো পরিবেশ রক্ষা করা আমার ঘরে দায়িত্ব
1: সবার দায়িত্ব,
0: সবার দায়িত্ব, তুমি যে কইলা যে ই করে হয়তো তুমি করতে গেলে শেবালের মা তুমি ফালাইছো, শেবালের মা আমি ফালাই নাই দেখতো তো তোমার খারাপ লাগে, তুমি নিয়ে ফালিয়া এক জায়গা একটা ইয়ের মধ্যে তুমি মানে গর্ত করে
2: শোনো রাজা ভাই, এটাই তো সমাধান না, তোমরা একদিন সবাই মনে করো যে এই যে তোমরা একদিন সবাই বড়রা বসিয়ে একটু বুঝাই টুজাই কইও একদিন,
0: তো তোমরা একটা তারিখ করো, তারিখ কইরা আমরা সবাই যারা গ্রামে ময়মনসিংহ আছে মাস্টার ভাই আছে সবাই নিয়ে যে বসে
2: কথা শুন
0: কেমনে পরিবেশটা আমরা
2: সবাই
0: সেই বিষয়ে স্কুলের মাঠে বসে
2: সমাধান করব,
0: সমাধান করবা আমরা তো একটু বুঝাইলাম
1: সেটাই কইছো, পরবর্তীতে যেন এরকম কাজ আর
3: না করে, পরিবেশ সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো,
0: তাহলে আসো আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটা আলাপ আসছে, বিষয়টা হলো কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব ও করণীয়, এই বিষয়ে একটা আলাপ আছে, আসো তাহলে এই আলাপটা শুনলে
2: অনেক কিছু জানতে পারবো,
1: আচ্ছা শুনি।
4: আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক একটি অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ, প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু প্লাস্টিক বর্জন করা আমাদের কারো পক্ষেই সম্ভব হয় না, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর, উদ্ভিদ প্রাণী কিংবা মানুষের জন্যও ক্ষতিকর প্রভাব বয়ে আনে এ আমরা সবাই জানি, এমনকি প্লাস্টিক ব্যবহারের কারণে এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ শরীরে প্রবেশ করে নানা রকম জটিল রোগ তৈরি করছে এ ব্যাপারেও আমরা অনেকেই জানি, তারপরও কিভাবে এর থেকে বাঁচতে পারবো সে বিষয়ে আজকে আমরা জানব। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি, আজ আমরা জানব কৃষিতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, কৃষি রসায়ন বিভাগ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। প্রথমেই জানতে চাইব প্লাস্টিক দূষণ কিভাবে হচ্ছে।
5: আপনি যেটা বলছিলেন যে এই যে প্লাস্টিক নিয়ে যে আমাদের যে আমরা প্লাস্টিকের ব্যবহারকে আমরা একদিনে কিন্তু এটা বন্ধ করতে পারবো না, তো প্লাস্টিক বর্জ্যের কারণে আমাদের কিন্তু সারা পৃথিবী

0: আমরা কিন্তু একটা মারাত্মক হুমকির মুখে রয়েছি। আমি যদি কিছু তথ্য দিই আপনাকে, যে শুধু আমেরিকায় প্রতি বছর 5 মিলিয়ন টন সহ 13 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে পতিত হচ্ছে। এগুলির মধ্যে মাত্র 24% কিন্তু এটা পুনঃচক্রায়ণ হতে পারে, যেটা বিজ্ঞানীদের একটা ধারণা। পৃথিবীব্যাপী প্রতি মিনিটে প্রায় 10 লাখ প্লাস্টিক বোতল সাগরে পতিত হওয়ার কারণে 2050 সালের মধ্যে সাগরে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণই বৃদ্ধি পাবে বলে বিজ্ঞানীদের একটি ধারণা। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশে বা আমাদের যে উৎসটি কোথায়, আমরা সারা পৃথিবীর মধ্যে যে 20টি প্লাস্টিক দূষণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 10ম। যে আমাদের প্রচুর পরিমাণে আমরা পলিব্যাগ ব্যবহার করছি, যেটা বেশিরভাগই আমাদের চলে যাচ্ছে আমাদের পুকুর, জলাশয়, নদী হয়ে সাগরে, বিশেষ করে নালায় পড়ে। প্রিয় শহর, আমরা জানি যে চট্টগ্রাম একটা অনেক বড় শহর, শুধু চট্টগ্রামবাসীর প্রিয় শহরের কথাই ধরা যাক, তারা প্রতিনিয়ত কিন্তু এই যে কর্ণফুলি ড্রেজিং এর মাধ্যমে যে প্লাস্টিক যে একটা বিশাল তাদের একটা কিন্তু ব্যাক পেতে হচ্ছে, যে এই ড্রেজিং করে কিভাবে প্লাস্টিক বর্জ্যকে কমানো যায়। এবং আমরা বিশেষ করে বৃষ্টির সময় যে আমাদের যে এই যে জুন জুলাই মাসগুলিতে আমরা চট্টগ্রাম শহরের এই যে বন্যায় তলিয়ে যাওয়ার কিন্তু একটা বিশাল অংশ কিন্তু দেখি। তো এছাড়া কিন্তু এই যে প্লাস্টিক দূষণ, যে আমরা যে কৃষিত যে নানানবিধ যে প্লাস্টিক শীট, যে রাসায়নিক বোতল, প্যাকেট ও মোড়কের সামগ্রী, এগুলি কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আমরা এগুলি ব্যবহার করছি, যেগুলি আমরা বলছি যে সূর্য, বৃষ্টি, বাতাসের প্রভাবে এসব প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, যেগুলিকে আমরা মাইক্রো প্লাস্টিক বলছি। এবং এই মাইক্রো প্লাস্টিকই কিন্তু কিছুদিন পরে, অর্থাৎ এটা পরিবেশের সাথে এই যে ডিগ্রেড হয়ে হয়ে আমাদের খাদ্য চক্র কিন্তু ঢুকে যাচ্ছে, যেটা আমাদের কৃষিতে একটা মারাত্মক হুমকির জায়গা তৈরি হচ্ছে।
1: এই যে হুমকির কথা বলছিলাম আমরা, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কোন কোন বিষয়ে বা কিসের উপরে আসলে এই প্রভাবগুলো সবচেয়ে বেশি প্রকট।
0: আমরা যদি সরাসরি যদি বলি যে আসলে আলটিমেটলি আমরা যে খাবারটি খাচ্ছি, মানে সরাসরি কিন্তু আমাদের মানব স্বাস্থ্যের উপরই কিন্তু এটার মূল ক্ষতির জায়গা, যে মাইক্রো প্লাস্টিকটা আমরা এই যে আমাদের খাদ্য বা আমাদের উদ্ভিদের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে শেষ পর্যন্ত আমাদের বডিতে চলে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে এই কণা মানব দেহে দীর্ঘমেয়াদে, যে আমরা এই যে এখন ক্যান্সার নিয়ে অনেক আলোচনা হয়, হরমোনজনিত নানান সমস্যার কথা হয়, বিভিন্ন জটিল রোগ, ইভেন আমাদের কিডনি ড্যামেজ, ফেইলার থেকে শুরু করে নানান বিষয়গুলির কথা হয়, সেই জায়গায় কিন্তু আমাদের মানব দেহের উপর একটা সরাসরি প্রভাব পড়তে পারে। আর যদি ইনডিরেক্ট প্রভাব বলি, যে আমরা যে সোর্সগুলি থেকে আমাদের খাবারগুলি খেয়ে থাকি, যেমন উদ্ভিদ ও প্রাণীর উপর যদি আমরা প্রভাব চিন্তা করি, সেখানে মাটির যে উপকারী যে জীব, যেমন কেঁচু, ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মাটির স্বাস্থ্যকে ভালো রাখে, সেখানে কিন্তু প্লাস্টিক এরকম তাদের যে মাইক্রো প্লাস্টিক দূষণের কারণে এই যে আমাদের উপকারী যেসব এরকম মাইক্রো অর্গানিজমগুলি আছে, তারা কিন্তু আমাদের খাদ্যের যে ভূমিকা, যেখানে আমাদের যে পজিটিভ যে ভূমিকাগুলি রাখে, সেখানে কিন্তু রাখতে পারে না। একইভাবে প্লাস্টিক ধুয়ে নদী বা পুকুরে গেলে আমাদের যে জলজ প্রাণী অর্থাৎ মাছ, শামুক, কাঁকড়া ইত্যাদি কিন্তু প্লাস্টিক খেয়ে অসুস্থ ভাবনীত হয়। আপনি কিছুদিন আগে আমরা প্রায়ই কিন্তু দেখি যে এই যে আমাদের কক্সবাজারে, হ্যাঁ, বা সেন্ট মার্টিনে আপনি এই যে কাসিম বা কচ্ছপ বা কাঁকড়া, এগুলো কিন্তু মৃত ভেসে ওঠে। তো এটাও কিন্তু এই যে প্লাস্টিকের একটা প্রভাব।
1: খাদ্যের কথা যেহেতু বলছিলেন, খাদ্যের কথা বললেই কিন্তু মাটির কথা আসে, সেক্ষেত্রে জানতে চাইব এই প্লাস্টিক দূষণের প্রভাব মাটির উপরে কতটা ব্যাপক।
0: কারণ মাটিটাই হলো যে আমাদের উদ্ভিদের, আমাদের খাদ্যের একটা প্রধান জায়গা, কারণ ওই মাটি থেকেই কিন্তু আমাদের বীজটা যখন আমরা লাগাই সেই মাটিতে, এবং সেখান থেকে সে কিন্তু আস্তে আস্তে বড় হয়। তো এই মাটিতে কিন্তু এই মাইক্রো প্লাস্টিক জমিতে মিশে মাটির যে স্বাভাবিক গঠন, এই যে তার স্ট্রাকচার বা টেক্সচার, এই যে গঠন যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়াটি কিন্তু নষ্ট করে, এবং আলটিমেটলি তার যে উর্বরতা, যে এখান থেকে আমাদের যে জৈবিক ম্যাটারগুলি থাকবার কথা, যে কারণে গাছ সহজেই তার পুষ্টি উপাদানগুলি পাবার কথা, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়। এবং এতে পানি ধরে রাখার যে ক্ষমতা, অর্থাৎ গাছের যে সে যেখান থেকে পানিটি নিয়ে থাকে তার রোডজনের মাধ্যমে, সেটা নষ্ট হয়, এবং মাটির যে বাতাস চলাচল একটা বাধা সৃষ্টি হয়। এর ফলে উদ্ভিদের শিকড় পর্যাপ্ত পানি ও পুষ্টি গ্রহণে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কিন্তু আমরা এই যে একটা নেতিবাচক প্রভাব, অর্থাৎ আমার যে ইল্ড পাওয়ার, ফলন পাওয়ার কথা ছিল ওই জমি থেকে বা ওই ক্রপ থেকে, সেটা কিন্তু নষ্ট হয়, এবং আলটিমেটলি এটা কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করছে।
1: তাহলে প্লাস্টিক দূষণ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কতটা হুমকি?
0: একদম ঠিকই বলছেন যে আমাদের খাদ্য, যদি আমরা এখন যে জায়গাটা আছি, যে অবস্থানটায় আছি, আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তো সেই স্বয়ংসম্পূর্ণতার জায়গায় যে আমরা কিন্তু এই যে প্লাস্টিকের প্রভাবগুলি আমরা এই যে ডে বাই ডে দেখছি, কারণ আপনি দেখেন যে মাছের যে সোর্স অর্থাৎ আমাদের এই যে সমুদ্র, যে সেখানে যদি এরকম আমাদের প্রোটিনের সোর্স কিন্তু হলো মাছ, তো মাছ উৎপাদন যদি কমে যায়, আমাদের ইভেন এই যে কচ্ছপ বা কাঁকড়া আমরা কিন্তু বিদেশে রপ্তানি করি, সেই জায়গাটা যদি আপনার কমে যায়, যে আমরা যদি এরকম আমরা যদি দেখি যে মাছ ভেসে উঠছে বা কাঁকড়া ভেসে উঠছে মরে এই প্লাস্টিকের প্রভাবের কারণে, তাহলে কিন্তু এটা আমাদের অর্থনৈতিক জায়গায় আমাদের একটা বিরাট কিন্তু হ্যাম্পার হচ্ছে। এবং অন্য জায়গায় যে আমাদের এই যে খাদ্য নিরাপত্তা, অর্থাৎ আমরা এই যে উৎপাদন, কৃষির যদি উৎপাদনটি কমে যায়, আমাদের ফল উৎপাদন, আমাদের ধান উৎপাদন, আমাদের সবজি উৎপাদন, তখন কিন্তু এটা আমাদের সিকিউরিটির জায়গায় কিন্তু একটা, খাদ্যর যে নিরাপত্তার জায়গা, সেই জায়গায় কিন্তু একটা ব্যাঘাত ঘটছে। তো এই কারণে আমাদের এক কথায় যদি বলি যে আমাদের মাছ বা আমাদের এই যে কৃষিজ পণ্য, ইভেন যে আমাদের যে পোলট্রি সেখানেও কিন্তু এই প্লাস্টিকের একটা বড় প্রভাব রয়ে যাচ্ছে।
1: অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা যেসব জায়গা থেকে আমাদের খাদ্য উৎসগুলো নিয়ে থাকি বা যেখান থেকে খাদ্যগুলো আমরা পেয়ে থাকি, সেই উৎসগুলো যদি সংরক্ষিত না থাকে, নিরাপদ না থাকে, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে। সবশেষে জানতে চাচ্ছি এই সমস্যার সমাধানে আমাদের করণীয়।
0: এই সমস্যা যদি সমাধান করতে হয় আমাদেরকে প্রথমত আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমরা এই প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব যেসব উপকরণ যেমন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক অথবা এই ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে এটাকে কিভাবে পুনর্ব্যবহার করা যায় সেই জায়গাটা কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এই জায়গাগুলি পলিথিনের ব্যবহার কমাতে হবে, অর্থাৎ প্লাস্টিক সামগ্রী যে ব্যবহার সরাসরি সেই জায়গাটা কমাতে হবে। আমাদেরকে পাট জাতীয় যে পণ্যগুলি আমাদের বাজারে রয়েছে সেগুলিকে আমাদের ব্যবহার বাড়াতে হবে।
1: আসুন শ্রোতা বন্ধু আমরা সচেতন হই এবং প্লাস্টিকের বদলে পরিবেশ বান্ধব বিষয়গুলোর দিকে নজর দেই।
2: হ্যাঁ, আমরা এতক্ষণ শুনতেছিলাম কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব ও
3: করণীয়।
2: দেখো এটার সাথে চেষ্টা করব যে আমরা পুকুরে মনে করো প্লাস্টিক ফালাইলাম, পুকুরে পড়লো ওই যে মাছের ক্ষতি
3: মনে করো থাকবে সেটাই।
2: আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব যে কৃষিতে প্লাস্টিক দূষণের প্রভাব যাতে না পড়ে
3: এবং চেষ্টা করব
2: করণীয়
3: পরিবেশ যে কোনো পরিবেশে যাতে রক্ষা করতে
2: পারব, তাই না?
3: সেটা আমারই ভালোর জন্য করা।
2: হ্যাঁ হ্যাঁ, তাহলে আসো এখন একটা গান শুনি। পলিথিন ব্যবহার রোধে সচেতন মূলক একটা গান। হ্যাঁ, আমাদের অপরাধে শিল্পী খান আসিফুর রহমান আগুন ও সহশিল্পী বৃন্দ, গীতিকার জুবায়ের হোসেন পলাশ, সুরকার আলমগীর হায়াত রুম্মান। তাহলে আসো এই বিষয়ে গানটা শুনিয়ে।
3: আচ্ছা শুনি।

পলিথিন জমে জমে বন্ধ করে দিচ্ছে নদী নালা ড্রেনেজ ব্যবস্থা, মাটির উর্বরতা কমছে, এর ক্ষতিকর প্রভাব পড়ছে প্রাণী ও মানুষের জীবনে। সবুজ প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর করে তোলে, সেই পরিবেশ পলিথিন ধ্বংস করে। পলিথিন বন্ধ করে আসুন প্রকৃতি বাঁচাই, জীবন বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর পৃথিবী নিশ্চিত করি।

0: বাহ গানটা খুব ভালো লাগে,
1: ভালোই লাগে। ওই পরিবেশের মনে করো
2: আমাকে অপরাধী সব নষ্ট।
0: এই যে শুনো, আমরা যে পলিথিন ব্যবহার করুম না, ই করুম না, আমরা মুখে যত কয়েক যতখানি না করো,
1: তারপরও করতেছে
0: লোকাই না, তারপরে এই যে গান গায়, কিন্তু
1: খালি মুখে মুখে কইলে হবে না, কাজেও প্রমাণ।
0: হ্যাঁ, গানে গানেও কিন্তু আমাকে এটা
1: শিক্ষা
0: দিল যে পলিথিন আমাদের জন্য কত খারাপ।
1: আর শোনো রাজা ভাই, ওই খালি মুখে মুখে কইলে তো হবে না, ওই যে কাজেও প্রমাণ দেওয়া লাগবে যে আমরা পরিবেশ ভালো রাখতে চাই।
0: হ্যাঁ, পরিবেশ ভালো না রাখলে আমাকে ওই তো ক্ষতি, আমাকে যে আগত সন্তান যারা যারা ভূমিষ্ঠ হয়েছে কিংবা আগত যারা আসবে তাদের জন্য তো পরিবেশ আমি নষ্ট করছি। তোমার
1: ছোট মিয়া ঠিক করো।
0: ও, তোমার ছোট মিয়া তো ওই যে এত বলে খালি পলে তিন কমরে গুজা গুজা
1: না না, এখন ভালো হয়েছে গো, আগে থেকে ভালো হয়েছে। ও
0: বাতি জ্বালায় কোনটার মধ্যে আর বলে বলে হ্যাঁ কইলে ছোট বিয়া তুমি যে বাতি নিবেলে কয়ে ঘুমে গেছে
1: মন বোলা, করে বিদ্যুতের অপচয় হয় না?
0: হ্যাঁ, বিদ্যুতের অপচয়,
1: এগুলো আমাদের জাতীয় সম্পদ, বিদ্যুৎ পানি এগুলো জাতীয় সম্পদ,
3: রক্ষা করতেই
1: না আমাদেরই ক্ষতি।
0: তোমার হেতেন এসে তো আবার ভালো সম্পদ বুঝছো, তো তোমার হেতেনটা কয়ে দিবা এই জানি সব কিছু থেকে জানি ভালো হয়, যে পলিথিন টলিথিন এইসব বিষয় জানি সজাগ থাকে, আর ওই তুমি যে আরেকদিন ড্রাগন ফল এনে
2: খাওয়াই,
3: আমি একটা কথা কই, একদিন আমি ড্রাগন ফল কাইটা দিছি আমার নাতিন কই, তুমি এত কালা কালা
1: দিয়ে
3: কালিজিটা দিছি নেই ফল নাই,
1: আবার চাবালেও কিন্তু ফুটুস
0: ফুটুস একটা থামো পরে খাই এনে, তাহলে আসো আমরা শুনি জয়পুর হাট জেলার পাঁচবিবি উপজেলায় একজন সফল ড্রাগন চাষীর সফলতা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন। হ্যাঁ, আর এই প্রতিবেদনটা গ্রন্থনা উপস্থাপন করছেন মোহাম্মদ নাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার পিরুজপুর। তাহলে আসো আমরা এই সফলতাটা শুনি।
3: আচ্ছা শুনি।
4: আমরা এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কোকতারা এলাকায়, এসেছি এখানকার একটা ড্রাগন বাগানে, সেই ড্রাগন বাগানের যিনি উদ্যোক্তা তার সাথে কথা বলতে চাই।
5: আমার নাম শিবলু।
4: আপনি যে এত বড় ড্রাগন বাগান এটা কিভাবে শুরু করেছেন?
5: কৃষির সাথে আমরা পারিবারিকভাবে জড়িত অনেক আগে থেকে, জন্মগতভাবে কিন্তু কৃষি ফ্যামিলি। 2020 সালের দিকে প্রথম বাগান স্টার্ট করি, আমাদের পুরাতন বাগান আছে ওই পাশে, মিশ্র ফলের বাগান, ওখানে মালটা কমলা পেয়ারা আম সহ আরো বেশ কিছু আছে, আবার মাছের চাষও আছে আমাদের। দেখলাম যে আসলে এর মধ্যে থেকে ড্রাগনটা আমাদের আগের থেকে আছে, তো ওই ড্রাগনটা নিয়ে আমরা যখন দেখলাম যে ড্রাগনের একটা ভবিষ্যৎ বাংলাদেশে আছে, এই ফলটা নতুন আসতেছে, এটা পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, এটা যদি ন্যাচারালি ভাবে করা যায় তাহলে এটা বাংলাদেশে একটা ব্যাপক একটা বিপ্লব ঘটতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করলাম যে আমরা তাহলে ড্রাগনের জন্য একটা স্পেশাল একটা বাগান করা যায় কিনা, এবং আমাদের টার্গেট হলো এটাকে এক্সপোর্ট করা বাংলাদেশ থেকে, এটাকে মানে ফুললি হাইজিনিক ভাবে করার চেষ্টা করতেছি আমরা। তার থেকে টোটালি আমরা একটা ডিফারেন্ট জায়গাতে এটাকে একটা স্পেশাল ড্রাগনের বাগানে আমরা রূপ দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা কাজ করে যাচ্ছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 45 বিঘা ড্রাগন আমাদের অলরেডি হয়ে গেছে বাউন্ডারিতে, হয়তো ভবিষ্যতে আমরা আরো এক্সটেনশন করবো। এটা কিন্তু ফার্স্ট ইয়ার চলতেছে কেবল, আর আমরা ফুল প্রোডাকশন ইনশাল্লাহ আগামী সিজন থেকে পাবো।
4: এখানে আপনার 45 বিঘা যে বাগান, এখানে টোটাল কতগুলা আপনার গাছ আছে ড্রাগনের?
5: 45 বিঘাতে আমাদের প্রায় 85,000 পিস গাছ আছে এখানে।
4: 85,000 সংখ্যাটা অনেক বেশি। এখানে আপনার আন্তপরিচর্যা তো করতে হয়, কিভাবে করেন, কতজন শ্রমিক আছে
5: এখানে? আমাদের অলমোস্ট গড়ে 50টার মতো লেবার থাকে, মাঝে মধ্যে এটা 70 পর্যন্ত চলে যায় যখন আপনার বড় আকারে কাজ চলে, যেমন এখন চলতেছে বড় ধরনের কাজ, প্রেশারের কাজ যখন থাকে তখন 70, আবার কমে গেলে আপনার 30-এর উপরে, এর ভিতরে লেবারটা আমাদের থাকে। পরিচর্যার বিষয়টা ড্রাগন গাছের একটা ব্যাপার সেটা হলো যে কন্টিনিউ পরিচর্যার ভিতরে রাখতে হবে আপনাকে, যে আপনি আম গাছের মতো নয় কিন্তু এটা, যে ওই মুকুল আসলে পরিচর্যা করলেন তা না, এটা প্রতিদিনই আছে কাজ, এটাতে প্রতিদিন আপনার ব্রাঞ্চ হচ্ছে, এটাকে পোনিং করতে হচ্ছে, ওইদিকে আপনার খাবার দিতে হচ্ছে, স্প্রে দিতে হচ্ছে, আশপাশ সিমটম অনুযায়ী প্রতিদিন কাজ আছে এখানে।
4: আপনি বললেন যে এক বছর হয়ে গেছে, এক বছরের ভিতরে আপনি কি ফল সংগ্রহ করেছেন?
5: এ বছরে তো আমরা যদিও হিসেবে ধরিনি, তারপরে অলমোস্ট আমরা প্রায় 20 টনের মতো ফল হারভেস্ট হয়েছে এই সিজনে, তো
4: সেটাও কিন্তু অনেক বেশি বলা যায়।
5: হ্যাঁ, অনেক বেশি, কিন্তু বাগানের আয়তন অনুযায়ী এবং এখানে যে কষিনটা যাচ্ছে সে তুলনায় এটা আসলে কিছু না ওই হিসাব করতে গেলে। কিন্তু
4: আপনি কেমন আশা করতেছেন এখান থেকে ফলন আসবে বা কিরকম আপনি বিক্রি করতে পারবেন?
5: আচ্ছা, আশা করতেছি আমাদের আগামী সিজনে আমরা ভরপুর একটা প্রোডাকশন পাবো, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। পরিচর্যা সহ যা যা করা দরকার এই উইন্টার সিজনে সবকিছু করা হচ্ছে। আগামী সিজনে আমাদের টার্গেট আছে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি সেল হবে, যদি আল্লাহ রহমত করে আর যদি আবহাওয়া যদি ফেভারে থাকে তাহলে ইনশাল্লাহ হবে এটা আমাদের।
4: এখানে আমাদের উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পান না?
5: হ্যাঁ, ওনার তো সবসময় ফলো আপ করে, ওনার সাথে যোগাযোগ হয়, আমাদের অফিসে যে আছেন আমাদের এখানকে যে সহকারী যিনি আছেন কোনো সমস্যা হলে ফোন দেয়, ওনারা আসে দেখে বিভিন্নভাবে আমাদেরকে অ্যাডভাইস করে, এটা দেন এটা দেন, যা যা করা দরকার করে, আমরাও যোগাযোগ করি যাই।
4: আপনার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
5: আমাদের এই বাগানের পরিকল্পনা এখানে ধরেন যে একটা বেকারত্বের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই জায়গায়, প্রায় 50-60 জন লোক, অনেক লোক কিন্তু 50-60টা ফ্যামিলি, সাথে আরও রিলেটেড ফ্যামিলি আছে, যেমন কিছু ভ্যান ড্রাইভার আছে, কিছু দোকানদার আছে, এদের ফ্যামিলি চলে যায় কিন্তু এটার উপরতে এই বাগানের লোকজনের কর্মসংস্থান। তো এর মধ্যে এখান থেকে আমাদের প্ল্যানিং আছে, যদি আমাদের আগামী বছর ইনশাল্লাহ আমাদের ফলনটা যদি ভালো তাহলে আমরা বাগানটা এক্সটেনশন করবো, যাতে আরও কর্মসংস্থানের সুযোগ এখানে সৃষ্টি হয়।
4: আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান?
5: আন্তরিক থাকতে হবে, কৃষির প্রতি টান থাকতে হবে, টাকা থাকলেই হবে না, এটা যে না এটা টান আছে, ভালোবাসা আছে, বাচ্চা যেগুলো মানুষ আদর করে, ভালোবাসা লালন পালন করে, গাছকে লালন পালন করলে গাছ ফল দিবে। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি ড্রাগন বাগান করতে চাচ্ছি, আমি মনে করি যে অবশ্যই সে করতে পারে, সঠিকভাবে সে পরিচর্যা করতে পারে, তাহলে এটা কাঙ্ক্ষিত ফলন আসবে এবং সে সফল হবে।
0: হ্যাঁ, আমরা একজন সফল ড্রাগন চাষীর সফলতা নিয়ে একটা প্রামাণ্য প্রতিবেদন
1: শুনলাম।
0: আমরা যারা নিজেরা একটু একটু করে করি, দেখো কত সফল, সবকিছু তো সফলতা আছে
1: যদি যদি একটু পরিশ্রম করা
3: যায়।
0: আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, তাহলে যাওয়ার সময় হয়ে গেল। তাহলে যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে কি চলো যাই।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এই পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: জুবাইর আল মাহমুদ, রাবেয়া সুলতানা শিউলি, শিরিন বানু, আহসান হাবিব বাপ্পি এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুসরু সিদ্দিক, মোহাম্মদ সুলেমান হোসেন খান, মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। আজ দুর্বারে শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা সৈয়দ হায়দার, সুরারোপ করেছেন মনসুর আহমেদ। এ মাটির উপর দাঁড়ালে আকাশটিও যে আমার মনে হয়, গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী।

0: বাংলাদেশ বেতার এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGD-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VGD-43 আকাশসীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে আগামী 11 জুন 2026 পর্যন্ত। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান VGD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ। অক্ষাংশ 21° 51' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব। অক্ষাংশ 21° 25' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব এবং VGD-43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ। অক্ষাংশ 21° 40' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° পূর্ব। অক্ষাংশ 21° 3' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব। অক্ষাংশ 21° 6' উত্তর, দ্রাঘিমাংশ 91° 30' 56" পূর্ব। অক্ষাংশ 21° 10' 58" উত্তর, দ্রাঘিমাংশ 91° 18' 55" পূর্ব। অক্ষাংশ 21° 18' 5" উত্তর, দ্রাঘিমাংশ 91° 10' 5" পূর্ব। অক্ষাংশ 21° 30' উত্তর, দ্রাঘিমাংশ 91° 2' 58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: আপনারা দূরবারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটির শিল্পী ফেরদৌসী রহমান, গানটি লিখেছেন কুদরতে খোদা, সুর করেছেন সমর দাস।

0: সেনা নৌ ও
1: বিমানবাহিনীর বেশ সেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা ও সুরকার লোকমান হোসেন ফকির। ফুলি ফলি আমার দেশ, শস্য সবুজ সোনার দেশ, সুরে সুরে গিয়েছেন খালিদ হাসান মিলু।

এবারের গানটির সুরকার শওকত হোসেন, গানটি লিখেছেন লায়লা নাজরীন হারুন, জিনাত রেহানা গেয়েছেন। ইচ্ছে করে পথিক হয়ে সারাটা দেশ ঘুরি।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশ সেনানী ভাই ও বোনেরা, দুর্বারের উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা গাজী আব্দুর রাজ্জাক, সুরারোপ করেছেন কাজী দেলোয়ার হোসেন। স্বদেশ তুমি আমার প্রেম আমার ভালোবাসা, যুগলকণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান।

আপনারা দুবারই শুনছেন দেশে গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারের গানটি শিল্পী চম্পা ভৌমিক, গানটি গীতিকার ধীরেন্দ্রনাথ মৃধা, গানটির সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কারিস কুলসুম, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ফিফা বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টিএ স্পোর্টস। এই তিনটি চ্যানেল একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নেয়। বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিষিদ্ধ ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিতা ওয়াল। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে মাত্র ৬ দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবলের বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশগ্রহণ করছে। এদিকে ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাত 11টায় সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর অবস্থান 211 আর বাংলাদেশের অবস্থান 181। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চায় না বাংলাদেশ। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চান হামজা চৌধুরী দল। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির অধ্যায়। এই ম্যাচকে সামনে রেখে বেশ কিছু সেশন পরিচালনা করেছেন তিনি। পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে যোগ দিয়েছেন লেস্টার সিটির ডিফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। এদিকে আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জহুরুলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবার কথা রয়েছে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল এখন ভারত সফর করছে। আগামীকাল চণ্ডীগড়ে বাংলাদেশ সময় সকাল 10টায় স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। তবে এই টেস্টে খেলছে না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশগ্রহণ করবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশগ্রহণ করবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যেই নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21-27 পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিস জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ার অংশ শোনবার জন্য। শুরুতে আমরা শোনাব কুদরত ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রবাল চৌধুরী।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র ইশার আজানের পরে আবারও ফিরে এলাম নির্বাচিত ছায়াছবির জ্ঞানের অনুষ্ঠান ছায়া রঙে। শুনবো এবারে শত জনমের প্রেম ছায়াছবির গান। শিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন গিয়েছেন যেটুকু সময় তুমি থাকো পাশে।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং
1: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলেন লেবাননের পার্লামেন্টের স্পিকার। এবং আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো, সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান ম্যারিনোর বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবার বিস্তারিত। বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিন দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তর উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। আজ রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরও শুনুন প্রতিবেদনে।
2: শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোই এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে।
3: মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি।
2: এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
3: বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরাও।
2: বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, প্রযুক্তি এবং মানবিক সহযোগিতা, সব ক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা ও আঙ্কারা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূরপ্রসারী বার্তা থেকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।
4: ডিজিটাল প্ল্যাটফর্ম তো আছেই, এর বাইরেও সর্বোচ্চ প্রচারে কিভাবে নেওয়া যায় এবং যারা এখনো এই বিষয়ে অসতর্ক অসচেতন তাদের চিন্তার মধ্যে কিভাবে পরিবেশ জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে পৌঁছে দেওয়া যায়, আপনারা সেই ব্যাপারে আপনাদের তৈরি করা কন্টেন্ট ফিল্ম শর্ট ফিল্ম এগুলিকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনাদের এই প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাদেরকে বিনীতভাবে ঘোষণা করছি আমরা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
0: এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্যে, আমাদের ভবিষ্যতের জন্যে। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারিক রহমান বাণী দেন। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছরই এ সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। তবে সচেতনতার অভাবে ঘুরতে আসা অনেক পর্যটক সমুদ্র তীরের যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পণ্যসহ ফেলছেন নানা রকম ময়লা। অধিকাংশ হোটেলের বর্জ্য পড়ছে সরাসরি সমুদ্র সৈকতে। এসব দূষণ রোধে সচেতনতা বাড়ানো সহ নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আরো শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
5: পর্যটন নগরী কক্সবাজারে প্রায় প্রতিদিনই ভ্রমণে আসেন অসংখ্য পর্যটক আর ঈদ পুজো পর্বণে সৈকতে নামে পর্যটকের ঢল। তবে ভ্রমণে এসে প্রতিনিয়তই তারা বালিয়াড়িতে ফেলছেন প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ বিভিন্ন রকমের বর্জ্য। এতে একদিকে পর্যটন নগরীর পরিবেশ যেমন দূষিত হচ্ছে, অন্যদিকে তা সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।
6: সমুদ্রের পারে যখন দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিক, চিপসের প্যাকেট আর অনেক জিনিস পড়ে থাকে, ময়লা নোংরা হয়ে আছে, এবং তখন এই পিছনের হোটেলগুলা ময়লা আবর্জনা পানি ময়লা পানি এগুলা সমুদ্রের মধ্যে যে সমুদ্রের সৌন্দর্য নষ্ট করতেছে।
5: জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। সচেতনতার অভাবে অনেকে সেখানে ফেলছে না বর্জ্য, তাই এসব নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে পর্যটকদের সচেতন করা হয়ে থাকে বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
7: জেলা প্রশাসনের বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেমন আমরা বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানোর ব্যবস্থা করেছি। এই ব্যাপারে এনজিও থেকে আমরা নিয়মিত সহায়তা নিচ্ছি এবং পাচ্ছি। এছাড়াও পাবলিক টয়লেট ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের যারা বিচ কর্মী আছেন তারা নিয়মিতভাবে মাইকিং করছেন, সচেতন করার চেষ্টা করছেন।
5: এদিকে শহরের সমুদ্রের পাশে ইসি এলাকায় গড়ে ওঠা অধিকাংশ হোটেলের বর্জ্য সরাসরি পড়ছে সাগরে। তাদের অনেকেরই নেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট।
8: পৌরসভাকে আমরা চিঠি দিয়ে অফিসিয়ালি অনুরোধ করেছি তারা যেন একটা সেন্ট্রাল সোয়ারেজ সিস্টেম স্থাপন করে। যেই পরিমাণ হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা বাসাবাড়ির যে অনুমোদন দেওয়া হবে সেই লেআউট প্ল্যান রয়েছে, ভবনের লেআউট প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই যেন
5: প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানালেন, একবার ব্যবহারযোগ্য এসব প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরে কক্সবাজার প্রথমবারের মতো যাত্রা শুরু করছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা।
9: কেন্দ্রের সাথে আমাদের একটা কোলাবোরেশন হয়েছে, তারা আমাদের এই প্লাস্টিক দ্রব্যগুলো করে আমাদের বিভিন্ন রকম প্লাস্টিক যে পণ্য, যেটা ব্যবহার্য পণ্য আর কি, যেমন চেয়ার টেবিল, সেগুলো উৎপাদনের কাজ শুরু করেছে। ইভেন আমাদের পৌরসভায় আমাদের ব্যাকের যেসব আমাদের যে ডাস্টবিনগুলো দিচ্ছে বড় ছোট আকারের, সেগুলো কিন্তু এই প্লাস্টিক পণ্য থেকে উৎপাদিত। তো আমরা আশা করি যে আগামী বছর থেকে আমরা এটা আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমাদের এই প্রকল্পের কাজটা জায়গা প্রজেক্ট সেটা অনেক বড় একটা প্রজেক্ট হবে।
5: কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এবং ব্রাকের বাস্তবায়নে রামু উপজেলার মিঠাচুরিতে স্থাপন করা হয়েছে এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা, যা একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর সৃষ্টি করছে কর্মসংস্থান। এসএম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে জাদুঘরে কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ও তার ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজ এডম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলো আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। আসন্ন বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি এবং বিনিয়োগ বান্ধব নীতি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড রাশেদ আল মাহমুদ তিতুমির। বাজেটে মোটরসাইকেল ও অটোরিকশায় বাড়তি করের খড়গ থাকবে না বলেও জানান তিনি। বাজেট নিয়ে বাংলাদেশ বেতারের সাথে একান্ত আলাপকালে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট, যেখানে সাধারণ মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দেয়া ও নির্বাচনী ইশতেহার পূরণের প্রতিশ্রুতির চ্যালেঞ্জ রয়েছে। সেই সাথে আছে ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের চেষ্টা, ফলে বাড়ছে বাজেটের আকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির তুলে ধরেন আগামী বাজেটে সরকারের নানা চ্যালেঞ্জের কথা।
12: নিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি করা দরকার। জনগণের যে গণদ্রব্য সেগুলো আজকে একেবারে ছিন্ন ভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে। শিক্ষা স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে।
11: উপদেষ্টা জানান, বাজেটে সরকারের প্রধান লক্ষ্য নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দেয়া।
12: অবহেলার মধ্যে আছে, অধিকারহীনতার মধ্যে আছে, তাদেরকে সেই অধিকার প্রাপ্তি ঘটে এবং আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ব্যবহার করছি এবং ভবিষ্যতে আমরা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ওয়ালেটের দিকে যাচ্ছি। বাজারে অনেক রকমের বিষয় চাওর থাকতে পারে, কিন্তু সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সংসদে কি প্রস্তাবিত হয়েছে। করের ক্ষেত্রে একটা ন্যায় বিচার আসতে হবে।
11: বাজেটে মোটরসাইকেল মালিকদের উপর অগ্রিম আয়করের খড়গ ও অটোরিকশায় করারোপের বিষয়েও খোলাসা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
10: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশ অনুযায়ী দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে এবং নিজ গতিতে চলবে। তিনি আজ চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমান সরকারের সময় গণমাধ্যমে কোন সংবাদ প্রচারে বাধা দেওয়া হয়নি মন্তব্য করে ইয়াসির খান চৌধুরী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি আজ চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় আমিনুল হক বলেন, একটি সুস্থ মেধাবী ও ক্রীড়া বান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয়ায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসের চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘাটে ফেরি চলাচল ও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশের হামের উপসর্গে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় 243 জন হাম এবং 1168 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও লেবানন জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এতে আজ অন্তত 6 জন নিহত হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসিম এর যুদ্ধবিরতিতে বিরতি চুক্তিকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে যতদিন ইসরায়েল লেবাননে বোমা হামলা চালিয়ে যাবে ততদিন ইসরায়েলের উত্তরাঞ্চল যোদ্ধাদের লক্ষ্যবস্তু হয়ে থাকবে। হিজবুল্লাহ জানিয়েছে গত 24 ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অবস্থানে 3টি হামলা চালিয়েছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানায় পার্লামেন্টের স্পিকার নাভিহ বেরি মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে বেরি বলেন চুক্তিতে যদি কোনো শর্ত ছাড়াই স্থল সমুদ্র ও আকাশে যুদ্ধবিরতি এবং বিদ্যমান কোনো কিছু ধ্বংস না করার কথা বলা থাকত তাহলে তারা একটি ইতিবাচক দিক খুঁজে পেতে পারতেন। তিনি আরও বলেন হিজবুল্লার পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং তিতানি নদীর দক্ষিণ থেকে তাদের সকল সদস্যকে সরিয়ে নেওয়ার শর্ত যুক্ত করায় এটি একটি ফাঁদ তৈরি করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে সহায়তা প্রদান ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের একটি আইন অনুমোদন করেছে। 12 জনের বেশি রিপাবলিকান তাদের নেতৃত্ব ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাহ্য করে বিলটির পক্ষে ভোট দেন। গতকাল প্রায় 18 জন রিপাবলিকান ডেমোক্রেটদের সাথে যোগ দিয়ে ইউক্রেন সাপোর্ট অ্যাক্টকে সমর্থন জানান এবং 226-195 ভোটে পাশ হয়। মূলত প্রতীকী এক ভোটে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আরও সামরিক পদক্ষেপ নেওয়া বন্ধের লক্ষ্যে প্রতিনিধি পরিষদ একটি বিল পাশ করার একদিন পর এই বিল পাশ হল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে দীর্ঘদিনের মিত্রদেশ উত্তর কোরিয়া সফর করবেন। প্রায় 7 বছরের মধ্যে এটি হবে তার প্রথম উত্তর কোরিয়া সফর। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এ তথ্য জানান। প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে চলতি মাসের 8 ও 9 তারিখে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করবেন। সর্বশেষ 2019 সালে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফর করেছিলেন। খেলার খবর। ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। এই 3টি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার 2 সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এদিকে ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাত 11টায় সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নতুন কোচ থমাস টুলি অধ্যায়। ফুটবলের আরও খবর। আগামীকাল সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7:30 শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজকল্যাণমন্ত্রী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলেন লেবাননের পার্লামেন্টের স্পিকার। এবং আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মেরিনোর বিপক্ষে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ হাসিনুর রহমান। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দায়ীদের আইন মোতাবেক শাস্তি হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এমন শাস্তি দেয়া হবে যাতে এ ধরনের অপরাধ আর কেউ করার সাহস না পায়। গত 27 মে ভোরে মাত্র 3 ঘণ্টায় আদ্দিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর সরকারের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি আদ্দিন কর্তৃপক্ষও একটি কমিটি গঠন করে তদন্ত করে। সেটি তারা গত 2 জুন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয়। এছাড়া নবজাতক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে গত 27 মে রাতে মৃত এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। গত 30 মে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওই হাসপাতাল পরিদর্শনে যান। তিনি প্রশাসনিক ভবনে বেকারির কারখানা দেখে ক্ষোভ প্রকাশ করেন। ওদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি গত

0: অক্সিজেনের অভাব এবং অক্সিজেনের ঘাটতির কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে। এছাড়া কর্তব্যরত নার্সদের চরম অবহেলা এবং সংকটকালীন সময়ে চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ না নেওয়ার প্রমাণ মিলেছে। হাসপাতাল ভবনটি পূর্ণাঙ্গ মেডিকেল কার্যক্রম বা চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করেছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত প্রতিবেদনের মূল অংশ পড়ে শোনান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় শাস্তির বিষয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি জানান আগামী রোববার শাস্তির বিষয়ে জানানো হবে। মাত্র তিন ঘণ্টায় আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটে ৬ নবজাতকের মৃত্যুতে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যে যুক্তি বা ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেটি কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে। স্বাস্থ্যমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যুকে কেবল পেশাগত নয় বরং এটিকে একটি মারাত্মক ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে বলেছেন এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে আদালত আসামিদের কোনো ছাড় দেবে না। এই পরিস্থিতিতে সকলের প্রত্যাশা সরকার অপরাধীদের শাস্তি যেমন নিশ্চিত করবে পাশাপাশি এমন একটি নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মন্তুদ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

দেশাত্মবোধক গান শুনছেন। ইন্দ্রকিশোরের পর এবারের শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার সাইফুল ওয়াদুদ জায়গিরদার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: প্রথমে এন্ড্রু কিশোর, পরে নাসরিন আক্তার বিউটির কণ্ঠে দুখানি দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
0: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: প্রিয় শ্রোতা, আজ জুন মাসের পাঁচ তারিখ, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের প্রধান উপসঙ্গ হল প্রকৃতি। প্রকৃতি মূলত মানব জীবনের চিরন্তন আশ্রয়। দিগন্ত ছোঁয়া আকাশ, নদীর কলতান, বৃক্ষের সবুজ ছায়া, পাখির কূজন এবং ঋতুচক্রের বৈচিত্র্য মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও প্রাণবন্ত। মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় মানুষের অসহিষ্ণু কিছু কর্মকাণ্ড প্রকৃতির স্বাভাবিক ভারসাম্যকে বিপন্ন করে তুলছে।
1: আর এই বাস্তবতায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব স্মরণ করিয়ে দিতে প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 1974 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। এর মূল লক্ষ্য হল পরিবেশ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী কার্যকর উদ্যোগ গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করা।
0: বিশ্ব পরিবেশ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রত্যেককে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। সবুজ পৃথিবী, নির্মল বাতাস ও নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ সংরক্ষণ আজ সময়ের সবচেয়ে বড় দাবি। প্রকৃতিকে ভালোবাসা এবং রক্ষা করার মধ্য দিয়ে আমরা মানবতার প্রতি আমাদের দায়িত্ব পালন করব। বিশ্ব পরিবেশ দিবসে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। আর এমনই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।

0: আচ্ছা, উত্তরণের শুরুতেই সবাই কান পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে, কিসের জন্য বলুন?
1: হ্যাঁ, আসলে অপেক্ষাটা বিস্ময়কর সংবাদ, বিশ্ব বিচিত্রের জন্য নিশ্চয়ই।
0: তাই আপনাদের এই আগ্রহের কথা মনে রেখে আমরাও চেষ্টা করি চমকপ্রদ আর বিস্ময়কর সংবাদগুলো সংগ্রহের।
1: তো আর কথা বাড়িয়ে লাভ কি, উত্তরণের শুরুতেই আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্র শোনার সাদর আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতা। তথ্য সংগ্রহ এবং সংকলন করেছেন শারমিন আক্তার,
0: আর পড়ে শোনাচ্ছেন জাভেদ কারদার।

দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নত দেশ সিঙ্গাপুরের একটি বিচিত্র আইনি কড়াকড়ি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী রাস্তার পাশে বা পাবলিক প্লেসে থাকা সমস্ত গাছপালা সরকারের সম্পত্তি, তাই গাছে ঝুলে থাকা বা নিচে মাটিতে মালিহীন অবস্থায় পড়ে থাকা কোনো আম যদি কেউ ভুল করেও কুড়িয়ে নেয়, তবে তাকে $5,000 বাংলাদেশি মুদ্রায় প্রায় $500,000 জরিমানা গুনতে হবে। মে 2026-এর ঠিক শেষ দিনে 31শে মে ফুড সায়েন্টিস্ট বা শেফদের একটি আন্তর্জাতিক দল এক অভাবনীয় রেকর্ড করেছেন। তারা সম্পূর্ণ আধুনিক খাদ্য প্রযুক্তি ব্যবহার করে একটি একক ও বিশালাকার চিজ কেক প্রস্তুত করেছেন, যার মোট ওজন রেকর্ড 6,807 কেজি। এটি ইতিহাসের সবচেয়ে ভারী কেক হিসেবে গ্রিনিজ বুকে অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় 9 মাস আগে নভোচারী ফ্রাঙ্ক রুবিওর হাত থেকে দুর্ঘটনাবশত স্পেস ল্যাবে উৎপাদিত একটি ছোট টমেটো জিরো গ্র্যাভিটির কারণে বাতাসে ভেসে নিখোঁজ হয়ে গিয়েছিল। অন্য নভোচারীরা মজা করে বলতেন ফ্র্যাঙ্ক হয়তো ওটা খেয়ে ফেলেছেন। সম্প্রতি মহাকাশ স্টেশনের একটি পুরনো সোলার প্যানেলের পেছনে কোনা পরিষ্কার করতে গিয়ে মহাকাশচারীরা সেই টমেটোটির খোঁজ পেয়েছেন। অবাক করার বিষয় হল মহাকাশের চরম শুষ্ক ও বায়ুহীন আবহাওয়া থাকার কারণে টমেটোটি পচে যায়নি, বরং সম্পূর্ণ ডিহাইড্রেটেড বা শুকিয়ে একটি ছোট প্লাস্টিকের বলের মতো শক্ত হয়ে গেছে।

0: উত্তরণ প্রিয় বন্ধুরা শুনছিলেন বিশ্ববিচিত্রা।
1: আমাদের এই ছোট্ট সবুজ দেশটার প্রকৃতি সত্যি বড়ই সুন্দর। কোথাও মাঠের পরে মাঠ সবুজ ফসলে ভরা, কোথাও বা রূপালী নদী বয়ে চলে এঁকে বেঁকে, আবার কোথাও সাগরের পাদদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাহাড়, আবার সেই পাহাড়ের বুক বেয়ে চঞ্চল বালিকার মতো গড়িয়ে পড়ে দৃষ্টিনন্দন ঝর্ণার পানি।
0: প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য দেখে মানুষ তাই মুগ্ধ না হয়ে পারে না, আর সে কারণে কাজের অবসরে প্রকৃতির সান্নিধ্য পেতে মানুষ বেরিয়ে পড়ে ভ্রমণে। প্রকৃতির অপার রূপ দেখে নির্মল আনন্দে মানুষ উদ্বেল হয়ে পড়ে, আর সেই আনন্দের মাঝে নতুন উচ্ছ্বাসে জেগে ওঠে জীবন ও প্রকৃতি।
1: হ্যাঁ শ্রোতা, ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রতিবেদন জীবন ও প্রকৃতি নিয়ে কথা শোনাবো এবারে। আজ আমরা জানাব মৌলভীবাজারের হাম হাম জলপ্রপাত সম্পর্কে।
0: এটি উপস্থাপন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
2: প্রিয় শ্রোতা বন্ধু, অচেনাকে জানার এবং অচেনাকে চেনার আগ্রহ মানুষের সেই সুপ্রাচীন কাল থেকেই। তার এই আগ্রহ থেকেই মানুষ এখানে সেখানে ঘুরে বেরিয়েছে, নিজের চিত্তকে জয় করেছে, তার সাথে সাথে পৃথিবীর নানা কিছুকে আবিষ্কার করেছে মানুষ। বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের ভ্রমণ ও পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য হাম হাম জলপ্রপাত। হামহাম জলপ্রপাত বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অবস্থিত একটি দুর্গম ও অপরূপ ঝর্ণা। এটি স্থানীয় বাসিন্দাদের কাছে হামহাম বা চাম্পাইয়াই ঝর্ণায় নামেই অধিকতর পরিচিত। শ্রোতা বন্ধুরা, প্রায় 130-150 ফুট উচ্চতার এই চমৎকার এই নান্দনিক ঝর্ণাটির দেখার জন্য আমাদের এবারে গন্তব্য ছিল রাজধানী ঢাকা থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি উপজেলার সংরক্ষিত বনাঞ্চল। কি দারুণ এক দৃশ্য! বিশাল জলরাশি পাহাড়ের উপর থেকে পড়ছে, আর তার নান্দনিক শব্দ তো রয়েছে, এবং সেটি দু চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যায় না কতটা সৌন্দর্য। একেবারে বন জঙ্গলের মধ্যে এই জলপ্রপাতটি অবস্থিত। পাহাড়ি পথে হাঁটার জন্য অনেক দুর্গম রাস্তা, আর সেই রাস্তা পেরিয়েই আপনাকে পৌঁছতে হবে এই পাহাড়ি ঝর্ণার কাছে। প্রিয় শ্রোতা বন্ধু, হামহাম কিংবা চিতা ঝর্ণা বাংলাদেশের সংরক্ষিত যে বনাঞ্চল রয়েছে সেটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি কুরমা বনবিদ এই এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা। জলপ্রপাতটি 2010 খ্রিস্টাব্দের শেষের দিকে পর্যটকদের দৃষ্টিতে পড়ে। শ্রোতা বন্ধুরা, এবার আমরা নামের দিকে দৃষ্টি দিতে চাই। কেন এই ঝর্ণার নাম হলো হামহাম? সাধারণ পর্যটকরা ঝর্ণাটির নামকরণ সম্পর্কে তাই বিভিন্ন অভিমত দিয়ে থাকেন। কেউ কেউ ঝর্ণার সাথে গোসলের সম্পর্ক করে হাম্মাম শব্দটি থেকে হামহাম হয়েছে বলে মত প্রকাশ করেন। কেউ কেউ মনে করেন সিলেটি উপভাষায় আম আম বলে বোঝানো হয় পানির তীব্র শব্দ, আর ঝর্ণা যেহেতু সেরকমই শব্দ করে তাই সেখান থেকেই শহরে পর্যটকদের ভাষান্তরে তা হামহাম হিসেবে প্রসিদ্ধি পায়। শ্রোতা বন্ধু, এই জায়গাটি বেশ বিপজ্জনক জায়গা, কারণ আমরা যে ঝর্ণার কথা বলছি সেই ঝর্ণার যৌবন কাল হল বর্ষাকাল। বর্ষাকালে প্রচণ্ড ব্যাপ্তিতে জলধারা গড়িয়ে পড়ে, শীতে তা মিয়ে মাত্র একটি ঝর্ণা ধারায় এসে ঠেকে। ঝর্ণার ঝরে পড়া পানি জঙ্গলের ভেতর দিয়ে ছড়া তৈরি করে বয়ে চলেছে। এরকমই বিভিন্ন ছোট বড় ছড়া পেরিয়েই জঙ্গলের বন্ধুর পথ পেরিয়ে এই ঝর্ণার কাছে পৌঁছতে হয়। ঝর্ণাটির কাছে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর মাস। স্থানীয় অধিবাসীদের থেকে কাউকে গাইড বা পথপ্রদর্শক হিসেবে ঝর্ণা ভ্রমণ করার জন্য নেওয়া যেতে পারে। ঝর্ণা যেতে হলে কুরমা বনপিটের চম্পারায় চা বাগান হয়ে যেতে হয়। চম্পারায় চা বাগান থেকে ঝর্ণার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। পথে অত্যন্ত খাড়া মোকামটিলা পাড়ি দিতে হয় এবং অনেক ঝিরি পথ ও ছড়ার কাদামাটি দিয়ে পথ চলতে হয় খুবই সাবধানে। ঝিরিপথে কদাচিৎ চোরা বালু তৈরি হয়, কিন্তু সে সকল স্থানে পর্যটকদের জন্য অনেকটা সাবধানে এগোতে হয়, কারণ এই ঝর্ণার কাছে পৌঁছতে হলে অবশ্যই আপনাকে গামবোট পরে বা সমস্ত শরীর রেনকোটে ঢেকে নিজের নিরাপত্তা নিয়েই আপনাকে যেতে হবে। হামহামের রয়েছে দুটো ধাপ, সর্বোচ্চ ধাপটি থেকে পানি গড়িয়ে পড়ছে মাঝখানের ধাপে এবং সেখান থেকে আবার পানি পড়ছে নিচের অগভীর খাদে। শ্রোতা বন্ধু, আপনি ঢাকা থেকে সিলেট হয়ে কিংবা ট্রেন যোগে আপনি কমলগঞ্জে ট্রেনে নেমে এখানে আসতে পারেন, চমৎকার জায়গা। আপনি এখানে আসতে হলে বাসে বা ট্রেনে আসা ভালো, তার সাথে সাথে থাকার জন্য আপনাকে মৌলভীবাজার শহর কিংবা কমলগঞ্জ ডাকবাংলোতে আপনি থাকতে পারেন। এখানে এসে আপনি ঝর্ণার পাশাপাশি চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং চমৎকার ঝর্ণা আপনাকে অনেক আনন্দ দেবে। আজ এ পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, অনেক অনেক ভালো।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
0: বন্ধুরা, সিনেমার রঙিন জগৎ সম্পর্কে জানতে কার না ভালো লাগে বলুন তো?
1: নিশ্চয়ই সবার ভালো লাগে। আর অনুষ্ঠানের এখনকার পরিবেশনায় তাহলে আপনাদের নিয়ে যাব এখন এ সময়ের সিনেমা পর্বে।
0: হ্যাঁ, সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত দেশি বিদেশি সিনেমা নিয়ে এখন জানব। আর এই প্রতিবেদনটি
1: গবেষণা গ্রন্থন এবং উপস্থাপনা রয়েছেন নওশিন ফারহান।
3: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? ঈদের ছুটি শেষে নিশ্চয় আপনি ভাবছেন আন্তর্জাতিক কোন অসাধারণ চলচ্চিত্র এখন একটু আরাম করে দেখা যায়। ঠিক তেমনই একটা সাম্প্রতিক চমৎকার চলচ্চিত্রের কথা জানাতে চাই এ সময়ের সিনেমাতে। প্রায় দুই দশক আগে একটা চলচ্চিত্র শুধুমাত্র ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বলেনি, এটা ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবনের সংঘাতকে একটা নতুন ভাষা দিয়েছিল। 2006 সালে দ্য ডেভিলস ওয়্যার প্রাডার কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। আর কেন বলছিলাম, কারণ এই সাম্প্রতিক সময়ে দ্য ডেভিলস ওয়্যার প্রাডার সেকেন্ড পার্ট কিন্তু রিলিজ হয়েছে। একটু বলতে চাই ছবির গল্পটা নিয়ে। ছবির গল্প আবর্তিত হয়েছে প্রিন্ট ম্যাগাজিনের অস্তিত্ব সংকটকে ঘিরে। ফ্যাশন সাম্রাজ্যের রানী মিরান্ডা প্রেসলি এখন আর আগের মতন অপ্রতিদ্বন্দ্বী নন। এই ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, নতুন প্রজন্মের ভোক্তা সংস্কৃতি এবং বিজ্ঞাপন বাজারের পরিবর্তনশীল তা দীর্ঘদিনের সাম্রাজ্যের রানওয়েকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে একসময় সহকারী এমএলএ চলটন এখন বিলাসবহুল ব্র্যান্ড জগতের শক্তিশালী নির্বাহী অ্যান্ডি স্যাক্সন নিজের পেশাগত পরিচয় প্রতিষ্ঠিত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুরনো প্রতিদ্বন্দ্বিতা ভুলে তিনজনকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হয়। চিত্রনাট্যকার এলিন ব্রস ম্যাকেনা প্রথম ছবির মতনই কর্পোরেট ব্যঙ্গ, ব্যক্তিগত সম্পর্ক এবং ক্ষমতার রাজনীতিকে এক সূত্রে গেঁথেছেন। আর এখানে শুধুমাত্র একজন তরুণীর ক্যারিয়ার গড়ার গল্পই নেই, রয়েছে একটা যুগের অবসান এবং নতুন আরেকটা যুগের সূচনার গল্প। এই ছবি নিয়ে যত আলোচনা তার বড় অংশ জুড়ে রয়েছে মেরিল স্ট্রিপ, কারণ মিরান্ডা প্রেসলির চরিত্রটা খুবই জটিল। আর প্রথম ছবিতে মিরান্ডা ছিলেন এক প্রকার অপ্রতিরোধ্য, কিন্তু সিকুয়েলে সেই শক্তির পেছনে ভঙ্গুর মানুষটিকে দেখা যায়। বয়স, পরিবর্তিত সময় এবং ক্ষমতা হারানোর আশঙ্কা তাকে ঘিরে ধরে। মেরিল স্ট্রিপ অসাধারণ সংযোগের সাথে এই রূপান্তরকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। আর জানেনই তো, মেরিল স্ট্রিপ ছাড়া এই কাজ কেই বা পারবে।
4: Hi, good morning, Miranda.
5: Yes, Ashley, flag on the play. We don't need you this morning or ever. So pack up your things.
3: এই ছবির প্রাণ কিন্তু অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্ট। যখন ডেভিলস ওয়্যার প্রাডা প্রথমবার রিলিজ হয়েছিল 2006-এ, তখন দুজনে কিন্তু ঠিক এতটা পরিচিত ছিলেন না, কিন্তু অ্যান হ্যাথাওয়ে অ্যান্টি সেক্স চরিত্রটি আগের তুলনায় অনেক বেশি পরিণত অভিনয় করেছেন। অন্যদিকে আমাদের সবার এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় এমিলি ব্লান্ট সম্ভবত ছবির সবচেয়ে উপভোগ্য চরিত্র। এই ছবির যে তীক্ষ্ণ রসবোধ এবং স্যাটায়ার উপস্থিতিতে তিনি একেবারেই বাজিমাত করে ফেলেছেন। আর আরেকজনের কথা না বললেই নয়, স্ট্যানলি তুসি, যিনি নাইজেল চরিত্রে অসাধারণ, তিনি ছবির আবেগীয় ভারসাম্য রক্ষা করেছেন। তার পাশাপাশি কেনেথ ব্রায়ান্থ, লুসি লিউ এবং জাস্টিন থর্কস, তারা গল্পে এনেছেন নতুন মাত্রা। পরিচালক ডেভিড ফ্রাঙ্কেল আবারও প্রমাণ করেছেন কেন প্রথম ছবি সাফল্যের পেছনে তার ভূমিকা এত গুরুত্বপূর্ণ ছিল। তিনি সিকুয়েলকে শুধুমাত্র নস্টালজিয়ার উপর দাঁড় করাননি, বরং কন্টেম্পোরারি বাস্তবতার সাথে পুরনো চরিত্রগুলোকে নতুনভাবে সংযুক্ত করেছেন। ডেভিলস ওয়্যার প্রাডা টু এর সিনেমাটোগ্রাফির কথা আলাদা করে বলতেই হবে। নিউইয়র্ক, প্যারিস এবং মিলানের ফ্যাশন জগৎকে কি চমৎকারভাবেই না ফুটিয়ে তোলা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা যদি না বলা হয় তাহলে কিন্তু অনেক কথা না বলা হয়ে থাকবে, আর তা হচ্ছে প্রথম ছবির মতনই সংলাপ এই সিকুয়েলের অন্যতম প্রধান শক্তি। ব্যঙ্গাত্মক বলুন, রসবোধ বলুন এবং ক্ষমতার খেলা, সবকিছুই কিন্তু সংলাপ অর্থাৎ ডায়ালগের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আর হ্যাঁ, একটা স্পেশাল থ্যাঙ্কস কিন্তু সঙ্গীত পরিচালক থিওডোর সাপিরোকে আপনি দিতেই পারেন, কারণ তিনি এত চমৎকারভাবে পুরনো ছবির আবহ বজায় রেখে নতুন সুরে ব্যবহার করেছেন, তার জন্য অবশ্যই তাকে বলতে হবে কুডোস। সবশেষে আপনাদেরকে বলতে চাই, এই ছবির সবচেয়ে বড় অর্জন অবশ্যই আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তিনি যে কেন মেরিল স্ট্রিপ সেটা আসলে অনেক অনেক চলচ্চিত্র দিয়ে তিনি বহুবার প্রমাণ করেছেন, ভবিষ্যতে করতে থাকবেন। মিরান্ডা প্রেসলির মতন এরকম আইকনিক একটা চরিত্রকে তিনি আবারও জীবন্ত করেছেন, তবে এবারে একেবারে ভিন্ন রূপে। Devil's Wear Prada 2 কেবল একটি সফল প্রত্যাবর্তন নয়, এটি এক কিংবদন্তি চরিত্রের মর্যাদাপূর্ণ পুনর্জন্ম। প্রিয় শ্রোতা, নতুন সাম্প্রতিক সময়ের চলচ্চিত্রের খবর নিয়ে ফিরে আসবো আগামীতে এই সময়ের চলচ্চিত্র সিনেমাতে, আর আপাতত এখন দেখে ফেলুন দ্য ডেভিলস ওয়্যার প্রাদা 2।
1: আমাদের জীবন চলার পথে আমরা সময়ের প্রয়োজনে কোন কোন মানুষকে অনুসরণ করি বা অনুকরণ করি, কারো কথা মনে করে আনন্দ অনুভব করি কিংবা ভীষণ কষ্ট পাই। তার কারণ, সেই মানুষটি এ দেশ কিংবা সমাজের জন্য এমন কিছু কর্ম রেখে গেছেন যে কর্মের জন্য তিনি সবার কাছে সম্মানীয়, সব মহিমায় উজ্জ্বল।
0: আর তাই তিনি আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থেকেও নিজ গুণের কারণে স্মরণীয় এবং বরণীয়। তেমনি একজন স্মরণীয় মানুষ পপ সঙ্গীত শিল্পী আজম খান, বাংলা সঙ্গীতাঙ্গনে যিনি উজ্জ্বল তারকা হয়ে আছেন। বন্ধুরা, উত্তরণের এবারে স্মরণীয় বরণীয় পর্বে আজ সঙ্গীত শিল্পী আজম খান সম্পর্কে জানব। এটি উপস্থাপন করছেন মোহাম্মদ আমিনুল ইসলাম।
1: তিনি না থাকলে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীত হতো না, যাকে উদ্দেশ্য করে এ কথাটি বলা হয়। তিনি আজম খান, গান শুরুর পর যার নামের আগে পপ গুরু তকমা বসতে সময় লাগেনি। তিনি গানের চর্চা করতেন বেশিরভাগ সময়ে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডায় বসে, যে সময়ে ব্যান্ড সঙ্গীতকে বলা হতো অপসংস্কৃতি, যেদের বসে পাড়ায় পাড়ায় বন্ধুবান্ধব নিয়ে বাঁশ দিয়ে ঘিরে মঞ্চ বানিয়ে গান গাইতেন তিনি।

তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। আজম খান 1950 সালের 28শে ফেব্রুয়ারি আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আফতাবউদ্দিন খান এবং মা জোবেদা খাতুন। তার তিন ভাই ও এক বোন ছিল। 1971 সালে বাবার অনুপ্রেরণায় যুদ্ধে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। যুদ্ধ শুরু হলে পায়ে হেঁটে আগরতলা চলে যান আজম খান। তার গাওয়া গান প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা যোগায়।

1971 সালের পর তার ব্যান্ড দল উচ্চারণ এবং লাকি আখন্দ এবং হ্যাপি আখন্দ দুই ভাইকে সঙ্গে নিয়ে দেশব্যাপী সঙ্গীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তার প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে 1972 সালে। সেই অনুষ্ঠানের এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না গো এবং চার কলেমা সাক্ষী দেবে এই গান দুটি সরাসরি প্রচার হলো। ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা এনে দিল এ দুটো গান। দেশ জুড়ে পরিচিতি পেয়ে গেল তাদের দল। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আলাল ও দুলাল, পাপড়ি কেন বোঝে না, অনামিকা, অভিমানী, আশি আশি বলে তুমি আর

আজম খানের পাড়ার বন্ধু ছিলেন ফিরোজ সাঁই। পরবর্তীকালে তার মাধ্যমে পরিচিত হন ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজের সাথে। একসাথে বেশ কয়েকটা জনপ্রিয় গান করেন তারা। এরই মধ্যে আরেক বন্ধু ইশতিয়াকের পরামর্শে সৃষ্টি করেন একটি অ্যাসিড রক ঘরানার গান জীবনে কিছু পাবো না। তিনি দাবি করেন এটি বাংলা গানের ইতিহাসে প্রথম হার্ড রক।

0: মানুষ তার কর্মের ভেতর দিয়েই বেঁচে থাকে। প্রতিটি মানুষের কাজের ক্ষেত্র হয়তো ভিন্ন ভিন্ন, কিন্তু সেই কাজটি যদি হয় আন্তরিক, তবে নিশ্চয়ই তা সমাজের জন্য আশীর্বাদ হয়ে থাকে।
1: আমরা যেন প্রত্যেকেই তেমন কিছু ভালো কাজ করে যেতে পারি জীবদ্দশায়, এমন শুভ প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
0: যাওয়ার বেলায় তাহলে বলে যায় শেষের কথাগুলো। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
0: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: ভালো থাকবেন সবাই, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Visiting Turkish Foreign Minister holds talk with Foreign Minister Dr. Khalilur Rahman in Dhaka. Discussions on expanding bilateral trade and investment. Ankara seeks stronger strategic ties with Dhaka, says Turkish Foreign Minister at a joint press conference. A MOU signed. Information and Broadcasting Minister calls for harnessing power of cinema in tackling climate crisis. Zia Memorial Museum will be renovated to reopen for visitors soon, says Liberation War Affairs Minister. Government is working for protection and humanitarian development of orphans and stray children in line with directives of Prime Minister Tariq Rahman, informs Social Welfare Minister. Israeli attacks continue in Lebanon despite ceasefire. Speaker of Lebanese Parliament rejects US brokered ceasefire agreement. And all the upcoming FIFA World Cup football matches will be broadcast live by Bangladesh Television, Shomoy Television and T Sports. Bangladesh will take on San Marino in international friendly football match tonight. Now, the details. Bangladesh and Turkey have agreed to deepen strategic cooperation, expand trade and investment ties, and explore a free trade arrangement as the two countries seek to elevate their long-standing bilateral relationship to a new strategic level. The commitments were made during a bilateral meeting between Foreign Minister Dr. Khalilur Rahman and Turkish Foreign Minister Hakan Fidan in the capital today. At a joint press conference after the meeting, Foreign Minister Dr. Khalilur Rahman said the discussions were held in a spirit of friendship, mutual respect and understanding, reflecting the long-standing partnership between the two countries. Referring to the government's foreign policy priorities, Dr. Khalilur Rahman said the administration led by Prime Minister Tariq Rahman remains committed to safeguarding Bangladesh's sovereignty, national interests and the welfare of its people while pursuing constructive relations with the friendly nations. He also said, beyond borders, Bangladesh are friends and partners, not masters. Dr. Khalilur Rahman said Bangladesh and Turkey discussed the possibility of signing a free trade agreement and a preferential trade agreement to further boost bilateral trade and investment. The foreign minister invited Turkish investors to take advantage of Bangladesh's investment-friendly environment and opportunities available in the country's economic zones and special economic zones. Speaking at the same press conference, Turkish Foreign Minister Hakan Fidan reaffirmed Turkey's commitment to strengthening cooperation with Bangladesh and described the South Asian nation as an important partner in the region. Hakan Fidan said there is significant potential for cooperation in a number of sectors, particularly in defense industries, trade, investment and technology. On the Rohingya crisis, the Turkish foreign minister said Turkey would continue intensive diplomatic efforts to keep the Rohingya issue on the international agenda and work with the international community to achieve a lasting solution to the crisis. Earlier, Turkey and Bangladesh signed a memorandum of understanding on cooperation in the field of cultural heritage protection. Information and Broadcasting Minister Jahiruddin Shapun has called for harnessing the power of films to raise public awareness about climate change and environmental protection. He made the call while addressing the closing session of the Global Trend on Climate Change Film Festival, marking the World Environment Day at the National Library Auditorium at Agargaon in the capital today. The Information and Broadcasting Minister said the government gives priority to the films carrying messages of social change under its grant program and assured the proposals related to environment and climate issues would receive serious consideration from the ministry. Meanwhile, the World Environment Day was observed in the country today like elsewhere in the globe. The theme of the day this year was Inspired by Nature, for Climate, for Our Future. The day is observed to raise public awareness about environmental protection. President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion. Liberation War Affairs Minister Ahmed Azam Khan has said the Zia Memorial Museum will be renovated to reopen for public in very short time. He said this to Newsmain following a visit to the museum situated adjacent to the Chattogram Circuit House today. The Liberation War Affairs Minister said this historical edifice, which suffered neglect due to the vengeful politics of the previous fascist administration, will be restored to its original splendor. The modernization efforts aim to preserve the legacy of Shahid President Zia-ur Rahman along with various artifacts displayed there, he added. Among others, the State Minister for Liberation War Affairs, Engineer Shah Hussain, was present on the occasion. This is Bangladesh Betar, giving you the news. Social Welfare Minister Dr. Azad Amjad Hussain has said the government is working to ensure the protection, welfare and overall development of orphans and street children in line with the directives of Prime Minister Tariq Rahman. He made the remarks while visiting the government children's home in Mamenshing City Corporation today. The Social Welfare Minister said the government is modernizing state-run children's home to make them more child-friendly. Various initiatives have also been taken to improve the living standard of visually impaired children, he added. Later, Dr. Azad Amjad Hussain visited the hostel for visually impaired students in the historic Edward School in the city. Israel's deadly strikes continue across Lebanon, killing at least six today, despite the announcement of new US-brokered ceasefire. Hezbollah chief Naim Qassem has rejected the ceasefire deal as a farce, warning that northern Israel will remain a target for fighters as long as Israel continues to bomb Lebanon. Hezbollah said it launched three attacks on Israeli military positions in southern Lebanon over the last 24 hours. Meanwhile, the state-run national news agency NNA of Lebanon reported that Parliament Speaker Nabih Berri has rejected the US-mediated Israel-Lebanon ceasefire deal. In a statement, Berri said they could have read something positive at the beginning of the text if it had read a ceasefire without any conditions on land, sea and air and without destroying everything that exists. But it was trapped by adding a complete ceasefire by Hezbollah, as well as the evacuation of all its elements from south of the Litani River, he added. Football and all matches of the upcoming FIFA World Cup will be broadcast by Bangladesh Television, Shomoy Television and the country's only sports-based channel, T-Sports. A joint consortium of these three television channels bought the broadcasting rights directly from the highest governing body of football, FIFA. Less than 2 weeks before the start of the World Cup, no broadcasting organization was confirmed in Bangladesh. The issue was resolved following efforts involving State Minister for Information and Broadcasting Yasir Khan Chowdhury and Bangladesh Football Federation President Tabitha Wall. Meanwhile, Bangladesh national football team will face San Marino in its first FIFA international friendly match in Europe. The match is scheduled to start at 11 p.m. Bangladesh time. Finally, weather and focused volatile warm tonight says there are chances of rain or thundershowers with temporary west or northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km/h over the regions of Rajshahi, Pabna, Bugra, Tangail, Mamenshing, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Visiting Turkish Foreign Minister holds talk with Foreign Minister Dr. Kılıçdaroğlu Rahman in Dhaka. Discussions on expanding bilateral trade and investment. Ankara seeks a stronger strategic ties with Dhaka, says Turkish Foreign Minister at a joint press conference, a MOU signed. Information and Broadcasting Minister calls for harnessing power of cinema in tackling climate crisis. Zia Memorial Museum will be renovated to reopen for visitors soon, says Liberation War Affairs Minister. Government is working for protection and humanitarian development of orphans and street children in line with directives of Prime Minister Tariq Rahman, informs Social Welfare Minister. Israeli talks continue in Lebanon despite ceasefire. Speaker of Lebanese Parliament rejects US brokered ceasefire agreement. And all the upcoming FIFA World Cup football matches will be broadcast live by Bangladesh Television, Shomoy Television and T-Sports. Bangladesh will take on San Marino in international friendly football match tonight. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. After the government-formed probe committee report was submitted yesterday, the cause behind the tragic death of six newborns at Ad-Din Hospital in the capital's Moghbazar area has almost unfolded. The report found evidence of negligence by hospital authorities and serious irresponsibility by on-duty nurses and staff. The tragedy occurred in the early hours of May 27th, when six newborns died within 3 hours at the hospital after falling critically ill in the post-operative ward. Ministry of Health formed a three-member investigation committee tasked with determining the causes of the deaths and submitting recommendations within 3 days. Sharing a summary of the findings at a press conference at the Secretariat yesterday, Health Minister Shardar Mohammad Shahabat Hussain said the government would ensure the highest punishment for those responsible for the newborn's death under the law. According to the findings, the post-operative room where the incident occurred was not suitable for patient care, where the air conditioning system remained shut down. The 900-square-foot room had more people than its capacity. The prolonged shutdown of the air conditioning system and lack of proper ventilation caused oxygen levels to drop and carbon dioxide levels to rise to dangerous levels. The committee found that Ad-Din Hospital's infrastructure was not suitable for providing healthcare services as a 700-bed hospital. It also noted the presence of a bakery within the hospital premises, which it considered inappropriate. The committee further concluded that the post-operative ward in question was not suitable in any way for providing post-operative care. Ad-Din Medical College Hospital had not renewed its fire safety license since 2023 and had no fire safety plan in place. However, the private hospital had been asked in January this year to submit a fire safety plan and ensure compliance within 3 months. The Directorate General of Health Services had issued a show cause notice to Ad-Din Medical College Hospital seeking an explanation as to why its license should not be cancelled following the deaths of six newborns last week. The tragic deaths of six newborn infants with a span of just 2 hours at Ad-Din Medical College Hospital have caused serious repercussions across the country. The explanations to the unwanted incidents offered by the hospital authority are deeply disturbing and unacceptable by any standard. After the investigation report submitted, the exact cause of the deaths has almost ascertained, blaming deficiencies in the hospital's ventilation system and overall ward management, particularly in the post-operative ward. The Ad-Din Hospital newborn's death tragedy has left many questions. How such serious lapses can occur in a full-fledged institution of this stature, let alone thousands of poorly managed private clinics and diagnostic centres across the country, where such a hospital is expected to take the lead in raising the standard of maternal and child care, in reality, what example has it set? The tragedy at Ad-Din Hospital is a wake-up call for the government and the health system of the country. The loss of six newborn lives is a painful reminder that negligence in healthcare can have devastating consequences. The health minister, in his reaction, pointed out that the report had identified several critical failures, including inadequate ventilation facilities, admitting more patients than the hospital's capacity allowed, and serious lapses in duty of care. Regarding potential punishment for the hospital authorities, he said a decision on the nature of punitive measures would be taken on Sunday, June 7th. It is encouraging that the government has intended to adopt a stricter approach to prevent similar incidents in the future. The health minister assured toughest possible legal action against those responsible for the incident. We hope the government measure will ensure a safe system under which no such tragedy happens again. And that is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Juge Projarito Hoche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal. ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ, আজকের পরিবেশনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠান। গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল 2026। বালাইনাশোক কারিগরি উপদেষ্টা কমিটির 90তম সভা। জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 উদ্বোধন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে সংবাদ সম্মেলন। গতকাল রাজধানীর পিআইবি মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
4: জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন, এমন একজন দেশপ্রেমিক ছিলেন, দেশের প্রয়োজনে যাকে কেউ চিনত না, যাকে অখ্যাত মেজর বলে আমেরিকার তাকে বিদ্রুপ করত, সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করেই চট্টগ্রাম থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। এই বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে এবং তার জন্য যুদ্ধ করতে হবে, এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি 1971 সালে যুদ্ধ সঙ্গে আর অন্য কোনো কিছুকে মেলাতে পারি না, আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্ম পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি, বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। সে কারণে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে স্লোগানটা দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, ওই যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গানটাকে বেছে নিয়েছিলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ঠিক এটা একই সেইভাবেই সবার আগে বাংলাদেশ।
3: সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
5: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 আগের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি, অর্থনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা, পশ্চিমমুখী অর্থনীতি, আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে গ্রহণযোগ্যতা, মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা এবং সর্বশেষ বৃহৎ প্রতিবেশী ভারতকে সাথে নিয়ে সার্ক গঠন করা, দ্বিপাক্ষিক সমস্যাটাকে একটা আঞ্চলিক বহুপাক্ষিক সমস্যার মধ্যে রূপান্তরিত করা, এই সবটা মিলিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই কাজটা উনি করতে পেরেছেন, তার জন্য যে স্বাধীনতা সক্রিয়তা দরকার, যে এক ডিভিশন থেকে এটাকে ফিফথ ডিভিশনে নিয়ে গেছেন এবং এই সমস্ত নতুন নতুন মিত্রদের কাছ থেকে সহযোগিতা নিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন, রেমিটেন্সের বাজার তৈরি করেছেন, তারপরে রপ্তানির জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথাবার্তা বলে গার্মেন্টস এর রকম একটা নতুন সম্ভাবনার বীজ বপন করেছেন। এভাবেই কিন্তু এই মুহূর্তে আমার যে ইনএভিটেবল কম্পোনেন্ট গুলিকে আমি কন্টেইন করে আমি যে পলিসিটা করতে চাচ্ছি তার কিন্তু উৎসটা এভাবেই কিন্তু শহীদ জিয়াউর রহমান করেছেন। এ কারণেই কিন্তু একদিকে যেমন এই কাজটা করার জন্য সক্রিয়তা দরকার পড়েছে, সেজন্য তিনি যেমন বীরের মতো কথা বলেছেন, হোয়াইট হাউসে গিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মতো একটা দেশকে আলাদাভাবে তুলে ধরেছেন, অপরদিকে কিন্তু এই সকল শক্তিগুলিকে সাথে নিয়ে কাজ করেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে ডিল করতে হয় সেটাকে উনি দ্বিপাক্ষিক সমস্যার তর্ক বিতর্ক অথবা শত্রু মিত্রের আলোচনার যে বাইনারি কাঠামো সেখান থেকে উনি সার্কের কাঠামোর মধ্যে নিয়ে গিয়েছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে, এভাবে কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে, এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, তারেক রহমানের সরকারের কাছে, শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি সেটাই আমাদের কাছে প্রধান নীতি।
3: আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বিষয়ে নির্মিত চলচ্চিত্র নিয়ে রাজধানীতে শুরু হয়েছে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল 2026। আজ রাজধানীর জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
6: আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা এই আয়োজন করেছেন। বৈশ্বিক সংকটকে আপনারা দেখার মতো এবং এটাকে একটা জাতীয় বিষয়ে পরিণত করার জন্য আপনারা যে ভূমিকা রাখছেন, চেষ্টা করছেন, চিন্তা করছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক এই যে উদ্যোগগুলি, এই উদ্যোগ পরিচালনার যে তহবিল এবং এই তহবিলের যে দাতা, এই দাতাদের মধ্যেও কেউ কেউ এ বিষয়ে এখনো বিভ্রান্তির মধ্যে আছেন। কেননা এই সংকট দেখার জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়, যদি নীতি নির্ধারকরা সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে আস্থা না রাখেন এবং সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যাকে চিহ্নিত করার প্রক্রিয়াকে যদি স্বীকৃতি না দেন, তাহলে সঙ্গত কারণেই তারা এই সমস্যাকে সাদা চোখে দেখতে পাবেন না এবং সাদা চোখে যেহেতু দেখতে পাবেন না, সে কারণেই তারা অস্বীকার করতে পারেন। অতএব জলবায়ু নিয়ে কাজ করার জন্য যারাই আপনারা এগিয়ে আসছেন, আমি আমার সীমিত জ্ঞানে যেটা বুঝি সেটি হচ্ছে অবশ্যই তাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে, কারণ বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা ছাড়া ভবিষ্যৎ পৃথিবীর এই অনিবার্য সংকট সম্পর্কে কারো পক্ষেই সুস্পষ্ট ধারণা গ্রহণ করা সম্ভব নয়, বা এটা নিয়ে আপনারা একটা সামাজিক আন্দোলন করার সিদ্ধান্তই কেবল গ্রহণ করেন নাই, আপনারা মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন সবচেয়ে প্রভাবশালী মাধ্যম চলচ্চিত্রকে। কারণ চলচ্চিত্রের মতো মাধ্যমই কেবলমাত্র খুব দ্রুত একটা মানুষকে তার মনোজগৎকে খুব পরিষ্কার ভাবে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে।
3: গতকাল রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বার্কের সভাকক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির 90তম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,
7: 2500 বছর আগে হিপোক্রেটস বলেছিল, লেটস ফুড বি দা মেডিসিন, মেডিসিন বি দা ফুড। 2500 বছর পরে এসে এটাই এখন পৃথিবীর ফুডের ব্যাপারে প্রধান আলোচনা বিষয়বস্তু হয়েছে। আবারও হিপোক্রেটসকেই সবাই ফলো করতে চাচ্ছে, এটাই এখন বর্তমান পৃথিবীর চাহিদা, বাংলাদেশের চাহিদা, আগামী প্রজন্মের চাহিদা। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আবহাওয়া বলেন, মাটি বলেন, আলো বলেন, সবকিছু মিলিয়ে যদি কথা বলি, এই দেশের মতো বেস্ট ওয়েদার পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানান।

0: করা সম্ভব হবে। এই সরকারের প্রধান উদ্দেশ্য এগ্রিকালচারকে রপ্তানিমুখী করা। রপ্তানিমুখী যদি করতে হয় তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে, বিশ্বকে নিশ্চিত করতে হবে যে আমার এখানে উৎপাদিত পণ্য আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, যার কারণে সরকার এরই মধ্যে ফুড সেফটি অথরিটিকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা অথরিটি হিসাবে কাজ করার জন্য এগিয়ে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে। এরই মধ্যে বহু দেশ আমাদের কাছে এসে তাদের আমাদের কাছ থেকে উৎপাদিত পণ্য নেওয়ার জন্য, বিশেষ করে অ্যাগ্রো প্রোডাক্ট, বিশেষ করে ভেজিটেবল বেস প্রোডাক্ট, কিন্তু তার আগে তারা নিশ্চয়তা চায় যে আমার দেশের ফুড নিতে এদের কোনো দুশ্চিন্তা করতে হবে না, তার দেশের ফুড যেভাবে সে খাবে আমার দেশেরটাও একইভাবে সে খেতে পারবে, এর নিশ্চয়তা তারা চায়।
1: গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই চূড়ান্ত পর্বে দেশের 8টি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন 8টি বালক দল এবং 8টি বালিকা দল সহ মোট 16টি দল অংশ নিচ্ছে। গতকাল মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেন,
2: এই নবযাত্রা শুরু করছেন আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান, তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন আমাদের শিশুদেরকে, তাদেরকে চতুর্থ শ্রেণীতে তাদের জন্য কালচারাল, তাদের জন্য খেলাধুলা ম্যান্ডেটরি করা হয়েছে, আনন্দময় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামীর বাংলাদেশ গড়ে তোলা, সেই জন্যই তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন আমাদের শিশুদেরকে। এই শিশুদেরকে আনন্দময় শিক্ষার ব্যবস্থা তিনি করছেন, এই শিশুদের জন্য তিনি ড্রেসের ব্যবস্থা করছেন। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। তিনি চান শিশু শুধু বই পড়বে তাই নয়, শিশুদের শিক্ষা হবে আনন্দময়, সেই জন্য আমরা সেদিকেও যাচ্ছি। আমরা শিশুদেরকে ক্রীড়ামোদী করার জন্য প্রত্যেকটি শিশুকে তাদের এই কম্পালসারি এই খেলাধুলাকে আমরা এই কারিকুলামের সাথে সিলেবাসের সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। তিনি চান আমাদের শিশু পুষ্টিহীনতায় না ভোগে, সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকেই শুরু হোক, আগামীর ভবিষ্যৎ আমাদের শিশুদেরকে আমরা যদি সত্যিকার অর্থে তাদেরকে আমরা সকল বিষয়ে মনোযোগ দিয়ে আমরা তাদের তৈরি করতে পারি, তাহলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামী দিনের বাংলাদেশ আমরা পাব।
1: বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন উল্লেখ করেন,
3: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে, সেখানে আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া এবং সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দিবে। আমাদের স্কুলগুলোতে কেউ বিএনসিসি কেউ করবে, কেউ স্কাউট করবে, কেউ গার্লস গাইড করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে, কেউ আরবি বা চাইনিজ বা কোরিয়ান ভাষা শিখবে। এই বাংলাদেশ থেকেই আমরা আমাদের বিশ্ব নাগরিক গড়ে তুলব। সামনে যে ছোট ছোট শিক্ষার্থীরা আছে আমরা তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই যারা আগামীর বাংলাদেশে সুনাগরিক হয়ে উঠবেন, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের হাতে গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এমনভাবে বাংলাদেশ থেকে আগামী বিশ্বে আমাদের পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেখানে তারা একদিকে যেমন হবে সুনাগরিক তেমনি হবেন দক্ষ, তেমনি হবেন যোগ্য, তারা তাদের পরিবারের জন্য নিজেদের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা বয়ে আনবে। আমরা আমাদের শিশুদের মাঝে সেই যোগ্যতা এবং যোগ্যতা গড়ে তুলব যেখানে তারা শুধু ভালো মানুষই হবেন না, শুধু কর্মদক্ষই হবেন না, তাদের কর্মযোগ্যের মাধ্যমে এই সমাজের পরিবর্তন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। 65,000 বেশি স্কুল আমাদের এই ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। সামনের দিনগুলোতে আমরা বিভিন্ন ধরনেরভাবে স্পোর্টস বা ক্রীড়াকে আস্তে আস্তে সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দিব।
1: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে দেশব্যাপী 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 7 জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও

0: কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শীর্ষক সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন,
1: চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ে 12,000 শিক্ষকের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে তার নিজস্ব রিসোর্স এবং দাতা সংস্থাদের সহযোগিতায়। এই শিক্ষক প্রশিক্ষণটি উদ্বোধন করবেন আগামী 7ই জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটা মূল উদ্দেশ্য হল উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় দক্ষ করে তোলা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধি করা, শিল্প এবং একাডেমিয়ার সংযোগ জোরদার করা, ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশে মানব সম্পদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করা।
0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় সুলতানা শারমিন জাহান, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আশা করি সবাই আপনারা ভালো আছেন। আসলে আমরা সবাই ভালো থাকতে চাই, কারণ ভালো থাকা জরুরি। ভালো থাকতে গেলে শুধু অর্থবিত্ত না, অর্থের সঙ্গে সংস্কৃতি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি আমরা চর্চা করি, বিশেষ করে আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, তার অসাধারণ সঙ্গীত সমগ্র আমরা চর্চা করার চেষ্টা করি এবং তা থেকে কিছু চয়ন করে আপনাদের এই দোলনচাপা অনুষ্ঠানে শোনাবার ব্যবস্থা করি। আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের দেশের পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম, সমস্ত প্রজন্মের যারা গুণী শিল্পী, যারা নজরুলকে ধারণ করার চেষ্টা করে, চর্চা করে, তাদের আমরা আমন্ত্রণ জানাই। তাদের কথা, তাদের সঙ্গীত নিয়ে ভাবনা, তাদের সঙ্গীত আমরা শুনি, আপনাদের শোনাই। আশা করি আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে বলেই আমাদের বিশ্বাস যে এই অনুষ্ঠানটি আপনাদের প্রিয় একটি অনুষ্ঠান। আপনারা জানাবেন নিশ্চয়ই আপনাদের কেমন লাগে। আজকে আমাদের এই অনুষ্ঠানের একজন প্রিয় শিল্পী আমন্ত্রিত হয়েছেন, আমাদের প্রিয় শিল্পী সুলতানা শর্মিন জাহান। শর্মিন, কেমন আছো তুমি?
1: জি আসসালাম আলাইকুম, আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
0: আমি ভালো আছি। আশা করি তুমি সঙ্গীত চর্চা, তোমার পেশাগত দায়িত্ব সবকিছু মিলিয়ে ভালোই আছো।
1: আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: তুমি জানো যে আমাদের এই অনুষ্ঠানে তুমি আগেও এসেছো, আমরা নজরুলকে একেবারেই ধারণ করে, নজরুলকে মানে তার স্বরূপ যেটা বলে, তার প্রমিত রূপে আমরা শ্রোতাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে এই অনুষ্ঠানে তুমি এসেছো, তো তোমার অন্তত এই সঙ্গীত চর্চা বা সঙ্গীতকে ভালো লাগার যে শুরুটা, সেটা নিয়ে একটু কথা বলো আমাদের শ্রোতাদের।
1: ধন্যবাদ। শুরু হয়েছিল একদম ছোটবেলায়, প্রজাপতি গানটা শুনতে শুনতে, এই গানটা কে লিখেছে, কেন লিখলেন, আমার সাথে মিলে যাচ্ছে। তো সেই গানটা গবেষণা করতে যেয়েই, অত ছোটবেলায়, তখনই দেখলাম কাজী নজরুল ইসলাম তার অসাধারণ ছড়া গান, অসাধারণ রাগশ্রয়ে এবং বিভিন্ন আঙ্গিকের গান, সত্যি মুগ্ধ হয়ে গেলাম, প্রেমে পড়ে গেলাম। এত গান গাই বিভিন্ন ধরনের, কিন্তু সেই ঘুরে ফিরে আবার নজরুলে চলে আসি,
0: মানে সেই মূল ঠিকানায় ফিরে আসতে হয়। এটা এটাই স্বাভাবিক, কারণ আমরা আমাদের যেটাকে ধারণ করি, আমরা যেটাকে ভালোবাসি, ঘুরে ফিরে সেখানে আসতেই হবে, এটাই নিয়ম। অনেক ধন্যবাদ, আমরা বরং একটি গান শুনে নিই। প্রথম গান তুমি কি গাইবে আজকে?
1: আমি আজকে প্রথম যে গানটি গাইছি সেটি হচ্ছে তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের ওপরে। এটি একটি আধুনিক অঙ্গের গান,
0: সুধী মণ্ডলী। এটা আধুনিক অঙ্গের, মানে তৎকালীন সময়ে এইরকম আধুনিক বাংলা গান হতে পারে তার বোধহয় নিদর্শন এগুলো। আমরা সূত্র পেয়েছি রেকর্ড বুলেটিন থেকে, রেকর্ড হয়েছে HMV অক্টোবর 1944 সালে, নজরুল তখন নির্বাক হয়ে গিয়েছেন। অনেক গানই নজরুল জ্ঞান থাকাকালীন তৈরি করলেও কোনো কোনো গান সে সময় যেমন রেকর্ড হয়েছে, আবার রিরেকর্ডিং হয়েছে পরে, এরকম অনেক বিখ্যাত গান আছে, এটা তার মধ্যে একটি। এটা সুর শিল্পী ছিলেন কমল দাশগুপ্ত, স্বরলিপি যেটা আমরা পেয়েছি আমাদের এখান থেকে নজরুল একাডেমি থেকে, সপ্তম খণ্ডে প্রথমে স্বরলিপি বেরোয় তাল কাহারবা। আমি আগেই বলেছি যে এটা আধুনিক পর্যায়ের গান, শুনি গানটি।

0: ভারী সুন্দর লাগলো। আধুনিক গান, আমি বারবার একটি কথা কেন বলি, যে তৎকালীন সময়ে মানে 1940, 42 বা 30 দশকের যে ব্যাপারটা, সেই সময়ে আমাদের বাঙালিদের মধ্যে যে গান প্রচলিত ছিল, কিছুটা কীর্তন, কীর্তন ভাঙা গান, টপ্পা ভাঙা গান, উচ্চাঙ্গ সঙ্গীতের ঠুমরি ভাঙা গান, এইরকম গানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল বাংলা গানের অবয়বটা। সেই সময়ে এই একেবারেই সীমিত যে অবয়ব, সেইখান থেকে বেরিয়ে একেবারে সঙ্গীতের ফল্গুধারার মতন ছড়িয়ে দিলেন যিনি, তিনি হচ্ছেন কাজী নজরুল। কারণ সঙ্গীত নিয়ে এমন বৈচিত্র্যপূর্ণ কাজ পৃথিবীর ইতিহাসে আর কেউ করেছে বলে আমরা জানি না। তো আমরা বড় গর্বের, আমাদের মানুষ, প্রিয় মানুষ, আমাদের জাতীয় কবি, সুতরাং তার কাছে আমরা অনেক ঋণী। তো এরপরে তোমার কোন গানটি শুনবো?
1: এরপরে আমি আরেকটি আধুনিক গাইছি। আজকে আমার চারটি গানের মধ্যে তিনটি আধুনিক গান। এখন যেটি গাইছি সেটা হচ্ছে কথারও কুসুমে গাথা, গানেরও মালিকা কার। গানটি খুব সুন্দর গান, একটি আধুনিক গান,
0: এটা বলারই অপেক্ষা রাখে না, একেবারেই ওই সেই একই সময়ের মোটামুটি এই গানগুলো। আমরা পত্রিকা যে এই গানটি সম্পর্কে তথ্য পেয়েছি সেটা নজরুল একাডেমির যে পঞ্চম বর্ষে যে পত্রিকাটি বেরিয়েছিল প্রথম সংখ্যা, এটার পর্যায়ে কাব্যগীতে আগেই বলেছ তুমি এবং এটা তাল দাদরা। তো এই অসাধারণ গানটি আবার শুনি, তারপরে তোমার অনুভূতি, তোমার কথা শুনবো।

0: ভারী চমৎকার, খুবই ভালো লাগলো। এই কারণেই যে নজরুলের আধুনিক গানের তৎকালীন সময়ের যে চেহারাটা, সেই চেহারাটা বারবার তোমার গানের মাধ্যমে ফিরে আসছে, এটা ভীষণ ভালো লাগার একটি জায়গা। তো এবার যে কথাটা আমি বলতে চাই, তুমি ব্যক্তি জীবনে ব্যাংকার মানুষ, অনেক দায়িত্বপূর্ণ পদে তুমি দায়িত্বে আছো, দায়িত্বপ্রাপ্ত তুমি, তো তার মধ্যেও নজরুলের মতন দুরূহ সঙ্গীত মানে তুলনামূলকভাবে বেশি চর্চা এবং শেখার ব্যাপার থাকে, তো সেই গান তুমি চর্চা করছো এবং সেটা ধারাবাহিকভাবে এর চর্চা তোমার মধ্যে রেখেছো। এবার আমরা কি গান শুনবো?
1: এবার আমি গাইছি যেটা, সেটা অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
0: আবার তুমি একটি স্বল্প প্রচলিত গান তুমি গাইছো, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আবার, কারণ এই ধরনের গানগুলি একটু কম গীত হয়। এটা যে গ্রন্থে গ্রন্থিত হয়েছে নজরুলের, সেটা নজরুল গীতি অখণ্ড, আমরা যে প্রথম সংকলন গ্রন্থ পেয়েছিলাম হরপ প্রকাশনীর, আব্দুল আজিজ আলামান আমাদের সেই শ্রদ্ধেয় মানুষটি, সেই মানুষটির কল্যাণে আমরা এই বইটি হরপ প্রকাশনী থেকে পেয়েছিলাম, তাতে প্রথম আমরা গ্রন্থিত হতে দেখেছি। পরবর্তীতে রেকর্ড যেটা পেয়েছি সেটা টুইন কোম্পানির রেকর্ডে, সেপ্টেম্বর ১৯৩৬ সালে, শিল্পী ছিলেন শিউলি সরকার, সুর নজরুল, বলারে অপেক্ষা রাখে না। এই গান শুনলে নিশ্চয়ই শ্রোতা মণ্ডলী আপনারা শুনে বুঝবেন যে নজরুল কতখানি আধুনিক ছিলেন। তো শুনি আমরা গানটি।
1: জি আচ্ছা, আমি গাইছি।

0: খুব সুন্দর, একেবারেই আমি প্রীত হয়েছি, কারণ এই গানটি একেবারেই আমি বলেছি যে স্বল্প প্রচলিত স্বল্প গীত গান, এবং এই গানটির যে আধুনিকতার যে ছোঁয়া, এবং তৎকালীন সময়ে যেটা আমি বললাম যে 1936 সালে কতখানি আধুনিক বাংলা গান হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এই গানগুলি। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আমরা বিদায় নেব, কিন্তু তার আগে আমাদের বাংলাদেশ বেতারের অনেক অনেক অসংখ্য শ্রোতারা নজরুল ইসলামের গানের জন্য তারা বসে থাকে, তারা শোনেন, তো তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো।
1: আসলে বেতারের কথা কি বলবো, আমার মনে হয় যে যত গুণী শিল্পী মানে তৈরি হয়েছেন সেটা অবশ্যই বেতারের মাধ্যমে এবং বিটিভির মাধ্যমে। এই যে মাধ্যমগুলো আমাদেরকে একটা আশার আলো জ্বালিয়ে রাখে যে আমি অনুষ্ঠান করবই, আমাকে ডাকবে এবং সত্যি সত্যি ডেকে ফেলে, এটা আমার কাছে খুব ভালো লাগে। যে আমরা তো সত্যি ব্যস্ত, আমাদের তো সময় কোথায় যে আমরা অনুষ্ঠানে ইয়ে করবো, আমার জন্য তারা অপেক্ষা করে, এটা আমার খুব ভালো।
0: অনেক ধন্যবাদ। এটা আমাদের সরকারি যে বাংলাদেশ বেতারের একটি নৈতিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করে তারা যাচ্ছে বলেই আমাদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এইভাবে ভাস্বর হয়ে আছে।
1: জি,
0: আমরা বিদায় নেব সুধীমণ্ডলী। তার আগে আমাদের যন্ত্রশিল্পী যারা ছিলেন তাদের নামগুলো একটু বলে নিই। তবলায় ছিল সাধন কুমার, কিবোর্ড জুয়েল আলদিন, গিটার সজল দেওয়ান, বেহালা তৈয়বুর রহমান, বাঁশি ফাইজুর রহমান, পার্কেশন নতুন বল্লভ বিশ্বাস। তো সুলতান আসাদিন জাহান, একদম অনুষ্ঠানের শেষে এসে তোমাকে আরেকবার বলবো, অন্তত একজন অভিভাবক হিসাবে তুমি এই প্রজন্মের অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাও আমাদের সংস্কৃতির বিকাশ বা চর্চা বা তাদের বাড়িতে চল তৈরি করার ব্যাপারে কি বলতে চাও, তুমি একটু বলো।
1: প্রথমত যেটা, আমি একজন শিল্পী, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি কিন্তু আমার সন্তানদের শিল্পী বানাতে পারিনি, শিল্পী হিসাবে দেখতে পারিনি, এটা আমার খুব ব্যর্থতা। আমি নিয়ে গেছি ওস্তাদের কাছে, কিন্তু আমি আসলে পারিনি, ব্যর্থ। তো আমি শিল্পী, আমি যেহেতু ব্যর্থ হয়েছি, তাহলে সাধারণ ঘরে কেমন অবস্থা? কিন্তু তবুও আমি বলবো আমার ছেলেরা শিল্পী মনা, এটাই অনেক যথেষ্ট। একসময় নিশ্চয়ই তারা ভালো করে শুনবে, বুঝবে। তো আমি বলবো যে সংস্কৃতিতে অবশ্যই বাচ্চা কাচ্চাকে, বাচ্চাদেরকে ইন করাতে হবে, সংস্কৃতির মধ্যে রাখতে হবে, তাছাড়া তো ওই যে নেশার জগতে চলে যাবে।
0: একদম, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সঙ্গীত শিল্প, তা যদি সত্যিকারে চর্চা করে আমাদের ছেলেমেয়েদের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি, অন্তত ছেলেমেয়েগুলো কেউ বিপথে যাবে না, আমাদের সমাজ একটি সুন্দরভাবে তৈরি হবে। সুধীমণ্ডলী, আমরা শেষ গান শুনবো আমাদের সুলতানা শর্মিন জাহানের, কি গান গাইবে তুমি?
1: আমি এবার গাইছি একদম ভৈরবী রাগের উপরে, গজলাঙ্গের গান, গজলাঙ্গ এ আঁখি জল মোছুপিয়া
0: ভুলো ভুলো আমারে। সুধীমণ্ডলী, বুলবুল গ্রন্থে এটা গ্রন্থিত হয়েছিল, এটা ভৈরবী কাওয়ালি, কাওয়ালি মানে এটা আটমাত্রা তাল, কাওয়ালি দুই রকমই হয়, ষোলমাত্রারও হয় আটমাত্রারও হয়, ছন্দের কারণে। আর নজরুল গীতিকা যে গ্রন্থে সেখানেও এটা গ্রন্থিত হয়েছিল, কারণ এটার বাণী হিসেবে তখন অসাধারণ এটা জনপ্রিয়তা পেয়েছিল। রেকর্ড হয়েছিল HMV থেকে জুলাই 1931 সালে, একেবারেই নজরুল 26 সালের সময় থেকে উনি সঙ্গীত রচনার মানে মূল কাজটা শুরু করেছিলেন। তো 31 মানে প্রায় তখন খুব নাম হয়েছে ওনার, বিভিন্ন নাটক, বিভিন্ন মঞ্চ নাটকে উনি তখন গান লিখছেন সেই সময়। তো 1931 সালের এই গানটি উনি গাইয়েছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত শিল্পী ইন্দুবালা, শ্রেণী গজল, যেটা তুমি আগেই বলেছ, স্বরলিপি আমাদের নজরুল একাডেমি থেকে প্রথম এটা বেরিয়েছে। ওমর খৈয়ামকে নিয়ে নজরুল যখন কাজ করছিলেন, ওমর খৈয়ামকে নিয়ে ওমর খৈয়াম গীতি বা রুবাই এরকম অনেক কথা চালু ছিল, তো উনি আদর করে নজরুল বলেছিলেন ওমর খৈয়াম গীতি। তো তার প্রতি কৃতজ্ঞতা থেকে এই অসাধারণ গানটি বাংলা গানের একেবারে গজলের ধারার পরিপূর্ণ একটি রূপ প্রতিষ্ঠিত করেছিলেন কাজী নজরুল। তো সেই গানেরই একটি উদাহরণ এটা, তোমার কণ্ঠে আমরা গান শুনবো, এই সাথে সাথে আমরা বিদায় নেব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা বিদায় নেব আমাদের প্রিয় শিল্পী সুলতানা শর্মিন জাহানের এ আঁখি জল মোছো প্রিয় এই গানটির সাথে সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা, সঙ্গীত পরিবেশনায় সুলতানা শরমিন জাহান, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাহউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হ্যাঁ ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন। কোন
3: বলেন?
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে। একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: মনে রাখবেন, নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না। অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন, তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন, তাহলে ওভারলোড হওয়ার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি যাত্রী হয়ে থাকেন, তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করবেন না। মানব পাচার একটি গৃহীত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

বাংলা সঙ্গীতের ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন যারা বহুমাত্রিক জাদুকরী মেধার অধিকারী। যন্ত্রসঙ্গীতে যেমন দখল, তেমনি কণ্ঠ আর সুর। অসাধারণ এই দক্ষতা দিয়ে সঙ্গীত হয়ে ওঠে একান্ত ভালোবাসার ভাষা, গানে হৃদয়ের গভীরতম নিবেদন, সুরের প্রকাশে নান্দনিকতার উপস্থিতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গীত ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে এই আয়োজনে আজ আমরা স্মরণ করছি সেই মানুষকে যিনি বাংলা লোকায়ত গানের সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতের সফল সংমিশ্রণ করে তাঁর গানকে মাটির কাছাকাছি নিয়ে যেতে পেরেছিলেন, যিনি সঙ্গীতের বৈচিত্র্য ধারণ করেছেন বাঁশিতে, কণ্ঠে আর সুরে। বাঁশির সুরে তিনি বলেছেন হৃদয়ের না বলা কথা, গানের মাধ্যমে ছুঁয়ে গেছেন আত্মার গভীর এক বিন্দু, আর সুর সৃষ্টি করে যেন অনুভূতির অপূর্ব ব্যঞ্জনা তৈরি করেছেন। তিনি বারী সিদ্দিকী, শুনব তার কথা, শুনব আর্কাইভে সংরক্ষিত শিল্পীর নিজের মুখে কিছু কথা, তবে শুরুতেই তার বাজানো বাঁশির কিছু অংশ।

0: 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনায় জন্মেছিলেন তিনি। পরিবারে গান বাজনার পরিবেশ ছিল, তবে কেউ পেশাদার শিল্পী ছিলেন না। ছোটবেলায় মায়ের কাছ থেকেই সঙ্গীতের প্রতি প্রথম ভালোবাসা জন্ম নেয়। 12 বছর বয়সে শুরু হয় ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম, পরে আসেন ওস্তাদ আমিনুর রহমানের সান্নিধ্যে। বাঁশির প্রতি তার ভালোবাসা তখনই গভীর হতে থাকে। চলুন শ্রোতা, শুনব শিল্পীর মুখে তার গান শেখা বাঁশির প্রতি গভীর ভালোবাসার কথা, শ্রদ্ধা আর সঙ্গীত নিয়ে জীবন দর্শনের কথা।
1: প্রথম তো আমার ফ্যামিলিতেই গান বাজনা ছিল, আমার ভাই বোনেরা একটু একটু গাইতেন, প্রথম শুনে শুনে তাদের কাছে। আমাদের নেত্রকোনায় একজন টিচার ছিলেন ওস্তাদ গোপাল দত্ত, ওনার কাছে কিছুদিন শিখি। পরবর্তী সময় কলেজ জীবন তো নেত্রকোনাতেই ছিল, নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির যারা টিচার ছিলেন ওই শিল্পকলা একাডেমিতে গান বাজনা করতাম সব সময়। তারপরে তো ঢাকায় আসি, ওস্তাদ আমিনুর রহমানের কাছে শিখি 5-7 বছর, তারপর ভারতের পুনায় পণ্ডিত বিজি কর্ণাটের কাছে। একটা জিনিস একটু পরিষ্কার হওয়া উচিত, আমরা যেমন যিনি বাঁশি বাজান উনাকে আমরা সহকারী শিল্পী বলি, যিনি গান কণ্ঠে গান করেন তাকে শিল্পী বলি। আসলে বিষয়টা হচ্ছে কি, ইনস্ট্রুমেন্ট যিনি, এমন পণ্ডিত রবিশঙ্করকে কি আপনি সহকারী শিল্পী বলবেন?
2: প্রশ্নই ওঠে না।
1: পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়াকে কি আপনি সহকারী শিল্পী বলবেন?
2: প্রশ্নই ওঠে না।
1: কেন বলবেন না? কারণ একটি ইনস্ট্রুমেন্টকে যখন ক্লাসিক্যাল পর্যায়ে এনে সেটা সোলো পারফর্ম করা হয়, সেই বাঁশিটাই প্রোগ্রাম হবে, তখন ওই বাঁশি আর সঙ্গীতের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আসলে শিখছি সঙ্গীত, মাধ্যম হিসেবে কেউ নিচ্ছি ভায়োলিন, কেউ নিচ্ছি বাঁশি, কেউ নিচ্ছি সেতার। বিষয়টাকে এইভাবে দেখলে সেটা অনেকের কাছেই পরিষ্কার হবে। বাঁশিটা হচ্ছে কি, অ্যাকম্পেনিমেন্ট হিসেবে আমাদের অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলো বাজে, তখন সেটা অ্যাকম্পেনিমিস্ট হিসেবে উনি কাজ করেন, কিন্তু ইচ্ছে করলেই উনি এটাকে মেহনত করে সাধনা করে উনি নিজে একজন পারফর্মার হতে পারবেন, সেই সুযোগটা আছে।
0: শুধু দেশেই নয়, 1999 সালে বিশ্ব খাদ্য সম্মেলনে বারী সিদ্দিকী বাঁশির প্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করেন পুরো উপমহাদেশকে। গানই ছিল তার শুরু, কিন্তু বাঁশি ছিল তার প্রেম। বাঁশির টানে তিনি বাঁশির ওপর উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষণ নেন ভারতের পুনেতে পণ্ডিত ভিজি কর্ণাটের কাছে। কিন্তু এই বাঁশি যা তার আত্মা, দেশীয় সঙ্গীত মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে, তবে দেশবাসী তাকে চিনেছে কণ্ঠশিল্পী হিসেবে অনেক বেশি। বাঁশি শেখার কথা বলেছেন তিনি, বলেছেন মায়ের কাছে শিখেছেন, সেই গান তিনি শুনিয়েছেন কথার মাঝেই। চলুন তবে শ্রোতা বন্ধুরা শুনে আসি তার মুখে তার কথা, তার গান।
1: মূল বিষয়টা যদি আমি বলি, তো আমার বাড়িতে গান হতো সবসময়, সেখান থেকে গান পদ্ধতিগত ভাবে, মেথডিক্যালি না, কিন্তু গান হতো। আর এমনিতে আমার বাড়ি নেত্রকোনা, এরিয়াটা এরকম, তো লোকসঙ্গীত চর্চা হয় প্রায় বাড়িতেই হয়, আমার বাড়িতে না শুধু। তো সেই ভাওয়াইয়া ভাটিয়ালি বিচ্ছেদি মারফতি গান আমি ছোট থেকে গাইতাম ছেলেবেলার। সে গান বলতে আমার বয়স যখন 5-6 বছর, তখন মার কাছ থেকে একটা জিনিস আমি শিখেছিলাম,

0: এই যে বিচ্ছেদী জিনিসগুলো, এখানে একটা বিশেষ বিষয় উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে বাঁশিটা যখন আমি গুরুর বাড়িতে কিন্তু থেকে শিখেছি, গুরু শিষ্য পরম্পরায়, কোনো একাডেমিতে না। তো সে গুরু শিষ্য পরম্পরার বিষয়টা কিন্তু ওনারা আগে মুখ দিয়েই বলতেন, আমার গলাতেই উঠাতে হতো জিনিসটা, মূলত আগে বুঝতে হতো, তারপর সেটাকে বাঁশিতে শিখে। যেমন রাগরাগিনী আগে গলা সেটা উঠানো, তার গায়কিটা কি, এই জিনিসটাকে ট্রান্সফার করা বাঁশিতে। সমস্ত যন্ত্রের বেলায় সত্যিকার অর্থে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিতে গেলে তাকে বিষয়টাকে গলার মতো করে আয়ত্ত করতে, গলা দিয়ে আয়ত্ত করতে করতাম। একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমি। তো একদিন আমার গুরুজি, ওনার কথা বলছি, উনি পণ্ডিত ভিজি কার্নাট পুনাতে, তো উনি একটা তারানা বাঁশিতে আমাকে শিখাচ্ছেন, দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের দাদের এই যে দাদের দাদের দাদের দাদের বললাম, এই জিনিসটাই আপনার তখন আমরা আগে উঠিয়েছি, তারপর এটা বাঁশিতে ট্রান্সফার করেছি।
1: বাংলাদেশ বেতারে তিনি বাঁশি বাজাতেন, বলেছেন কি করে কণ্ঠ এবং যন্ত্র মিশে থাকে শেখার সময়, শ্রোতার কানে মনে কি করে যন্ত্রের সুর হয়ে যায় সার্বজনীন ভাষা, বলেছেন সাধনার কথা।
0: আমাদের গান বাজনার যে বিচারটা, এটা ছোট্ট পরিসরে করলে কিন্তু হবে না। আমি যখন গানের আগে ইউরোপের বিভিন্ন দেশে বাঁশি বাজিয়ে কিন্তু আমি বেশ জনপ্রিয়তা অর্জন করি, এবং ইউরোপ আমেরিকার দেশগুলোতে বা এশিয়ান বিভিন্ন দেশে কণ্ঠের খুব একটা ওইরকম ভাবে কদর নেই, কেন ভাষাটা এনারা বুঝেন না। আর ইনস্ট্রুমেন্টের যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। একটা বাঁশি বাজালেই বোঝা যাবে যে এটা দুঃখের বাঁশি, বলতে হবে না মুখ দিয়ে।
1: ভারত থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখে দেশে ফিরে লোকগানের সঙ্গে সেই রেওয়াজ মিশিয়ে গড়েছেন নিজস্ব ধারা। পূবালি বাতাসে এই গানটা সিনেমায় জায়গা করে নেয়, ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। হুমায়ুন আহমেদের হাত ধরেই মূল ধারার সঙ্গীতে তাঁর আবির্ভাব। শ্রাবণ মেঘের দিন ছবির গান সোয়াচান পাখি বারী সিদ্দিকীকে পৌঁছে দেয় ঘরে ঘরে, সেই শুরুর কথা বলেছেন শিল্পী, পরিচয় হওয়া থেকে চলচ্চিত্রে গান গাওয়া পর্যন্ত।
0: কণ্ঠশিল্পী হিসেবে খুব মজার ঘটনা এটা। কণ্ঠশিল্পী হিসেবে এখানে কিছু লোকজন ছিলেন, গুণীগুণী ব্যক্তি, সবাই আড্ডা হতো
2: শিল্পীদের আড্ডা, তো মানে
0: বেলাল ভাই, হুমায়ুন আহমেদ সাহেব, নজরুল আলী খান সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব, তো এনাদের এক আড্ডায় একদিন আমি হুমায়ুন আহমেদ সাহেবের বাড়িতে, এটা 90-এর দশকে, অনেক শিল্পীরা আসছে গান হচ্ছে, তার বাসায় ওনার বোধহয় জন্মদিন ছিল আর কি, সেদিন অনেক শিল্পীরা আসলেন, গান করলেন, তো সবার গান শুনলাম। একসময় ওনার বাড়িও কিন্তু নেত্রকোনায়, একসময় আমাদের নেত্রকোনার কিছু বাউলরাও আসলো এখানে ওনার আমন্ত্রণে, তো সেখানে গান শুরু হলো। এক সময় বললাম এক বাউল কাছে, ভাই আমি দুই চারটা গান করি, দাঁড়াও, আমারও খুব মুড আসছে, দুই চারটা গান আমি গাই। তখন আমি একাধারে কিছু ওই মারিফতি বিচ্ছেদি গান গাইলাম, আমি জানি না কিন্তু আমার গানগুলো ওখানে রেকর্ড করা হয়েছে বেশ কিছু ওই অনুষ্ঠানের। তারপর আরো বেশ কিছুদিন পরে উনি বললেন, হুমায়ুন আহমেদ সাহেব বললেন যে আমার ছবিতে তো গান গাইতে হবে, একটা রঙের বারোই একটা ম্যাগাজিন অনুষ্ঠান, উনি বললেন যে আমার এই ম্যাগাজিন অনুষ্ঠানে আগে গান করতে হবে একটা, তারপর আমার শ্রাবণ মেঘের দিন ছবি বানাবো, তো সেইখানে ম্যাক্সিমাম গান আপনাকে গাইতে হবে। আমি দেখেন আমি তো গায়ক না, আমি ভিতরে গান হয়তো আছে আমার, কিন্তু আমি তো গাই না, আপনার যদি বেজ্জতি হয় ছবি বানাবেন, আমি একটা অ্যামেচার আর্টিস্ট, কোনোদিন গান করি, বলছে ঠিক আছে এটা আমি বুঝবো, অসুবিধা নেই।

গান গাওয়া শুরু করে বারী সিদ্দিকী সফলতার স্বাক্ষর রাখেন। তার গান শুনে অনেকেই অবাক হয়েছিলেন। তখন বারী সিদ্দিকীর কাছে অনেকে প্রশ্ন রেখেছিলেন, এত বছর কেন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। প্রিয় বাঁশি বাজানো কমিয়ে গান গেয়ে পরিচিতি পাওয়ার পরে তিনি হাসতেন। অনেক মাধ্যমে কাজ করলেও পরিবেশনার জন্য তার প্রিয় জায়গা ছিল মঞ্চ। চলুন বন্ধুরা, তার আরও একটি গানের কিছু অংশ শুনি, মানুষ।

0: তিনি প্রকৃতই সহজাত একজন শিল্পী ছিলেন বলে তাঁর জ্ঞানের প্রকাশ ঘটেছে তাঁর সৃষ্টির মাঝে। উচ্চাঙ্গ আর লোকসঙ্গীতের মেলবন্ধন তাঁর এক অনন্য সৃষ্টি বলেছেন তিনি এই সম্পর্কে। সেই ধারা জনপ্রিয় হয়েছে, সেই ধারার একটি গানেরও কিছু অংশ শুনব এখন।
1: এইটা আমি কায়দা করে এই কাজটা করেছি। একটা সময়ে আব্দুল আলীম সাহেবের পরে আমাদের যে লোকসঙ্গীতের অবস্থানটা, এটা কিন্তু একটু নড়বড়ে হয়ে গেছে। তাহলে এইটাকে এখন ওই ধারায় এটাকে তো পুনরুজ্জীবিত করার কোনো উপায় নাই। তাহলে আমি তখন চেষ্টা করলাম যে এই লোকসঙ্গীতটার সঙ্গে আমার যে যত সামান্য তাল তালিম আছে ক্লাসিক্যাল মিউজিকের, সেটার সঙ্গে একটা কম্বাইন সমন্বয় ঘটিয়ে যদি একটা জিনিস দাঁড় করানো যায় কেমন হয় একটু ট্রাই করি। তো দেখলাম যে না, একটা ডিফারেন্ট টেস্ট এটা মানুষ এটা গ্রহণ করলো, সবাই করতে শুরু করলো। এই আমি এটার পিছনে কাজ করছি আপনার।

আমাকে নিয়ে যায় কুপথে, শত্রু আমার নিজের ভিতর পায় না দেখতে মানুষে, হায় রে শত্রু আমার নিজের ভিতর পায় না।

তিনি গায়ক, তিনি সুরকারও। সুবীর নন্দী, মনির খান, ডলি শান্তনী সহ অনেক শিল্পীর গানেও তাঁর সুর লেগে আছে। 2000 সালের দিকে তিনি গানের সুরকার হিসেবে কাজ শুরু করার পর সুবীর নন্দী, ডলি শায়ন্তনী, আসিফ, মনির খান সহ বহু জনপ্রিয় শিল্পীর গান সুর করেন। এবারে শুনব তাঁর আরও একটি গানের কিছু অংশ, আমার গায়ে যত দুঃখ সয়।

তিনি সবসময় নিজেকে দেখেছেন একজন বংশীবাদক হিসেবে। সে পরিচয়ে অনেকবার অবমূল্যায়ন পেয়েছেন, কষ্টও পেতেন, কিন্তু তার গান, তার ব্যথা, তার সুর সব মিলেই তিনি হয়ে উঠেছেন এক সত্তা, এক আত্মার শিল্পী। তার কণ্ঠ ও বাঁশির সুরে মিশে আছে আধ্যাত্মিকতা, গ্রামীণ লোকজ সৌন্দর্য। 2017 সালের 24 নভেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে গেলেন, তবে রেখে গেলেন এমন এক সুরের ধারা যা আমাদের মনে চিরস্মরণীয়, সঙ্গীতের ইতিহাসে ধারণ করে অনন্য এক স্থান। শিল্পীর প্রতি সুগভীর শ্রদ্ধা জানিয়ে আজকের সাত সুরে বাঁধা অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শায়লা ইমাম কান্তা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হল রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন শালিলা ইমাম কান্তা, বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। আজ রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সরকারের পররাষ্ট্রনীতির ও অগ্রাধিকারের কথা উল্লেখ করে ডক্টর খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণের কল্যাণ রক্ষায় জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সীমান্তের বাইরে বাংলাদেশের বন্ধু ও অংশীদার রয়েছে, প্রভু নয়। ডক্টর খলিলুর রহমান বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে বাংলাদেশ ও তুরস্ক একটি মুক্ত বাণিজ্য চুক্তি অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং দেশটির অর্থনৈতিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগানোর জন্য আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের ব্যাপারে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ এশিয়ার এই দেশটিকে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন। হাকান ফিদান বলেন, বেশ কয়েকটি খাত, বিশেষ করে প্রতিরক্ষা, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচ্য সূচিতে রাখতে এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তুরস্ক নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগে তুরস্ক বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূরপ্রসারী বার্তা থাকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় পরিবেশ সংশ্লিষ্ট যে কোনো চলচ্চিত্রের প্রস্তাবকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে বলেও জানান তিনি। প্রতিটি চলচ্চিত্র ও কন্টেন্টকে মানসম্পন্ন করার তাগিদ দিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, এগুলোকে শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই নয়, এর বাইরেও সর্বোচ্চ প্রচারের আওতায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এই স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ও তাঁর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। পরে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী এডওয়ার্ড স্কুলের দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেল পরিদর্শন করেন। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টিএ স্পোর্টস। এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসার্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ। পথ পাথে অনুষ্ঠানে ইয়াতিমের সম্পদ রক্ষায় শরীয়তের বিধান সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা প্রচারিত হবে সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনতে পাবেন সকাল 7:30। সকাল 8:30 রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনবেন সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনতে পাবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবায়দুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল শুনতে পাবেন বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ প্রচারিত হবে বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর রয়েছে বিকেল 4:05।
2: সুর তরঙ্গ বিকেল 4:25। সবুজ পৃথিবী শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধ্যে 6:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনবেন রাত 8:10। সন্ধ্যে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঝে আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। সমীপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান রাত 10:20। FM এর অনুষ্ঠান সূচি FM এছাড়া FM 90 MHz-এ রাত 12:15 নিশুত অনুষ্ঠানে শুনবেন নাটক ভূতের চিঠি। FM 92 MHz-এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz-এ সকাল 6:00 থেকে সকাল বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz-এ সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও বলছি, এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:11 এবং অস্ত যাবে 6:44। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জে, এছাড়া FM 102 ও 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: আমি কোনো চিন্তা করি না আব্বা জান।
1: কি সামান্য, এই 5 লক্ষ টাকা সামান্য করতেছো?
0: হ্যাঁ আব্বা জান, একটা জীবন থেকে টাকা অতি সামান্য। আমি আমি আমার জমি জমা ঘর বাড়ি বিক্রি করে ফেলবো, তাতে না হলে আমার এই শরীর রক্ত বিক্রি করে দেব।
1: কি সাপাটা মারতেছে!
0: মনে হয় আপনি বিড়বিড় করে কি যেন বলছেন
1: আব্বাজান। না না না না, কিছুই কই নেই
0: আব্বাজান।
1: হ্যাঁ কয়ে ফেলাও।
0: ধরুন আমার ভাগেরটা রেডি, বাকি 2 ভাগ।
1: হ্যাঁ, কৈতরীর জামাই টুনটুনির জামাইয়ের লোকে আলাপ করো।
0: জি না আব্বাজান, আমি এই দায়িত্ব নিতে পারবো না।
1: কেন কেন পারবো না?
0: না মানে দুলাভাই বড় প্যাচের লোক।
1: প্যাচের লোক?
0: হ্যাঁ হ্যাঁ আব্বাজান, বড়ই প্যাচের লোক।
1: মানে
0: আব্বাজান, সেটা অনেক পুরনো কথা।
1: আর সেই পুরান কথাটা আজ একবার নতুন করে শোনাও না, আমি একটু শুনি।
0: ওই যে দুলাভাই।
1: হ্যাঁ,
0: দুলাভাই সবসময় বলাবলি করে।
1: হ্যাঁ, তো থামলা কেন, বলো কি বলাবলি করে?
0: না মানে এই বাড়িতে বিয়ে করে দুলাভাই মানে ওই টুনটুনির জামাই কিছুই পায়নি। আপনি 1 বছরের ধান চাল দিয়ে 3 বছর খেয়েও শেষ করতে পারেন না। আপনার জমি জমার অভাব নেই, 4টা মেয়ে 3টে বিয়ে দিয়েছেন, কোনো খরচপাতি করেননি, বেকার মেয়ের জামাইরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আপনি আপনি এটা কিপটে মানে কৃপণ পাষাণ মানে মানে হারামি।
1: আর কত কথা, ওই কৈতরীর জামাই টুনটুনির জামাই আমারে আমারে আমারে কিপটা কয়।
0: জি জি জি আব্বাজান,
1: আমি তো বলি কৃপণ।
0: জি আব্বাজান,
1: আমি আমি পাষাণ।
0: জি আব্বাজান,
1: আমি হারামি।
0: জি আব্বাজান।
1: ওই ওই
0: জি আব্বাজান,
1: তোমরা তোমরা তোমরা যে লোভি, এই কথাটা একবার কও না কেন?
0: লোভি?
1: হা হা লোভি, বিয়া করে শ্বশুর বাড়ি থেকে এইটা এবার পাইবার এত আশা করো কেন?
0: না মানে বলছিলাম কি,
1: তোমাগরের কি কম, যত দোষ তোমাগরে বাবারা হইল গিয়া যত অনিষ্টের মূল।
0: বাবারা নয়, বাবারা
1: একটা হইল হইল।
0: আমি আমি যৌতুকের পাগল নই।
1: বেশি চাপা মাইর না তো। হ্যাঁ, তোমাকে হগল রে আমি ভালো করে চিনি। বিয়া করণের সময় পোলার বাপের একটা ঘর খালি কইরা রাখে কেন? মায়া জন্ম দিয়ে কি মায়ের বাপেরা ঠেকাই বসছে? খালি ঘর আসবাবপত্র দিয়ে বইরা দিতে হইব?
0: ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছেন আব্বা
1: জান। হ্যাঁ, আমি মিথ্যা কথা কই না। ওই মিয়া ওই মিয়া, পোলা গই শুধু দাম আছে, মাইয়া গো কোনো দাম নাই।
0: অবশ্যই দাম থাকবে না কেন আব্বা জান, অবশ্যই থাকবে।
1: তাহলে কও, তাহলে কও, তোমরা বিয়া কইরা আমার মাইয়ারে আমারে কি দিছো?
0: না মানে ওই
1: মাইনে মাইনে করতেছ কেন? হ্যাঁ, এত কষ্ট করে মাইয়া খাইয়া না খাইয়া ডাঙ্গর করেছি, বিয়া দিছি, আমি কি আমি কি পেয়েছি এর বদলে? কও।
0: একেবারে সত্য কথা বলেছেন আব্বা জান। আসলে এই বিষয় নিয়ে বাবাদেরকে একটা বিরাট আন্দোলন করা উচিত। মেয়ের বাবাকে খুশি না করে বিয়ে করা যাবে না।
1: কিন্তু শুধু মায়ের বাপের কথা কইতেছো কেন?
0: বুঝেছি বুঝেছি আব্বা জান, শুধু মেয়ের বাবাকে নয় মেয়ের মাকেও খুশি করিয়ে বিয়ে করতে হবে, নইলে ছেলেদেরকে সারা জীবন কুমার হয়ে থাকতে হবে, নিজে হাতে রান্না বান্না করে খেতে হবে।
1: থামো থামো থামো, বেশি লিক্সার মাইরো না, কথা কম কইয়া কামড়া একটু বেশি করে দেখো।
0: না মানে আব্বাজান, জি জি জি আব্বাজান, আপনি ঠিক কথাই বলেছেন।
1: এত বড় কথা, ওই কৈতরীর জামাই টুনটুনির জামাই আমার বদনাম গায়?
0: জি জি আব্বাজান।
1: ওগরে ওগরে কি আমি কম দিছি?
0: কি কি দিয়েছেন আব্বাজান?
1: এই এই যে এইটাই হইলো গিয়া তোমাকে একটা দোষ, বদ অভ্যাস। কোন জামাই রে কি দিছি এই কথা শুনবার লেগা কান দুইটা 2 মাইল লম্বা করে শুনবার চাও না?
0: না না মানে আমি আমি যৌতুকের পাগল নই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, শ্বশুর বাড়ির কিছু চাওয়া আর পথে ঘাটে ভিক্ষে করা একই কথা।
1: বক্তৃতা বন্ধ করো।
0: না মানে বলছিলাম।
1: আচ্ছা ঠিক আছে, তুমি যখন শুনবার চাইছো ওগরে কি কি দিছি তো শোনো।
0: না না না থাক আব্বাজান, আর বলতে হবে না।
1: কেন কেন কইতে হইব না, আমি কি চুরি করে দিছি নাকি? হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে দিছি। শোনো কি কি দিছি, একখান শীতল বাটি দিছি, একটা ল্যাপ দিছি, একটা খেতা দিছি, একটা বালিশ দিছি, একটা পিতলের কলসি দিছি, একটা গ্যালার দিছি, একটা ভগ্ন দিছি।
0: থাক থাক থাক আব্বাজান, আর বলতে হবে না।
1: আমারও কওয়া শেষ, আর কিছু দেই নাই।
0: দুলাভাইয়ের বাড়িতে আমি গিয়ে দেখেছি ওই সব জিনিসপত্র জাদুঘরের মতো সাজিয়ে রেখেছে। হ্যাঁ আব্বাজান,
1: কৈতরীর জামাইয়ের জ্ঞান বুদ্ধি তো তাহলে খুবই ভালো। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিসপত্রের কদর সম্মান করতে জানে। ওই মিয়া ওই মিয়া, তোমারে কি আমি

0: কম দিছি হ্যাঁ হ্যাঁ আমার দাদার আমলে দুইখান চেয়ার টেবিল দিছি, হেই হগল কই, নিশ্চয় বেচে খাইয়া ভালাইছ।
1: না না, মানে বিক্রি করে খাবো কেন? ওই মহাবস্তু দুটো ঘুনে ধরে ভেঙে গিয়েছিল, আমার মরহুম পিতাজি ওই দুটো চেয়ার টেবিল পুড়িয়ে ছাই করে টিক্কা বানিয়ে হুঁকো খেতেন, আর মনে মনে কি যেন বলতেন, মনে হয় আপনার জন্য দোয়া করতেন।
0: দোয়া করতেন?
1: আমার তো তাই মনে হতো আব্বা।
0: কখনো না! ওই শালার বিয়ায় প্রত্যেক দিন হুক্কার টাইনা তামাক খাইয়া কাশতে কাশতে আমার গালি গালাজ করত। তোমারে আমি কিছু দেই নাই, তুমি ছিলা সোনার টুকরা পোলা, আমার মায়ারে বিয়া করে মাডি হইয়া গেছে, শালার বিয়ায় কাশতে কাশতে মইরা গেছে, নইলে ওরে।
1: আব্বা জান, আব্বা জান, আমার মরহুম পিতাকে নিয়ে আপনি এভাবে আর অকালে ওপারে চলে গেছেন আব্বা।
0: অকালে মরবো না, তামাক খাইতো, বিড়ি খাইতো, আর এইসব খাওয়া খারাপ, তাও খাইতো খাইতো, আবার মনে হয় লুকায় টুকায় মনে হয় গাঞ্জাও খাইতো।
1: জিনা জিনা আব্বা জান, জিনা, আমার মরহুম পিতাজি ওসব বাজে গাজা টাজা খেতেন না।
0: না, তামুক বিড়ি খুব ভালো জিনিস, সলর বিয়ে সারাদিন হুকুর হুকুর হুকুর হুকুর করে হুক্কা বিড়ি টানত।
1: আমার মরহুম পিতাজিকে এভাবে বাজে কথা বলবেন না আব্বা জান।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কমু না, দুধের বাচ্চা লাইন আবার কান্তাছে।
1: খাদবো না, আমি কাঁদবো না, বহুদিন পরে পিতাজির কথা যে মনে পড়ে গেছে।
0: হ্যাঁ, জন্ম হলে মরতে হয়, এটা তো পুরান কথা।
1: হ্যাঁ আব্বা জান, তা আমি জানি।
0: তাহলে কান্তাছো কেন? যজ্ঞা শোনো।
1: জি বলো।
0: তোমার বাজানে সারা জীবন বে হিসাবে চলছে, 5 টাকা কামাই করে 10 টাকা খাইয়া ফেলাইছে, 3 দিনবার মেম্বারে খাড়াইয়া ফেল মারছে।
1: আব্বা জান, আপনি আমার আব্বা সম্বন্ধে এত সব বলছেন কেন? পিতা তবুও তো 3 বার নির্বাচন করেছেন, আপনি আপনি এত ভালো মানুষ, একবারও তো নির্বাচন করতে পারেননি।
0: আমি তোমার বাজানের মতো পাগল না, আমার টাকা পয়সায় কামড়ায় না, মানুষের পান বেরি খাওয়াইয়া বোট সামু না।
1: জি না, ওইসব করতে বড় মনের দরকার। থাক, নির্বাচনে দেশের মানুষের খেদমত নাই করলেন,
0: বেকার বলতে আমি কোনো কিছু মানি না, যাগো হাত পা আছে তারা বেকার থাকতে পারে না, আজকাল খবরে শুনি পুঙ্গুরও বসে থাকে না, তারাও কাম কইরা খায়।
1: জি জি আব্বা জান, আপনি মাঝে মাঝে খুব সত্য দামি কথা বলেন।
0: আমি কোন সময় মিছা কথা কই না। আচ্ছা তুমি এখন কি করতেছো?
1: আমি ছোটবেলা থেকেই একটু অন্যরকম।
0: না, তোমার ছোটবেলার কথা শুনতে চাই না, বুড়া বয়সে কি করতেছো সেটা কও।
1: বুড়ো বয়স, তার মানে আমি বুড়ো হয়ে গেছি?
0: হ্যাঁ, তো নিজের কি এখনো জোয়ান বেডা পাবো নাকি?
1: আমার কত আর বয়স হয়েছে আব্বা জান?
0: আরে এই কথা তো তুমিও জানো আমিও জানি, যজ্ঞা হে হগল কথা, অন কামের কথা কও।
1: জি জি, তাই বলা উচিত।
0: হ্যাঁ হ্যাঁ
1: আব্বা জান।
0: হ্যাঁ কই বলাও।
1: বাড়িতে আমি ভূত পেত্নি নিয়ে গবেষণা করছি।
0: ও ভালো ব্যবসায়ী তো ধরছো তাইলে।
1: ব্যবসা হবে কেন, এটা তো মহৎ কাজ আব্বা জান।
0: মহৎ কাজ, আজাই রাখাইয়া গাজাই রাখিয়েছি। আচ্ছা আচ্ছা একটা কথা কও তো আমারে, এই ভূত পেত্নি বললে কি আসলে কিছু আছে?
1: থাকবে না কেন, অবশ্যই আছে।
0: হ্যাঁ, তাহলে তার মানে তুমি কইতেছো তাহলে এই ভূত পেত্নি আছে?
1: শুধু পেত্নি নয়, দৈত্য দানব সবই আছে, আর আমি এইসব নিয়ে গবেষণা করছি।
0: ও, তা গবেষণা কইরা কি পাইছো?
1: এখনো কিছু পাইনি, তবে
0: তবে তবে আবার কি,
1: একদিন এমন একটা কিছু বের করব সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে।
0: আরে ভবিষ্যৎ কি করবে সেটা হই না লাভ নাই, বর্তমানের কথা কও। ওই ওই ভূতে 5 লক্ষ টাকা আর 10 কেজি সুটকি চাইছে।
1: আমি তো বলেছি আপা জান, ওই কালী ভূতের সাথে একটা সিটিং দিতে হবে, টাকা কিছু কমানো যায় কিনা।
0: আরে দূর, টাকা কমানোর কথা কইতেছ কেন, ভূতরারে দইরা পুলিশে দেওয়া যায় না?
1: জিনা জিনা আব্বা জান, সেটা করা যাবে না, কিন্তু
0: কিন্তু কিন্তু আবার কি,
1: ভূতকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বোতলে ভরা যায়।
0: হ্যাঁ কও কি, ভূতের বোতলে ভরা যায়?
1: হ্যাঁ আব্বা জান।
0: হাই মিয়া, হাই মিয়া। বুধ কি কেরাসিন তেল, নারিকেল তেল, না সরিষার তেল?
1: জিনা জিনা আব্বাজান, ভূত ওসব কিছুই না।
0: তাহলে তাহলে যে কইলা ভূতের বোতলে ভরা যায় এমন আজগুবি কথা কই পাইছ?
1: আজগুবি নয়, এটা সত্য কথা।
0: আরে ও মিয়া, জাদু মন্ত্র ছাড়াই জীবনে কেউ ভূতরে বোতলে ভরছে?
1: হ্যাঁ ভরেছে।
0: ভরছে কোনখানে?
1: আমাদের গ্রামে।
0: তো তোমাকে গ্রামে, মানে ওই মুন্ডা গ্রামে?
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে একটা ভূতের বাড়ি আছে।
0: হ্যাঁ ভূতের বাড়ি আছে?
1: হ্যাঁ ভূতের বাড়ি, কেউ আবার ওকে দৈত্য দানবের বাড়িও বলে।
0: হ্যাঁ কও কি?
1: এই বাড়িতে রাতে তো দূরের কথা, দিনের বেলাও কেউ যায় না আব্বাজান।
0: সাই
1: একদম সত্য কথা, এক বিন্দু মিথ্যে নয়। সেই বাড়িতে অমাবস্যা রাতে ভূতেরা গান বাজনা করে।
0: হ্যাঁ ভূতেরা গান বাজনা করে?
1: শুধু গান বাজনা নয় আব্বাজান, ওরা চমৎকার নাচতেও পারে। পথের পাঁচালি ছবিতে ভূতের নাচ দেখেননি আব্বাজান?
0: না আমি ছবি টবি দেখি না। যাক ওই যে বোতলের কথা জানি কি কইতেছিল হেইডা কও।
1: বলছি বলছি আব্বাজান, সেই ভূতের বাড়িতে বহুদিন আগে সোলেমানের মা থাকত। সোলেমানের বয়স তখন 8-9 বছর হবে। একদিন সকালে দুই সোলেমান এসে তার মাকে নাস্তা দিতে বলে।
0: দুই সোলেমান মাইনে?
1: হ্যাঁ আব্বাজান, হঠাৎ একটা সোলেমান দুইটা সোলেমান হয়ে গেছে।
0: আজব কথা, একটা সোলেমান দুইটা হয়ে গেছে?
1: সেটাই তো বলছি আব্বা, সোলেমানের মা তো মহা বিপদে পড়ে, এক ছেলে দুই ছেলে হয়ে গেছে।
0: হ্যাঁ আশ্চর্য ঘটনা তো। কই যা,
1: একই রকম চেহারা, একই রকম কথা বলে। এক সুলেমান দুই সুলেমান হয়ে গেছে এই খবর এক মুহূর্তে সমস্ত গ্রামে রটে যায়। চারিদিক থেকে লোকজন ছুটে আসে, কেউ বলে এটা ভাগ্য, এক ছেলে দুই ছেলে হয়ে গেছে, এখন সুলেমানের মায়ের কোনো দুঃখ কষ্ট হবে না।
0: একেবারে সত্য কথা। ইশিরি, আমার ধন সম্পত্তি যদি রাতারাতি এইরকম ডবল হয়ে যেত আমার যে কি ফুর্তি লাগতো।
1: আগে সব ঘটনা শুনে নিন আব্বাজান।
0: হ্যাঁ কয়েছো শুনতেছি আমি।
1: সুলেমানের মায়ের দুঃখ কষ্ট দূর হবে তো দূরের কথা, দিনে দিনে দুঃখ কষ্ট অভাব আরো বাড়তে থাকে।
0: কেন কেন কেন?
1: বলছি বলছি আব্বাজান, মাছ সুটকি ঘরে রাখতে পারছে না, চোখের পলকে হাওয়া হয়ে যাচ্ছে, চাল ডাল চিড়া মুড়ি কিছুই ঘরে থাকছে না। তখন সোলেমানের মা বুঝতে পারে।
0: কি বুঝতে পারে?
1: দুই সোলেমানের মধ্যে এক সোলেমান হচ্ছে ভূত।
0: ভূত?
1: হ্যাঁ হ্যাঁ আব্বাজান ভূত, কিন্তু কোনটা ভূত আর কোনটা সোলেমান এর কুল কিনারা কোনো ক্রমেই করতে পারছে না।
0: হ্যাঁ তাই তো। তারপর তারপর তারপর
1: লোক মারফত খবর পেয়ে অনেক দূর থেকে এক কামেল দরবেশ এসে আসল সুলেমানকে বের করে দেয়।
0: হ্যাঁ তাই, কেমন করে কেমন করে বের করলো এটা খুলা কও।
1: সেই দরবেশ দুই সুলেমানকে কাছে ডেকে একটা বোতল দেখিয়ে বলে,
0: হ্যাঁ
1: যে আসল সুলেমান সে বোতলে ঢুকে পড়বে, আর যে নকল সুলেমান সে এই বোতলে ঢুকতে পারবে না। এই কথা শুনে সুলেমানের মা হাউমাউ করে কেঁদে ওঠে। সে বারবার বলতে থাকে কি করে তার আসল সোলেমান বোতলের ভিতরে ঢুকবে।
0: হ্যাঁ একেবারে হাসা কথাই তো, আর ওই বোতলের ছোট্ট একটা ছিদ্র দিয়ে একটা বাচ্চা ছেলে কেমনে ঢুকবে? সেই দরবেশে নিশ্চয়ই মাথায় গন্ডগোল ছিল।
1: আগে পুরোটা শুনে নিন আব্বাজান।
0: আচ্ছা ঠিক আছে কয়ে যাও।
1: সেই দরবেশ সোলেমানের মাকে কাছে ডেকে কানে কানে কিছু বলে দেয়।
0: হ্যাঁ
1: সোলেমানের মা চুপ হয়ে যায়।
0: আচ্ছা
1: সেই কামিল দরবেশ জোরে জোরে কালাম সুরা পড়তে থাকেন এবং বারবার বলতে থাকেন, আসল সোলেমান বোতলে ঢুকে যাও। একটু পরে দেখা গেল এক সোলেমান সত্যি সত্যি ওই বোতলে ঢুকে যায়।
0: হ্যাঁ ক কি, আসল সোলেমান বোতলে ঢুকে গেছে?
1: জি জি না আব্বাজান, সেই দরবেশ তাড়াতাড়ি বোতলের ঢাকনা লাগিয়ে দেয়। বোতলের ভিতরে সেই ছোট্ট সোলেমানকে দেখা যায়। দরবেশ সাহেব গ্রামের লোকজনকে বলেন বিরাট এক গর্ত করতে, তিনি নকল সোলেমানকে বোতলে বন্দি করেছেন। সেই নকল সোলেমান হলো আসলে ভূত, পেতনি, দৈত্যের রাজা আব্বাজান।
0: কও কি তারপর?
1: সেই বোতলটা অনেক মাটির নিচে গেড়ে তার উপর একটা কাঁঠাল চারা লাগিয়ে দেন। বর্তমানে সেটা বিরাট কাঁঠাল বৃক্ষ। সেই অদ্ভুত কাঁঠাল গাছ দেখতে দূর থেকে অনেকেই ছুটে আসে আব্বাজান।
0: অদ্ভুত কাঁঠাল গাছ, তার মানে?
1: মানে হচ্ছে সেই কাঁঠাল বৃক্ষে অনেকগুলো বিচিত্র ধরনের চোখ দেখা যায়।
0: চোখ মানে চক্ষু?
1: হ্যাঁ চোখ।
0: হ্যাঁ কাঁঠাল গাছে চোখ আজব কথা তো।
1: কেউ বলে ওটা ভূতের চোখ,
0: কেউ
1: বলে দৈত্যের চোখ। গভীর রাতে সেই চোখে অনেকে আগুন জ্বলতে দেখেছে। সেই কাঁঠাল বৃক্ষে অদ্ভুত ধরনের কাঁঠাল ধরে আব্বাজান।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, অদ্ভুত গাছে অদ্ভুত কাঁঠালই তো ধরবে, খাইতে নিশ্চয়ই খুবই সুস্বাদু।
1: জি না আব্বাজান, সেই গাছের কাঁঠালগুলো কেমন যেন বিচিত্র ধরনের, কোনোদিন পাকে না, কেউ স্পর্শ করতে সাহসও পায় না।
0: ও তাই? তাইলে তো সেই কাঁঠাল গাছটা একবার দেখতে হয়।
1: অবশ্যই দেখবেন আব্বাজান, আসলে আমাদের ঘরের কাছেই কত কিছু দেখার আছে, আমরা তা দেখিও না আর বিশ্বাসও করি না।
0: জামাই বাবাজি।
1: জি আব্বাজান।
0: তোমার কথা শুনে এতক্ষণে বুঝতে পারলাম যে এই ভূত পেতনি সত্যি সত্যি আছে।
1: এইগুলো আছে বলেই তো শব্দটা আছে আব্বাজান। এমন একটা শব্দ বলুন তো আব্বাজান যেটা পৃথিবীতে নেই।
0: হ্যাঁ, একেবারে হাসা কথা। আচ্ছা বাবাজি
1: বলুন,
0: এই অনেকদিন আগে মানে শহরে ওই কৈতরীদের বাসায় বেড়াইতে গিয়া টেলিভিশনে দেখছি এক জাদুঘর কইতেছিল যে ভূত পেতনি বলে বলে কিছু নাই, কেউ যদি এদের হদিশ জানাইতে পারে তাহলে মেলা টাকা বকশিস দিব।
1: হ্যাঁ, কথাটা আমিও শুনেছি, দেশের আরো অনেকে শুনেছে। তিনি এই দেশের বিখ্যাত একজন জাদুঘর।
0: হ্যাঁ, তাহলে তাহলে হনেই চলো, ওই কালী ভূতের সিঁড়িটা লইয়া আমরা দুইজন ওই জাদুঘরের কাছে যাই। ওই জাদুঘর বেডায় কালী ভূতের দৈরা করার দিয়ে ক্যাশ ক্যাশ করে কাইটটা ফলাইবো, মেলা বকশিস পামো। অর্ধেক টাকা আমি নিবো আর অর্ধেক নিবা তুমি। না না, তুমি অর্ধেক নিবা কেন, বুদ্ধিটা তো আমি দিছি, তুমি অর্ধেকের অর্ধেক নিবা। হ্যাঁ ঠিক আছে, চলো চলো বাবা, যে তাহলে দেরি করো না, চলো।
1: আব্বাজান।
0: হ্যাঁ, আবার কিসের আব্বা, জলদি চলো।
1: আপনি শুধু শুধু অস্থির হচ্ছেন, আমার কথা তো এখনো শেষ হয়নি আব্বাজান।
0: আরে কথা শেষ কথা, কি কথা শুনুন, তাড়াতাড়ি চলো, দেরি করো না, চলো।
1: আব্বাজান শোনেন, যে ব্যক্তি ভূত পেতনি আছে বলে বিশ্বাসই করেন না তার কাছে গিয়ে লাভটা কি বলুন।
0: কথাটা তো তাহলে মন্দ কও নাই। হ ওই বেটা তো আগেই কইয়া ফেলাইছে যে ভূত পেতনি নাই, এটা কালা ভূতের সিডি হইলেও ওই জাদুঘর তো বিশ্বাস করতেই চাইব না, কারণ যদি বকশিস দেওয়ার লাগে। জামাই বাবাজি।
1: জি আব্বাজান।
0: জামাই বাবাজি
1: বলুন।
0: খারাপ খারাপ, হঠাৎ হঠাৎ চোখে পানি এসে পড়ছে, চোখটা একটু মুছে লই, তাইলে হাসাই ওই ভূতের 5 লক্ষ টাকা আর 10 কেজি শুটকি দিতেই হইব।
1: আপনি ভেঙে পড়ছেন কেন আব্বাজান, আমি তো আগেই বলেছি ওই কালী ভূতের সাথে একটা সিটিং দেই, তার সাথে খোলাখুলি আলাপ আলোচনা করি, কথা বলি।
0: কেমনে দিবা সিটিং, নিশিরাইতে শ্মশানে খালি গায়ে মানে একেবারে ল্যাং ল্যাং
1: ল্যাং ল্যাং করছেন কেন, বলে ফেলুন, ল্যাংটা হয়ে যেতে হবে।
0: বাবাজি একেবারে ল্যাংটা হয়ে যাইতে হইব তো।
1: যেতে হয় যাব।
0: যাইবা, কিন্তু তুমি এই বুইরা বয়সে ল্যাং ল্যাং
1: আবারও ল্যাং ল্যাং করছেন
0: না, মানে ল্যাংটা শব্দটা কেমন যেন একটু বিচ্ছিরি শোনায় তো।
1: আব্বাজান।
0: হ্যাঁ কয়ে পালাও।
1: ওই ল্যাংটা শব্দ থেকে বুইরা শব্দটা আমার কাছে বেশি বিচ্ছিরি লাগছে।
0: বুইরা রে বুইরা গেলে খারাপ লাগে। ঠিক আছে যাও, আমি আর তোমার বুইরা কমো না, যাও।
1: আমি তো বুড়ো নই।
0: না না, বুইরাই বা কেন, তুমি তো হন কচি পোলা, মজদারি গজাই নাই। যজ্ঞ এসব কথা শোনো, এখন কামের কথা তাহলে কই। হ্যাঁ
1: জি, তাই বলুন।
0: ওই যে ভূতের লোকে সিটিং করবা, হ্যাঁ, তা একেবারে খালি হাতে যাইবা কেমনে?
1: এটা তো সত্য কথা বলেছেন, খালি হাতে যাব কেন, কিছু টাকা তো সঙ্গে নেওয়া দরকার।
0: ধরো মিয়া, তুমি খালি টাকা টাকা টাকা টাকা টাকা টাকা খালি টাকাটাই চিনছো।
1: না মানে তাহলে কি নেবো, লাঠি শোটা?
0: ওই ওই মিয়া, লাঠি শোটা দিয়ে কি করবা, তোমার যে এখন গতর জোরে বাতাস হলে তো ঠাস করে কাটতে পড়ে যাও
1: না। না মানে,
0: আরে মাইনে মাইনে করতে হইব না, বুতের লগে ধন সিটিং করবাই, শোনো লগে শুটকি লইয়া যাও, কামে লাগবো।
1: উত্তম উত্তম প্রস্তাব আব্বাজান, শুটকি মাছ ভূতের খুব প্রিয় খাদ্য, এই জন্যই তো টাকার সাথে 10 কেজি শুটকি চেয়েছে।
0: আর আমিও শুটকির ব্যবস্থা কইরা রাখছি।
1: কোন নিমক হারাম আপনাকে কৃপণ কিপটে বলে আব্বাজান। শুটকি কোথায় রেখেছেন আব্বাজান?
0: না মানে ওই তো জানলা দিয়ে আপসা আপসা দেখা যাইতেছে।
1: ওই ওটা তো তুরাগ নদী আব্বাজান।
0: হ্যাঁ ওই গঙ্গার পারে।
1: কি বলছেন আব্বাজান, ওখানে শুট কি রেখেছেন?
2: হ্যাঁ দেখো না, ওই যে ভালো করে চাইয়া দেখো, ওই যে দেখা যায় কালা মতন একটা, ওই যে মরা একটা কুত্তা পড়ে রয়েছে
1: নদীর পাশে। হ্যাঁ ওটা তো মরা কুত্তা।
2: হ্যাঁ কার্তিক মাসে রইতে পুইরা একেবারে খাঁটি শুট কি হইয়া গেছে। আরে ওই মরা কুত্তাটা প্যাকেট করে লগে লইয়া যাও, ভূতে খুব খুশি হইব।
1: আব্বাজান আপনার কথা শুনে আমি কাঁদবো না হাসবো আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না।
2: কেন খারাপ কি কইলাম, ভালো একটা প্রস্তাব দিলাম তোমারে।
1: হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্রস্তাব, ওই মরা কুত্তো নিয়ে গেলে ভূতে খুব খুশি হয়ে আমার ঘরটা মটমট করে ভেঙে খাবে।
2: কেন তোমারে খাই ফেলবো কেন? আরে সিডিতে তো শুটকি লেখছে, কিসের শুটকি সেইটা তো লেখে না।
1: আব্বাজান আব্বাজান কালীভূতে মরা কুকুরের শুটকি চাইনি।
2: ওই মিয়া ওই মিয়া তুমি জানলে কি করে যে কুকুরের শুটকি? ও বুঝছি, এতক্ষণে বুঝতে পারছি এই হগল চিঠিপত্র

0: আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।
1: যাও যাও যাও না, মানা করছে কেন? বুইড়ার বাচ্চা বুইড়া।
0: আমি চলে যাচ্ছি। আপনি, হ্যাঁ আপনি, আপনি একটা কৃপণ, আপনি একটা কিপ্টে, আপনি একটা পাষাণ। আমি আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি।
2: তোমাদের হয়েছে কি? হ্যাঁ
0: আমাকে
3: কামলা কেন কয়ে ফেলাও?
2: তুমি চুপ করো, একদম চুপ।
3: না মানে তোমার ওই বুলবুলের জামাই একটু বেশি বোঝে।
2: বুঝবেই তো, বুঝবেই তো, ও ভূত প্রেত নিয়ে গবেষণা করছে।
0: জি জি আম্মাজান, বিষয়টা আপনি শুধু বুঝতে পেরেছেন।
2: আমি আমি সবই বুঝি বাবা। ওই কৈতরির জামাই আর টুনটুনির জামাই দূরে থেকে বড় বড় কথা বলতে পারে, তার চেয়ে সে কিচ্ছু করতে পারে। এই যে কৈতরির বাবা,
3: কয়ে ভালো।
2: আচ্ছা শোনো, আমাদের এই বিপদের দিনে এই বুলবুলির জামাই ছাড়া কেউ তো পাশে এসে দাঁড়ায়নি। তুমি একটু মাথাটা ঠান্ডা করে ডিসিশন নাও, হাতে তো আমাদের সময় নেই। ইয়ে জামাই বাবাজি।
0: জি আম্মা জান।
2: তুমি কিছু মনে করো না বাবা।
0: না মানে
2: ওই কালীভূতের চিঠি পেয়ে আমাদের কারো মাথা ঠিক নেই বাবা।
0: না না আমি সব বুঝতে পেরেছি আম্মা জান।
2: তাহলে এই কালীভূতের সাথে কিভাবে সিটিং করবে, তোমার শ্বশুরের সাথে আলাপ করে একটা ফাইনাল ডিসিশন নিয়ে নাও।
0: ঠিক আছে ঠিক আছে আম্মা জান।
2: আচ্ছা আমি যাই, আমার আবার ওদিকে তরকারি পড়ে যাচ্ছে।
3: জামাই বাবাজি।
0: জি আব্বা জান।
3: না মানে ওই কবে তাহলে কালীভূতের লগে মোলাকাত করবা?
0: এই যে কাল অমাবস্যা রাতে সব ভূতেরা এই রাতে শ্মশানে থাকে।
3: কিন্তু আমি তো ভাবতেছি তোমার যদি আবার কিছু হয়।
0: সেই ব্যবস্থাও আছে আব্বা জান, আমার কোমরে দড়ি সুতলি বাঁধা থাকবে।
3: হ্যাঁ কয় কি? আরে এইখান থেকে শ্মশান তো মেলা দূর, এত লম্বা সুতলির দড়ি তুমি পাইবা কই?
0: কেন কিনতে হবে?
3: হ্যাঁ কয় কি? আরে বিয়ের খরচ তো তাহলে বাজনায় চলে যাইব। না না ওই হগল দড়ি সুতলির কাম নাই।
0: তাহলে কিভাবে যাব আব্বা?
3: বিয়ে সেটকুল।
0: সেটকুল?
3: হ্যাঁ হ্যাঁ সেটকুল। বুইরা হইছে অনেক সেটকুল চিনে না? আর ওই যে কলা গাছের খোল চিকন চিকন করে কাইটটা সেটকুল বানায়,
0: একেই বলে কৃপণ।
3: মনে হলো কিছু কইলা বিড়বিড় করে।
0: না মানে কই, কিছুই তো বলিনি আব্বা।
3: মিশা কথাটা কইল,
0: মনে হচ্ছে আপনি কিছু বলেছেন।
3: না না না না না আমি কিছু কই নাই। ইয়ে জানো বাবাজি, ওই যে ঘরের পিছে যে বড় কলা গাছটা আছে না?
0: জি জি জি।
3: ওই যে রাক্ষস বাদুরের লেগা ওই কলা বাত্তি না হইতেই ওই গাছের কলা শরীরে আমি কেটে ফেলাইছি।
0: সে কি কলা তো পাকবে না?
3: আর দূর একশো বার পাকবো। ওই যে দেখো বড় মটকার মাঝে বইরা জুলনা খাতা দিয়ে ডাইকে রাখছি, ভিতরে আবার কলা পাকানোর তুইত্তা হতেছি। দুই দিনেই পাইকে যাবো গা, তারপরে বাজারে নিয়ে কলা বেচুম।
0: একটা কলাও জামাইদেরকে খাওয়ায় না।
3: কিছু কইলা নাকি বাবাজি?
0: জি না আব্বা জান।
3: বুঝছি কলা খাইতে চায়।
0: কিছু বলছেন?
3: না না না কিছু কই না। তাহলে চলো ওই কলা গাছের কাছে যাই, সেটকুল খুললা একটা লম্বা দেখে দড়ি বানাই ভালোই।
0: ঠিক আছে আব্বা জান, হ্যাঁ চলুন।
3: হ্যাঁ চলো।
0: জি
2: কাজটা তুমি কিন্তু ভালো করনি, দুটো টাকা আয় করবার জন্য ওই বুলবুলির জামাইকে কলা গাছের ছেটকুল কোমরে বেঁধে শ্মশানে পাঠাচ্ছ।
3: কানের কাছে জ্ঞানের জ্ঞান না করে আস্তে আস্তে ছেটকুল ছাড়তে থাকো।
2: ছাড়তেছি তো।
3: হ্যাঁ ভালো করে ছাড়ো, দেখো আবার প্যাঁচ লাগাইয়া দিও না।
2: ইস কলা গাছের ছেটকুল! এই যে এই যে তোমাকে আমি আগেই বলে রাখছি, এই ছেটকুল ছিঁড়ে বুলবুলির জামাইয়ের যদি কিছু হয় তাহলে
3: কি হইব? কি হইব? ওই শালার ভুতরে ভূতে খাইয়া ফেলাইব?
2: হ্যাঁ কি বলছো তুমি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে?
3: এখনো হয় নাই, তবে ঐব ঐব করতেছে। এই বেকার বাদাইমা পলাগর কাছে আমার তিনটা মাইয়া বিয়া দিয়া আমার হইছে যত জ্বালা।
2: তুমি তুমি একটা পাষাণ, তুমি জামাইদের জন্য কি করেছো কি করেছো? আচ্ছা তোমার এত টাকা পয়সা কে খাবে বলো তো?
3: ইস জামাই গলে গিয়ে করে দরদ উপসাইয়া পড়তেছে।
2: হ্যাঁ উপসাইয়াই পড়বো, পড়বই তো, আমার ছেলে নাই, ওরাই আমার ছেলে।
3: কেন ওরা তোমার পোলা হইব কেন? আমার বয়স কি ফুরাইয়া গেছে?
2: কি এই বয়সে, এই বয়সে আমার তুমি আমার মা হইতে বলতেছো? সি সি সি,
3: তোমারে কইয়া লাভ নাই, পাঁচটা মাইয়া মইরা গিয়া হনো চারটা বাচ্চা আছে,
2: আমার কি দোষ?
3: আরে এর লেগেই তো নতুন করে চিন্তা ভাবনা করতেছি।
2: কি তুমি তুমি আবার?
3: হ্যাঁ নিকা করুম।
2: তুমি তুমি তুমি একটা
3: কি কি? আমি একটা কি
2: জানি না।

0: জানি না, আমি জানি না।
1: জানো না যখন তাহলে চুপ মেরে বসে সেট কুল ছাড়তে থাকো। দেহ ভালো করে ছেড়ো। কি বিষয়, সেট কুল দেখি অহনো যাইতেছে, শালার বুতি কি অহনো আস্তানে বসে নেই, ব্যাপারটা কি? নাকি নাকি ভূতের ডরে ওই শালার ভূতে আবার এই আস্তানার পথ ছেড়ে বাড়িতে চলে যাইতেছে? না তো
0: বুলবুলির জামাই কাপুরুষ না,
1: তোমার পাগলে পাইছে, তুমি একলা যাও আমি যাব।
0: আমার বুলবুলির জামাই রে গালি বুতে দাঁড়ছে গো। রাতে বুলবুলির জামাইরে খাইয়া কালী ভূতের পেট ভরে নাই, সকাল সকাল আমার
1: কগিলারে টেবিলের উপরে ওইটা কি
0: মনে হইতেছে? সিডি,
1: সিডি, তাড়াতাড়ি পুরে দেখো, কালী ভূতে আবার নতুন করে কিছু চাইলো নাকি?
0: দাঁড়া,
1: আরে দূর মনে মনে পড়ে সার মন মতো আমারে কো।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইয়ে মনে মনে পড়ছি।
1: আরে কি হইলো ওই টাস কি মেরে রইলা কেন, কিছু কইতেছো না কেন, জবান বন্ধ হয়ে গেল নাকি?
0: ও গো,
1: আরে দুত্তরি কিসের ও গো?
0: ও গো লজ্জার কথা, সরমের কথা।
1: ও ও বুঝছি, পিরিতের সিডি, হ্যাঁ মায়াডারে ঠ্যাং দুটা ভাঙ্গি আমি চিলেরে দিয়ে দেবো, পিরিতির রস আমি চিপা বের করব।
0: আরে আরে শুনো শুনো, ওইসব কিচ্ছু না।
1: হ্যাঁ ওইসব কিছু না, তাহলে তাহলে কি? আরে তো অমন করে চাইয়াছো কেন, কম নাকি?
0: না মানে ওই ভূতটুত কিছু না।
1: ভূতটুত কিছু না, আরে তাহলে কি
0: বলছি বলছি,
1: হ্যাঁ
0: ওই কৈতরীর জামাই,
1: হ্যাঁ
0: আর টুনটুনির জামাই মিলিত ভাবে বুদ্ধি করে কোকিলাকে দিয়ে এই চিঠি লিখিয়েছিল।
1: হ্যাঁ কোকিলায় তাহলে ওই ভূতের চিঠি লিখছিল?
0: হ্যাঁ।
1: দাঁড়া দাঁড়া দাঁড়া, বিষয়টা কেমন যেন উল্টা পাল্টা লাগতেছে। আচ্ছা জামাই গো কথা না হয় বাদ দিলাম, তো তোমার মাইয়া এই হগলের মাঝে গেল কেন?
0: যাবে না, কৈতরীর জামাই টুনটুনির জামাই কোকিলাকে বুদ্ধি দিয়েছে।
1: হ্যাঁ
0: ওরা বলেছে কোকিলাকে শহরে নিয়ে পড়াশোনা করাবে এবং বিয়ের সময় হলে ভালো ছেলে দেখে বিয়ে দেবে। তুমি তো কোকিলার স্কুল বন্ধ করে অল্প বয়সে বিয়ে দেবার জন্য পাগল হয়ে আছো।
1: বুঝছি, এতক্ষণে আমার মাথা পরিষ্কার হয়েছে। আচ্ছা কোকিলা কোথায়?
0: হয়তো কোথাও লুকিয়ে আছে।
1: কিন্তু কিন্তু ওই শালার ভূত বুলবুলির জামাইটা গেল কই?
0: সে কথা তো আমিও ভাবছি, তুমি তো ওকে খুব বকাঝকা করেছো, কত সন্দেহ করেছো, ও এইসবের মধ্যেই নেই।
1: না মানে বুঝছি, তো মাথায় বুঝতে পারলাম, কিন্তু শালার
2: আব্বাজান,
1: কিসের আওয়াজ?
0: ওই তো জামাই আসছে, জামাই জামাই
1: জামাই।
2: আমি ভূত নই আব্বাজান, আমি বুলবুলির জামাই আব্বাজান।
0: তোমার এই অবস্থা কেন বাবা, সারা গায়ে কাদা মাটি মাখা, তোমাকে তো চেনাই যাচ্ছে না বাবা।
2: বলছি বলছি আব্বাজান, আম্মাজান, আমি সব ঘটনা খুলে বলছি।
1: হ্যাঁ বলো।
2: গত রাতে শ্মশানের কাছে যেতেই,
1: হ্যাঁ
2: দুটো ভূত হঠাৎ আমাকে চেপে ধরে।
1: ও আর ঠিক সেই মুহূর্তে কলা গাছের সেটকুলটা ছিঁড়া যায়।
2: জি জি জি আব্বাজান, সারা রাত ওই দুটো ভূতের সাথে কাদা মাটিতে ধস্তাধস্তি করতে হয়। ভোর হতেই ভূত দুটো আমাকে ছেড়ে চলে যায় আব্বাজান।
1: আচ্ছা আচ্ছা, তা ওই ভূত দুটারে কি তুমি চিনতে পারছো?
2: চিনবো না কেন আব্বাজান, অবশ্যই চিনতে পেরেছি। আমি হলাম ভূতের গবেষক। একটা হলো কালীভূত আর অন্যটা হলো মেছো ভূত।
1: তোমার মাথা আর মুন্ডু
0: জামাই বাবাজি।
2: জি আম্মাজান।
0: এই যে সাবান আর লুঙ্গি, তাড়াতাড়ি গোসল করে এসো, ওই দুটো ভূতকে আমরা চিনি।
2: আপনারা চেনেন?
0: হ্যাঁ চিনি, একটা কৈতরীর জামাই আর একটা টুনটুনির জামাই।
2: আশ্চর্য।
1: শোনো, তোমারে এখন থেকে আর ভূত বেদনি নিয়ে গবেষণা করতে হইব না। মানে আমি আমি তোমার একটা এই মানে এটা
0: কি ব্যাবা করছো কেন? বলে ফেলো, ব্যবসা দিয়ে দেবে।
2: সত্যি?
0: হ্যাঁ, শুধু তোমাকে নয় বাবা, ওই কৈতরীর জামাই আর টুনটুনির জামাই কেও দেয়া হবে। বসে বসে আর তোমরা খেতে পারবে না, রোজগার করে খেতে হবে, স্বনির্ভর হতে হবে।
1: মানে তোমার আম্মাজার সত্য কথাই কইছে। তবে হ্যাঁ, তার আগে আমার কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইলো যে তোমরা আমার কাছে ক্ষমা চাইবা, মানে মাপ চাইবা। হ্যাঁ, লিখিত দিবা যে এমন কাম জীবনে আর কোনোদিন তোমরা করবা না।
2: আব্বাজান, আম্মাজান, আমি বোধহয় বিষয়টা বুঝতে পেরেছি।
1: তাই না?
2: আম্মাজান।

এতক্ষণ মোহাম্মদ আশরাফ হোসেন রচিত ভূতের চিঠি নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্বশুর ফখরুল হাসান বৈরাগী, শাশুড়ি রীতা ব্যানার্জি, লোক শাহিনুর ইসলাম এবং জামাই মীর নাসির আহমেদ নিউটন, সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন ফরিদা আলী।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। প্রথমেই শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গান, গীতিকার আবুহিনা মুস্তফা কামাল, সুর করেছেন ধীর আলী। এরপর পরই শুনবেন অনিন্দিতা সাহা অথির কণ্ঠে গান, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন শেখ সাদী খান।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী সুবীর নন্দী, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। এরপর পরে শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গান, গীতিকার খান আতাউর রহমান, সুর করেছেন আজাদ রহমান। এবং শেখ ইশতিয়াকের কণ্ঠে গান শুনবেন এম বাতের গীত রচনায়, সুর করেছেন রাজা হোসেন খান।

এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিঃশ্রুতি অধিবেশন। এখন শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। প্রথমে শুনবেন দেশের গান। শিল্পী সৌম্যমণির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক। এর পরপরই শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী জাহিদুর রহিম, এবং বরবাদ ছায়াছবির গান শুনবেন জি এম আশরাফের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শবনম মুস্তারি। এর পরপরই শুনবেন লালন গীতি, শিল্পী পান্না বিশ্বাস।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান।
2: শ্রোতা বন্ধুরা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ
3: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা।
2: যে কোনো পরিবারে সদ্যজাত শিশুটি নিয়ে কত স্বপ্ন দেখে মানুষ। এই শিশু একদিন বড় হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, ভালো চাকরি করবে, পরিবারের দায়িত্ব নেবে, ভূমিকা রাখবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে।
3: তাই তো, শত অভাব ও সীমাবদ্ধতার মাঝেও বাবা মা শিশুর সুস্থতা ও যথাযথ বেড়ে ওঠার লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে থাকে।
2: শিশুটি ধীরে ধীরে বড় হয়ে স্কুল কলেজ পেরিয়ে হয়তো পা বাড়ায় বিশ্ববিদ্যালয়ে। বাবা মার স্বপ্ন যেন আরো গাঢ় হতে থাকে। নিজেরা হয়তো ভালো না খেয়ে সন্তানকে সাধ্যের বাইরে গিয়ে ভালো খাবার, নিজেরা হয়তো নেহাত প্রয়োজনে সস্তা কাপড় চোপড় পরে আর সন্তানের জন্য কিনে দেয় পছন্দের দামি সব কাপড় চোপড়, পরীক্ষার ফিস জোগাতে কিংবা লেখাপড়ার খরচ মেটাতে দিনের পর দিন ধার করে, হয়তো হয়তো শেষ পর্যন্ত শেষ সম্বল বসত বাড়িও বন্ধক দেয় কিংবা বিক্রি করে দেয়।
3: আশায় থাকে এই তো আর মাত্র কটা দিন, পরীক্ষা শেষেই তাদের আদরের খোকা ভালো একটা চাকরি পাবে, তাদের দুঃখের দিন শেষ হবে হয়তো। কিন্তু তারপর হয়তো একদিন বাবা মা জেনে যায় তাদের আদরের খোকা লেখাপড়া ছেড়ে দিয়েছে অনেক আগেই, তাদের খোকা একজন মাদকাসক্ত।
2: মুহূর্তে যেন বাবা মার মাথা আকাশ ভেঙে পড়ে, সারা জীবনের স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে যায়, তারা দরিদ্র থেকে আরো নিঃস্ব হয়ে যায়।
3: আর মাদকাসক্ত সন্তানটি হয়তো জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধে, বনে যায় দুর্ধর্ষ অপরাধী,
2: নতুবা মাদকের প্রভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, শরীরে বাসা বাঁধে ভয়ানক সব রোগ, মৃত্যু যেন অবধারিত হয়ে উঠে যখন তখন।
3: আবার যাদের সামর্থ্য থাকে তারা হয়তো চিকিৎসায় ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ, চিকিৎসা ব্যয়ে অনেকেই নিঃস্ব হয়ে যায়।
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো শুনলেন স্রেফ গল্প মনে হতে পারে আপনাদের কাছে, আসলে এটি গল্প নয়, এটি আমাদের সমাজেরই বাস্তব সত্য চিত্র।
3: কে কখন কিভাবে যে মাদকে জড়িয়ে পড়ছে বা কেনই বা মানুষ মাদক গ্রহণে অভ্যস্ত হচ্ছে, এটির যুক্তিসঙ্গত কোনো কারণ না থাকলেও এটি সত্যি ভয়ঙ্কর খারাপ জেনেও মানুষ মাদকাসক্ত হচ্ছে।
2: আসুন এবার জানবার চেষ্টা করি মানুষ কেন, কিভাবে, কোন পরিস্থিতিতে মাদকে জড়িয়ে পড়ে।
3: মাদক গ্রহণের আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই এবং মাদক মানুষের জীবনকে এক প্রকার ধ্বংস করে দেয়, এই সত্যটা জানার পরও মানুষ মাদকে আসক্ত হয়।
2: পর্যবেক্ষণে দেখা যায় মাদকের সহজলভ্যতা, বন্ধুদের চাপে পড়ে, বাবা মায়ের আচরণ ও দৃষ্টিভঙ্গির কারণে, তথাকথিত স্মার্ট হওয়ার প্রবণতা, পরিবারে মাদক গ্রহণের চর্চা, মানসিক সমস্যা, নানা কারণে হতাশা, একাকিত্ববোধ, বিষণ্ণতা, পারিবারিক অশান্তি, নিজের উপর আস্থাহীনতা, পরীক্ষায় ফেল করা, আশানুরূপ চাকরি কিংবা ক্যারিয়ার গঠন করতে না পারা, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা ইত্যাদি কারণে মানুষ মাদকে জড়িয়ে পড়ছে এবং পড়ে।
3: এছাড়াও অনেকেই মাদকাসক্তির ভয়াবহতা জেনেই কৌতূহলবশত মাদক গ্রহণ করে থাকে। আবার অনেক সময় মানুষ মাদককে আনন্দ লাভের সহজ উপায় হিসেবে মাদক গ্রহণ করে এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা এবং চর্চার অভাব, নীতি নৈতিকতা ও শিষ্টাচারের অভাব, পারিবারিক মূল্যবোধ ও যথাযথ শিক্ষার অভাবে মানুষ মাদকে জড়িয়ে পড়ে।
2: অতএব এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবাইকে সর্বক্ষণ আন্তরিক দৃষ্টি রাখতে হবে, চেষ্টা করতে হবে পরিবার স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে কেউই যেন মাদক গ্রহণ না করে।
3: তবে এ বিষয়ে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষাঙ্গন সহ সমাজের সর্বত্র মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। প্রিয় শ্রোতা, এবারে মাদকমুক্ত শিক্ষাঙ্গন, এ বিষয়ে বেশ কয়েকজনের মন্তব্য শুনব শেখ নজরুল ইসলামের আলাপচারিতায়।
4: শ্রোতা বন্ধুরা, মাদকাসক্তি তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি, যা তরুণ প্রজন্মের মেধা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ধ্বংস করে এবং সামাজিক অবক্ষয় তৈরি করে। আমাদের দেশে প্রায় 60 লক্ষ মাদকাসক্তদের মধ্যে 80% 15-30 বছর বয়সী তরুণ বা যুবক, যা রীতিমতো একটা ভয়াবহ পরিস্থিতি নির্দেশ করছে। এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে হলে তরুণ প্রজন্মকে সচেতনমূলক শিক্ষা, পারিবারিক সতর্কতা এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং বিশেষ করে আমাদের দেশের শিক্ষাঙ্গনকে করতে হবে সম্পূর্ণ মাদকমুক্ত। শ্রোতা বন্ধুরা, মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদেরকে কি করতে হবে সে বিষয়ে আজ আমি কথা বলছি ঢাকা কমার্স কলেজের কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সাথে।
5: আমি মমিনুল ইসলাম শাফিন। মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদেরকে বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবক তিন ব্যক্তিকেই সচেতন থাকতে হবে। প্রথমেই আমি শিক্ষার্থী হিসেবে সচেতন থাকব, যেন আমার কোনো বন্ধু যে মাদকাসক্ত তার সাথে না মিশি, তার সাথে মিশলে আমি অবশ্যই মাদকে জড়িয়ে পড়ব। এই ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে। তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ সম্পূর্ণ ধূমপানমুক্ত, এখানে কোনো ধূমপায়ী শিক্ষার্থী ভর্তি হতে পারে না। কোনোভাবে ভর্তি হওয়ার পরও সে যদি ধূমপানে আসক্ত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ছাড়পত্র প্রদান করা হয়। এভাবেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর আইন প্রয়োগ করে আমরা শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করে তুলতে পারব।
4: আমি কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে।
6: আমি আমিনা জিনাত। মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যারা মাদকাসক্ত আছেন আমাদের বুঝতে হবে তাদের মস্তিষ্ক বিকারগ্রস্ত, তারা নর্মালভাবে ভাবতে পারে না, তাদের মস্তিষ্ক অন্যভাবে কাজ করতে পারে না। আমাদের তাদের মানসিক অবস্থা বুঝে সেই মতো পদক্ষেপ নিয়ে তাদেরকে মাদকের ভয়াল গ্রাস থেকে সরিয়ে আনতে হবে। তাদের জন্য কাউন্সেলিং, সেমিনার এবং রিহ্যাবের ব্যবস্থা করতে হবে এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমেই আমরা পারি তাদের থেকে মাদকের ভয়াল থাবাকে দূর করতে এবং শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করতে।
4: মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে কি করতে হবে এ বিষয়ে আরেকজন শিক্ষার্থীর অভিমত।
7: আমার নাম এমডি আবরার ফেরদৌস। একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে আমাদের দেখতে হবে যে মাদকাসক্ত শিক্ষার্থীদের ম্যাক্সিমামই দেখা যায় যে তাদের বন্ধুদের থেকে ইন্সপায়ার হয়ে মাদকাসক্তে জড়িত হয়ে থাকে। তাদের বন্ধুদের দেখা দেখি মাঝে মাঝে মন চায় যে আমি একটু একটা পান করে দেখি বা মাদকটা নিয়ে দেখি। তাই জন্য আমাদের অভিভাবকদেরও সচেতন হতে হবে যে তাদের ছেলেমেয়েরা কাদের সাথে মিশছে, কারণ তাদের সঙ্গ তাদেরকে ডিটারমাইন করে। এবং আমাদের তাদেরকে বুঝাতে হবে মাদকের খারাপ দিকগুলো, তাদের ক্যারিয়ারের যে ক্ষতিগুলো হতে পারে মাদকাসক্তে জড়িত হয়ে। এবং এভাবেই আস্তে আস্তে আমরা আমাদের শিক্ষাঙ্গনকে একটি মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।
4: কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে।
8: আমি সৈয়দা আনোয়ার হাসান। মাদকাসক্ত শিক্ষার্থীদেরকে প্রতিকার, মাদকাসক্ত থেকে প্রতিকার করার জন্য তাদের বিভিন্ন সেমিনার গড়ে তুলতে হবে এবং তাদেরকে মাদকাসক্তের কুফল সম্পর্কে জানাতে হবে, যাতে তারা এই বিষয়ে খুবই সচেতন হতে পারে। এবং অভিভাবক সহ শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের তাদের মনোভাব বোঝা এবং তাদেরকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা। এভাবেই আমরা একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে পারবো।
4: কথা হচ্ছে আরেকজন শিক্ষার্থীর সাথে।
9: আমার নাম তানজিলা এবং আমি আমার আশেপাশে থেকে যতটুকু দেখেছি মাদক আসক্ত হয়ে পড়ার পিছনে আমাদের সমসাময়িক যারা আছে তাদের মেইন রিজনটা হচ্ছে তাদের বাবা মা বা ফ্যামিলির সাথে ডিস্টেন্স হয়ে পড়া। এতে করে তাদের মধ্যে ভালো এবং খারাপের বোধটা জেগে ওঠে না, ফলস্বরূপ দেখা যায় যে তারা খারাপ সঙ্গ বেছে নেয়। এতে করে তাদের আশেপাশে যারা থাকে তাদের দেখা দেখি প্রতিফলিত হয়ে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এবং এই জিনিসটা রোধ করার একটা উপায়, সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যেহেতু আমরা বেশিরভাগ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকি, একই সাথে শিক্ষক এবং অভিভাবকদের কোঅপারেশনটা অনেক জরুরি এবং তাদের কাউন্সিলিং করাটা অনেক জরুরি। এভাবে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে মাদকমুক্ত করতে পারি।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যেমনটি আপনারা শুনছিলেন, অর্থাৎ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে সচেতনমূলক শিক্ষা প্রদান করতে হবে, মাদকের ভয়াবহতা এবং কুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানতে হবে। মাদক কখনোই কিন্তু জীবনকে সুন্দর করতে পারে না, পাশাপাশি শিক্ষাঙ্গনের উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে, কোনো শিক্ষার্থী যেন কোনোভাবেই মাদকাসক্ত হয়ে না পড়ে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্বোধনী ভাষণে মাদকের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার সেই উচ্চারণের সাথে একমত হয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে মাদকমুক্ত শিক্ষাঙ্গন, তাহলে বাঁচবে আমাদের দেশ, আমাদের জাতি এবং আমাদের তরুণ প্রজন্ম। ধন্যবাদ আপনাদের সবাইকে।
3: শতচেষ্টার পর যদি পরিবার এবং আপনজনদের মধ্যে কেউ যদি কোনো না কোনোভাবে মাদকে আসক্ত হয়েই পড়ে, তাহলে খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। কোনোভাবেই মাদকাসক্ত ব্যক্তিটিকে মারধর কিংবা তার সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না।
2: তাঁকে মাদক ছেড়ে দিতে ক্রমাগত উদ্বুদ্ধ করতে হবে, মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বোঝাতে হবে তাকে, তার মধ্যে মাদক ছেড়ে দেবার আত্মশক্তি জাগাতে হবে, পরিবার এবং বাড়িতে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করাতে হবে, তাহলে দেখবেন সে ঠিকই মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
3: প্রিয় শ্রোতা, এবারে তেমনই একজনের কথা শুনবো ফিরে আসার গল্প পর্বে। আলাপচারিতায় সজীব দত্ত।
10: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। আজও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন যিনি সুস্থ জীবনে ফিরে এসেছেন, যার নাম ছেন্টু, এটি তার ছদ্মনাম। আপনি এখন কেমন আছেন সুস্থ জীবনে ফিরে এসে?
11: আমি ভালোই আছি, আগের চেয়ে অনেক ভালো আছি, এটা আমি নিশ্চিতের সাথেই বলতে পারি।
10: কয় মাস হলো আপনি সুস্থ জীবনে এসেছেন?
11: এই প্রায় 5-6 মাসের মতো হবে সুস্থ জীবনে ফিরে এসেছি।
10: এই সুস্থ জীবনে ফিরে এসে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কী?
11: আসলে জীবন যে কত অর্থবহ হতে পারে, আমি যদি মাদকাসক্ত অবস্থা থেকে পরিত্রাণ না পেতাম তাহলে আসলে কখনোই বুঝতে পারতাম না এই জিনিসটা।
10: আপনি একটু বলবেন যে কিভাবে মাদকাসক্ত জীবনে জড়িয়ে গিয়েছিলেন?
11: আসলে সব কিছুরই তো একটা হচ্ছে আপনার শুরু থাকে। দেখা যায় বন্ধু মহলের আমার হচ্ছে ভুল নির্বাচনটাই দায়ী, আমি ভুল বন্ধুদের পাল্লায় পরে হচ্ছে মাদক গ্রহণ শুরু করেছিলাম। তারপরে একে একে আমি খুব চরম পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ি, এবং মাদকাসক্তির সময় আসলে আমার বোধ বুদ্ধি হিতায়াত জ্ঞান কোনো কিছুই থাকতো না, তখন আবেগ কাজ করতো বিবেক কাজ করতো না, এরকম অবস্থা। এবং আমি আমার পরিবার পরিজন থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম।
10: এখন এই যে সুস্থ জীবনে এসেছেন, এটি তো পরিবারের অনুপ্রেরণায় উৎসাহে সহযোগিতায়, তাই না?
11: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার পরিবার পরিজন, বিশেষত আমার স্ত্রী, বাবা মা এবং আমার সন্তানেরা যদি হচ্ছে আমার এই সুস্থ জীবনে আসার পেছনে যদি তারা হচ্ছে নিরলস পরিশ্রম না করতো তাহলে আমার পক্ষে সম্ভব হতো না কখনোই।
10: আপনি সহ যারা মাদকাসক্ত ছিলেন, বন্ধু বান্ধব যারা, তারা এখন সবাই কি কামব্যাক করতে পেরেছে?
11: না না, তারা সবাই পারে না, আমি একমাত্র হচ্ছে আমার আসলে আমার পরিবারের উপরে আমার ভরসা ছিল, তাদেরও আমার উপরে ভরসা ছিল, আর এই জন্যই পেরেছি।
10: কখন আপনার মনে হলো যে না আমি ভুল করছি, এই মাদকাসক্ত জীবন জীবন নয়, ভুল জীবনে আছি, পরিবারের সহযোগিতা ছিল, নিজের অনুপলব্ধি কখন হলো?
11: কিন্তু আমি মাদকাসক্ত হয়ে আমি আমার ঘরেই হচ্ছে পড়েছিলাম, তখন আমার একদমই তো হচ্ছে হিতাহিত জ্ঞান ছিল না। আমার বাচ্চা ছেলেটা হচ্ছে আমার কাছে এসে হচ্ছে কান্নাকাটি করছে, আমার স্ত্রী আমার ঘরে আসতে পারছে না কারণ আমি ওর সাথে খুবই বাজে ব্যবহার করেছি। এই বাচ্চা ছেলেটা যখন হচ্ছে কান্না করতে করতে বললো আমার যে আব্বু আব্বু তুমি ভালো হয়ে যাও, এই সময়টা তখন আমার একদম খুব বড় রকমের একটা উপলব্ধি হলো যে আমার আসলে ভালো হয়ে যাওয়া উচিত। তখনই অনেক ক্লায়েন্ট এসে আমি আমার পরিবারের সাথে কথাবার্তা বলে পরে হচ্ছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হই।
10: কতদিন ছিলেন রিহাবে?
11: প্রায় 5-6 মাসের মতো।
10: আচ্ছা আচ্ছা, যাক, আপনাকে অভিনন্দন নতুন জীবনে ফিরে আসায়, সুস্থ জীবনে ফিরে আসায়। এখন এই মাদক প্রতিরোধে মানুষকে সচেতন করার ইচ্ছে কাজ করে নিজের মধ্যে?
11: হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে মাদকের ভয়াল এবং করাল থাবা থেকে আমি নিজেকে অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি, তাই আমি কখনোই চাইবো না যে অন্য আরেকজন মানুষও সেই মাদকাসক্তি হচ্ছে শিকার হোক। তো আমি যদি এরকম কোনো কাজ করা থাকে আমি নিজের ইচ্ছায় এবং স্বজ্ঞানে সেই কাজে যুক্ত থাকবো, যে আমি চাই না যাতে আমার মতো আরও কেউ হচ্ছে মাদকের শিকার হোক।
10: আপনাকে এই মুহূর্তে বাংলাদেশ বেতারের মাধ্যমে অগণিত শ্রোতা বন্ধুরা শুনছে, সবাইকে কি বলবেন?
11: কখনো মাদক গ্রহণ করবে না এবং অন্যকেও মাদক গ্রহণে উৎসাহিত করবে না, মাদক একটি পাপ, মাদক একটি ভয়ঙ্কর নেশা।
10: আপনাকে অনেক ধন্যবাদ।
11: থ্যাংক ইউ,
10: আপনার জন্য অনেক অনেক শুভকামনা। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম সেন্টুর সাথে, এটি তার ছদ্মনাম, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। আসুন মাদককে না বলি, মাদক মুক্ত জীবন গড়ি।
3: বলেছিলাম না, আপনজনদের চেষ্টাও নিজের ইচ্ছা শক্তির জোরে মাদক ছেড়ে দেওয়া সম্ভব।
2: প্রিয় শ্রোতা, এবারে নিবেদন করছি মাদক বিরোধী একটি গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব ও রন্টি দাস, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

0: একটি স্বস্তিকর, সুস্বাস্থ্যময়, উন্নত, শান্তিপূর্ণ এবং সুখকর জীবনযাপনে আমাদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নিয়মিত আলোচনা চালাতে হবে।
1: মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, জনপ্রতিনিধি, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমগুলো এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবার সম্মিলিত চেষ্টাই রুখতে পারে মাদকের ভয়াবহ আগ্রাসন।
0: আসুন, আপনার মধ্য দিয়ে শুরু হোক মাদক প্রতিরোধ। এ কামনায় আজকের মতো শেষ করছি মাদক বিরোধী সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নিশ্চিতের আয়োজন। আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে আঞ্চলিক গানের অনুষ্ঠান। বন্ধুরা, শুরুতেই শোনাব সিলেটের আঞ্চলিক গান, শিল্পী তপন রায়। এরপরেই শুনবেন চট্টগ্রামের আঞ্চলিক গান শেফালী ঘোষের কণ্ঠে। এরপর নাদিরা বেগম গাইবেন রংপুরের আঞ্চলিক গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মিঠাসুর আঞ্চলিক গানের অনুষ্ঠান। এবারে শুনবেন সমবেত কণ্ঠে বরিশাল অঞ্চলের গান, এরপর পরে শুনবেন নোয়াখালী অঞ্চলের গান আব্দুল হাশেমের কণ্ঠে, এবং রংপুর অঞ্চলের গান শুনবেন মানিকলাল সরকারের কণ্ঠে।

কত কিছু খাবাই আমার কত কিছু দেবায়াম রসুন বানির চিকন কাডি সিনামা দায়াম রসুন বানির চিকন কাডি সিনামা দায়াম রসুন বানির চিকন কাডি।

বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো মেঠো সুর আঞ্চলিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা শুনছেন নিশুতির আয়োজন মালা। আয়োজনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী সুজিত মোস্তফা।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রের সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দেব পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমাতুল্লাহ। পথপাথে অনুষ্ঠানে ইয়াতিমের সম্পদ রক্ষায় শরিয়াতের বিধান সম্পর্কে বলবেন মৌলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা জনতার জিয়া শুনবেন সকাল 7:30। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতে গড়ি বাংলাদেশ শুনবেন সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। সবুজ পৃথিবী বিকেল 5:10। সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমীপেশু শুনবেন রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধে পল্লীগানের অনুষ্ঠান পরাণের গান রাত 10:20। শুনলেন পরবর্তী অধিবেশনের সংক্ষিপ্ত পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিত অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা আজ শনিবার 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 19 জিলহজ 1447 হিজরি 6 জুন 2026 খ্রিস্টাব্দ
1: শুভ সকাল সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এফএম 106 মেগাহার্জ এফএম 90 মেগাহার্জ এবং এফএম 102 মেগাহার্জে বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন মিরাশফাক হোসাইন এবং আমি ফাতেমা জেগুন্নেসা মুনিয়া
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক সোলেমান হোসেন খান মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত আজ সূরা ইউসুফ এর 56 থেকে 58 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম